0: এখন তর্জমা পাঠ করছেন মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। তেলাওয়াতকৃত সূরা আল হিজরের 44 থেকে 48 আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, জাহান্নামের 7টি দরজা রয়েছে, প্রত্যেক দরজার জন্য তাদের মধ্য থেকে একটি নির্দিষ্ট অংশ নির্ধারিত রয়েছে। নিশ্চয়ই আল্লাভীরু মানুষরা থাকবে জান্নাত ও ঝর্ণাধারার মাঝে। তাদের বলা হবে, তোমরা শান্তি ও নিরাপত্তার সঙ্গে জান্নাতে প্রবেশ করো। তাদের অন্তরে যদি কোনো বিদ্বেষ বা মনোমালিন্য থাকে, তা আমি দূর করে দেব। তারা পরস্পর ভাই ভাই হয়ে মুখোমুখি আসনে বসবে, সেখানে তাদের কোনো ক্লান্তি স্পর্শ করবে না এবং সেখান থেকে কখনো তাদের বেরো করা হবে না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
0: পথ ও পাথেয়, আজকের বিষয় শহীদের মর্যাদা, এই সম্পর্কে বলছেন মুফতি নেসারউদ্দিন।
2: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। শহীদ শুধু একটি শব্দ নয়, বরং ঈমান, ত্যাগ, আত্মোৎসর্গ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য মর্যাদার নাম। ইসলামে শহীদের মর্যাদা এতটাই উচ্চ যে মহান আল্লাহ তাআলা তাদেরকে সাধারণ মৃতদের মতো গণ্য করেননি। প্রিয় শ্রোতা, শহীদ শব্দটি আরবি শাহিদ থেকে এসেছে, এর অর্থ সাক্ষী। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 154 আয়াতে ইরশাদ করেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 169 আয়াতে ইরশাদ করেন, وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُونَ। আল্লাহর পথে যারা নিহত হয়েছে তাদেরকে কখনো মৃত মনে করো না, বরং তারা তাদের রবের সান্নিধ্য থেকে রিজিক প্রাপ্ত হচ্ছে। শহীদের ফজিলত বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী এবং মুসলিমের বর্ণনা, মা আহাদুন ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু আন ইয়ারজিআ ইলা আদ-দুনিয়া ওয়া আন্না লাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা আশ-শাহীদ ইয়াতামান্না আন ইয়ারজিআ ইলা আদ-দুনিয়া ফায়ুকতালা 10 মাররাতিন লিমা ইয়ারা মিনাল কারামাহ। জান্নাতে প্রবেশকারী কেউই পৃথিবীতে ফিরে আসতে চাইবে না, কিন্তু শহীদ ফিরে এসে 10 বার শহীদ হতে চাইবে, কারণ সে শহীদের মর্যাদা প্রত্যক্ষ করবে। অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিরমিজির বর্ণনা, লিশাহিদে ইনদাল্লাহি সিত্তু খিসাল, শহীদের জন্য আল্লাহর কাছে 6টি বিশেষ মর্যাদা রয়েছে। এর মধ্যে রয়েছে, প্রথম, রক্তবিন্দুতেই গুনাহ ক্ষমা, জান্নাতে তার স্থান দেখিয়ে দেওয়া হয়, কবরের শাস্তি থেকে নিরাপত্তা, কিয়ামতের ভয়াবহ আতঙ্ক থেকে নিরাপত্তা, সম্মানের মুকুট পরানো হবে, আত্মীয় স্বজনের মধ্য থেকে 70 জনের জন্য সুপারিশ করার অনুমতি দেওয়া হবে। মুসলিমের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান সাআলাল্লাহু শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাস সুহাদাই ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। যেই ব্যক্তি আন্তরিকভাবে আল্লাহর কাছে শাহাদাত কামনা করে, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করবেন, যদিও সে নিজের বিছানায় মৃত্যুবরণ করে। প্রিয় শ্রোতা, শহীদের মর্যাদা অত্যন্ত মহান। আমরা কোরআন সুন্নাহ যে নীতিমালা দিয়েছে তা মেনে চলব এবং আল্লাহর কাছে দোয়া করব যেন তিনি আমাদের ইমানের উপরে অটল রাখেন এবং শাহাদাতের মৃত্যু দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়, আজকের বিষয় ছিল শহীদের মর্যাদা, এই সম্পর্কে বললেন মুফতি নেসারউদ্দিন। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

ও নামেতে জুড়াই ভাই রে সকল দুঃখ জ্বালা। ফুলের শ্রেষ্ঠ গোলাপ যেমন

একটি নামে ক্লান্তি হরে, একটি নামে হৃদয় ভরে, তমাম জাহান দরুদ পড়ে।

0: রে সকল দুঃখ জ্বালা।
1: রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হলো।
2: বাংলাদেশ বেতার এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন মনীন্দ্রচন্দ্র সূত্রধর।
3: ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে। শ্রীমদ্ ভগবদ্ গীতা ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। শ্রী ভগবানুবাচ। বিষয় পরমাত্মা দর্শনে বিভিন্ন পন্থা। অন্যেতু এবম অজানন্ত শ্রুত্বা অন্যেভ্য উপাসতে তে অপিচ অতিতরন্তি এব মৃত্যুম শ্রুতি পরায়ণা যাবৎ সঞ্জায়তে কিঞ্চিত সত্যম স্থাবর জঙ্গমম ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সংযুগাৎ তৎ বৃদ্ধি ভরত সব। কেউ কেউ পরমাত্মাকে ধ্যানের মাধ্যমে দর্শন করেন, কেউ জ্ঞানযোগের মাধ্যমে দর্শন করেন, অনেকে আবার এইভাবে পরম পুরুষকে না জানতে পেরে অন্যদের কাছ থেকে তার সম্বন্ধে শ্রবণ করে তার উপাসনা শুরু করেন। প্রামাণিক আচার্যগণের নিকট থেকে নিষ্ঠাপরায়ণ হয়ে শ্রবণ করায় এই প্রবণতার ফলে তারাও জন্মমৃত্যুর চক্রকে অতিক্রম করতে সমর্থ হন। হে ভারত শ্রেষ্ঠ, স্থাবর ও জঙ্গম যা কিছুর অস্তিত্ব রয়েছে তা সবই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সংযোগ থেকে উৎপন্ন বলে জানবে। নির্মলচিত্ত মানুষ ধ্যানের মাধ্যমে এবং কিছু পুণ্যাত্মা মানুষ নিষ্কাম কর্মযুগের মাধ্যমে পরমাত্মাকে দর্শন করতে পারেন। সাংখ্য দার্শনিকেরাও বিশ্লেষণের মাধ্যমে ক্রমশ পরমাত্মা উপলব্ধির স্তরে উপনীত হতে পারেন, কিন্তু সাধারণ মানুষ এইসব পন্থা অনুসরণ করতে সমর্থ নয়। ভগবান এখানে বলেছেন সকলের জন্য শ্রবণের পন্থা অত্যন্ত উপযোগী। শুদ্ধ ভগবত ভক্তের কাছ থেকে যদি সাধারণ মানুষ শ্রবণ করতে থাকেন তাহলে তিনিও অচিরেই ভগবত ভক্তে পরিণত হবেন, তার মধ্যে পরম তত্ত্বজ্ঞান বিকশিত হবে। এরকম ভক্তের চরণাশ্রয় লাভ অত্যন্ত সৌভাগ্যের বিষয়। শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন এই কলিযুগে হঠযোগ জ্ঞানযোগ সব পরিত্যাগ করে কেবল শুদ্ধ ভগবত ভক্তের সেবক হওয়ার শিক্ষা নিতে হবে। আর সর্বক্ষণ অপাকৃত শব্দতরঙ্গ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম রাম রাম হরে হরে শ্রবণ করতে হবে। এই পন্থায় একজন অতি সাধারণ মানুষও সহজেই জড়বন্ধন হতে মুক্ত হতে পারেন। আমরা স্থাবর ও জঙ্গম যা কিছু দেখছি তা সবই চিৎকণ জীব ও ঝরা প্রকৃতির সমন্বয় মাত্র। ভগবানের ইচ্ছায় উভয়ের সংযোগের ফলে সব কিছু প্রকাশিত হয়েছে। যিনি শুদ্ধ ভক্তসঙ্গের মাধ্যমে জ্ঞানলাভ করেন তিনি যে কোনো জীবদেহ দেহী বা জীবাত্মা এবং জীবের হৃদয়ে বিরাজিত পরমাত্মা এই তিনটি তত্ত্বের সমন্বয় দর্শন করেন, তিনিই প্রকৃত দর্শন করেন। ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরী। ওম ইয়ৎক্ষরম পরিবৃষ্টম মাত্রাহীনঞ্চ ইয়ৎ ভবেৎ পূর্ণম ভবতু তৎসর্বম ত্বৎপ্রসাদাৎ জনার্দন। জগতের সকল প্রাণী সুখী হোক, সকলেই শান্তি লাভ করুক, কেউ যেন দুঃখ ভোগ না করে। ওম শান্তি শান্তি শান্তি।
2: পবিত্র গীতা থেকে পাঠ করলেন মনীন্দ্রচন্দ্র সূত্রধর।
1: বাংলাদেশ বেতার। আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ সূর্যোদয় হয়েছে ভোর 5:29, অস্ত যাবে সন্ধে 6:49। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
4: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 kHz, FM 90 MHz, FM 106 ও FM 102 MHz।

0: প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমেই ঢাকা কয়ের অনুষ্ঠান। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণ শের-ই বাংলা নগর ঢাকায় আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমান। এই অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে সকাল 9টায়। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ডে এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 মেগাহার্টজ ও FM 106 মেগাহার্টজে।
1: বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 পালন উপলক্ষে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সম্বর্ধনা এবং দিবসের তাৎপর্য তুলে ধরে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বেলা 12টায়। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 মেগাহার্টজ ও FM 106 মেগাহার্টজে।

0: জাতীয় সংসদ ভবনের তৃতীয় তলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস 2026 উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। এই অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বিকেল 4:30। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন ঢাকা ক 693 কিলোহার্টজ FM 90 মেগাহার্জে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতার সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ডে এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 মেগাহার্জে ও FM 106 মেগাহার্জে।
1: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান জুলাই আন্দোলন, ইতিহাসের বাঁকে জনগণের কণ্ঠস্বর শুনবেন সকাল 7:30। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতিদিনের বিশেষ অনুষ্ঠান শুনবেন সকাল 8:15। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শিশু কিশোরদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান জুলাইয়ের জয়গান সকাল 9:05। জুলাই গণঅভ্যুত্থানের গান নিয়ে গ্রন্থিত অনুষ্ঠান সুরের মিছিলে জুলাই 36 শুনবেন সকাল 10:30। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে তরুণদের জন্য বিশেষ অনুষ্ঠান তারুণ্যের জুলাই বেলা 11:05। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে স্বরচিত কবিতা পাঠের বিশেষ অনুষ্ঠান 36 পঙ্ক্তিমালা বেলা 3:45। জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05।
2: ট্রান্সক্রিপশন সার্ভিস সরবরাহকৃত জুলাই গণঅভ্যুত্থান 2024 উপলক্ষে বিশেষ গ্রন্থিত অনুষ্ঠান জুলাইয়ের প্রতিধ্বনি বিকেল 5:10। ইংরেজি ভাষা শিক্ষার আসর লেট স্পিক ইংলিশ বিকেল 5:30। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালি ফসল শুনবেন সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা, স্বাস্থ্য, পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 শুনবেন বেতার ম্যাগাজিন উত্তরণ। রাত 10:00 জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিশেষ নাটক হৃদয়তে পথ কেটেছে, রচনা মাহমুদুল হোসেন, প্রযোজনা জাকিয়া সুলতানা।
0: FM 92 মেগাহার্জে সন্ধে 7:00-11:00 শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 মেগাহার্জে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। FM 90 মেগাহার্জে সকাল 7:00-9:00

অর্থ আমন্ত্রণ আপনাদেরকে ভোরের গান শুনবার জন্য। ভোরের আওয়া এসে পাখির গানে খুঁজে আমার ভাঙলো। গানের কথা লিখেছেন আজিজুর রহমান, সুর করেছেন এবং কণ্ঠ দিয়েছেন মাহমুদুর নবী।

0: ভোরের গান শুনলেন, শিল্পী এবং সুরকার ছিলেন মাহমুদুন নবী, গীতিকার আজিজুর রহমান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন জুলাই গণ অভ্যুত্থানের গান, কণ্ঠ দিয়েছেন মনির খান।

জুলাই গণ অভ্যুত্থানের গান শুনছেন। এবারের শিল্পী কে এম আবদুল্লাহ আল মুর্তজা মুহিন ও সহশিল্পী বৃন্দ, গীতিকার এস এম নাসিরুদ্দিন, সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

0: জুলাই গণ অভ্যুত্থানের গান শুনলেন।
1: এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। তুমি কোন কাননের ফুল, রবীন্দ্রসঙ্গীত, শিল্পী পাপিয়া সরোয়ার।

0: দুখানে রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন পাপিয়া সরোয়ার।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: আজকের কৃষি সমাচার অনুষ্ঠানে আজকের দিনের কথা একটু বলতেই হবে, কারণ আজ হল জুলাই গণ অভ্যুত্থান দিবস। আজকের দিনের প্রেক্ষাপট সে তো 2024 সালের মাঝে ভাস্বর হয়ে আছে। জুলাইতে শুরু হয় আন্দোলন, আর এই আন্দোলন শেষ না হওয়া পর্যন্ত যেন শেষ হয় না জুলাই, এমনই ধারণা থেকে আজকের এই 5ই আগস্টের নামকরণ করা হয় 36 জুলাই। সফলতা পায় গণ অভ্যুত্থান, তাই এদিনেই মনে পড়ে যায় 2024, মনে পড়ে যায় কিভাবে জুলাই হয়েছিল 36, কোটা সংস্কার আন্দোলন হয়ে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং তারপর তার রূপ নেয় তৎকালীন ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে। এরই মাঝে জুলাই যোদ্ধা অনেকে শহীদ হন। আজকের জুলাই গণ অভ্যুত্থান দিবসে সেই শহীদদেরকে গভীর শ্রদ্ধায় স্মরণ করি। এবার কৃষি সমাচার অনুষ্ঠানের মূল আয়োজন শুনতে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। অনুষ্ঠানের এই পর্যায়ে শুনব টেকসই কৃষি ব্যবস্থাপনায় প্রান্তিক কৃষক, এ বিষয়ের উপর জানার মতোই দরকারি কিছু কথা বলবেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আবু নোমান ফারুক আহমেদ।
1: বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ, দেশের খাদ্য নিরাপত্তা, গ্রামীণ অর্থনীতি এবং প্রায় অর্ধেকের বেশি মানুষের জীবন জীবিকা কৃষির উপর নির্ভরশীল। কিন্তু জলবায়ু পরিবর্তন, মাটির উর্বরতা হ্রাস, পানির সংকট, অতিরিক্ত রাসায়নিক সার এবং বালাইনাশকের ব্যবহার, কৃষি উৎপাদন ব্যয়ের ক্রমবর্ধমান চাপ কৃষিকে আজ একটি বড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। বিশেষ করে প্রান্তিক কৃষকেরা, যাদের জমির পরিমাণ অল্প, মূলধন সীমিত, এসব সমস্যার সবচেয়ে বেশি ভুক্তভোগী হল তারা। এই বাস্তবতায় টেকসই কৃষি ব্যবস্থাপনা শুধু একটি কৃষি প্রযুক্তি নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের খাদ্য নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ এবং কৃষকের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য একটি কার্যকরী কৌশল। টেকসই কৃষি ব্যবস্থাপনা এমন একটি কৃষি ব্যবস্থা যেখানে বর্তমান প্রজন্মের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণ করা হয়, তেমনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাটি, পানি, জীববৈচিত্র্য এবং পরিবেশের ক্ষতি না করে কৃষি উৎপাদন অব্যাহত রাখা যায়। এ ব্যবস্থায় উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি প্রাকৃতিক সম্পদের সুরক্ষা এবং কৃষকের দীর্ঘমেয়াদী লাভকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয়। যেহেতু বাংলাদেশের অধিকাংশ কৃষকই হল প্রান্তিক কৃষক, তাদের জমি সীমিত এবং তাদের স্বল্প পুঁজির কারণে উৎপাদন ব্যয় সামান্য বৃদ্ধি পেলেও তাদের আর্থিক ক্ষতি অনেক বেশি হয়। টেকসই কৃষি ব্যবস্থাপনা তাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এতে স্থানীয় সম্পদ যেমন গোবর, কম্পোস্ট, জৈব সারের ব্যবহার বাড়িয়ে ফসলের উৎপাদন খরচ কমিয়ে আনা যায়, কারণ এর ফলে রাসায়নিক সারের ব্যবহারটা কমে। একইভাবে আমরা দেখি বিভিন্ন ধরনের জৈব বালাইনাশক বাড়িতে তৈরি করে সেগুলো ফসলে যদি স্প্রে করা যায়, সেটিও কিন্তু বালাইনাশক বাবদ ব্যয়টা কমিয়ে নিয়ে আসে। তার মানে এর মাধ্যমে অল্প পুঁজিতে, অল্প খরচে তুলনামূলকভাবে অনেক বেশি নিরাপদ ফসল উৎপাদন করা যায় এবং কৃষিকে স্থিতিশীল করা যায়। আমাদের এই কৃষির প্রাণ হল মাটি, এবং আমরা জানি যে আমাদের ফসলের মাটিতে ক্রমাগত রাসায়নিক ব্যবহার করার কারণে মাটির স্বাস্থ্য খারাপ হয়ে গিয়েছে। এই প্রেক্ষাপটে আমাদের যে প্রান্তিক কৃষকরা, যাদের কয়েকটি গরু ছাগল তারা পালন করে, সেখানে যে গোবর হয় সে গোবর থেকে যদি আমরা ভার্মি কম্পোস্ট অথবা জৈব সার তৈরি করতে পারি এবং সেগুলো যদি ফসলের মাঠে দেই, তাহলে মাটির স্বাস্থ্যকে সুরক্ষা করা সম্ভব। একইভাবে একই ফসল ক্রমাগত চাষ না করে বৈচিত্র্যময় ফসল চাষাবাদের মাধ্যমে মাটির সুষ্ঠু ব্যবস্থাপনা এবং টেকসই উৎপাদন নিশ্চিত করা যায়, এবং উৎপাদনশীলতা দীর্ঘদিন বজায় রেখে আমরা আমাদের কৃষি ব্যবস্থাকে অনেক বেশি টেকসই করতে পারি। আরেকটি বিষয় আমরা বলেছিলাম, সেটি হল সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা। শুধুমাত্র রাসায়নিক বালাইনাশকের উপর নির্ভর না করে আমরা বিভিন্ন ধরনের পরিবেশ বান্ধব পদ্ধতি যেমন ফেরোমন ফাঁদ, হলুদ আঠালো ফাঁদ, আলোক ফাঁদ, জৈব বালাইনাশক, এগুলো ব্যবহারের মাধ্যমে আমাদের উৎপাদিত ফসলকে আমরা নিরাপদ রাখতে পারি, যেটি এ সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল জলবায়ুগত পরিবর্তন, এবং এই জলবায়ুগত পরিবর্তনের কারণে আমরা দেখি আমাদের প্রান্তিক কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। দক্ষিণাঞ্চলে লবণাক্ততা বাড়ছে, উত্তরাঞ্চলে খরা, অথবা কিছু এলাকায় আগাম বন্যা, বন্যা, ভূমিধস, বিভিন্ন কারণে আমাদের কৃষি নানা ধরনের সংকটে পড়েছে। এই সংকট থেকে উত্তরণের জন্য আমরা বলে থাকি জলবায়ু সহনশীল ফসলের জাত, লবণাক্ত এলাকার জন্য ভিন্ন জাত, খরা এলাকার জন্য ভিন্ন জাত, অথবা হাওড় এলাকার জন্য সুনির্দিষ্ট জাতগুলোর চাষাবাদ বাড়ানো খুবই প্রয়োজন। আজকের যুগে কৃষিকে টেকসই করতে হলে আধুনিক প্রযুক্তি, লাকসই প্রযুক্তি এবং অঞ্চলভিত্তিক প্রযুক্তিগুলো গুরুত্ব দেওয়া দরকার। টেকসই কৃষি কেবল উৎপাদন বৃদ্ধির কৌশল না, এটি একটি সমন্বিত উন্নয়ন দর্শন। এর মাধ্যমে মাটি, পানি, পরিবেশ, জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি কৃষকের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। বিশেষ করে প্রান্তিক কৃষকদের জন্য টেকসই কৃষি হতে পারে দারিদ্রতা হ্রাস, খাদ্য নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় অন্যতম কার্যকর একটি মাধ্যম। আসুন আমরা সবাই টেকসই কৃষি ব্যবস্থাপনা গ্রহণ করি, মাটি, পানি ও পরিবেশ রক্ষা করি, নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করি, প্রান্তিক কৃষকদের আরও বেশি স্বাবলম্বী করে একটি সমৃদ্ধ, নিরাপদ ও টেকসই বাংলাদেশ গড়ে তুলি।
0: ফুল ফসলের দেশ আমাদের বাংলাদেশ, এই দেশকেই বলি প্রাণের দেশ, গানের দেশ। শুনব এই দেশকে নিয়েই একটি গান। গানটির রচয়িতা মোহাম্মদ মনিরুজ্জামান, সুরকার আলাউদ্দিন আলী আর গানটির শিল্পী সৈয়দ আব্দুল হাদী।

0: কৃষি সমাচার অনুষ্ঠান আজ এটুকুই। সবার জন্য শুভকামনায় আজকের মতো নিচ্ছি বিদায়।
1: প্রিয়শ্রোতা, কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন শফিকুল ইসলাম বাহার, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ। অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
2: বাংলাদেশ বেতার। একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বুধবার, 21 শ্রাবণ, 21 সফর, 5ই আগস্ট। বাংলাদেশ বেতার খবর পড়ছি পারভীন আহসান। শুরুতেই শিরোনাম। আজ জুলাই গণ অভ্যুত্থান দিবস। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই অভ্যুত্থান কোন একক দলের নয়, এর কৃতিত্ব দেশের জনগণের, বললেন তারেক রহমান। আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর। বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান তারেক রহমানের। সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত, জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধনের অঙ্গীকার। জুলাইয়ের চেতনায় রাষ্ট্র ও সমাজের স্থায়ী কাঠামো তৈরি করতে হবে, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। ইউক্রেনের রাজধানীতে ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে রাশিয়া। সাম্প্রতিক সংঘর্ষে হতাহতের ঘটনায় জাতিসংঘের উদ্বেগ প্রকাশ। এবং আজ ব্রেডিতে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের মোকাবিলা করবে আফগানিস্তান। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। আজ 5ই আগস্ট, জুলাই গণ অভ্যুত্থান দিবস। 2024 সালের এই দিনে নিরস্ত্র ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধের মুখে দীর্ঘদিনের বৈষম্যমূলক ও ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। প্রবল জনরোষে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় ফ্যাসিস্ট সরকার। জাতি অর্জন করে এক ঐতিহাসিক বিজয়। এ নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: 5ই আগস্ট, সোমবার, 2024। এদিন দেশের ইতিহাসে নতুন এক সূর্যের উদয় হয়েছিল, কিন্তু সেই সূর্যোদয়ের আগে দেশের আকাশ ছিল কালো মেঘে ঢাকা। ক্যালেন্ডারের পাতায় দিনটি 5ই আগস্ট হলেও আন্দোলনকারী সহ দেশের গণতন্ত্র ও মুক্তিকামী মানুষের কাছে এদিন 36শে জুলাই হিসেবেই পরিচিত।
3: এখনো কিন্তু আমরা আগস্ট মাসে যাইনি, আমরা এখনো জুলাই মাসে আছি। এই জুলাই হত্যাকাণ্ডের ফয়সালা করেই আমরা আগস্টে যাব।
2: আগের দিন 4ঠা আগস্ট দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে সমন্বয়ক নাহিদ ইসলাম 6ই আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা করেন, কিন্তু 4ঠা আগস্ট অসহযোগ আন্দোলনের নির্বিচার গুলিতে ব্যাপক সংখ্যক মানুষের প্রাণহানিতে ক্ষোভে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। এ কারণে সেই কর্মসূচি একদিন এগিয়ে 5ই আগস্ট নির্ধারণ করা হয়। কর্মসূচি অনুযায়ী সারা দেশ থেকে ছাত্র জনতাকে ঢাকায় আসার আহ্বান জানানো হয়। এদিকে পরিস্থিতি সামাল দিতে তৎকালীন স্বৈরাচার সরকার 4 আগস্ট সন্ধ্যায় সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারির পাশাপাশি 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা করে। এদিন পুনরায় 4G নেটওয়ার্কের পাশাপাশি বন্ধ করে দেওয়া হয় ফেসবুক, হোয়াটসঅ্যাপও। কিন্তু কোনো বাধাই আটকাতে পারেনি দেশের মুক্তিকামী মানুষকে। ঢাকার বিভিন্ন প্রবেশ পথে নিরাপত্তা বাহিনী ও ক্ষমতাসীন দলের ক্যাডারদের হামলা ও নির্বিচার গুলি উপেক্ষা করে ছাত্র জনতার স্রোত নামে ঢাকার শাহবাগসহ সবখানে। শাহবাগসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্র জনতা শেখ হাসিনার গণভবনের দিকে রওনা হতে শুরু করে। এক পর্যায়ে প্রবল গণ প্রতিরোধের মুখে টিকতে না পেরে শেষ পর্যন্ত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের বিষয়টি নিশ্চিত করেন তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও সেনাপ্রধান
4: শেখ হাসিনা। আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন।
2: শেখ হাসিনার দেশত্যাগের খবরে রাজধানী সহ সারা দেশে বাঁধ ভাঙা উল্লাসে ফেটে পড়ে মানুষ। গণভবন এবং জাতীয় সংসদ ভবন দখলে নিয়ে বিজয়ের আনন্দে মেতে ওঠে সবাই। শিশু, নারী এবং আবাল বৃদ্ধ বনিতা সহ সেদিন কোটি জনতা আনন্দে নেমে আসে রাজপথে। কেউ বা সৃষ্টিকর্তার প্রতি সেজদায় অবনত হন। বিভিন্ন স্থানে চলে মিষ্টি বিতরণ। জনসমুদ্রে পরিণত হয় গোটা দেশের রাজপথ। শেখ হাসিনার পলায়নের মধ্য দিয়ে অবসান ঘটে তার দীর্ঘ ১৭ বছরের স্বৈর শাসনের। কিন্তু এদিন কারাগারগুলোতে বেআইনিভাবে বন্দী থাকা হাজারো রাজনৈতিক নেতাকর্মী ও মজলুম মানুষ মুক্ত আকাশে বেরিয়ে আসেন। আয়নাঘর নামক বন্দিশালায় গুম করে রাখা অনেক মানুষ এদিন মুক্তির স্বাদ পান। সেদিন কারাগার থেকে মুক্তি পান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীও। তিনি স্বৈরাচার পতনের সেই দিনটিকে স্মরণ করে বলেন, জনগণের শক্তিই যে সর্বোচ্চ শক্তি তা ৫ আগস্ট প্রমাণ হয়েছে।
5: আমরা কারাগার থেকে মানুষের দুঃসাহসী উপস্থিতি রাজপথে এবং কি ভয়ঙ্কর রক্তপিপাসু স্বৈরাচারী শাসককে পতন ঘটনার যে জনগণের অভূতপূর্ব শক্তি, যেটা ছোটবেলায় ৭১ সালে দেখেছি, যেটা ৯০ নিজেরা রাজপথে থেকে আন্দোলন করেছে এরশাদের বিরুদ্ধে, আর কারাগার থেকে দেখলাম ৫ আগস্ট, আবারও নতুন করে বিশ্বাস জন্মেছে। অন্যায় অত্যাচারী কোন শাসক গোষ্ঠী দীর্ঘদিন মানুষকে দমন করে পদতলে পিষ্ট করে টিকে থাকতে পারে না।
2: তবে দীর্ঘ ১৭ বছরের এই দুঃশাসনের অবসান ঘটাতে গিয়ে প্রাণ যায় অসংখ্য মানুষের। এমনকি ৫ আগস্ট শেখ হাসিনার পতনের খবরের পরও বিভিন্ন স্থানে তার অনুগত বাহিনীর গুলিতে অসংখ্য মানুষ হতাহত হন। জাতিসংঘের হিসাব অনুযায়ী এই আন্দোলনে প্রায় ১,৪০০ মানুষ নিহত হন এবং প্রায় ২০,০০০ মানুষ আহত হন, যার ফলে দেশ রক্তাক্ত এক প্রান্তরে পরিণত হয়েছিল। তাই যতদিন বাংলাদেশ থাকবে, জুলাইয়ের চেতনাও জাগ্রত থাকবে, এমন প্রত্যাশা দেশের গণতন্ত্র ও মুক্তিকামী সব মানুষের। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: এবছর জুলাই গণ অভ্যুত্থান দিবসে প্রতিপাদ্য হচ্ছে জুলাই চেতনায় গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। দিবসটি উপলক্ষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তাঁর বাণীতে জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক, বৈষম্যহীন ও সুখী সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ ও গণ অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্বপ্ন, আদর্শ ও আশাকাঙ্ক্ষা বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, হাজারো শহীদের রক্তস্নাত রাজপথে অভূতপূর্ব জাতীয় ঐক্য গড়ে উঠেছিল। রক্তে অর্জিত এই জাতীয় ঐক্য যে কোনো মূল্যে রক্ষা করা সকলের দায়িত্ব। তিনি বলেন, নানা ইস্যুতে ভিন্ন মত থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে ভিন্ন চিন্তা, ভিন্ন মত যাতে শত্রুতায় পর্যবসিত না হয়, সে ব্যাপারে গণতন্ত্রের পক্ষের প্রতিটি রাজনৈতিক দল, ব্যক্তি কিংবা গোষ্ঠী সবাইকে সতর্ক থাকতে হবে। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ফলক উন্মোচন করে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। দুপুরে রাজধানীর শেরেবাংলানগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আজ দেশের ৬৪টি জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। দেশের সকল জেলা ও জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হবে। দিবসটি উপলক্ষে সংবাদপত্রসমূহ বিশেষ নিবন্ধ, সাহিত্য, সাময়িকী ও ক্রোড়পত্র প্রকাশ করেছে। ঢাকা সহ সকল সিটি কর্পোরেশনের মিনিপোলগুলোতে জুলাই আন্দোলনের উপর বস্তুনিষ্ঠ ও নৈর্ব্যক্তিক দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। এছাড়া দিবসের তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতারে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হচ্ছে। এদিকে বাদ জোহর সকল মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে। তিনি গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশে গণতন্ত্র আদায়ে ১৭ বছরের নিরবচ্ছিন্ন সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
6: জুলাই আন্দোলন আমরা দেখেছি বিভিন্ন সময় মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছে। আমরা আমাদের অবস্থান থেকে পরিষ্কারভাবে সাফ বলে দিয়েছি, এই জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। এটি কোনো একক ব্যক্তি, একক কোনো রাজনৈতিক দলের এটি কোনো ক্রেডিট নয়। পৃথিবীর ইতিহাস যদি আমরা দেখি, যে কোনো সময় যে কোনো আন্দোলনেই ধীরে ধীরে গড়ে ওঠে এবং এক সময় সেখানে জনগণ পার্টিসিপেট করে। বাংলাদেশেও জুলাই আগস্ট যেটি হয়েছে, জুলাই আগস্টে যে সফলতা এসেছে, এটিও একইভাবে জনগণ যখন সম্পূর্ণভাবে সম্পৃক্ত হয়েছে, জনগণের সেই আন্দোলন সফল হয়েছে। অর্থাৎ জুলাই আগস্টে যে আন্দোলন, এটি ছিল সম্পূর্ণভাবে জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই সেই আন্দোলন সফল হয়েছে।
0: প্রধানমন্ত্রী বলেন, বিগত 17 বছরে দেশের মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী, গণতন্ত্রে বিশ্বাসী আরও অনেকগুলো রাজনৈতিক দল সবাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মাঠে ছিল। তারেক রহমান সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, এখন সময় হচ্ছে দেশ পুনর্গঠন করার, এখন সময় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার।
6: আমরা আমাদের সময় দিয়েছি, আমরা আমাদের ঘাম দিয়েছি, আমরা আমাদের যতটুকু সম্ভব অর্থ সেটি আমরা ব্যয় করেছি রাজনীতির জন্য, আমরা আমাদের পরিবারকে বঞ্চিত করে সেই অর্থ সম্পদ সময় সবকিছু আমরা দেশের জন্য, দেশের জনগণের জন্য আমরা ব্যয় করেছি, দেশের জনগণের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য ব্যয় করেছি, দেশের জনগণের অর্থনৈতিক স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করার জন্য ব্যয় করেছি। কাজে আসুন, জনগণ আপনাদের পক্ষে রায় দিয়েছে, এখন আমাদের সকলের দায়িত্ব হচ্ছে জনগণের সেই দেওয়া দায়িত্বটি সঠিকভাবে পালন করা। আমরা কি পাবো সেটি বড় কথা নয়, আমরা কি দিতে পারবো দেশ এবং জনগণের জন্য সেটিই হোক আজকের এই রক্তঝরা জুলাইয়ের যে জাগরণ, এই যে প্রোগ্রাম, আজকের এই প্রোগ্রামের আমাদের এটি হোক শপথ, এটি হোক আমাদের প্রতিজ্ঞা।
0: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ডিসেম্বরের মধ্যে দেশের মোট কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে তাঁর কার্যালয়ে কৃষক কার্ড সংক্রান্ত এক সভায় সংশ্লিষ্টদের এই নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, কৃষকের অধিকার নিশ্চিত করতে যথাযথ যাচাই বাছাইয়ের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের টেকসই উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং নাগরিকদের জন্য নিরাপদ ও কার্যকর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে দেশের পানি ব্যবস্থাপনার বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলা এবং টেকসই সমাধান নিশ্চিত করতে বিশেষজ্ঞদের সঙ্গে এক মত বিনিময় সভায় এ আশ্বাস দেন। সভায় দেশের খাল পুনরুদ্ধার, নদী ও বাঁধের স্থিতিশীলতা, নগর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য পানি পরিশোধন এবং বৃষ্টির পানি ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন। বিশেষ করে সৌর বিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগের উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়াতে বাংলাদেশ ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে। এ খাতে সৌদি কোম্পানিগুলোর বিনিয়োগ দুই দেশের জন্যই লাভজনক হবে। প্রধানমন্ত্রী গতকাল সচিবালয়ে তাঁর কার্যালয়ে সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল খাইরেজির সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন। বাংলাদেশ সৌদি আরবে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে। মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি কোহলার গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। স্টিফেন টি কোহলার বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করার ক্ষেত্রে অনেক সুযোগ রয়েছে। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
7: খবরের বাকি অংশ পড়ছি খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, জুলাই সনদকে ভিত্তি করে সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত সংসদীয় বিশেষ কমিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাসহ সব অংশীজনের মতামত গ্রহণ করবে। তিনি গতকাল জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত সংসদীয় বিশেষ কমিটির প্রথম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এই কথা বলেন। এদিকে বৈঠকের প্রাককালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, সমঝোতার ভিত্তিতে এমন একটি সংবিধান সংশোধনী প্রণয়ন করা হবে যা জনগণের প্রত্যাশা পূরণ করবে এবং রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারকে এগিয়ে নেবে। বারবার রক্তক্ষয়ী আন্দোলন ও সংঘাতের বৃত্ত থেকে বেরিয়ে আসতে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে কাজে লাগিয়ে রাষ্ট্র ও সমাজের একটি স্থায়ী কাঠামো তৈরির আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। গতকাল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কাউন্সিল ভবনে বুয়েট শিক্ষক সমিতি আয়োজিত মহান জুলাই গণঅভ্যুত্থান 2024 উপলক্ষে স্মরণ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বারবার সংঘাত ও আন্দোলনের মধ্য দিয়ে যাওয়া সন্তুষ্টির বিষয় নয়, বরং এক নির্মম বাধ্যবাধকতা। জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তের বিনিময়ে এ সংঘাতময় পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে। এজন্য রাষ্ট্র ও সমাজের কাঠামোতে ন্যূনতম এমন এক জনমতের কাঠামো তৈরি করতে হবে যার নিচে আর কেউ যেন নামতে না পারে। দেশে চলমান গ্যাস সরবরাহের সংকটের কারণে সৃষ্ট বিদ্যুৎ ঘাটতি ও লোডশেডিং পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি গতকাল সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয়ের সাম্প্রতিক কার্যক্রম তুলে ধরতে গিয়ে এই আশাবাদ ব্যক্ত করেন। উপদেষ্টা বলেন, একটি ভাসমান এলএনজি টার্মিনালের কার্যক্রমে দুর্ঘটনার কারণে গ্যাস সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটছে। তবে টার্মিনালটির কার্যক্রম ধাপে ধাপে স্বাভাবিক হলে গ্যাসের সংকটও পর্যায়ক্রমে কমে আসবে এবং বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি ঘটবে। দক্ষিণ কোরিয়ার বাজারে রপ্তানি হওয়া 97% পণ্য অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার 87% পণ্যের জন্য অগ্রাধিকারমূলক বাজার সুবিধা দেবে। এর মধ্যে নির্বাচিত কৃষিপণ্য, প্লাস্টিক এবং কমপ্লিটলি নকডাউন পণ্য রয়েছে। গতকাল সচিবালয়ে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট সিইপিএ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর যৌথ সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, সিইপিএ বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক অর্জন। এটি নতুন কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল করবে।
8: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
8: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
7: এবার আন্তর্জাতিক সংবাদ। রাশিয়া নতুন করে ইউক্রেনের রাজধানী কিয়েভে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইউক্রেনের কর্মকর্তারা জানান, আজ ভোরে এই হামলাগুলো চালানো হয়। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, হামলায় শহরের ওভলন এলাকায় একটি বিস্তলা আবাসিক ভবনে আগুন ধরে যায়। এদিকে কিয়েভের সামরিক প্রশাসন জানিয়েছে, শহরের আরও দুটি এলাকায় গুদামঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একই সঙ্গে সম্ভাব্য আরও হামলার আশঙ্কায় সতর্কতা জারি রাখা হয়েছে। ইউক্রেন ও রাশিয়া পৃথক হামলায় অন্তত 27 জন নিহত হওয়ার কয়েকদিনের মধ্যেই সর্বশেষ এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হল। অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা এসব হামলায় বেসামরিক নাগরিকদের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। খেলার খবর। ক্রিকেট। স্বাগতিক আয়ারল্যান্ড ও আফগানিস্তানের মধ্যে 5 ম্যাচের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে আজ। ব্রেডিতে বাংলাদেশ সময় বেলা 4:45 খেলা শুরু হবে। এদিকে আগামীকাল সফররত বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া একাদশের ক্রিকেট দলের মধ্যে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ শুরু হবে। ডারউইনে বাংলাদেশ সময় সকাল 6:30 খেলা শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর 5:29 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6:39। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই অভ্যুত্থান কোন একক দলের নয়, এর কৃতিত্ব দেশের জনগণের, বললেন তারেক রহমান। সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত, জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধনের অঙ্গীকার। জুলাইয়ের চেতনায় রাষ্ট্র ও সমাজের স্থায়ী কাঠামো তৈরি করতে হবে, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এবং ইউক্রেনের রাজধানীতে ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে রাশিয়া, সাম্প্রতিক সংঘর্ষে হতাহতের ঘটনায় জাতিসংঘের উদ্বেগ প্রকাশ। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8:00 ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় ন্যায়, অধিকার ও মর্যাদার প্রশ্নে মানুষের সম্মিলিত কণ্ঠ সবসময় জাগ্রত। জুলাই গণ অভ্যুত্থান সেই অদম্য চেতনার প্রতিফলন। দেশপ্রেম, ন্যায়সঙ্গত অধিকার আদায়, নাগরিক দায়িত্ব। জুলাই ২০২৪ সেই আগুন ঝরা সময় যখন প্রতিবাদী হয়েছিল ছাত্র, শিক্ষক থেকে শুরু করে সাধারণ মানুষ। জেগেছিল জনতা ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার জন্য। ৫ আগস্ট গণমানুষের জাগরণ সফল হয়েছিল। আজ জুলাই গণ অভ্যুত্থান দিবস। সকল শহীদ ও সাহসী সংগ্রামীদের প্রতি সুগভীর শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান।
2: সন্তান ধারণ একটি নারীর জন্য শ্রেষ্ঠ সময়। পৃথিবীর সকল নারীর যে সময়টাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সময় হিসেবে চিহ্নিত করি বা চিহ্নিত করতে চাই, সে সময়টাই হল প্রসব পূর্ববর্তী, প্রসবকালীন এবং প্রসব পরবর্তী সময়। এই সময়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সময়টি সেটি হল যে প্রসবকালীন এই সময়টিতে অনেক বেশি সতর্ক এবং সচেতন হতে হয়, কারণ এই সময়ের জটিলতার কারণে মা এবং শিশু দুজনের জন্যই মৃত্যুর ঝুঁকি থাকে। আমরা সতর্ক হতে চাই, আমরা সচেতন হতে চাই, আমাদের নারী সমাজকেও আমরা সতর্ক সচেতনতার মধ্য দিয়ে সুস্থ সবল শিশু আগামীর বিশ্বকে জয় করবে তেমনটা আমরা প্রত্যাশা করি। জনসংখ্যা স্বাস্থ্য এবং পুষ্টি সেল বাংলাদেশ বেতারের সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সুখের ঠিকানা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের সকালের মতো আজ আমরা একটি বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টি আমাদের জীবনের জন্য, আমাদের নারী সমাজের জন্যই শুধু নয়, আমাদের প্রত্যেকের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে সুখের ঠিকানা অনুষ্ঠানে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হল প্রাতিষ্ঠানিক ডেলিভারির উপকার কমাবে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার। আজকের প্রাতিষ্ঠানিক ডেলিভারির উপকার কমাবে শিশু মৃত্যু এবং মাতৃ মৃত্যু হার, এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক আসমা হাসান। আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের সুখের ঠিকানা। প্রথমেই আমরা শ্রোতা বন্ধুদের কাছে একটি বিষয় পরিষ্কার করতে চাই, যে কিভাবে মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যু হার কমাবে প্রাতিষ্ঠানিক ডেলিভারি। তার আগে আসলে যখন একজন মা সন্তান ধারণ করবেন বলে মনে করছেন এবং তিনি সন্তান ধারণ করলেন, এই দুই সময়ে তার কি কি বিষয়ে আসলে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন?
3: যখন একটি মা সন্তান ধারণ করবেন বলে একটা পরিকল্পনা গ্রহণ করেন, তখন থেকেই তার কিন্তু একটা শারীরিক যত্ন নিতে হয়। তাকে সুষম খাদ্য খেতে হয়, তার আয়রন ট্যাবলেট যেটা বলি ফোলিক অ্যাসিড খেতে হয়, মানে নিজেকে একটা সন্তান ধারণের উপযোগী তৈরি করতে হয়। এরপরে ধরলাম আমি সন্তান ধারণ করলেন, সন্তান ধারণের ক্ষেত্রে আমরা সবসময় প্রাতিষ্ঠানিক ডেলিভারির কথা বলে থাকি এবং অবশ্যই সে আমাদের পরিবার কল্যাণ সহকারী যারা বাড়ি বাড়ি ভিজিট করেন তাদের কাছে হয়তো পরামর্শও পেয়ে থাকবেন, কিংবা নিকটস্থ যে স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র ইউনিয়ন পর্যায়ে সেখানে যোগাযোগ করবেন। যোগাযোগ করে যে গর্ভবতী মায়ের কমপক্ষে 4 বার চেক আপ সেই বিষয়টা নিশ্চিত করবেন। প্রথম চেক আপ যেটা করবেন গর্ভবতী যত তাড়াতাড়ি সম্ভব, একটি মা যখন বুঝলেন যে আমি গর্ভধারণ করেছি কিছু মানে সিমটম তো দেখা যায়, যত তাড়াতাড়ি সম্ভব। আর দ্বিতীয় চেক আপটা করবেন 6 থেকে 7 মাসের মধ্যে, তৃতীয় চেক আপ 8 মাসের সময় এবং চতুর্থ চেক আপ 9 মাসের সময়। এবং এই প্রতিবার চেক আপের সময় রক্তচাপ, রক্ত স্বল্পতা, প্রস্রাব পরীক্ষা এসব করা হয়। এবং এই বিষয়গুলোর সাথে যে ভারী জিনিস তুলবে না, নিয়মিত বিশ্রাম নিবে, ঘুমের অতিরিক্ত 2 ঘন্টা বিশ্রাম নিবে, সেটা মানে একবারে 2 ঘন্টাও নিতে পারে বা 1 ঘন্টা বিশ্রাম নিলেন পরবর্তীতে আবার কিছুক্ষণ পরে আবার 1 ঘন্টা নিলেন, এই বিষয়গুলো খেয়াল করবেন। এবং পুষ্টি নিজের এবং গর্ভের সন্তানের পুষ্টির জন্য যেটা করবেন সুষম খাদ্য গ্রহণ করবেন।
2: প্রাতিষ্ঠানিক ডেলিভারির পূর্বেই তাকে প্রাতিষ্ঠানিক যত্ন বা প্রাতিষ্ঠানিক যে পরামর্শ সেই পরামর্শ অনুযায়ী তাকে আসলে যেতে হবে।
3: এটাই হলো পূর্ব সত্তরের মতোই বলতে পারেন যে আমি প্রাতিষ্ঠানিক ডেলিভারির আগে প্রথম থেকেই শুরু হয়ে যাবে তার এই যত্ন।
2: এবং এই মা এবং অনাগত যে শিশু, সেই মা শিশুর সুস্থতা নিশ্চিত করবার জন্য সেই সেবা কেন্দ্রে বা সেই প্রতিষ্ঠানে
3: একদম বিনামূল্যে আমরা সেবা দিয়ে থাকি, জাতীয় পর্যায় থেকে শুরু করে একদম গ্রাসরুট পর্যায়ে প্রান্তিক পর্যায় পর্যন্ত। এই যে চেক আপের সময় যে চারবার যে চেক আপ করবেন গর্ভবতী, সেই সাথে কিন্তু যে টিটি টিকা যেটা দিতে হয় সেটাও দেওয়া হবে, রক্ত স্বল্পতা আছে কি না সেই চেক আপও হবে, এবং যে রক্তচাপ দেখা সব বিষয়গুলোই কিন্তু আমাদের এই সেবাকেন্দ্রে দেওয়া হয়ে থাকে।
2: তো একটি তথ্য আমাদের শ্রোতা বন্ধুদের কাছে তুলে ধরতে চাই, যেটি আমাদেরকে আরো অনেক বেশি সচেতন এবং সতর্ক করবে, সেটা হল যে এখন পর্যন্ত কিন্তু প্রায় 50% নারীর যে প্রসব সেটি কিন্তু বাড়িতে হচ্ছে বা ধাত্রীদের দ্বারা হচ্ছে, অর্থাৎ 50% আমরা উন্নীত হতে পেরেছি কেবল প্রাতিষ্ঠানিক ডেলিভারির ক্ষেত্রে। তো এই যে এই ক্ষেত্রে আসলে কি কি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, বা এর প্রয়োজনীয়তাই বা আসলে কি, কেনই বা আমরা প্রাতিষ্ঠানিক ডেলিভারিকে এত বেশি গুরুত্ব দেব?
3: আচ্ছা, প্রাতিষ্ঠানিক ডেলিভারিকে আমরা গুরুত্ব দেই এই জন্য যে বাড়িতে যে বাচ্চা হয়, ধরলাম আমি যে প্রশিক্ষণ প্রাপ্ত ধাত্রীর দ্বারাই হলো, কিন্তু অনেক সময় কিন্তু যে কোনো একটা বিপদ দেখা দিতে পারে, তখন তাকে প্রতিষ্ঠান বা হাসপাতালে তাকে নিয়ে যেতে হয়, এবং সেই ক্ষেত্রে যদি দেরি হয় অনেক ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হয় এবং মা বা শিশুর মৃত্যু ঘটতে পারে, মাতৃমৃত্যু বা শিশু মৃত্যু ঘটতে পারে। এই যে আমরা 5টি বিপদ চিহ্ন আমরা যেটা বলি গর্ভাবস্থায় বা গর্ভবতীর বা তাদের, সেটা হলো গর্ভাবস্থায় যদি রক্তস্রাব হয় এটা একটা কিন্তু বিরাট বিপদ চিহ্ন, এবং প্রসবের সময় বা প্রসবের পর যদি খুব বেশি রক্তস্রাব হয় এবং গর্ভফুল না পড়ে এটা একটি বিপদ চিহ্ন। আরেকটা হলো মাথা ব্যথা ও ঝাপসা দেখা, আর যদি গর্ভাবস্থায় প্রসবকালে বা প্রসবের পরে শরীরে পানি আসে বা খুব বেশি মাথা ব্যথা করে বা খুব চোখে ঝাপসা দেখে এটাও কিন্তু একটি বিপদ চিহ্ন। এরপরে ভীষণ জ্বর, গর্ভাবস্থায় বা প্রসবের পরের 3 দিন যদি খুব বেশি জ্বর বা দুর্গন্ধযুক্ত একটি স্রাব হয় তাহলে কিন্তু এটাও একটি বিপদ চিহ্ন। আর আরেকটা আছে বিলম্বিত প্রসব, যেটা হলো প্রসব ব্যথা ওঠার 12 ঘন্টার পরে যদি বাচ্চা না হয়, এই ব্যথাটা যদি 12 ঘন্টার বেশি থাকে এবং প্রসবের সময় যদি বাচ্চার মাথা না বের হয়ে হাত পা বা অন্য অঙ্গ বের হয়ে আসে এটাও একটি বিপদ চিহ্ন। আর আরেকটি হলো খিচুনি, গর্ভাবস্থায় বলেন প্রসবের সময় বা প্রসবের পরে যেটা খিচুনি সেটা যদি হয়, এই 5টি হলো বিপদ চিহ্ন। এই 5টি বিপদ চিহ্নর কিন্তু যে কোনো একটি দেখা দিলেও তাকে যত দ্রুত সম্ভব একটি নিকটস্থ সেবা কেন্দ্রে নিয়ে যেতে হবে।
2: বিপদ চিহ্নগুলো হবার আগেই যদি আমরা সতর্ক হই প্রাতিষ্ঠানিক সেই ডেলিভারি আগ থেকে শুরু করে
3: হয়, তাহলে বিপদ চিহ্নগুলো অবশ্যই আসবে না, কিন্তু যদি এসেই যায় খুব দ্রুত মানে ব্যবস্থা নিতে হবে, কারণ এতে কিন্তু খুব শিশু মৃত্যু এবং মাতৃমৃত্যু ঘটতে পারে যে কোনো একটি হলে নেওয়া হয়েছে।
2: এই যে উপকার হলে মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যুর হার অনেকটাই কমে যাবে এবং আমরা সুস্থ সবল জাতি আগামীতে পাবো। আপনাকে ধন্যবাদ জানাই যে প্রাতিষ্ঠানিক ডেলিভারির বিষয়টির সাথে সম্পৃক্ত, ডেলিভারির আগে এবং পরে এবং ওই সময়ে কি কি যত্ন নিতে হবে, কি কি ধরনের বিপদ চিহ্ন দেখা দিতে পারে, এই সব কিছুকেই ম্যানেজ করা যেটিকে আমরা বলি একটি সুস্থ শিশু জন্মদানের জন্য, সুস্থ মা সুস্থ শিশুকে নিশ্চিত করবেন সেজন্য প্রাতিষ্ঠানিক ডেলিভারি নিশ্চিত করবার ব্যাপারটিকে খুবই গুরুত্ব দিতে হবে। আমরা চাইব যে আমাদের যারা আছেন, আমাদের নারীদের যে স্বাস্থ্যসেবা, সে স্বাস্থ্যসেবার মধ্য দিয়ে, স্বাস্থ্য সুরক্ষার মধ্য দিয়ে, সুস্থ সন্তান জন্মদানের মধ্য দিয়ে আমরা পাবো আমাদের কাঙ্ক্ষিত আগামীর সেই স্বপ্নের সোনার বাংলা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, জনসংখ্যা স্বাস্থ্য এবং পুষ্টি সেল বাংলাদেশ বেতারের সুখে

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ এফএম 106 এফএম 102 ও এফএম 90 মেগাহার্টজে
1: বাংলাদেশ বেতার ঢাকা এখন শুনবেন জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান জুলাই আন্দোলন ইতিহাসের বাঁকে জনগণের কণ্ঠস্বর অংশগ্রহণে এ বি এম মোশাররফ হোসেন মাননীয় সংসদ সদস্য পটুয়াখালী 4 এবং কবি হাসান হাফিজ সভাপতি জাতীয় প্রেস ক্লাব সঞ্চালনে তাসনুভা রহমান তন্নি
2: আজ 36 জুলাই 2024 সালের জুলাই মাস 36 দিনে হয়েছিল এবং যেই 36 জুলাই বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের মানুষের মনে সারা জীবন রয়ে যাবে ইতিহাসের সাক্ষী হয়ে ঠিক যেই দিন আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম আমাদের প্রত্যাশা পূরণে আমরা নতুন সিঁড়িতে পদায়ন করেছি জুলাই আন্দোলন ইতিহাসের বাঁকে জনগণের কণ্ঠস্বর জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ বেতারের বিশেষ আলোচনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তাসনুভা তন্নি শ্রোতা আজকের এই বিশেষ আয়োজনে দুজন বিশেষ অতিথি আছেন আমাদের সাথে আমাদের সাথে আছেন জনাব এ বি এম মোশাররফ হোসেন মাননীয় সংসদ সদস্য পটুয়াখালী 4 এবং আছেন জনাব কবি হাসান হাফিজ সভাপতি জাতীয় প্রেস ক্লাব স্বাগত জানাচ্ছি আজকের এই বাংলাদেশ বেতারের বিশেষ আয়োজনে জনাব এ বি এম মোশাররফ হোসেন আপনাকে দিয়ে শুরু করি ঠিক দু বছর পরে দাঁড়িয়ে আছি 36 জুলাই ঠিক সেই দিনটিতে অর্থাৎ 5ই অগস্টে এই সময়টাতে আসলে আমরা এই আন্দোলন করছিলাম এবং 5ই অগস্টে সারা বাংলাদেশের মানুষ রাজপথে নেমে আসলেন আমরা একরকম আনন্দ উল্লাস করলাম সব রাজনীতি ভুলে সব বিভেদ ভুলে আমরা সবাই এক হয়েছিলাম আপনাদের স্মৃতিটা দিয়ে শুরু করতে চাই মানে আপনাদেরকে একটু 2024 সালে নিয়ে যেতে চাই ওই সময়টাতে ওই দিনটাতে ঠিক কোথায় ছিলেন কি করছিলেন
3: আমার স্মৃতিতে মনে আছে যে বিশেষ করে 5ই আগস্ট সকালবেলা যদি আমরা মনে করি ঢাকা সহ একটা বিভৎস অবস্থা টেলিভিশন রেডিওতে ঢাকার ডিএমপি কমিশনার ঘোষণা করছে যদি কেউ কোনো আইন ভঙ্গ করে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে কার্ফু ভঙ্গ করলে তাদেরকে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে যার জন্য রাজপথে কিন্তু সকালের দিকে খুব অল্প সংখ্যক লোক ছিলেন কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখলাম ছাত্ররা নানা জায়গা থেকে জড়ো হচ্ছে মানুষ জড়ো হচ্ছে এবং যখন হঠাৎ করে 11:30 দিকে যখন আমরা টেলিভিশনে বা রেডিওতে শুনলাম যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান বক্তব্য তখন আর মানুষের বুঝতে বাকি রইল না যে কি ঘটে গেল অর্থাৎ একটা ফেসি শেখ হাসিনা দীর্ঘ 15 বছরের স্বৈর শাসনের পতন ঘটতে যাচ্ছে এই যে একটা আনন্দ এই যে একটা অনুভূতি এই যে একটা রিয়াকশন এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না
2: সেই দিনটার মধ্য দিয়ে হয়তো আমরা একটা
3: গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করেছি
2: এই জায়গাটিতে একটু আপনার কাছে আসি জনাব কবি হাসান হাফিজ এই যে আসলে আমরা বলছি আমরা গণতান্ত্রিক যাত্রায় পদার্পণ করলাম মানে দীর্ঘদিন বছরের পর বছর আমরা দেখেছি কিভাবে আসলে বাংলাদেশে একনায়কতন্ত্রের শাসন পরিচালিত হয়েছে সেখান থেকে এই যে মুক্তি সেই মুক্তির স্বাদ সেদিন আপনি ঠিক কিভাবে অনুভব করেছেন
4: সেটা একটা অনাস্বাদিত অনুভূতি আসলে মানে আমরা এটার জন্য অপেক্ষা করছিলাম দীর্ঘদিনের যে পুঞ্জীভূত ক্ষোভ হতাশা তারপর গুম খুন হুলিয়া কত প্রাণহানি কত রক্তপাত আপনি জানেন যে সে সময় যে কার্ফিউ দেওয়া হয়েছিল একটা থমথমে অবস্থা বিভিন্ন

0: জায়গায় গুলি হচ্ছিল, মানুষের রক্তাক্ত লাশ আমরা খালি শুনতে পাচ্ছিলাম, যে লাশের সংখ্যা বাড়ছে বাড়ছে, ক্রমাগত বাড়ছে, একটু অবিশ্বাস্য, মানে পাখির মতো গুলি করে মারা হয়েছে, মানে শিশু পর্যন্ত বাদ যায়নি। সেটা আমরা কি করে ভুলি যে এরকম এই রক্তাক্ত স্মৃতি এবং মানুষের যে অভ্যুত্থান আমরা দেখেছি সারা দিন ধরে, হাজার হাজার মানুষ বাংলা মোটর দিয়ে হাঁটতে হাঁটতে সবাই গণভবন অভিমুখে, সংসদ ভবন অভিমুখে সবাই আসছে, এবং উত্তরার থেকে ওদিকের থেকে চারদিক থেকে কিন্তু ঘেরাও হয়ে আছে। সেই যে সর্বপ্লাবী ছাত্র গণ অভ্যুত্থান, সেটার স্মৃতি আমাদেরকে অবশ্যই অম্লান করে রাখতে হবে, এবং তাদের যে চেতনা, তাদের যে বৈষম্য মুক্তির স্বপ্ন এবং প্রত্যয় প্রত্যাশা, সেটা গণতান্ত্রিক সরকারের প্রতি আমাদের আবেদন থাকবে। এবং তারা যে জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে এসছেন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, জুলাইয়ের যে শহীদদের যে স্বপ্ন এবং আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়নের দাবি কিন্তু আমরা এই রাজনৈতিক দলগুলির কাছে, সরকারি দল বিরোধী দলের কাছে আমরা প্রত্যাশা করব। সেই পথে আমরা কিছুটা আংশিক বাস্তবায়ন হয়েছে, কিন্তু মূল জিনিসটা হচ্ছে যে এই আন্দোলনের যে ফসল, সেটার সুফলটা ঘরে ঘরে পৌঁছে দেওয়া, সেটা হচ্ছে বড় চ্যালেঞ্জ। আসলে বৈষম্য মুক্ত একটা কল্যাণকামী একটা মানবিক বাংলাদেশ গড়ে তোলা, যেখানে শান্তি শৃঙ্খলা থাকবে, কথা বলার অধিকার থাকবে, যেটা আমরা হারিয়ে ফেলেছিলাম। সেই সম্পদ লুণ্ঠনের কথা আমরা জানি, আমরা জানি যে ছাত্রলীগের যে দৌরাত্ম, যে যেটা এখন নিষিদ্ধ আছে, তারা ধর্ষণের সেঞ্চুরি করেছে, তারা বিশ্বজিতের মতো নিরীহ দর্জিকে কিন্তু কুপিয়ে মেরেছে, এবং বুয়েটের যে আবরার যে শহীদ হয়েছে তাকে কিভাবে নির্মমভাবে হত্যা করেছে, একটার পর একটা কিন্তু ঘটনা চলেছে। এবং বিরোধী দল যারা এখন ক্ষমতায় আছে, শত শত হাজার হাজার নেতাকর্মী পালিয়ে বেরিয়েছেন, কত মানুষ যে গুম হয়ে গেছে, এখনো তারা ফিরে আসেন নাই।
1: মানে একটা প্রতিহিংসার রাজনীতির মধ্যে দিয়ে আমাদের
0: জিহাংসার এবং সম্পদ পাচার করে ক্ষমতা কুক্ষিগত করার জন্য, কেয়ামত পর্যন্ত নেওয়ার জন্য প্রশাসন, বিচার ব্যবস্থা, স্বাস্থ্য, সবকিছু, কিন্তু শিক্ষা, সব জায়গায় কিন্তু নির্মম দলীয়করণ করা হয়েছে, এবং ডিএনএ টেস্ট করে করে রিক্রুটমেন্ট হয়েছে। আপনি জানেন যে এর মধ্যে কিন্তু 32 জন যারা ডিসি ছিল, রাতের ভোটের যারা কারিগর, তাদের বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তো এইভাবে কিন্তু স্তরে স্তরে এখনো কিন্তু রয়ে গেছে উচ্ছিষ্টভোগীরা, সেই অলিগার্ক যেটা তাদেরকে বলে, তাদেরকে ক্লিয়ার করতে হবে। গণতান্ত্রিক অভিযাত্রাকে নিষ্কণ্টক করার জন্য, মসৃণ করার জন্য কিন্তু আরো কঠোরতা প্রয়োজন বলে আমরা মনে করি।
1: আপনারা যে অভিজ্ঞতার কথা বলছিলেন, মানে সেই সময়কার 2024 5 আগস্ট আগের যে সময় পর্যন্ত যে ধরনের নির্মমতা আমরা দেখেছি, সেই সময় যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের প্রতি বাংলাদেশ বেতারের পক্ষ থেকেও আমরা শ্রদ্ধা জানাতে চাই, এবং সেই শ্রদ্ধা আসলে সারা জীবন থাকবে। তাদের এই আত্মত্যাগের মধ্য দিয়েই তো আমরা নতুন বাংলাদেশে পদার্পণ করলাম। এবি মোশাররফ হোসেন, দীর্ঘদিনের অপেক্ষা, বিশেষ করে আপনারা যারা সেই সময় বিরোধী রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলেন, আপনাদের উপরে যে নির্যাতন করা হয়েছে, যে রাজনৈতিক প্রতিহিংসার শিকার আপনারা হয়েছেন, সেটি ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই। সেই অপেক্ষার পরে আমরা একটা সুষ্ঠু নির্বাচন পেয়েছি, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক ধারায় আমাদের এই পদার্পণের প্রথম স্তরে পা রাখতে পেরেছি। সেই ধারা এখন এই বাংলাদেশ সরকার আমরা কতখানি অব্যাহত রাখতে পারছি?
2: অবশ্যই আমরা দেখেন, আমরা কিন্তু একটা কমিটমেন্ট করেছিলাম যে বিএনপি, আমরা একটা আন্দোলনে ছিলাম, এই একটা অনিশ্চয়তার মধ্যে কিন্তু বিএনপি 2023 13 জুলাই, আপনার যদি তারিখটা মনে রাখেন, নিশ্চয়ই সানাবিজ ভাই মনে আছে, যে বিএনপি একটা সংস্কার প্রস্তাব দিয়েছিল যে আগামী দিনে বাংলাদেশটা আমরা কিভাবে দেখতে চাই। অর্থাৎ শেখ হাসিনার এই যে নির্যাতন এবং সংবিধানকে যে একেবারে ছুঁড়ে ফেলে দিয়ে তারা যেভাবে একনায়কতন্ত্রের বাংলাদেশ চালু করেছিলেন, সেই অবস্থা থেকে বাংলাদেশটাকে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সংযোগ, মুক্তিযুদ্ধের মূল চেতনা, সেই আদর্শে নিয়ে আসার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান কিন্তু একটা 31 দফার কর্মসূচি ঘোষণা করেছিলেন। আমরা মনে করি এবং বাংলাদেশের অধিকাংশ মানুষ,
1: তিনি সবার আগে যেদিন বাংলাদেশে পা রেখেছেন, সবার আগে যে শব্দটি বলেছেন, সবার আগে বাংলাদেশ,
2: অবশ্যই সবার আগে বাংলাদেশ। কিন্তু আমরা আগে দেখেন, আওয়ামী লীগের আমলে মনে হতো যে একমাত্র যারা আওয়ামী লীগ করে ওরাই বাংলাদেশের অধিকার ভোগ করার ক্ষমতা আছে, আর আমরা যারা আছি আমরা মনে হয় একটা পরজীবী, অথবা আমরা যেন ভিন্ন দেশের কেউ, যার জন্য দেখবেন আমাদের উপর কি নির্যাতন, মিথ্যা মামলা, এবং যে আমরা গণমাধ্যমে টকশোতে গিয়েছি সেখান থেকে আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে, এইরকম বাংলাদেশ আপনি দেখেছেন? তারপর এই যে একটা এই যে আয়নাঘর, আমার মনে হয় সভ্য পৃথিবীতে এটা কল্পনাই করা যায় না, একটা লোকরে বিনা বিচারে আপনি একটা বন্দি করে রাখবেন বছরের পর বছর, এই বাংলাদেশ তো আমরা চাই না। যার জন্য আপনি দেখবেন, আপনি যে কথা বলছেন যে আমরা বলেছি যে আগামী দিনে গণমানুষের বাংলাদেশ তৈরি করতে হলে এইগুলির দরকার। যেমন আপনি দেখবেন এই একটা গণতান্ত্রিক নির্বাচন আমাদের মূল দাবি ছিল, হাসিনা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, আপনিও আপনার অনুষ্ঠানে বলেছেন যে একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয়েছে, এটাই তো আমাদের প্রাপ্য ছিল, এটাই তো আমাদের আকাঙ্ক্ষা ছিল, সেই নির্বাচন ইতিমধ্যে হয়েছে, সুতরাং আমরা একটা ধাপ কিন্তু অতিক্রম করেছি। তারপর দেখেন এখন গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করার জন্য ইতিমধ্যে যেই যেই বিষয়গুলি বাংলাদেশকে একটি ফ্যাসিস্টে রূপান্তরিত করে সেই জিনিসগুলি আমরা, যেমন আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কারের ইতিমধ্যে কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন হবে।
1: প্রধানমন্ত্রী বারবার একটি কথা বলেন যে রাষ্ট্রের মালিক আসলে জনগণ।
2: জন অবশ্যই জনগণ, এই জনগণের মালিকানা ফিরে দিতে হলে তাকে ভোটের অধিকার ফিরে দিয়ে, কথা বলার অধিকার ফিরে, যে কথাটি হাসান আমি বলেছে যে আপনি কথা বললেই আপনার বিরুদ্ধে মামলা, কথা বললেই আপনাকে ধরে পুলিশ নিয়ে যেত। এই যে তাদের প্রেস ক্লাবের মতো একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান, জোর করে আওয়ামী লীগ সেখানে দখল করে নিয়েছে, অথচ একটা প্রেস ক্লাব দখলের সাথে ক্ষমতা থাকা না থাকার কোনো সম্পর্ক আছে? আপনি দেখবেন পেশাজীবীদের বেশ কিছু সংকট আছে, আমরা দেখতাম ছোটবেলায় আমি মানে তাদের প্রেস ক্লাবের সামনে বিএম এর ইলেকশন হতো, কি জমজমপূর্ণ উৎসবের মধ্যে দিয়ে
0: বন্ধ করে দিয়ে গেছে।
2: ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট নির্বাচন তো বন্ধ, এই যে কৃষিদের নির্বাচন তো বন্ধ করে, অর্থাৎ দেশটাকে একনায়কতান্ত্রিক ভাবে এমন ভাবে শাসন করেছে। এই অবস্থাকে মানুষ এই 5ই আগস্ট যেটা 37শে জুলাই আপনি বলে, সেখান থেকে নতুন ভাবে বাঁচতে শিখেছে এবং এখন দেখেন সেই দিকে আমরা এগিয়ে যাচ্ছি। দেশকে পুনর্গঠনের জন্য যে আন্দোলনটা হয়েছিল মূলত কর্মসংস্থানের জন্য ছাত্রদের, আমরা এখনো কিন্তু প্রায় 2 বছর হয়ে গেল কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারিনি, কারণ ব্যাংকগুলিতে তারল্য না হলে বিনিয়োগ না হলে কর্মসংস্থান কিভাবে, আপনি আমরা নতুন প্রজন্মকে কিভাবে আমরা কর্মসংস্থানে ঢুকাবো? তারপর আপনি দেখবেন আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে ভেঙে চুরমার দিয়েছে, অর্থাৎ আমরা নগ্ন দলীয়করণ এমন ভাবে করেছে। আমাদের হাফিজ ভাই বললো যারা রাষ্ট্রের কর্মচারী তারা জনগণের সেবা করবে, তারা কে ক্ষমতায় যাবে বা না যাবে এসপিডিসিরা সেটা নির্ধারণ করে। এই বাংলাদেশের জন্য কি আমরা স্বাধীনতা হয়েছিল? এই বাংলাদেশের জন্য কি আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছে?
1: যে শব্দটি ব্যবহার হয়েছে সেটি ছিল বৈষম্য মুক্ত, আসলে আমরা একটি
2: সে বৈষম্য মুক্ত বাংলাদেশ আমরা চাই, যার জন্য ধীরে ধীরে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আপনি দেখেন
1: কবি হেলাল হাফিজ আপনার কাছে আসি, যে বৈষম্যের কথা আপনিও বলছিলেন শুরুতেই, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমাদের এত আন্দোলন এত আত্মত্যাগ, ঠিক 24 সালে যদি আবার ফিরে যাই এই বৈষম্য থেকে মুক্তি পাবার লক্ষ্যে সবাই একটা ঐক্য এসেছিলাম আমরা, মানে যে ঐক্য সেই সময় আমরা দল মত সবাই নির্বিশেষে পৌঁছাতে পেরেছিলাম সেই ঐক্য এখন আমরা কতখানি ধরে রাখতে পারছি?
0: কিছুদিন আগেও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু তার শরিক দলগুলির সঙ্গে বৈঠক করেছেন এবং তাদের মতামত দিয়েছেন। আমি মনে করি যে যারা নির্বাচিত হতে পারেন সেরকম দলও অনেক আছে, তাদেরকেও নিয়ে বসা দরকার, তাদের মতামত নেওয়া দরকার, কারণ সবারই দেশটা বাংলাদেশ, এই চ্যালেঞ্জটা সরকার একলা মোকাবেলা করতে পারবে না, প্রত্যেকটা নাগরিকের আমি মনে করি এখানে দায়িত্ব আছে। আমরা যদি যার যার ভূমিকাটা পালন করতে পারি স্বচ্ছভাবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে তাহলে কিন্তু আশার আলোটা আমরা দেখতে পারি। আমরা শুধু সরকারের উপরে দায় চাপিয়ে যদি আমরা নিজেরা নিষ্ক্রিয় থাকি তাহলে তো সম্ভব না এটা করা, এবং আরও যত শক্তি আছে পেশাজীবী তাদেরকে আস্থায় নিয়ে এবং পারস্পরিক শ্রদ্ধাশীলতার একটা জায়গা তৈরি করে বিরোধী দলকে আস্থায় নিয়ে, আমরা দেখেছি যে সংসদে সেটার প্রতিফলন ঘটেছে, মাননীয় সংসদ সদস্য সেটা বলতে পারবেন। এই যে জ্বালানি সংকট যেটা হলো কৃত্রিমভাবে একটা সংকট তৈরি করা হলো, উন্মত্ত আগ্রাসন যেটা আমেরিকা চালিয়েছে ইরানের উপরে তার ফলে, তো যখন একটা কমিটি করে দেওয়া হলো তারপর রাতারাতি সেই সংকট মিটে গেল। তার মানে এখনো কিন্তু অনেক শক্তি আছে যারা গণতান্ত্রিক অভিযাত্রাকে ব্যাহত করতে চায়, অনেক কুটিল ষড়যন্ত্র আছে দেশে আছে দেশের বাইরে আছে।
1: একটু এই জায়গাটাতে একটু যুক্ত করি, মানে যেটি এ বি মোশাররফ হোসেন বলছিলেন যে রাষ্ট্রের সমস্ত স্তম্ভকে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে একটা দীর্ঘ সময়, সেই স্তম্ভগুলোকে আবার গড়ে তুলতে আসলে আমরা কতখানি সক্রিয় হয়ে উঠতে পেরেছি?
0: না, এখন অনেক সম্পদ পাচার হয়ে গেছে, সেগুলি তো ফিরিয়ে আনা কতখানি সম্ভব হবে সেটা একটা প্রশ্ন সাপেক্ষ, সময় সাপেক্ষ। তো ক্ষমতা কুক্ষিগত করার জন্য স্তরে স্তরে 2-3-4 স্তরে কিন্তু রিক্রুটমেন্ট করেছে, ডিএনএ টেস্ট করে কোথাও কে গোপালগঞ্জের কে ছাত্রলীগের সেগুলি রিক্রুট করা হয়েছে, এগুলি ক্লিয়ার করতে তো সময় লাগবে। তো আমরা চাইব যে তাদের মধ্যে সেই চৈতন্যটার উদয় হবে, তারা শুভবুদ্ধির পরিচয় দেবেন, তারা গণতান্ত্রিক যে অভিযাত্রা সেটার প্রতি শ্রদ্ধাশীল হবেন এবং ক্ষমা চাইবেন। আমরা দেখেছি যে নিষিদ্ধ কার্যক্রম যেটা আছে আওয়ামী লীগের, তারা কিন্তু এখনো পর্যন্ত 2 বছর হয়ে গেল কোনো তাদের মধ্যে অনুশোচনা নাই, অনুতাপ নাই, কোনো প্রায়শ্চিত্তের কোনো মানসিকতা নাই।
1: এই জায়গাটিতে আমি আসবো, আমি আবার একটু এবি মোশাররফ হোসেন আপনার কাছে আসি, মানে যাদের এই আত্মত্যাগের বিনিময়ে আমরা আসলে নতুন বাংলাদেশ বিনির্মাণের কাজ শুরু করেছি, সেই জুলাইয়ে যারা শহীদ হয়েছেন জুলাইয়ের স্মৃতিকে ধারণ করে শহীদদের ইতিহাসের পাতায় ধরে রাখার জন্য সরকার নানান রকম পদক্ষেপ নিয়েছে, একটু সেই পদক্ষেপগুলো নিয়েও একটু আপনার কাছে জানতে চাই।
2: আপনি দেখেন আমাদের জুলাই স্মৃতিকে ধরে রাখার জন্য ইতিমধ্যে রাষ্ট্রের পক্ষ থেকে ইতিমধ্যে একটা জুলাই জাদুঘর করা হচ্ছে, কিন্তু যেদিন শেখ হাসিনা পতন ঘটেছে 5ই আগস্ট কিন্তু এটাকে উদ্বোধন করা হবে। আজকে জুলাই যোদ্ধা যারা আহত আছে এখনো, যারা মারা গেছে তাদেরকে ইতিমধ্যে কিন্তু একটা ভাতা দেওয়া হচ্ছে তার পরিবারকে, যারা অসুস্থ আছে আহত আছে তাদের চিকিৎসা করা হচ্ছে, এবং আপনি দেখবেন ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে প্রায় 36 জনের মত বেশি লোক কিন্তু এখন বিদেশে চিকিৎসাধীন আছে, যদি আরও কারো চিকিৎসা দরকার সেটাও সরকার করতে বদ্ধপরিকর। অর্থাৎ এই যোদ্ধাদেরকে স্মরণ করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য সরকারের কোনো কার্পণ্যের অভাব নেই। বরং আমরা এই যে ভাতা এখন আপাতত দেওয়া হচ্ছে, যদি যারা এর বাইরে আছে চিহ্নিত করে তাদেরকে ভাতার আওতায় আনার জন্য ইতিমধ্যে সরকার কার্যক্রম গ্রহণ করেছে।
1: আপনারা যেহেতু নির্বাচিত সরকার, আপনাদের কাছে জনগণের
2: জন্য দেখবেন আপনি জুলাই জাতীয়গরের মাধ্যমে এই স্মৃতিকে আমরা সংরক্ষণ করব। পাশাপাশি ওখানে কিন্তু একটা কমিটিও করা হচ্ছে যারা এটা পরিচালনা করবে, তাদের মাধ্যমে যদি আরো কোনো তথ্য উপাত্ত ইনফরমেশন আমাদের কাছে নতুন ভাবে আসে সরকারের কাছে, সরকার সেগুলো ব্যবস্থা গ্রহণ করবে। কারণ আমরা মনে করি জুলাই আমাদেরকে এই শিক্ষাটাকে যদি আগামী প্রজন্মের কাছে আমরা তুলে ধরতে না পারি, এই যে বৈষম্যহীন একটা সমাজ, সমাজে মানুষের অধিকারকে যদি আপনি কেড়ে নিয়ে নেন, মানুষের যদি সম্পদ লুট করেন, বাংলাদেশের অর্থ যদি বাইরে পাচার করেন, এর পরিণতি কি হয়, এই দৃষ্টান্ত আগামী প্রজন্মের কাছে আমাদের তুলে ধরতে যদি পারি এবং এই স্মৃতিকে যদি আমরা সংরক্ষণ করতে পারি, আমার মনে হয় আগামী দিনে একটি দেশপ্রেমিক জাতি গড়ে উঠবে।
1: নিশ্চয়ই, এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে, নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাই সনদের গুরুত্ব আপনি কতটা মনে করেন?
0: অবশ্যই সেটা আস্তে আস্তে বাস্তবায়ন হচ্ছে এবং এটা যেহেতু বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ, তারা বলেছে যে এটা আমরা করব, এবং এই যে সংবিধান সংস্কারের সংশোধনের প্রশ্ন আসছে, তারপর উচ্চকক্ষ, সেগুলি আস্তে আস্তে হবে। আমাদের প্রত্যাশাটা এত বেশি আকাশচুম্বী এবং আমরা ধৈর্য ধরতে চাই না, ধৈর্য ধরতে হবে। একটা কাজ করতে তো 5 মাস তো যথেষ্ট সময় না এই সরকারের মূল্যায়নের জন্য, তো তাদেরকে সেই কাজটা করতে, তারা একটা ভগ্ন স্তূপের মধ্যে, ভঙ্গুর অর্থনীতি, বিপর্যস্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে দায়িত্ব গ্রহণ করেছে, সেগুলিকে ঠিকঠাক করতে তো অনেক সময় লাগবে। এর মধ্যে অনেক ক্ষতি হয়ে গেছে রাষ্ট্রের, অনেক সময় অপচয় হয়ে গেছে, সেগুলিকে কভার করা কঠিন কাজ। তো এত বড় বহুমুখী চ্যালেঞ্জ তাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। আমরা আশাবাদী যে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়িত হবে, বিএনপি যেরকম নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলিকে বাদ দিয়ে তারা বাস্তবায়নটা করবে, এখানে কিন্তু গোলমালটা লাগছে।
1: দীর্ঘদিন পরে কিন্তু আমরা সংসদেও একটা সত্যিকার অর্থে কার্যকর বিরোধী রাজনৈতিক দলও দেখতে পেয়েছি, সেটা কেউ কি আপনি আসলে বাংলাদেশে একটা নতুন অগ্রযাত্রা বলে মনে করেন?
0: অবশ্যই, সংসদে আমরা আগে দেখতাম যে একটা রাবার স্ট্যাম্প হিসেবে সংসদ ব্যবহৃত হতো এবং সেখানে খিস্তি কিউর হতো, অশ্লীল ভাষায় একে অন্যকে আক্রমণ করতে, এবং তথাকথিত গৃহপালিত পোষা বিরোধী দল থাকতো, তারা কোনো সেইভাবে কার্যকর ভূমিকা পালন করতে পারতো না। তো সেগুলি থেকে আমরা অনেকখানি মুক্ত হতে পেরেছি। আমরা এখনই বলবো না যে এটা কমপ্লিট হয়ে গেছে কোর্সটা, এটা একটা দীর্ঘ চর্চার ব্যাপার। গণতান্ত্রিক বিষয়টা হচ্ছে এমন যে অনেকগুলি বছর পার হতে হবে, অনেকগুলি ইলেকশন আপনার হতে হবে, তারপরে আস্তে আস্তে কিন্তু গণতান্ত্রিক চেতনার প্রতি মানুষের আস্থাটা বাড়বে, তারা প্র্যাকটিসটা করবে এবং নিজেদের দায়িত্বগুলি পালন করবে।
1: আপনার
0: ভোটাধিকার প্রতিষ্ঠা হয়েছে, ভোটাধিকার এবং জবাবদিহিতার সংস্কৃতি, এমপি সাহেবদেরকে তাদের বাধ্যতামূলকভাবে এলাকায় যেতে, আগে তো ভোটের কোনো ধার ধারত না, 3-3টা ইলেকশন হয়েছে প্রশাসনমূলক নির্বাচন, একটা হয়েছে আবিদাবি নির্বাচন, একটা রাতের নির্বাচন, একটা বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন, এবং পৃথিবীর ইতিহাসে কোনো দেশে 3-3টা নির্বাচন এত কলঙ্কিত, এত বিপর্যস্ত এবং মানে ক্ষমতা কুক্ষিগত করার জন্যে এত নিকৃষ্ট নৃশংস পৈশাচিক পন্থায় ক্ষমতা আঁকড়ে রাখার যেরকম উদগ্র লালসা আমরা দেখেছি আওয়ামী ফেসিবাদী সরকারের সময়, সেটার থেকে মুক্ত করতে হবে জাতিকে, এবং একটা স্বচ্ছ একটা গ্রহণযোগ্য নির্বাচন আমরা পেয়েছি এবং সামনে স্থানীয় সরকার নির্বাচন হতে যাচ্ছে, সেটাও আরো বড় চ্যালেঞ্জের, সেটা কতখানি দ্বন্দ্ব সংঘাত থেকে মুক্ত থাকতে পারবে সেটা একটা বড় বিষয়।
1: তার মানে বিএনপির সামনে আসলে নানান রকমের
0: চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ থাকবে, সবাই যদি ঐক্যবদ্ধ থাকে, একটা জাতীয় ঐক্য যদি আমরা সৃষ্টি করতে পারি, যে কোনো চ্যালেঞ্জ আমরা, যে কোনো ষড়যন্ত্র আমরা ব্যাহত করতে
1: সক্ষম। জনাব মোশাররফ হোসেন, যেটি আসলে জনাব হাসান হাফিজ বলছিলেন যে একটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে আছি আমরা এবং আমাদের আসলে যে ঐক্যে আমরা ছিলাম সেই ঐক্যটাকে আমাদের ধরে রাখতে হবে, সেই জায়গাটিতে একটু আপনার কাছে জানতে চাই, মানে এই ঐক্য ধরে রাখার জন্য একটা অন্যতম বড় দাবি সেই সময় যারা ফ্যাসিজম করেছেন ফ্যাসিস্টদের বিচার, সেই বিচার প্রক্রিয়ায় আমরা কতখানি এগিয়ে যেতে পেরেছি?
2: না, বিচার আপনি দেখবেন আমরা কিন্তু অঙ্গীকারবদ্ধ যে বিচার, ইতিমধ্যে আপনি দেখবেন যে শেখ হাসিনার কিন্তু রায় হয়ে গেছে, তার একটি মামলা, ইতিমধ্যে তার আরেক সহযোগী হাসানুল্লাহ কিনু সহ বেশ কয়েকজনের ইতিমধ্যে বিচার সম্পূর্ণ হয়েছে। এখন এটা বিচারিক একটা প্রক্রিয়া আছে, সে প্রক্রিয়ার মাধ্যমে আমরা চাই যে আওয়ামী লীগের ফেসিড যারা ছিল, যারা এই হত্যার সাথে, গুমের সাথে, মানি লন্ডারিং এর সাথে জড়িত, তাদের বিচার হোক, এবং সেটা ইতিমধ্যে কার্যক্রম চলছে। আপনি দেখেন আরো বেশ কিছু বিতর্কিত বিষয় ছিল যেগুলো শেখ হাসিনা যেগুলিকে ওই সময় নানাভাবে বিতর্কিত, যেমন শাপলা চত্বরে কিভাবে আমাদের ধর্মভান মুসল্লিদেরকে হত্যা করা হয়েছিল, ইতিমধ্যে দেখেন তার একটা চার্জশিট দাখিল হয়েছে। এমনি ভাবে দেখেন যে আয়নাঘর যেটা তৈরি করেছে গুম, তার বিরুদ্ধে কাজ চলছে, অর্থাৎ সরকার এখানে কমিটেড জনগণের কাছে এবং এই জুলাই আন্দোলনের কাছে দায়বদ্ধ যে আমরা এই ধরনের ফেসিস্টদের যারা বাংলাদেশের এই অবস্থায় পরিণত করেছে, যেটা হাসান হাফিজ ভাই বলেছে, এদের বিচারের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশে একটা গণতান্ত্রিক বাংলাদেশ আমরা চালু করতে। শুধু তাই না, আজকে দেখবেন এটা অপরাধ করেছে ইন্ডিভিজুয়াল, দল হিসাবে আওয়ামী লীগ কি তার দায়িত্ব নেবে না? যার জন্য কিন্তু আজকে একটা দাবি উঠেছে দল হিসাবে আওয়ামী লীগের বিচার করতে হবে।
1: এবং আমরা আশা করি এখনো তারা স্বীকার করতে নারাজ,
2: স্বীকার তো করবে না। আজকে আপনি দেখেন এত বড় একটা ডিজাস্টার বাংলাদেশ হয়েছে, 15 বছর অত্যাধুনিক, অথচ শেখ হাসিনার কিছু কিছু আমরা অডিও দেখি, সেখানে বলে কারা হত্যা করেছে, এই যে 2000 লোক হত্যা করেছে উনিকে কারা হত্যা করেছে এগুলিকে। অর্থাৎ ন্যূনতম কোনো অনুশোচনা শেখ হাসিনা বা আওয়ামী লীগের নাই। তারা যদি বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করতে চায় তাহলে উনি আসুক বাংলাদেশে, আইসা আদালতকে ফেস করুক, ওনার যে সাজা সাজা মোকাবেলা করে উনি জেলে যাক, কিন্তু যাবে না। আজকে দেখেন হুমকি দেয় ডিসেম্বরে নাকি উনি আসবে। তা আমরা তো চাই উনি ওনার যে রায় হয়েছে রায় কার্যকরের জন্য বাংলাদেশে আসুক, আমরা স্বাগত জানাবো তাকে। কিন্তু বাংলাদেশের মানুষ এই ধরনের ফ্যাসিস্ট অন্যায় অত্যাচারকে কখনো মেনে নেয়নি, এবং আমাদের দৃঢ় বিশ্বাস আওয়ামী লীগের দল এই ধরনের হুংকার এই ধরনের কর্মকাণ্ড আগামী দিনে বাংলাদেশের মানুষ মেনে নেবে।
1: সেই পুরনো ধাঁচে আসলে বাংলাদেশ আর ফিরে না যাক, সেই প্রত্যাশা আমরাও করতে চাই। কবি হাসান হাফিজ, এই যে আমরা গণঅভ্যুত্থানের সময়ের কথা বলছি, 24-এর কথা বলছি, 36-এ জুলাইয়ের কথা বলছি, সবচাইতে বেশি সামনের সারিতে যারা ছিলেন তারা সবাই তরুণ ছিলেন। একটা সময় বাংলাদেশের সমস্ত মানুষ এই তরুণদের সাথে একযোগে কাজ করেছেন। তরুণদের এই অবদান তো নিশ্চয়ই ভুলে যাওয়ার কথা নয়, এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সবসময় এখনো পর্যন্ত বারবার বলতে শুনেছি নতুন বাংলাদেশ বিনির্মাণে তিনি সবসময় তরুণদেরকে সামনে দেখতে চান। তাদের জন্য আসলে আমরা এখন কি করছি?
0: তরুণরাই তো ইতিহাস পাল্টে দিয়েছে, 52-র ভাষা আন্দোলন তরুণরা করেছে, 71-এর মুক্তিযুদ্ধ তরুণরা করেছে, 90-এর ছাত্র গণ অভ্যুত্থান তরুণরা করেছে, 24-এরটা করেছে। তারা নিঃস্বার্থ, তাদের তারা চায় দেশটা সংস্কার। আমরা দেখেছি যে স্কুলের ছাত্রছাত্রীরাও কিন্তু একসময় রাস্তায় নেমে এসেছিল নিরাপদ সড়কের দাবিতে, এবং সুশৃঙ্খলভাবে তারা করেছিল। 36-এ জুলাইয়ের যে মডেল সেটা নেপালে অনুষ্ঠিত হয়েছে, অতি সম্প্রতি সেটা ভারতেও কিন্তু আপনি জানেন যে ভারতের শিক্ষামন্ত্রীকে পদত্যাগে বাধ্য করেছে তারা, সেই দুর্নীতিগ্রস্ত এবং যে শিক্ষা ব্যবস্থায় যে নকল টকলের অভিযোগ ছিল, তো এই মডেলটা কিন্তু ছড়িয়ে গেছে। আমাদের দায়িত্ব হচ্ছে যে এই মডেলটা আমরা যেন সেইভাবে ধরে রাখতে পারি এবং এটার চর্চাটা নিশ্চিত করি, জুলাইয়ের চেতনাটাকে প্রকৃত অর্থে যেন আমরা ধারণ করি এবং এটা বাস্তবায়ন করি, সেটাই হচ্ছে ব্যাপার। আমাদের মডেল অন্যরা নিয়ে গেল, আমরা পিছনে পড়ে থাকলাম, সেটা তো হবে না। আসলে ভাষা আন্দোলনের মডেল কিন্তু সারা বিশ্বে গেছে এবং এটা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে পৃথিবীব্যাপী 21 ফেব্রুয়ারি পালিত হয়, আপনারা জানেন। এটা আমাদের অহংকারের জায়গা, আমরা খুব ছোট দেশ কিন্তু আমাদের অহংকারের জায়গা আছে, ঐতিহ্য আছে, আমাদের মুক্তিযুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি রক্ত দিয়ে, তো আমরা আবার রক্ত দিয়ে কিন্তু 24 করেছি, তো এগুলি আমরা লালন করব, সেগুলি আমাদেরকে পথ দেখাবে, শহীদের যে চেতনা সেটা আমরা মানে সামনে তুলে ধরবো এবং এটা সমুন্নত রাখবো, অবশ্যই এটা বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে যাবে। এবং ছাত্র তরুণরা কিন্তু পাহারাদারের মতো আছে, যদিও কোথাও ব্যত্যয় হয় তাহলে তারা আবার পথে নেমে আসবে, আবার সেটাকে সংশোধন করার জন্য আন্দোলন করবে। আমরা সেটা চাই না, আমরা একটা গণতান্ত্রিক সরকারের কাছ থেকে আশা করব যে তারা সঠিক পথে এগিয়ে যাবেন এবং জন আকাঙ্ক্ষা যে জনপ্রত্যাশা সেটা পূরণ করবেন।
1: নিশ্চয়ই জুলাই আসলে শুধু নানান আয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে সেটিও আমরা চাই না, জুলাই চেতনাকে আমরা ধারণ করতে চাই। এবং এবি মোশাররফ হোসেন, আপনার কাছে এটাই জানতে চাই যে এই যে জুলাই চেতনার কথা আমরা বলছি, সেই চেতনাকে আমরা কতখানি ধারণ করতে পেরেছি?
2: অবশ্যই ধারণ করবো। আমরা জুলাই চেতনা কি ছিল? একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছে সবার আগে বাংলাদেশ। এই সবার আগে বাংলাদেশ এই কনসেপ্টটা যদি আমরা ধারণ করতে পারি তাইলে বাংলাদেশ কখনো পথ হারাবে না।
1: আপনি দেখেন হয়তো এখন আর পিছিয়ে যাওয়ার
2: কোনো সুযোগ নাই। আপনি দেখেন আমরা নতুন যাত্রা শুরু করেছি। আমি মনে করি জুলাই যোদ্ধারা যারা এই আন্দোলন সংগ্রাম করেছিল তাদেরও মূল চেতনা ছিল একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ। তো বৈষম্য দূর করতে হলে আপনাকে গণতান্ত্রিক যাত্রাকে অব্যাহত রাখতে হবে, মানুষের ভোটের অধিকারকে নিশ্চিত করতে হবে, আমাদের সমাজে যে মানবাধিকার বলেন, আমার কথা বলার স্বাধীনতা বলেন, আমার কর্মসংস্থান বলেন, এইগুলিকে যদি আমরা নিশ্চিত করতে পারি তো আমার মনে হয় জুলাই চেতনাকে ধারণ করার এর চেষ্টা
1: বাস্তবায়নের পথে এই জুলাই গণঅভ্যুত্থান আমাদেরকে ঠিক কি শিক্ষা দিয়ে গেছে, কি বার্তা দিয়ে গেছে সেটি জেনে একটু শেষ করতে চাই। শুরুতে একটু আপনার কাছে আসি কবি হাসান হাফিজ।
0: একটা মানবিক বাংলাদেশের জন্য তারা লড়াই করেছে, প্রাণ দিয়েছে, একটা বৈষম্যমুক্ত দেশের জন্য যেখানে সামাজিক ন্যায় বিচার নিশ্চিত থাকবে এবং মুক্ত চিন্তার যেখানে ব্যবস্থা থাকবে, প্রত্যেকের ভোটাধিকার নিশ্চিত থাকবে এবং রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে থাকবে, সেই স্বপ্নটাই তারা দেখেছে। আমরা সেই পথে এগিয়ে যাচ্ছি, আমাদের কিন্তু সামনে অনেক চোরাবালি আছে, অনেক ষড়যন্ত্র আছে, দেশে আছে, দেশের বিদেশ বাইরে আছে, তো সেগুলিকে আমাদের সতর্ক থাকতে হবে। জাতীয় ঐক্য, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে, মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করার প্রশ্নে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি, সেটাই হচ্ছে আমাদের শক্তি এবং আমাদের পথেও এগিয়ে চলার জন্য আমাদের প্রেরণা।
1: নিশ্চয়ই আপনি এবি মোশাররফ হোসেন মানে নির্বাচিত জনপ্রতিনিধি, দীর্ঘদিন পর আসলে আমরা এটি বলারও এক ধরনের সুযোগ পেয়েছি। এই যে আপনারা জনগণের ভোট দিয়ে নির্বাচিত হয়েছেন, তার মানে জনগণের হয়ে আপনাদের কাজ করতে হবে, রাষ্ট্রের হয়ে কাজ করতে হবে, সেই জায়গাটিতে একটু জানতে চাই এই সরকার কতখানি বদ্ধপরিকর এবং সামনের দিনে আসলে আমরা জনগণ, রাষ্ট্র, যারা জনপ্রতিনিধি আছেন সবাই মিলে একসাথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারছি কিনা।
2: অবশ্যই আমরা পারতে হবে, আমাদের পারছি এটা বললে চলবে না, আমাদেরকে পারতে হবে। কারণটা কি, আপনি দেখেন আমি মনে করি আগামী দিনে আমরা যারা রাজনৈতিক কর্মী বলেন বা জনপ্রতিনিধি বলেন, আমাদের সামনে কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ আছে। কারণটা কি, এখানে হাসান আবিজ ভাই বলেছে যে আগে নির্বাচন হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতে, আগে নির্বাচন হয়েছে রাতে, আগে নির্বাচন করেছে আমরা মামুরা, এখন কিন্তু বাংলাদেশে তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে, সুতরাং ওই তিন মাসের জন্য জনগণ কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী, ওই তিন মাসের মধ্যে জনগণ কিন্তু বাংলাদেশের ভাগ্য নির্মাণের জন্য সবচেয়ে বড় নিয়ন্ত্রক তারা। সুতরাং রাজনৈতিক দল যদি তাদের এই স্পিরিটটা বুঝতে না পারে তাইলে কিন্তু ওই রাজনৈতিক দল হারিয়ে যাবে। সুতরাং আমি মনে করি রাজনৈতিক দল এই জুলাই চেতনাকে ধারণ করে সাধারণ মানুষের যে প্রত্যাশা, সাধারণ মানুষের যে চিন্তা চেতনা সেইটাকে ধারণ করে আগামী দিনে আমাদের এগিয়ে যেতে হবে।
1: জনগণের কণ্ঠস্বরকে আসলে আমরা সামনের সারিতে রাখতে চাই এবং সেটা
2: অবশ্যই আমরা, জনগণের কণ্ঠস্বর তখনই প্রতিফলন হবে যখন জনগণ তাদের মতামতটা বাস্তবায়ন করবে। যেমন ইলেকশন, ইলেকশন যদি জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে তাইলে জনগণের ক্ষমতায়ন স্পষ্ট হবে।
1: আমরা সেই প্রত্যাশা রাখতে চাই। জনাব এবি মোশাররফ হোসেন এবং জনাব কবি হাসান হাফিজ, অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ বেতারের এই বিশেষ আয়োজনে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।
0: ধন্যবাদ এবং শ্রোতা দর্শকদেরকে ধন্যবাদ।
1: প্রিয় দর্শক শ্রোতা, জুলাই আন্দোলন ইতিহাসের বাকি, জনগণের কণ্ঠস্বর এই বিশেষ আয়োজন থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। জুলাইয়ের চেতনাকে ধারণ করে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে, সবার আগে বাংলাদেশ থাকবে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য।
3: এতক্ষণ জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান জুলাই আন্দোলন ইতিহাসের বাকি জনগণের কণ্ঠস্বর শুনলেন। অংশগ্রহণে ছিলেন এ বি এম মোশাররফ হোসেন, মাননীয় সংসদ সদস্য পটুয়াখালী চার, এবং কবি হাসান হাফিজ, সভাপতি জাতীয় প্রেস ক্লাব। সঞ্চালনে ছিলেন তাসনুভা রহমান তন্নি, শব্দগ্রহণ ও সম্পাদনায় মাহমুদ রেজা, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহফুজুল ইসলাম।
4: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। মোরা ঝঞ্ঝার মতো উদ্যম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, মোরা বিধাতার মতো নির্ভয়, মোরা প্রকৃতির মতো সচ্ছল। কাজী নজরুল ইসলামের জাগরণী গান শুনবেন সমবেত কণ্ঠে।

0: সম্ভবত কণ্ঠে কাজী নজরুল ইসলামের জাগরণী গান শুনলেন। বন্যার পানি পরিবেশ দূষিত করে, এই পানিতে ময়লা আবর্জনা ফেলে দূষণ বৃদ্ধি করবেন না। বন্যার পানি গৃহস্থালির কাজে ও পানীয় জল হিসেবে ব্যবহার করবেন না। যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপদ নয়। এই কথাগুলো বলেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।
1: বাংলাদেশ বেতার কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Betar, broadcasting on the morning of Wednesday, the 21st of Srabun, the 21st of Safar, and August the 5th. The news read by Taslima Omar. First, the headlines. Today is July Mass Uprising Day. Prime Minister will inaugurate July Uprising Memorial Museum. July Uprising belongs to countrymen rather than any individual or political party, says Tariq Rahman. Prime Minister directs to complete comprehensive database for farmers by December. Tariq Rahman calls to boost Saudi investment in Bangladesh. Meeting of special committee formed to amend constitution was held. Information and Broadcasting Minister calls to build lasting state institutions guided by July mass uprising spirit. Russia carries out missile attacks on Ukrainian capital. United Nations expresses concern over recent casualties. And Afghanistan face host Ireland in first one-day international cricket match at Bridi today. Now on to the details. The July Mass Uprising Day is being observed across the country today with due dignity. The theme of the day this year is Building the Nation in the Spirit of July, Bangladesh First. Acting President Hafizuddin Ahmed Bir Bikram and Prime Minister Tariq Rahman have issued separate messages marking the day. In his message, Acting President Hafizuddin Ahmed Bir Bikram called for building a discrimination-free, democratic, accountable and justice-based Bangladesh in line with the sacrifices and aspirations of the martyrs and the injured of the July mass uprising. In his message, the Prime Minister said, "For all those who cherish freedom and democracy, August 5th is a day of joy, a day of victory, and a day of restoration of democratic political rights." The government has undertaken various national-level programs to observe the day. Prime Minister Tariq Rahman will inaugurate the July Mass Uprising Memorial Museum in the morning. A reception for the families of the July martyrs and the July fighters, along with a discussion highlighting the significance of the day, will be held at the Bangladesh-China Friendship Conference Center at Sheri Bangla Nagar in the capital. Prime Minister Tariq Rahman has said the July-August movement became successful because the people wanted change, asserting that its success belonged to the country's people rather than any individual or political party. He was addressing a discussion titled 17 Years of Relentless Struggle for Democracy and the Blood-Stained July Awakening at the Krishibid Institute, Bangladesh, in the capital yesterday. The Prime Minister said people from all walks of life made the movement successful through their active participation. Tariq Rahman said people of the country, BNP leaders and activists and many other political parties that believe in democracy had remained on the streets over the past 17 years in the movement against fascism. Calling upon all political parties to focus on rebuilding the country, he said, enough discussions, movements, struggles and debates had taken place. The Prime Minister said, now is the time to rebuild the country. Prime Minister Tariq Rahman has directed the concerned authorities to prepare a comprehensive and transparent database of farmers by December this year to ensure that government support through Farmers' Card reaches genuine beneficiaries. He gave the direction at a meeting on the Farmer Card program held at his office at the Secretariat yesterday. The Prime Minister instructed the authorities to complete the database through a proper verification process to safeguard farmers' rights. Prime Minister Tariq Rahman had said Bangladesh is keen to build a strategic, multidimensional and long-term partnership with Saudi Arabia and invited greater Saudi investment, especially in the growing solar power sector in the country. He made the remarks when Vice Minister for Foreign Affairs of the Kingdom of Saudi Arabia, Engineer Walid Al-Kharaji, made a courtesy call on him at his office at the Secretariat yesterday. The Saudi Vice President said, Bangladesh has created a favorable environment for investment under the leadership of Prime Minister Tariq Rahman, adding that Saudi Arabia is keen to strengthen bilateral relations further by expanding cooperation and investment in a number of promising sectors. The Parliamentary Special Committee, formed to amend the Constitution on the basis of the July Charter, will seek opinions from all relevant stakeholders, including people from different walks of life, family members of the July martyrs and July fighters. Law Justice and Parliamentary Affairs Minister Mohammad Asaduzzaman made the remarks while briefing reporters after the first meeting of the Parliamentary Special Committee on Constitution Amendment at the Jatiya Shongshod Bhavan yesterday. The committee will work to implement the proposals contained in the July Charter within the constitutional and legal framework. Meanwhile, prior to the meeting, Chairman of the Parliamentary Special Committee on Constitutional Amendment and Home Minister Salahuddin Ahmed informed the journalists that the constitutional amendment will be formulated on the basis of consensus so that it reflects the aspirations of the people and contributes to strengthening democratic governance. This is Bangladesh Betar giving you the news. Information and Broadcasting Minister Zohiruddin Shopon has called for building enduring state and social institutions inspired by the spirit of the July mass uprising. He said this while addressing a memorial discussion marking the Great July Mass Uprising 2024 at the Bangladesh University of Engineering and Technology in the capital yesterday. Information and Broadcasting Minister said the sacrifices of the uprising's martyrs should lead to a broad national consensus that ensures no future generation falls below minimum democratic and institutional standards. Russian forces have launched a wave of ballistic missile attacks on Ukraine's capital, Kyiv. Ukrainian officials said the strikes took place early today. Kyiv mayor said a 20-story residential building in the city's Obolon district caught fire following the attack. Kyiv's military administration also reported fires at warehouse buildings in two districts and warned that the threat remained high. The attacks came just days after separate strikes in Ukraine and Russia killed at least 27 people. Meanwhile, United Nations human rights monitors have expressed concern over the rising number of civilian casualties. Oil prices have fallen to a three-week low after senior U.S. officials raised hopes of a deal with Iran to reopen the strategic Strait of Hormuz. U.S. Secretary of State Marco Rubio and Treasury Secretary Scott Bessent said talks had progressed and that oil shipments could resume as early as this week. Cricket and the first match of the five-match ODI series between hosts Ireland and Afghanistan will be held at Bredy today. The match will start at 3:45 p.m. Bangladesh time. Finally, weather and forecast valid till 1 this afternoon says there is no inland river port warning and no signal is to be hoisted. To end the news, the main points again. Today is July Mass Uprising Day. Prime Minister will inaugurate July Uprising Memorial Museum. July Uprising belongs to countrymen rather than any individual or political party, says Tariq Rahman. Prime Minister directs to complete comprehensive database for farmers by December. Tariq Rahman calls to boost Saudi investment in Bangladesh. Meeting of a special committee formed to amend constitution was held. Information and Broadcasting Minister calls to build lasting state institutions guided by July mass uprising spirit. Russia carries out missile attacks on Ukrainian capital. United Nations expresses concern over recent casualties. And Afghanistan faced host Ireland in first one-day international cricket match at Bredy today. That is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh Betar, Dhaka.
2: Boma.
3: জি আব্বা,
2: বাবুর জ্বরটা কি কমছে?
3: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
2: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেখো, তারপর না হয়।
3: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
2: কি কারণে?
3: হুন তো সি সাইড থেকে নাকি বাসা গো খালি হাম হইতাছে, হাম আর হাম।
2: যত হুনতাছ তত হয়তো নাও হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
3: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই।
4: সব ব্যবস্থা আমি করতেছি।
3: আফা
4: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর।
3: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
2: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
4: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমার ছাইড়া দিয়ে গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
2: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
3: আব্বা আব্বা এসব কথা কইন না, থাক।
4: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচার।
2: নিম পাতা সেচা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
4: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরিয়া দিতেছে কেন?
2: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন, তাদের সমস্যা হইতেছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
3: আব্বা আপনি তো দেখছেন বাবুরে, কোনো লক্ষণ কি?
2: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ, শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
3: আল্লাহ মেহেরমান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জোরে কাহিল হয়ে পড়ছে।
4: আব্বা আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুনিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
2: আমার বেটি এমন হইলো কেমনে বুঝি না।
3: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
2: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব, অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
3: আব্বা বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম।
2: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
3: জি আব্বা।
2: আর একটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
3: তাইলে তো দেরি না করে এই খবরটা সবারই পৌঁছায় দিতে হইব আব্বা।
2: হ্যাঁ।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান জুলাই গণ অভ্যুত্থান। গ্রন্থনা উপস্থাপনায় জুবায়েত হোসেন পলাশ।

0: কিছু নীরবতা শব্দের চেয়েও বেশি কথা বলে, কিছু শূন্যতা হাজারো কণ্ঠের চেয়েও বেশি আর্তনাদ বহন করে, আর কিছু নাম সময়ের সঙ্গে হারিয়ে যায় না, তারা ইতিহাস হয়ে বেঁচে থাকে। আজও কোনো মা সন্তানের ঘরে ঢুকলে থমকে দাঁড়ান, কোনো বাবা সন্ধ্যা নামলে দরজার দিকে তাকিয়ে থাকেন, কোনো ছোট ভাই কিংবা বোন অপেক্ষা করে সেই পরিচিত কণ্ঠস্বরের জন্য, যে কণ্ঠ আর কোনো দিন ফিরে আসবে না। তবু তাঁরা হারিয়ে যাননি, তাঁরা শুধু একটি পরিবারের নয়, একটি জাতির সাহস, একটি পতাকার গর্ব এবং একটি স্বপ্নের নাম। দুঃশাসন, গণতান্ত্রিক পরিসরের সংকোচন, মত প্রকাশের স্বাধীনতার সীমাবদ্ধতা এবং ফ্যাসিবাদী আগ্রাসনের বিরুদ্ধে মানুষের ক্ষোভ একসময় রূপ নেয় গণ অভ্যুত্থানে। 36 জুলাই অর্থাৎ 5ই আগস্ট আত্মত্যাগ, সংগ্রাম ও গণমানুষের অদম্য আকাঙ্ক্ষার এক স্মরণীয় অধ্যায় হয়ে ইতিহাসে স্থান করে নেয়। এই দিনের প্রতিটি অর্জনের পেছনে রয়েছে শহীদদের রক্ত, আহত মানুষের বেদনা আর অসংখ্য পরিবারের অশ্রু। জুলাই গণ অভ্যুত্থান শুধু একটি আন্দোলনের নাম নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে সত্যের উচ্চারণ, মাথা নত না করার ইতিহাস এবং তরুণদের বুকের ভেতর জ্বলে ওঠা প্রতিবাদের দীপশিখা। অভ্যুত্থান শেষে কেউ ফিরেছেন বিজয়ের উল্লাস নিয়ে, কেউ ফিরেছেন আহত শরীরে, আর কেউ ফিরেছেন লাল সবুজ পতাকায় মোড়ানো নিথর দেহ হয়ে। যে রক্ত মিশেছে বাংলার মাটিতে সে রক্ত বৃথা যায় না, যে স্বপ্ন শহীদের চোখে ঘুমিয়ে আছে সে স্বপ্ন একদিন মানুষের জাগরণ হয়ে ফিরে আসে। গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতায় স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদ, আহত ও সংগ্রামী মানুষকে। শুরু করছি বাংলাদেশ বেতার ঢাকার বিশেষ অনুষ্ঠান জুলাই গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল প্রতিবাদ, প্রতিরোধ ও গণজাগরণের অন্যতম কেন্দ্রবিন্দু। শিক্ষার্থীদের সাহসী অবস্থান, মিছিল ও আত্মত্যাগ আন্দোলনকে নতুন গতি দিয়েছিল। আজ ফ্যাসিবাদের তথা স্বৈর শাসনের পতনের সেই ঐতিহাসিক দিনের অনুভূতি ও একজন প্রত্যক্ষ অংশগ্রহণকারীর অভিজ্ঞতা শোনাবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ছাত্রনেতা আবিদুল ইসলাম খান।
1: হয় একসাথে বাঁচবো, নয় একসাথে মরবো। যখন বলছি কেউ কাউকে ছেড়ে যায় না, আমাকে চিনে না, জানে না, বোঝে না, আমরা একসাথে নেমে গিয়ে 5 জন 6 জন এখানে শাহাদত বরণ করছি। আমাদের ওই মুহূর্তের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারাই ছিল যারা আমরা এখানে একসাথে ছিলাম। এটাই আমার দুনিয়া ছিল, হয় বাঁচো নয় মরো। কারণ এবার যে ঘটনা ঘটছে, এবার যদি আমরা ব্যর্থ হই, অন্যদের বিচার প্রশাসনিক প্রক্রিয়ায় হইল। যেমন আমি আমাকে ফিল করতে পারতেছিলাম, আমার হাড্ডি মাংস আমাদের খুঁজে পাবে না, লাশটাও কেউ খুঁজে পাবে। মরে তো গেছি, জীবিত থেকেই মরে গেছি। সুতরাং বাঁচতে হইলে শেষ মরণ কামড় দিয়ে যতটুকু বাঁচতে পারো। এরপর ওই পারে গিয়ে আমি সাংবাদিকদেরকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে এখানে 5 জন শাহাদাত বরণ করছে, মারা গেছে, তোমরা নিউজ করো। বলে যে ভাই এটা কি সত্য? আমি বললাম অভিযোগ লেখো না, বলো যে শাহাদাত বরণ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির 2 জনকে ফোন দিয়ে বললাম। তারপর ওইখানকার অবস্থান জানলাম, পলাশির কি অবস্থা? বলে যে ভাই পলাশিতে ছেলেমেয়েরা জড়ো হচ্ছে। তো বললো যে এখানে আসার সুযোগ আছে, বলে আপনি চেষ্টা করেন। তারপর ওই জায়গা থেকে বিভিন্ন মোড় ঘুরে তখন আবার পলাশির দিকে যখন অগ্রসর হচ্ছিলাম, তখন সেনাবাহিনীর মুখোমুখি আমি কহলাম। সেনাবাহিনী কখনো আবেগ প্রবণে আমি চিৎকার করে করে, ধরেন সে 8 থেকে 10 হাত দূরে আমি এখানে চিৎকার করে বলতেছিলাম, আপনারা কি মানে ওই শব্দগুলো সেন্টেন্সগুলো কি উচ্চারণ করছিলাম স্পেসিফিকলি আপনাকে আমি বলতে পারবো না, আমার বই এগুলো লেখা আছে। তখন বলতেছিলাম, তখন সেনাবাহিনীও হাতটা মুষ্টি করে আমি বললো যে সামনে অগ্রসর হবো। এটা যেন আমার কাছে একটা ইন্সপিরেশন ছিল। পলাশি দিয়ে গেলাম, গিয়ে তো সর্বপ্রথম আমরা মিছিল নিয়ে শাহবাগ চত্বরে কার্ফিউ ভঙ্গ করে সেখানে অবস্থান নিলাম। এবং 1 ঘন্টা 45 মিনিট ভিতরে আমাদের কাছে খবর আসলো হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। আমার স্বপ্ন ছিল যেদিন হাসিনা পড়ে যাবে, এই দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে যে আমাদের জীবন থেকে যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, পারিবারিক সব কিছু যে আবেগগুলো কেড়ে নিয়েছে, আমার স্বপ্ন ছিল যেদিনই হাসিনা চলে যাবে রাত থেকে ঘুমাবো। এই বৃষ্টি বৃষ্টির মতো অবস্থা, কাদা, এই কাদার মধ্যে শাহবাগ থানার সামনে আমি 40-45 মিনিট ঘুমায়া সোজা বাসায় গেছি। আসলে ওই দিনের মুহূর্ত হচ্ছে আমি আপনার সাথে যখন কথা বলতেছি এখানে অনেকে আমার দাঁড়ায় দেখতেছে, আমি এই এই জায়গায় দাঁড়িয়ে আমি ওই 5 আগস্টের ওই মুহূর্তটা ফিল করতে পারবো না। আমাকে দেখতে হইলে, বুঝতে হইলে, কিন্তু আমি কি ফিল করি এটা দেখতে হইলে, আমি নীরবে নিবৃতে যেমন সময় কাটাই ওইটা আপনারা তুলে আনতে পারবেন না। কারণ আমি কি দেখছি, আমরা কি দেখছি ওই মুহূর্তে দাঁড়াই, সেটা আমরা ছাড়া ফিল করার সক্ষমতা বুঝতে পারি। কেউ কাউকে চিনি না, কেউ কাউকে বুঝি না, শুধু একটা জিনিস জানি, আমরা হাসিনার বিরুদ্ধে লড়াই করবার জন্য আসছি, হয় বাসন নয় মরণ। সেদিন তো আমরা এভাবেই বেরোছি, আমি বলার সাথে সাথে এই পাশের এই বারান্দায়, এই পুরো বারান্দায় মানুষ ভরা ছিল, আবার বৃদ্ধ বনিতা বসন ভরা ছিল, এই জায়গা পুরোটাই মানুষের ভরা ছিল। আমি বললাম যে কেউ কাউকে ছেড়ে যায় না, আমরা আজকে জিতবো তবে কেউ ভয় পাবে। এই দুটো লাইন নিমিষের ভিতরেই আমরা প্রত্যেকে এক অঙ্গ হয়ে গেলাম এখানে যেটা ছিল।
0: আবিদুল ইসলাম খানের স্মৃতিচারণ আমাদের মনে করিয়ে দিল পরিবর্তনের পেছনে থাকে মানুষের সাহস, ত্যাগ এবং অবিচল বিশ্বাস। সেই চেতনা আমাদের ন্যায়, সত্য ও মানবিকতার পথে এগিয়ে চলার প্রেরণা যোগায়। একটি দেশের প্রতি ভালোবাসা কেবল মুখের উচ্চারণে নয়, তা প্রকাশ পায় দায়িত্ববোধে, সততায়, মানবিকতায় এবং প্রয়োজনে আত্মত্যাগের মধ্য দিয়ে। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ শুধু একটি গান নয়, এটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। এই গানের প্রতিটি শব্দে মিশে আছে বাংলার নদী, মাঠ, মানুষ, ইতিহাস আর অসীম মমতা। এই গান আমাদের শেখায় জন্মভূমি মানুষের সবচেয়ে বড় পরিচয়। এবার শুনুন শাহনাজ রহমতুল্লাহর কণ্ঠে দেশাত্মবোধক গান প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ।

অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে মনে হচ্ছে আজ আমরা শুধু কিছু কথা বলিনি, ইতিহাসের সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়েছিলাম, শুনেছি কিছু বাবার দীর্ঘশ্বাস, কিছু মায়ের কান্না, কিছু অপূর্ণ স্বপ্ন আর কিছু মানুষের অদম্য সাহসের কথা। ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়গুলো লেখা হয় না কালিতে, লেখা হয় মানুষের রক্তে, ত্যাগে এবং ভালোবাসায়। তাই আজকের বিদায়ে আমরা একটি শপথ নিয়ে যেতে চাই, এমন একটি বাংলাদেশ গড়ার যেখানে সত্যের জন্য আর কোনো প্রাণ ঝরবে না, ন্যায়ের দাবিতে আর কোনো মায়ের বুক খালি না হয়। বিদায়ের আগে বলি, ফুল শুকিয়ে যায় কিন্তু শ্রদ্ধা শুকায় না, সময় বদলে যায় কিন্তু আত্মত্যাগের ইতিহাস বদলায় না। যতদিন লাল সবুজ পতাকা উড়বে ততদিন জুলাইয়ের সাহস বেঁচে থাকবে, মানুষের অধিকার মর্যাদা ও স্বাধীনতার অমর গান হয়ে। যারা আমাদের জন্য স্বপ্ন রেখে গেছেন তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা, যারা সেই স্বপ্ন বুকে ধারণ করে এগিয়ে চলেছেন তাঁদের প্রতি আন্তরিক শুভকামনা।

0: এতক্ষণ শুনলেন জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার ঢাকা প্রযোজিত বিশেষ অনুষ্ঠান জুলাই গণ অভ্যুত্থান। গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন জোবায়েত হোসেন পলাশ।
1: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা বন্ধু, আয়োজনে এবারে রয়েছে জুলাই গণ অভ্যুত্থানের গান ঘুমন্ত শহর উঠেছে জেগে। গানের এই কথা লিখেছেন মামুনুর রশিদ, সুর করেছেন মোহাম্মদ আলমগীর হায়াত রুম্মান, কণ্ঠ দিয়েছেন বশিরুজ্জামান সাব্বির ও সহশিল্পী বৃন্দ।

জুলাই গণঅভ্যুত্থানের গান শুনলেন। শিল্পী ছিলেন বশিরুজ্জামান সাব্বির ও সহশিল্পী বৃন্দ। গীতিকার মামুনুর রশিদ, সুরকার ছিলেন মোহাম্মদ আলমগীর হায়াত রুম্মন। বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
1: সুপ্রিয় শ্রোতা, শুভ সকাল। আজ 5ই আগস্ট। বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে দিনটি এক বিশেষ তাৎপর্য বহন করে। 2024 সালে জুলাই মাস জুড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ধীরে ধীরে গণ অভ্যুত্থানের রূপ নেয়। শিক্ষার্থী, তরুণ, শ্রমজীবী মানুষ সহ নানা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে সেই আন্দোলন ছড়িয়ে পড়ে পুরো দেশ জুড়ে।
2: আন্দোলনের ধারাবাহিকতায় 5ই আগস্ট আওয়ামী সরকারের পতনের মধ্য দিয়ে ঘটে এক ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তন। জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে ক্ষমতার পালাবদলের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক বাস্তবতায় সূচিত হয় নতুন এক অধ্যায়। দিনটি তাই সাহস, আত্মত্যাগ এবং পরিবর্তনের প্রতীক হিসেবে স্মরণীয় হয়ে আছে।
1: জুলাই গণ অভ্যুত্থানের প্রতিটি দিন ছিল সংগ্রাম, সাহস, প্রত্যয় এবং আত্মত্যাগের এক স্মরণীয় ঘটনা। এই আন্দোলনে জীবন উৎসর্গ করেছেন বহু মানুষ, আহত হয়েছেন অনেকে। তাঁদের আত্মত্যাগ ন্যায়, সাম্য এবং বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যাশাকে আরও শক্তিশালী করেছে।
2: বন্ধুরা, ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায় আমাদের শুধু অতীতের কথাই মনে করিয়ে দেয় না, ভবিষ্যতের পথ চলারও প্রেরণা যোগায়। তাই এই আত্মত্যাগের স্মৃতি আমাদের মানবিক মূল্যবোধ, দায়িত্ববোধ এবং দেশপ্রেমকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানায়।
1: আজকের এই দিনে জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। আহত এবং সংগ্রামী সকল মানুষের প্রতি আন্তরিক সম্মান ও শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের দর্পণ।

0: বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি আজকের দর্পণে যা যা থাকছে আপনাদের জন্য। প্রথমেই নিয়মিত আয়োজন এই দিনে, তারপর রূপালী সংস্কৃতি পর্ব। এই পর্বে থাকছে জুলাই গণ অভ্যুত্থানকে উপজীব্য করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নির্মিত চলচ্চিত্র নিয়ে সংকলন।
1: এরপর 36 জুলাই পর্বে শুনবেন আহত জুলাই যোদ্ধাদের জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলন সংগ্রামের সাক্ষাৎকারমূলক স্মৃতিচারণ, এবং সবশেষে আমাদের গান আয়োজনে জুলাই আন্দোলনের উপর ভিত্তি করে রচিত একটি গান। জানিয়ে দিলাম পুরো আয়োজন সূচি, এবার চলে যাচ্ছি মূল পরিবেশনায়।

0: শ্রোতা বন্ধুরা, প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের।
1: ইতিহাসের দিকে তাকালে দেখা যায় পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী ও গুণী মানুষ। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা, এসব নিয়েই আমাদের প্রথম আয়োজন এই দিনে পর্ব। এই দিনে পর্ব উপস্থাপন করছেন মাহফুজা আক্তার সুমী।

শ্রোতা, এই দিনে পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ 5ই আগস্ট 2026 খ্রিস্টাব্দ। জানিয়ে দেব আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার বিবরণ এবং বিশিষ্ট ব্যক্তিদের জন্ম মৃত্যু সহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমে জানাব 1905 সালের কথা। 1905 সালের এই দিনে অর্থাৎ 5ই আগস্ট বঙ্গদেশ বিভক্ত করার জন্য বঙ্গভঙ্গ আইনের গেজেট প্রকাশিত হয়। 1914 সালের আজকের এই দিনে যুক্তরাষ্ট্রের ওহিওতে প্রথম বৈদ্যুতিক ট্রাফিক সংকেত ব্যবস্থার প্রবর্তন হয়। 1924 সালের আজকের এই দিনে তুরস্কে বহু বিবাহ নিষিদ্ধ করা হয়। 1949 সালের আজকের এই দিনে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে ভয়াবহ ভূমিকম্পে 6,000 মানুষ নিহত হয়। 1960 সালের আজকের এই দিনে আফ্রিকার দেশ বুরকিনা ফাসো ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। 1962 সালের আজকের এই দিনে নেলসন ম্যান্ডেলা কারাগারে অন্তরীণ হন এবং 1990 সাল পর্যন্ত তাকে জেলখানায় কাটাতে হয়। 1965 সালের আজকের এই দিনে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়। 1984 সালের আজকের এই দিনে বৃষ্টি বিঘ্নিত আবহাওয়ার কারণে চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথে বিমান দুর্ঘটনায় বাংলাদেশের প্রথম নারী বৈমানিক সৈয়দা কানিজ ফাতেমা রোকসানা সহ 49 জন মারা যান। এবং 2003 সালের 5ই আগস্ট অর্থাৎ আজকের এই দিনে ইন্দোনেশিয়ার ম্যারিয়ট হোটেলে ভয়াবহ গাড়ি বোমা হামলা হয়। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ঐতিহাসিক ঘটনার বিবরণের পর এবারে জানাবো আজকের এই দিনে জন্মগ্রহণ করেছেন এমন কিছু বিখ্যাত ব্যক্তিবর্গের কথা। প্রথমে বলব নরওয়েজিয়ান গণিতবিদ নিলস হেনরিক আবেলের কথা। তিনি 1802 সালের 5ই আগস্ট জন্মগ্রহণ করেন। 1850 সালের আজকের এই দিনে গি দ্য মোপাস, তিনি একজন বিখ্যাত ফরাসি কবি, গল্পকার এবং উপন্যাসিক, জন্মগ্রহণ করেছিলেন আজকের এই দিনে। 1906 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন জন হিউস্টন, আইরিশ মার্কিন চলচ্চিত্র পরিচালক, নাট্যকার এবং অভিনেতা। 1930 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন নীল আর্মস্ট্রং, মার্কিন নভোচারী প্রথম মানুষ তিনি, যিনি চাঁদে অবতরণ করেন। 1968 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন মারিন লাপেন, ফরাসি রাজনীতিবিদ। এবং 1991 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন সোহাগ গাজী, বাংলাদেশি ক্রিকেটার। সুপ্রিয় শ্রোতা, আজকের এই দিনে আপনাদের অনেকেরই জন্মদিন। আজ আপনাদের যাদের জন্মদিন সবাইকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, শুভ জন্মদিন। এবারে জানাব আজকের এই দিনে মৃত্যুবরণ করেছেন এমন কয়েকজন স্মরণীয় ব্যক্তিবর্গের কথা। 1895 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন সমাজতন্ত্র ও মার্ক্সবাদের অন্যতম প্রবক্তা ফ্রেডরিক অ্যাঙ্গেলস। 1932 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন অতুল সেন, এই উপমহাদেশে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের শহীদ বিপ্লবী। 1962 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন ম্যারিলিন মনরো, বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী ও পপ আইকন। 1975 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন কবি ও সম্পাদক সিকান্দার আবু জাফর। সুপ্রিয় শ্রোতা, এই দিনে পর্ব আজ এ পর্যন্তই।

0: শুনছিলেন এই দিনে পর্ব।
1: শ্রোতা বন্ধুরা, জুলাই গণ অভ্যুত্থান শুধু একটি আন্দোলনের নাম নয়, এটি সাহস, আত্মত্যাগ, প্রত্যাশা এবং পরিবর্তনের এক ভিন্ন অধ্যায়। সেই সময়ের নানা ঘটনা, মানুষের অনুভূতি এবং সংগ্রামের গল্প আজ বিভিন্ন সৃজনশীল নির্মাণে উপস্থাপন করা হচ্ছে, তার মধ্যে চলচ্চিত্র অন্যতম।
0: হ্যাঁ বন্ধুরা, চলচ্চিত্র এমনই এক শক্তিশালী মাধ্যম যা ইতিহাসের ঘটনাকে শুধু দৃশ্যমান করে না, বরং সেই সময়ের আবেগ, বাস্তবতা এবং মানুষের অভিজ্ঞতাকেও জীবন্ত করে তোলে।
1: এবার রূপালী সংস্কৃতি পর্বে থাকছে জুলাই গণ অভ্যুত্থানকে উপজীব্য করে নির্মিত চলচ্চিত্র নিয়ে একটি আলোকপাত।
0: পর্বটি উপস্থাপন করছেন সাইদা জান্নাত বাঁধন।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি রূপালী সংস্কৃতির আজকের আয়োজন। আমরা আজ আলোচনা করব জুলাই গণ অভ্যুত্থানের উপর নির্মিত তথ্যচিত্র শ্রাবণ বিদ্রোহ। নতুন বাংলাদেশ পেতে দেশের সকল স্তরের ছাত্র জনতার আত্মত্যাগের হৃদয় বিদারক সত্য কাহিনী সবার চোখে অশ্রুসিক্ত করেছিল। তো শ্রোতা বন্ধুরা, আলোচনা করছি শ্রাবণ বিদ্রোহের সংক্ষিপ্ত কাহিনী। ২০২৪, দেশের জনগণ কোটা বৈষম্যকে কেন্দ্র করে ছাত্র জনতার ন্যায্য দাবি করলে তৎকালীন ফ্যাসিস্ট সরকার ছাত্রদের উপর আক্রমণ চালায়। কিন্তু দেশের ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় শেখ হাসিনা। যে ছোট্ট শিশুটি আকাশে বিমানের শব্দ শুনে কৌতূহলী হয়ে অবাক বিস্ময়ে আকাশের দিকে তাকিয়েছিল, প্রতিদানে সেই হেলিকপ্টার থেকে ছুটে আসা গুলি তাকে চিরদিনের জন্য দূর আকাশের তারা বানিয়ে দিল। সন্তান হারা মার আহাজারিতে বাতাস ভারী হয়ে উঠেছিল সেদিন। এক জুলাই থেকে শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কোটা বাতিলের তুমুল বিক্ষোভের স্ফুলিঙ্গ সারা দেশের ছাত্র জনতার চেতনায় তুমুলভাবে নাড়া দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী নেমে আসে রাজপথে। ১৬ জুলাই ২০২৪, বুক পেতে দেয় আবু সাইদ, পুলিশের বুলেট কেড়ে নেয় তার জীবন।
3: সবাই পালসি গেছে, ওই একাই ছিল। কথাটা কি, গোটাল বাংলাদেশ দিলেও কি আর ছেলেটা ফিরে পাওয়া যাবে?
2: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীরা ছুটে আসে রাজপথে। ছাত্র জনতাকে খাবার পানি ঔষধ দিয়ে সাহায্য করতে এগিয়ে আসে দেশের মানুষ। মুগ্ধ চিৎকার করে বলে, পানি লাগবে, পানি। কিন্তু সেই মুহূর্তে একটি বুলেট এসে মুগ্ধের জীবন কেড়ে নেয়। আর্তনাদ, হাহাকার, মৃত্যুর মিছিল বাড়তে থাকে। পুলিশের গুলি, টিয়ার সেল, ছাত্রদের ওপর হামলা বাড়তে থাকে। রাস্তায় শুধু রক্তের দাগ। ফ্যাসিস্ট হাসিনা সরকার ক্ষমতার নেশায় গুম, হত্যাকে একমাত্র হাতিয়ার মনে করে। লাশের সংখ্যা শুধু বাড়ছে আর মায়ের বুক খালি হচ্ছে। ফ্যাসিস্ট সরকার তার গদি ঠেকাতে পুলিশের উপরে কঠোর নির্দেশনা দেয়। কমান্ড মানতে হিংস্র হয়ে ওঠে পুলিশ বাহিনী। কিন্তু দেশের সাহসী ছাত্র জনতার অদম্য সাহসে পিছিয়ে যেতে থাকে পুলিশ। ছাত্র জনতার বিক্ষোভের বিদ্রোহ, দেয়ালে গ্রাফিতির মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে।
4: এখন যদি আমরা না বলি কিছু, আমরা যদি এখন না কি, তাহলে একাকী করার কোনো মানেই নাই।
2: যোগাযোগের অন্যতম মাধ্যম ইন্টারনেট বন্ধ করে দেয় ফ্যাসিস্ট সরকার। বাংলার মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আর্টিস্ট, ব্যবসায়ী, চাকরিজীবী, ছোট বড় পর্দার শিল্পীরাও নেমে আসে রাজপথে। ফ্যাসিস্ট সরকার বুঝতে পারে তাদের পতন নিশ্চিত। দেশের অগণিত মানুষের জনস্রোত ঘেরাও করে শেখ হাসিনার গণভবন। ততক্ষণে পালিয়ে যায় ফ্যাসিস্ট সরকার। চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 36 জুলাই নতুন বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়। এ যেন নতুন বাংলাদেশ, এ যেন বৈষম্য বিরোধী বাংলাদেশ।
5: অফিসার মিছিল হয়ে গেছে ছাত্রদের সাথে আন্দোলনে, একটা ছেলে ছিল একটা গুলিতে আমার পোলা যায়,
0: বন্ধুরা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, যা সরাসরি প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। কিছু গল্প শুধু ইতিহাসের পাতায় লেখা থাকে না, মানুষের জীবনেও অমলিন হয়ে থাকে। জুলাই গণ অভ্যুত্থানে আহত যোদ্ধাদের জীবনে আজও বেঁচে আছে আন্দোলনের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত।
1: তাঁদের চোখে দেখা সেই সময়, সাহস, স্বপ্ন, বেদনা আর অদম্য প্রত্যয়ের গল্প নিয়েই আমাদের এবারের আয়োজন 36 জুলাই। এ পর্বে শুনব আহত জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণ। পর্বটি উপস্থাপন করছেন আসিফ ইকবাল।

0: শ্রোতা বন্ধুরা, 2024 সালের জুলাই গণঅভ্যুত্থান আমাদের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। ছাত্র জনতার সেই আন্দোলনে হাজারো মানুষ আহত হয়েছেন, অসংখ্য প্রাণ উৎসর্গ হয়েছে একটি বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্নে। আজকের এই বিশেষ স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে আমরা শুনব তিনজন আহত জুলাই যোদ্ধার কথা, যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং দেশের জন্য চরম ত্যাগ স্বীকার করেছিলেন। প্রথমেই আমরা শুনব ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হওয়া জুলাই যোদ্ধা মোহাম্মদ জাকির সিকদারের কথা। শিক্ষার্থী না হয়েও বিবেকের তাড়নায় তিনি রাজপথে নেমেছিলেন আন্দোলনের সমর্থনে। 18 জুলাইয়ের সেই উত্তাল দিনের স্মৃতি শুনব তার নিজের মুখে।
1: আপনারা হয়তো জানেন, 18 জুলাই বাড্ডাতে সকালে পুলিশের সাথে স্টুডেন্টদের একটা ব্যাপক ধাওয়া পাল্টা দেওয়া হয়, বেশ কিছু ব্র্যাকের স্টুডেন্ট আহত হয়। আমি যখন বাসা থেকে বের হই, রাস্তায় যখন আসি, দেখি রামপুরা টিভি সেন্টারের এদিক থেকে একটা হেলিকপ্টার আসতেছে। প্রথম যখন আমাদের কাছে হেলিকপ্টারটা আসে, আমাদের দেখে উপর থেকে টিয়ার শেল নিক্ষেপ করে, তো আমরা আস্তে করে সবাই একটু সেফ জোনে চলে গেলাম। সেকেন্ড টাইম আবার হেলিকপ্টারটা আসলো, আসার পরে তখন বিশাল সাউন্ড হলো, তখন মনে হয়েছে যে উপর থেকে সাউন্ড গ্রেড দিচ্ছে আসলে আমাদের ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য। তখনও আসলে আমাদের জাস্ট হেলিকপ্টার তো 1 মিনিটের বেশি থাকতে পারে না, চলে যায়। আবার আমরা সবাই রাজপথ দখলে, তখন হেলিকপ্টার থেকে ফায়ারিং করা হয়। তো হেলিকপ্টার থেকে যখন ফায়ারিং করায় আমরা আসলে একটু সেফ জোনে চলে যাই, চোখে দেখা যাচ্ছে যেটা, তখন মেবি 1:15 মতো বাজে। তো সবাই বলতেছে ভাই চলেন ওদের আরেকটা ধাওয়া দিই, তাহলে ওরা ওইখান থেকে সরে যাবে, তাহলে আর এখানে প্রশাসনে কেউ থাকবে না। তো আমি তখন হয়তো বাসায় ব্যাক করবো, মানে আমার শরীর খুব ক্লান্ত হয়ে গেছে আর ক্ষুধাও লাগছে, রাত হয়ে গেছে। তো আমি প্রিপারেশন নিচ্ছি যে বাসায় ব্যাক করবো, জাস্ট রাস্তাটা পার হবো, রাস্তার আইল্যান্ডের উপর থেকে ক্রস করতেছি, হঠাৎ করে একটা বিকট শব্দ হলো। আমার সাথে সহযোদ্ধারা বলতেছে ভাই দৌড় দেন, আমি বলতেছি আমার তো আসলে দৌড় দেওয়ার পরিস্থিতি নেই, আমার পায়ে গুলি লাগছে। সাথে সাথে ওইখানে বৈশা পড়ি, মানে যখন আমার পায়ে গুলি লাগে আমার পাটা একদম ব্লাস্ট হয়ে যায়, মানে এরকম একটা অবস্থা, ব্লাড মানে পুরো ছড়ায় পড়ে। প্যান্ট যে পরা ছিলাম মনে হইতেছে পাটা ফুলে গেছে, মানে প্যান্ট সহ একদম পুরো ফুলে গেছে, এরকম একটা খুব ভয়াবহ অবস্থা। গুলিটা খাওয়ার সাথে সাথে আমার জয়েন্টটার উপরে লাগছে, তো একদম পাটা ঝুলে গেছে, মানে আমি এখন বসেও থাকতে পারতেছি না, এরকম একটা অবস্থা। তারপরও সহযোদ্ধারা অনেক সাহসী, ওরা সাথে সাথে দৌড়ে আসছে, একটা গামছা বাইদা আমাকে একটা রিস্কা উঠালো। তো রিক্সায় উঠার সাথে সাথেই দেখি একটা অ্যাম্বুলেন্স আসতেছে, তো অ্যাম্বুলেন্সটাকে সিগন্যাল দেওয়া হলো রোগী আছে নিয়ে যান, কয় ভাই অ্যাম্বুলেন্স ভরা। তো ভাই ওনার অবস্থা খুবই খারাপ। তো আমরা যখন অ্যাম্বুলেন্স উঠলাম, দেখি ওইখানে 6 থেকে 7 জন গুলিবিদ্ধ। আমার তখন এমন ফিল হচ্ছে যে আমি চোখ বুঝলে আমি আর পৃথিবীর আলো দেখবো না। তো আমার তখন একটাই টেনশন, যদি আমি জাস্ট কোনো কারণে মরে যাই তাহলে তারা কিভাবে খুঁজবে, কোথায় পাবে? যদি একটু নিউজটা জানায় দিই বাসায় তাহলে তো টেনশন করবে না, যা একটা হসপিটালে হলে পাবে। ছোট বোনকে ফোন দিই, ফোন দিয়ে আমি জাস্ট ঠান্ডা মাথায় আস্তে করে বলি যে আমার পায়ে তো গুলি লাগছে, আমি হসপিটালে যাচ্ছি। তো আমি আসলে কোনো প্যানিক না, ঠান্ডা মাথায় বললাম, তো ওরা টেনশন করে নেই, মানে ভাবছে যে হয়তো ছিটা বুলি টুলিট লাগছে, হসপিটালে যাচ্ছে। তখন আমি মানে দোয়া দোয়া করতেছি আর মনে হচ্ছে যে আমি এখন চোখ বুঝে ফেলবো। তখন আমার মানে এই পৃথিবীতে যে মানুষের আসলে ভালোবাসা কিংবা কিছু দেখার স্বপ্ন থাকে না, বলে যে শেষ ইচ্ছা কি, তখন আমার মানে শেষ ইচ্ছা চলে আসতেছে আমার ভিতরে, বলতেছে আল্লাহ যে আমি তো মরে যাবো, জানি মরার আগে আমার ছোট বোনকে আর আমার মাকে জানি আমি একটু দেখতে পারি। মানে এই এতটুকুই আমার পৃথিবীতে চাওয়া পাওয়া, আর কিছুই তখন চাওয়া পাওয়া ছিল না।

0: এবার আমরা শুনবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও আন্দোলনের সক্রিয় সংগঠক মোহাম্মদ জসিমউদ্দিনের কথা। জুলাই গণঅভ্যুত্থানে সামনের সারি থেকে আন্দোলনে অংশ নিতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হয়ে একটি চোখ হারান। ব্যক্তিগত জীবনের এই অপূরণীয় ক্ষতির পরও তিনি ন্যায় ও গণতন্ত্রের পক্ষে নিজের অবস্থান অটল রেখেছেন। চলুন তার নিজের মুখেই শুনি সেই সময়ের স্মৃতি।
1: আন্দোলনে তো আমরা গেছিলাম শুরুতে আসলে কোটা সংস্কার নিয়ে, কারণ আমি চাকরি প্রার্থী সেই জায়গা থেকে। পরবর্তীতে আমাদের 14 তারিখে আমাদেরকে রাজাকারের বাচ্চা বলা হয়, সেই এক ক্ষোভ থেকে আমরা 15 তারিখে যখন সমাবেশ করি, সেখানে ছাত্রলীগের গুন্ডারা আমাদের উপরে হামলা করে, আমাদের বন্দির উপরে হামলা করে। এরপরে আসলে আমাদের আন্দোলনটা শুধু আসলে কোটা কেন্দ্রিক থাকে নাই, কারণ আমরা তো আসলে 1 জুলাই থেকে 1-15 তারিখ পর্যন্ত আন্দোলন করছি কোটা সংস্কার নিয়ে। সেই কোটা সংস্কারের আন্দোলনটাকে যেভাবে রাজাকারের বাচ্চা ট্যাগ দিয়ে আমাদের উপরে হামলা করা হলো, তো এটা আসলে তখন আর আমাদের ব্যাপারটা শুধু কোটায় সীমাবদ্ধ থাকে নাই। আমাদের একটা ক্ষোভ কাজ করছে যে আমাদের যৌক্তিক আন্দোলনে কেন এইভাবে হামলা হবে। এরপরে 16 তারিখে আমাদের 6 জন ভাইকে শহীদ করা হলো, 17 তারিখে হামলা হলো আমাদের উপরে, 18 তারিখে তো 100-এর উপরে আমাদের ভাই শহীদ হলো। তো সেই জায়গা থেকে আসলে আমাদের 16 তারিখের আগ পর্যন্ত আন্দোলনটা আমরা কোটার জন্য ধরতে পারি, কিন্তু 16 তারিখের পর থেকে আন্দোলনটা আসলে হলো তখন শহীদ করার জন্য, আমাদের উপরে হামলা করার জন্য আমরা এর বিচার চাওয়ার মতো করি। তো সেই বিচার চাওয়াটা এক পর্যায়ে গিয়ে আসলে
2: বাংলাদেশ বেতার। শ্রোতা বন্ধুরা, এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 MHz ও FM 106 MHz। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 kHz, FM 90 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ডে এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণ শেরেবাংলা নগর ঢাকায় আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর এর উদ্বোধন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
3: আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুভ সময়। বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক জুলাই গণঅভ্যুত্থানের গৌরবময় স্মৃতিকে সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে নবনির্মিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচারে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণ থেকে আমন্ত্রণ জানাচ্ছে ফাতিমা ফ্রোজ সোহেলি। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান MP কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন। তিনি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত মাননীয় প্রধান অতিথি এবং এই জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরের শুভ উদ্বোধন তিনি করবেন। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম MP এবং মাননীয় প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী MP। শ্রোতা বন্ধুরা, অন্তর্বর্তীকালীন সরকার গত 2025 সালের 25শে জুন এক পরিপত্রে 5ই আগস্টে জুলাই গণঅভ্যুত্থান দিবস অর্থাৎ ক শ্রেণীভুক্ত জাতীয় দিবস হিসেবে ঘোষণা করে। এরপর 2025 সালের 2রা জুলাই আরেক প্রজ্ঞাপন অনুযায়ী দিনটিকে অফিসিয়াল বার্ষিক ছুটির দিন হিসেবে ধার্য করা হয়। আজ সারা দেশব্যাপী সরকারি ছুটি পালিত হচ্ছে। এছাড়াও শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাবে দেশের 64টি জেলাতেই নির্ধারিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচি রয়েছে, সেখানে কলেজ স্কুলের যে অনুষ্ঠান রয়েছে সেখানে থাকবে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আজকের এই অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারের সদস্যরা এবং বিশেষ অতিথিদের জন্যই কিন্তু আজকের এই যে প্রাঙ্গণ, জুলাই গণ অভ্যুত্থান যে জাদুঘরটি তৈরি করা হয়েছে সেই প্রাঙ্গণ কিন্তু আজকে শুধুমাত্র শহীদ পরিবার এবং বিশেষ অতিথিদের জন্য সংরক্ষিত। আগামীকাল থেকে এটি দর্শনার্থীদের জন্য সরাসরি খুলে দেওয়া হবে। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি, এখানে টিকিটের যে ব্যবস্থা রাখা হয়েছে সেটির মূল্য বড়দের জন্য 50 টাকা এবং শিশুদের জন্য প্রবেশ মূল্য 25 টাকা। আর ভিড় এড়ানোর জন্য কিন্তু জাদুঘরের অনলাইন আগাম বুকিং, টিকিটের আগাম বুকিং এর ব্যবস্থাও রাখা হয়েছে। শ্রোতা বন্ধুরা, অভ্যুত্থানের স্মারক ও অডিও ভিজুয়াল প্রদর্শন করা হবে। 2024 সালের গণ অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনা, স্মারক, স্থিরচিত্র এবং ভিডিও সংরক্ষণ করা হয়েছে। এখানে আপনারা আসলেই কিন্তু সেই বিষয়গুলো দেখতে পারবেন, সেই সময়কার সেই ভিডিও চিত্র, স্থিরচিত্র রয়েছে। এছাড়া রয়েছে আন্দোলনের শহীদদের ব্যবহৃত পোশাক, জিনিসপত্র, তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তৈরি করা হয়েছে ওয়াল অফ রিমেম্বারেন্স, অর্থাৎ তাদের স্মরণে একটি দেয়াল, এবং আন্দোলনের ডিজিটাল আর্কাইভ। তৎকালীন অবস্থা, অর্থাৎ ঐতিহাসিক এই স্থানের সেই তৎকালীন অবস্থাকে সংরক্ষণ করা হয়েছে। ইতিহাসের চিহ্নগুলো প্রতীকী এবং বাস্তবিক দুই রূপেই তুলে ধরা হয়েছে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী এসে উপস্থিত হবেন। তিনি এলে জাতীয় সঙ্গীতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হবে, আর তখন আমরা সরাসরি আবারও এই অনুষ্ঠানে আপনাদের সংযুক্ত করব। চলুন ততক্ষণ শোনা যাক জুলাই গণ অভ্যুত্থানের গান।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আনন্দের সাথে জানাচ্ছি ইতোমধ্যেই প্রায় আধা ঘন্টা আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমান এমপি এসে উপস্থিত হয়েছেন জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর যে প্রাঙ্গণে তিনি উদ্বোধন করবেন, সেই প্রাঙ্গণে তিনি এখানে এসে প্রথমে এখানে যে স্মারকটি রয়েছে সেটি উদ্বোধন করেছেন, এখানে তিনি মোনাজাত করেছেন, দোয়ার সাথে সংযুক্ত হয়েছেন তিনি। তারপর কিন্তু তিনি এখানের যে যে মঞ্চ রয়েছে সেদিকে আসছেন, তার আগে তিনি পুরোটি অঞ্চল এতক্ষণ ধরে তিনি পরিদর্শন করেছেন। এই জুলাই গণ অভ্যুত্থানের যে স্মৃতি স্মারক এবং এখানে যে শহীদদের জন্য স্মৃতির উদ্দেশ্যে যে তাদের পোশাকগুলো, তাদের ছবি বা সে সময়ের ভিডিও, সে সময়ের যে গ্রাফিতিগুলো রাখা হয়েছে এখানে, তা তিনি পরিদর্শন করেছেন। এবং তিনি যে মূল ভবনে যেখানে ভিডিও প্রদর্শন করা হয়েছে আলোর মাধ্যমে, সে সময়ের যে দৃশ্যায়নগুলো, ভয়াবহ দৃশ্যায়নগুলো এখানে পরিদর্শনের ব্যবস্থা করা হয়েছে, সেগুলো কিন্তু তিনি পরিদর্শন করেছেন, তিনি স্থির চিত্র পরিদর্শন করেছেন। এবং এই যে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের প্রতিটি কর্নারে যে ব্যবস্থা রাখা হয়েছে এবং আগামীকাল থেকে দর্শনার্থীরা এখানে এসে যা যা পরিদর্শন করবেন তার সবকিছুই তিনি অবলোকন করে এখন তিনি এগিয়ে আসছেন। আমরা দেখতে পাচ্ছি যে তিনি যে মূল মঞ্চটি রয়েছে সেখানে তিনি উঠে আসছেন এই মুহূর্তে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, তিনি এখানে এসে মঞ্চে উপবিষ্ট হবার পর জাতীয় সংগীতের মধ্য দিয়ে এই যে মূল আয়োজন জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনের মূল আয়োজনটি সেটি শুরু হবে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদেরকে আগেই বলেছি যে ২৪-এর সেই ভয়াবহ সময়ের স্মৃতিকে স্মরণ করতে এই আয়োজন, আজকের এই এই যে স্থানটি যেখানে মানুষের গণ উল্লাসে মানুষ এগিয়ে এসেছিল তাদের আনন্দ প্রকাশ করার জন্য, সেইখানেই কিন্তু তৈরি করা হয়েছে গত ২ বছর ধরে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের যে স্থাপনা এখানেই তৈরি করা হয়েছে। আগামীকাল থেকে এখানে দর্শনার্থীরা আসতে পারবেন, যারা দর্শনার্থীদের মধ্যে শিশুদের জন্য টিকিটের ব্যবস্থা করা হয়েছে ২৫ টাকা এবং বড়দের জন্য ৪০ টাকা। শ্রোতা বন্ধুরা, আমরা মূল অনুষ্ঠানে আপনাদের সরাসরি সংযুক্ত করছি।
1: আরো আছেন আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি জনাব নিতাই রায় চৌধুরী এমপি, বিশেষ অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আহমেদ আজম খান এমপি, জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এমপি, মাননীয় প্রতিমন্ত্রী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং ডাক্তার জাহেদুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রতিমন্ত্রী পদমর্যাদা। মঞ্চে আসন গ্রহণ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মিস কানিজ মাওলা।
2: Distinguished guests, the Honorable Prime Minister has taken his seat on the dais. Also on the dais are the Honorable Chair of today's ceremony, Mr. Nitai Rai Chaudhary MP, Honorable Minister for Cultural Affairs, and our special guest, Mr. Ahmed Azam Khan MP, the Honorable Minister for Liberation War Affairs, Mr. Ali Nawaz Mahmud Khoyam MP, Honorable Step Minister for Cultural Affairs, and Dr. Jahidur Rahman, Advisor to the Honorable Prime Minister on Policy and Strategy, the Ministry of Information and Broadcasting, and the Ministry of Cultural Affairs, with the status of State Minister. Taking her seat on the dais is the Honorable Secretary, Ministry of Cultural Affairs, Ms. Kanis Maula.
1: আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের মাঝে দর্শক আসনে উপবিষ্ট আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মহান অতিথিকে অসীম শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।
2: Distinguished guests, present among us is the audience is Dr. Mohammad Yunus, former chief advisor to the government of the People's Republic of Bangladesh. We extend our warm welcome to him.
1: অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন মাননীয় মন্ত্রীবৃন্দ, মাননীয় চিফ হুইপ, উপদেষ্টা বৃন্দ, বাংলাদেশে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূত, হাই কমিশনার ও মিশন প্রধানগণ, মাননীয় প্রতিমন্ত্রীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বৃন্দ, তিন বাহিনী প্রধানগণ, মুখ্য সচিব, মাননীয় সংসদ সদস্য বৃন্দ, অ্যাটর্নি জেনারেল মহোদয়, বিভিন্ন সাংবিধানিক সংস্থার প্রধানগণ, সচিব বৃন্দ, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং জুলাই যোদ্ধাগণ, গুমের শিকার পরিবারের সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং উপস্থিত শ্রুতিমণ্ডলী, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
2: Also present at today's ceremony are the Honorable Chief Whip, Honorable Advisors, Honorable Justices of the Appellate Division, Excellencies, Ambassadors, High Commissioners and Heads of Mission accredited to Bangladesh, Honorable State Ministers, Special Assistants to the Honorable Prime Minister, the Cabinet Secretary, the Chiefs of the Three Services and the Principal Secretary, Honorable Members of Parliament, Attorney Generals, the heads of the various constitutional bodies, secretaries of the government, the leaders of the political parties present, senior officials of the Prime Minister's office, members of the families of the martyrs of the July Mass uprising and the July fighters, members of the families of the victims of Enver's disappearance, friends from the media and distinguished guests, to all of you, our sincere greetings.
1: সম্মানিত অতিথিবৃন্দ, এখন পরিবেশিত হবে জাতীয় সঙ্গীত। পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ। জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় সবাইকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের জন্য অনুরোধ করছি।
2: Distinguished guests, the national anthem will now be performed by the artists of Bangladesh Shilpakala Academy. All are requested to rise and pay due respect during the performance of the national anthem.

0: ধন্যবাদ সবাইকে। সম্মানিত সুধী, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, তাকে স্বাগত জানাচ্ছি।
1: Ladies and gentlemen, warm welcome to the Honorable Prime Minister's daughter, Barrister Zaima Rahman.
0: সুধীবৃন্দ, এবারে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ। প্রথমেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করবেন কারি মোহাম্মদ ইসহাক, মুয়াজ্জিন, বাইতুল মোকাররম জাতীয় মসজিদ।
1: The program will now proceed with recitation from the Holy Scriptures. The recitation from the Holy Quran will be presented by Qari Muhammad Ishaq Muazzin, Baitul Mukarram National Mosque, Islamic Foundation, Dhaka.
2: A'udhu billahi minash shaitanir rajim.

0: فيهم ألا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العظيم.
1: سورة آل عمران 169 এবং 170 ইরশাদ হচ্ছে, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে মৃত্যু ভেব না, বরং তারা জীবিত, তাদের প্রতিপালকের সান্নিধ্য থেকে তারা রিজিক প্রাপ্ত হচ্ছে। আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যা দিয়েছেন তা লাভ করে তারা আনন্দিত। আর যেসব ইমানদার লোক তাদের পিছনে রয়ে গেছে, এখনো তাদের সাথে মিলিত হতে পারেনি, তাদের কোনো ভয় নেই এবং চিন্তা নেই জেনে তারাও আনন্দিত। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: এবারে পবিত্র গীতা থেকে পাঠ করবেন শ্রী সমীর কুমার বিশ্বাস, মাস্টার ট্রেইনার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট।
3: The recitation from the Holy Srimad Bhagavad Gita will be presented by Sri Somir Kumar Bishwas, Master Trainer, Hindu Religion Welfare Trust.
4: Namaskar shobaike. Om tatsvat akhanda mandalakarum vyaptam yanucharacharam tatpadam darshitam yanutasmay sri gurave namanam. ॐ नमो भगवते वासुदेवाय। अथो श्रीमद्भगवद्गीता दशमध्याय विभूति योग 41 संख्यक श्लोक थेके पाठ करछि। श्री भगवान वाचो, यद्यादि विभूति मत् सत्यम् श्रीमात् युर्जितमेव वा तत्ताद्देव अवगच्छोतम् मामो तेज अंश संभव। শ্রী ভগবান সরলার্থে বলছেন, সকল ঐশ্বর্যযুক্ত, শ্রী সম্পূর্ণ এবং বল প্রভাবাদী আধিক্যযুক্ত যে সকল বস্তু আছে সকলই আমার শক্তির অংশ সমূহ বলে জানবে। অর্থাৎ সেই সকল দর্শনীয় বস্তুকে সংরক্ষণ করা ও তা হতে শিক্ষণীয় বিষয়কে জগৎ কল্যাণে ব্যবহার করবে। ওম সর্বেষাং মঙ্গলম ভূবত, সর্বে সন্তু নিরাময়াং, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মাকর্ষি দুঃখ ভাগ ভবেত। সকলের মঙ্গল হোক, সকলেই নিরাময় লাভ করুক, সকলে সকলকে উত্তম বন্ধুরূপে দর্শন করুক, কেউ যেন দুঃখ ভাগী না হয়। ওম শান্তি, জগতের সকল প্রাণী শান্তি লাভ করুক। সকলকে আবারও নমস্কার।
2: এবারে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন মিতালী বড়ুয়া, সহকারী শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল, ঢাকা।
3: The recitation from the Holy Tripitak will be presented by Mitali Borua, Assistant Teacher, BM Laboratory School, Dhaka.
5: Namo tatsa bhagavato arahato samma sambuddhasa. Bhagavan arahat sammak sambuddhake bandhuna. Sabba papasa akaranam kusalasa uposampada sochitta pariyadhapanam etam buddhano সাধনম। সব পাপ থেকে বিরত থাকা, কুশল কর্ম সম্পাদন করা এবং নিজের মনকে পবিত্র রাখা, এটাই বুদ্ধির শাসন। নহি বেরন বেরনি সম্বন্ধী ধুক উদজনম অবেদনোচ সম্বন্ধী এসো ধম্ম সমন্ধন। কখনো শত্রুতা দ্বারা শত্রুতার অবসান হয় না, কেবল মৈত্রী ও করুণার দ্বারাই শত্রুতার অবসান হয়, এটাই চিরন্তন ধর্ম। সাব্বে সত্তা সুখিতা ভবন্তু, জগতে সকল প্রাণী সুখী হোক।
2: এবারে পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন শোভন রাংসা, সিনিয়র সহকারী সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, ঢাকা।
3: The recitation from the Holy Bible will be presented by Shobhan Rangsha, Senior Assistant Secretary, Health Services Division, Dhaka.
6: পবিত্র বাইবেল থেকে পাঠ করছি হিতোপদেশ 2 অধ্যায়। কেননা সদাপ্রভুই প্রজ্ঞা দান করেন, তাহারই মুখ হইতে জ্ঞান ও বুদ্ধি নির্গত হয়। তিনি সরল দিকের জন্য সূক্ষ্ম বুদ্ধি রাখেন, যাহারা সিদ্ধতায় চলে তিনি তাহাদের ঢাল, তিনি বিচারের মার্গ সকল রক্ষা করেন, আপন সাধুদের পথ সংরক্ষণ করেন। অতএব তুমি ধার্মিকতা ও বিচার বুঝিবে, নেই ও সমস্ত উত্তম পথ বুঝিবে। পাঠ সমাপ্ত, আমেন।
2: অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বাংলাদেশ বেতারের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর তথ্য অধিকার রক্ষার্থে অনুষ্ঠানটি সাংকেতিক ভাষাতেও উপস্থাপন করা হচ্ছে।
3: This program is not telecast by Bangladesh Television, BTV News and Bangladesh Betar. To ensure the rights to information of the persons with special requirements, the ceremony is also being presented in special sign language. Presenting today's program, I, Urbi Islam
2: and Nurul Hasnat Jilan. সম্মানিত সুধী, এবারে স্বাগত বক্তব্য প্রদান করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মিস কানিজ মাওলা। আমি তাকে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি।
3: The welcome address will now be delivered by the Secretary, Ministry of Cultural Affairs, Ms. Kanis Maula. I respectfully invite her to deliver the welcome address.
7: Bismillahirrahmanirrahim. আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জুলাই গণ অভ্যুত্থানের বীর শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই গণ অভ্যুত্থানের আহত যোদ্ধাগণ, বিশিষ্ট নাগরিকবৃন্দ, সংস্কৃতিবৃন্দ, গবেষক এবং অধ্যাপক, বুদ্ধিজীবী, সাংবাদিক এবং বৃন্দ এবং ডিপ্লোম্যাট বৃন্দ, সহকর্মীবৃন্দ এবং উপস্থিত সকলকে আমি জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন ও সালাম। আজ এই ঐতিহাসিক দিনে সশস্ত্র চিত্তে স্মরণ করছি সেই সব অমর বৃন্দকে যাদের আত্মদান ও অবদান এই ইতিহাসের অনিবার্য শুরু এবং অঙ্গ। এই তাদের উজ্জ্বল স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি, একই সঙ্গে গভীর সহমর্মিতা ও প্রণতি জানাচ্ছি আহত ও ক্ষতিগ্রস্ত সকলের প্রতি। জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক সংগ্রামের অনন্য অধ্যায়। এজন্য আজকের এই দিনকে নিছক কোনো জাদুঘর উদ্বোধনের দিন নয়, এটি বাংলাদেশের প্রতিটি মানুষের সংগ্রামী স্মৃতি, আত্মনিয়ন্ত্রণ তথা গণতান্ত্রিক চেতনাকে উত্তরোত্তর জন্মের সমীপে তুলে ধরা, উত্তর প্রজন্মের সমীপে তুলে ধরা ও পৌঁছে দেওয়ার ঐতিহাসিক দিন। বাংলাদেশের ইতিহাস মূলত অধিকার আদায়ে করার সংগ্রামের ইতিহাস। এ ভূখণ্ডের অধিবাসীরা তাদের সংগ্রামী চেতনার মাধ্যমে প্রতিনিয়ত দেখিয়েছে দেশবাসীর স্বাধীনতা, ন্যায় মর্যাদা, মর্যাদার অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে কখনো মাথা নত করেনি, কখনো আপোষও করেনি। হাজার বছরের স্বাধিকার সংগ্রাম, ভাষা সংগ্রাম, 62 শিক্ষা আন্দোলন, 6 দফা আন্দোলন, 69 গণ আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের নানাবিধ আন্দোলনের প্রতিটি রক্তরিদ্ধ পর্যায়ে বাঙালির জাতির ইতিহাস ও ঐতিহ্যকে করেছে সমৃদ্ধতর। দেশবাসী তার অধিকার আদায়ে কোনোদিনই পিছু হটেনি, জাতীয় আত্মপরিচয়ের লড়াইয়ের মাধ্যমে মাথা উঁচু করে দাঁড়িয়েছে সগৌরবে। অভিন্ন চেতনা প্রবাহে জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের সমকালীন ইতিহাসের গুরুত্ববহ অধ্যায় হিসাবে স্বীকৃত হয়েছে। জুলাই গণ আন্দোলনে রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামী চেতনার বিভিন্ন অভিজ্ঞতা, স্মৃতি, আত্মত্যাগ, স্বপ্ন, রাজনৈতিক, সাংস্কৃতিক ও আর্থসামাজিক চিত্র ও চারিত্র সংরক্ষণ করা হয়েছে, যা সংরক্ষণ করা জাতির দায়িত্বের অংশ। সুধীবৃন্দ, ইতিহাস কেবল পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ থাকার বিষয় নাই, ইতিহাস অম্লান থাকে জনমানুষের মনে, স্মৃতিতে, দলিলপত্রে, আলোকচিত্রে, সাহিত্যে, শিল্পকলায়, স্মৃতি দর্পণে এবং জাদুঘরের মতো স্মৃতি প্রতিষ্ঠানে। জাদুঘর ও সংগ্রহশালা অতীতকে সংগ্রহ করে, বর্তমানকে উপলব্ধিতে সাহায্য করে এবং সেই আলোকে ভবিষ্যতের পরিবর্তন এবং বিনির্মাণে বহু পথরেখা সুস্পষ্টভাবে চিহ্নিত করে দেয়। এভাবে জাদুঘর অতীতের স্মৃতিবাহী হয়েও নতুন দিনের স্বপ্ন দেখায়। এই পটভূমিতে জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর ক্রমাগতভাবে হয়ে উঠবে গবেষক, শিল্পী, জনমানুষের সত্যিকারের ইতিহাস উপলব্ধির কেন্দ্রবিন্দু। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় সংস্কৃতি ও ইতিহাসের পরিপূরক সত্তা হিসাবে বিবেচিত হয়ে আসছে এবং কাজ করছে। ইতিহাস সংরক্ষণের মাধ্যমে যে কোনো জাতি তার আত্মনিয়ন্ত্রণ ও আত্মমর্যাদা নিয়ে অনাগত কালের দিকে এগিয়ে যেতে থাকে। ইতিহাস ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধানুভবের মাধ্যমে শুধু অতীতের কথা স্মরণ নয়, বরং এর মধ্য দিয়ে বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি অর্জন এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে উন্নততর সমাজের চিন্তা এবং স্বপ্নকে প্রবাহিত করে। সম্মানিত সুধীজন, জাদুঘরের মধ্যে এক অনন্য জাদুঘর মানে এক অনন্য স্মৃতিকেন্দ্র। আমরা গভীরভাবে প্রত্যাশা করি জুলাই গণ অভ্যুত্থান জাদুঘর হবে এমন অনন্য একটি সংগ্রহশালা যেখানে সংরক্ষিত ও প্রদর্শিত হবে প্রাসঙ্গিক গ্রন্থ, প্রকাশনা, স্মারক, দলিলপত্র, আলোকচিত্র, মৌখিক ভাষা, অডিও ভিজুয়াল উপকরণ, শিল্পকর্ম ও নানাবিধ সাংস্কৃতিক উপকরণ। এভাবে ক্রমাগতভাবে এই জাদুঘর হয়ে উঠবে গবেষণা অন্বেষার সমৃদ্ধ একটি ভাণ্ডার। আগত দর্শনার্থীদের ঘটনা জানার সঙ্গে সঙ্গে রক্তদিনগুলিতে সংঘটিত ঘটনাধারা এবং মুক্ত মানুষের সংগ্রাম ও স্বপ্নের একই সাথে গঠিত হচ্ছে। সুধীবৃন্দ, আমাদের লক্ষ্য হবে এই স্মৃতি জাদুঘরকে প্রদর্শনী স্থানে সীমাবদ্ধ না রেখে শিক্ষা কার্যক্রম এবং সাংস্কৃতিক সংলাপের উজ্জ্বল কেন্দ্রে পরিণত করা। আমরা যেন উত্তর প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ ও জ্ঞানভিত্তিক উত্তরাধিকার রেখে যেতে পারি। সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব যেখানে ইতিহাস হবে শিক্ষা ও সংস্কৃতির অনন্ত প্রেরণার উৎস, যেখানে স্মৃতি সত্তা হবে দায়িত্ববোধের মূল ভিত্তি এবং যেখানে সাংস্কৃতিক চেতনা হবে মানবিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক মূল্যবোধের ধারক। এই প্রত্যাশা রেখেই জুলাই গণ অভ্যুত্থান জাদুঘরের সার্বিক সাফল্য কামনা করছি। জুলাইয়ের গণ অভ্যুত্থান জাদুঘর অমর হোক। ধন্যবাদ সবাইকে।
2: সচিব মহোদয়কে তার বক্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি।
3: We thank the secretary for her welcome address.
2: সম্মানিত সুধী, জুলাই গণ অভ্যুত্থান ছিল এদেশের মানুষের আত্মত্যাগ ও সাহসের এক অনন্য অধ্যায়। এখন বক্তব্য প্রদান করবেন জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ।
3: Distinguished guests, the July Mass uprising stands as a singular chapter of sacrifice and courage by the people of this country. We shall now hear from the July fighters and members of the families of the July martyrs.
2: বক্তব্য প্রদানের জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি জুলাই শহীদ পরিবারের সদস্য শহীদ আনাসের মা সঞ্জিদা খান দীপ্তিকে।
3: I respectfully invite a member of the family of the July martyr Sanjida Khan Deepti, mother of July martyr Anas, to address the gathering.
8: Assalamu alaikum. আজকের এই জুলাই গণ অভ্যুত্থান জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। অনুষ্ঠানে উপস্থিত মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপস্থিত সম্মানিত অতিথি বৃন্দ, সবাইকে আমার শ্রদ্ধা। আমি সঞ্জিদা খান দীপ্তি, শহীদ শাহরিয়ার খান আনাসের মা। আমার ছেলে শাহরিয়ার খান আনাস আদর্শ একাডেমি গ্যান্ডারিয়া স্কুলের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণীর একজন ছাত্র ছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিল 16 বছর 9 মাস। সে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চেয়েছিল। 2024 সালের 5 আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিতে সেদিন সকালে কাউকে কিছু না বলে গ্যান্ডারিয়ার বাসা থেকে বের হয়েছিল আনা। বের হওয়ার আগে সে একটি চিঠি লিখে গিয়েছিল। আনাস তার চিঠিতে লিখেছিল, মা, আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না, সরি আব্বুজান, তোমার কথা অমান্য করে বের হলাম, স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না, আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে, অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে। একটি প্রতিবন্ধী কিশোর, 7 বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে তাহলে আমি কেন বসে থাকবো ঘরে? একদিন তো মরতে হবেই, তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। আনাস, 2 বছর আগে এই দিনে এই সময় আমার আনাস পৃথিবীতে ছিল। আনাস খুব স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী ছিল। তার মতো 1400 শহীদ ও 30,000 আহত সন্তানদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এই ফ্যাসিস্ট মুক্ত দেশ পেয়েছি। আমার ও আমার পরিবারের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ যে আমরা যেন এই গণহত্যার ন্যায় বিচারটা পাই, আমাদের এই ভিকটিম পরিবারগুলোর জন্য যেন ন্যায় বিচার নিশ্চিত করা হয়, জুলাই যোদ্ধাদের যেন যথাযথ রক্তের মূল্যায়ন করা হয়। আমি চাই আমার ছেলের চিঠিটা জাতীয় শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করে পাঠ্যপুস্তকে পড়ানো হোক। আগামীর ভবিষ্যৎ প্রজন্ম জানুক কতটা আত্মত্যাগের বিনিময়ে আমাদের সন্তানরা এই ফ্যাসিস্ট মুক্ত দেশ গড়তে সক্ষম হয়েছিল। আমার ছেলের আত্মার মাগফিরাতের জন্য সকলে দোয়া করবেন। আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য কৃতজ্ঞতা। আমি জুলাই জাদুঘরের মঙ্গল কামনা করি। আসসালামু আলাইকুম।
2: এবারে বক্তব্য রাখবেন শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমাতুজ জোহরা।
3: I respectfully invite a member of the family of the Julai martyr Fatimatuz Zuhra, mother of Julai martyr Abdullah bin Jahid, to address the gathering.
9: আজকে জুলাই জাদুঘরের শুভ উদ্বোধন অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মন্ত্রিপরিষদ, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট অতিথিবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। আমি শহীদ আবদুল্লাহ বিন জাহিদের মা ফাতেমাতুজ জোহরা। 2024 5ই আগস্ট আমার ছেলে শহীদ হয়। ঠিক 2 বছর আগে এই সময় আমার ছেলে আমার কাছেই শুয়েছিল। 2024 5ই আগস্ট দিন ও আমাকে বলে আমার সেনাপ্রধান ভাষণ দিবে, টিভিতে ভাষণটা দেখতে হবে, চলো আমরা নানু বাসায় যাই। ওকে নিয়ে আমি আমার মার বাসায় যাই। ওখানে ভাষণ দেখার পরে ও উচ্ছ্বসিত হয়ে বলে, আম্মু আমি একটু বিজয় মিছিলে যাই। আমি ও নির্ভয়ে ওকে বলি, বাবা যাও তাড়াতাড়ি চলে আইসো। ও আমার কাছ থেকে বিদায় নিয়ে বিজয় মিছিলে যায়। এটাই যে আমার বাবার জন্য আমাকে দেওয়া শেষ বিদায় সেটা আমি বুঝতেই পারি নাই। 5ই আগস্ট আমার ছেলে আমার কাছ থেকে বিদায় নিয়ে যায়। তখন আমার ছোট ছেলে অসুস্থ ছিল, আমার 2টা সন্তান, আমার বড় ছেলের বয়স ছিল তখন 16 বছর ছুঁই ছুঁই, আর আমার ছোট ছেলের বয়স ছিল 12.5 বছর। আনুমানিক সন্ধ্যা 7টার পরে একটা ফোন আসে যে আমার ছেলে ইঞ্জুরি হয়েছে। আমি ফোনটা পাওয়ার পরে মনে করছি ব্যথা পাইছে, আমি যাই দেখি উত্তরা মেডিকেলে আমার ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। একটা মার জন্য, এটা যে কতটা বেদনাদায়ক হয় তা আপনাদেরকে বোঝাইতে পারবো না। এটা আমি তাৎক্ষণিকও বুঝতে পারিনি যে আমার লাইফে কি হয়েছে। আমার ছেলে যে প্রাণবন্ত ছিল, যে এরকম উচ্ছ্বাসিত ছিল, আমি ওই ছেলেটাকে নিধর দেহে দেখবো এটা আমি কল্পনাও করি নাই। একটা মার জন্য এটা যে কতটা যন্ত্রণাদায়ক, শুধু ওই ফ্যামিলি, ওই বাবা মাই বুঝবে। আল্লাহ আমার জন্য কি রাখছে এটা আমি তাৎক্ষণিক বুঝতে না পারলেও, ঠিক 14 দিন পর আমার ছোট ছেলের ক্যান্সার ধরা পড়ে, থার্ড স্টেজের ক্লোন ক্যান্সার, জীবন যুদ্ধে। তখনও উপলব্ধি করতে পারি না যে কি মধ্য দিয়ে আমি যাচ্ছি। আমার ছোট ছেলের ক্যান্সার ধরা পড়ে, তার 7 মাস, আমার বড় ছেলে মারা যাওয়ার 7 মাস 13 দিনে মাথায় আমার হাজবেন্ড রেজিস্টার করে মারা যায় মার্চের 18 তারিখ 2025। এই পত্র লেখা একটা মার জন্য কতটা কষ্টদায়ক সেটা শুধু সেই মায়ের জানে। যা হারানো ছিল সব হারিয়ে ফেলছি। তৎকালীন যারা ক্ষমতায় ছিল প্রত্যেকটা দোয়ারে যাওয়া হয়েছে, কেউ আমাকে সাহায্য করে নাই। আল্লাহর অশেষ সহমতে আমরা বিএনপির পরিবার কিভাবে তারা জেনে আমার পাশে দাঁড়াইছে। আমার ছোট ছেলের 18টা কেমো 33টা রেডিও 2টা সার্জারি গত বছর 8 তারিখে কমপ্লিট হয়েছে। আমি আমার পক্ষ থেকে, আমার ফ্যামিলির পক্ষ থেকে, আমরা বিএনপির পরিবার, মাননীয় প্রধানমন্ত্রী তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। হয়তো উনি আমার পাশে না থাকলে এই পথ চলাটা আমার দ্বারা কোনোভাবেই সম্ভব হইত না। ইভেন তার পাশে পাশে আমরা বিএনপির পরিবার প্রত্যেকটা সদস্য, যাদেরকে আমি কখনো চিনি নাই, তারা পার্সোনালি আমার খবর নিছে। এর মধ্যে বলতে হবে মিল্লাত ভাই, মিথুন ভাই, অ্যানি ভাই, রমন ভাই। রমন ভাই এমন একটা মানুষ, প্রধানমন্ত্রী বলার পর থেকে উনি 2-1 দিন পর পর আমি কেমন আছি, জিসান কেমন আছে খবর নিছে। আমার হাজবেন্ড মারা যাওয়ার পরে মেন্টালি, আর্থিক, সামাজিক যতটুকু সাপোর্ট পাওয়া দরকার আমি বিএনপির কাছ থেকে পেয়েছি। আমি হয়তো আপনাদেরকে বুঝাইতে পারবো না এই পথ চলার জন্য আমাকে তারা কিভাবে সাহায্য করছে। আজকে হয়তো আমার ছোট ছেলে আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ, কিন্তু তার আল্লাহর রহমতে তার সম্পূর্ণ ক্রেডিটটাই বিএনপির কাছে যাবে। আমি আরো বলতে চাই, তৎকালীন যে উপদেষ্টা ছিল তাদের দরজায় আমি আমার এই অসুস্থ ছেলে নিয়ে 3 বার গেছি, কিন্তু আমি কিছুই পাই নাই। আমি ওকে কেমো দিয়েই যায় বসে রয়েছি সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত। এক কথা, আমার ছেলে পায় না আমি পাই, যেখানে আমার ছেলে পায় না সেখানে আমার ট্রিটমেন্ট দিয়ে আমি কি করবো? আমি তো অসুস্থ না, আমি এই কথাগুলো আসলে বলতে চাই নাই, আমার বলতে বাধ্য হয়েছে। আমরা সেই রাজনীতিতে যেন আর না যাই যে কে পাবে কে না পাবে, যার প্রয়োজন তাকে আমাদের দিতে হবে। আমরা তো এই বিদেশেরই নাগরিক, সেই হিসেবে তো আমরা পাই। আমি আমার পক্ষ থেকে জনাব তারেক রহমানকে, মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই। তিনি গত মাসে পার্সোনালি আমাকে ডিসেন্টকে ইনভাইট করছে ওনার সাথে দেখা করার জন্য। উনি দেখা করার পর আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিছে, এবং রমন ভাই জিসানের জন্য সব সময় খোঁজ খবর নিচ্ছে। আমি ওনার কাছে আর একটা রিকোয়েস্ট করব, আমার ছেলে শহীদ রমিজউদ্দিনের ক্যান্টনমেন্টের স্টুডেন্ট ছিল ফার্স্ট ইয়ারে, আমি ওনার কাছে বিনতভাবে ওনারা জানাবো ওই কলেজের লাইব্রেরিটা যেন আমার ছেলের নামে একটু করে দেয়। আমি তো আর আমার সন্তানকে পাবো না যেন আমি ওই স্মৃতিটা দেখে মনে করতে পারি যে আমার ছেলে কলেজে পড়ছে। ওনার কাছে রিকোয়েস্ট, যারা আমার যেই সন্তান, যাদের ছেলে মেয়ে, আমাদের ছেলে মেয়ে যে এই দেশের জন্য যুদ্ধ করে যে দেশের জন্য স্বাধীন করছে, ওইটার জন্য যেন ন্যায্য বিচার পায়, সম্মান পায়, তাদের বিচার যেন হয়, সেই ফেসিস যেন আর কোনোভাবে এই দেশে ব্যাক না করে। আমি ওনাকে বলবো জুলাই যোদ্ধারা, জুলাই শহীদ পরিবাররা, তারা যেন উপযুক্ত সম্মান নিয়ে বাঁচতে পারে। জুলাই যোদ্ধাদের জন্য যেন উনি চলাচলের ব্যবস্থা করে যায়, তাদের
10: সুস্থ চিকিৎসার ব্যবস্থা করে অবশেষে উনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
2: এবারে একজন জুলাই যোদ্ধার অনুভূতি শুনব আমরা। বক্তব্য রাখবেন জুলাই যোদ্ধা তাবাসসুম প্রাপ্তি।
3: Now I kindly request Tabassum Prapti, a Julai warrior, to address the gathering.
11: যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের যে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষা লোভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ জমি, যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে 5ই আগস্ট অর্থাৎ 36শে জুলাই, আজকের এই জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রীবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা। আমি নিশাত তাবাসসুম প্রাপ্তি। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে আমরা রাজপথে নেমেছিলাম কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, আমরা নেমেছিলাম একটি ন্যায়ভিত্তিক মানবিক বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন নিয়ে। পরবর্তীতে যখন এই আন্দোলনের কৃতিত্ব নিয়ে নানা আলোচনা শুরু হয় তখন আমরা অনেকেই নীরবে সরে দাঁড়িয়েছি, কারণ আমাদের বিশ্বাস দেশের জন্য কাজ করতে পারাটা আমাদের সম্মানের বিষয়, ব্যক্তিগত পরিচিতি বা স্বীকৃতির চেয়ে দেশের কল্যাণ আমাদের কাছে অনেক বড়। আজও রাষ্ট্রের কাছে আমার ব্যক্তিগত কোনো দাবি নেই, আমার একমাত্র প্রত্যাশা বাংলাদেশ এমন একটি রাষ্ট্রে পরিণত হোক যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, মানুষের মর্যাদা রক্ষা পাবে এবং প্রতিটি নাগরিক সমান সুযোগ নিয়ে এগিয়ে যেতে পারবে। তবে আজ আমি রাষ্ট্রের কাছে দুটি বিনীত দাবি জানাতে চাই। প্রথমত, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আহত এবং সকল সংগ্রামীকে যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি সম্মান ও মূল্যায়ন নিশ্চিত করা হোক। দ্বিতীয়ত, জুলাইয়ের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তি স্বচ্ছ নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে আর কোনো বাংলাদেশিকে ন্যায় বিচারের জন্য রাজপথে জীবন দিতে না হয়। মাননীয় প্রধানমন্ত্রী, জুলাই আমাদের শুধু একটি আন্দোলনের স্মৃতি দেয়নি, এটি আমাদের একটি দায়িত্বও দিয়ে গিয়েছে। সেই দায়িত্ব হলো একটি এমন বাংলাদেশ গড়ে তোলা যেখানে শিক্ষিত তরুণ বেকার থাকবে না, যোগ্যতা মূল্যায়িত হবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে, দুর্নীতির সুযোগ কমবে, জনভোগান্তি হ্রাস পাবে, পরিবেশ রক্ষা পাবে এবং প্রতিটি মানুষ নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারবে। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে সেই লক্ষ্যে একটি জাতীয় নীতি প্রস্তাব নিয়ে কাজ করছি। আমার বিশ্বাস, রাষ্ট্রের উন্নয়নে সরকারের পাশাপাশি নাগরিকদের গবেষণা, চিন্তা ও গঠনমূলক প্রস্তাবও জাতীয় সম্পদ হিসেবে বিবেচিত হওয়া উচিত। সবশেষে শুধু একটা কথাই বলতে চাই, জুলাই যেন ইতিহাসের একটি অধ্যায় হয়ে না থাকে, জুলাই যেন বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের প্রেরণা হয়ে থাকে। জুলাইয়ের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, আহতদের প্রতি আন্তরিক সম্মান ও বাংলাদেশের মানুষের জন্য ন্যায়, মানবিকতা ও সমৃদ্ধির প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।
2: জুলাই যোদ্ধা ও জুলাই শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি।
3: We extend our heartfelt gratitude to the July fighters and to the members of the families of the July martyrs.
2: সম্মানিত সুধী, এবারে রয়েছে আমাদের বিশেষ অতিথিবৃন্দের বক্তব্য। এখন বক্তব্য প্রদান করবেন বিশেষ অতিথি, মাননীয় প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রতিমন্ত্রী পদমর্যাদা ডাক্তার জাহিদুর রহমান। আমি তাকে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি।
3: I now invite our special guest, Dr. Jahidur Rahman, advisor to the Honorable Prime Minister on Policy and Strategy, the Ministry of Information and Broadcasting, and the Ministry of Cultural Affairs, with the status of State Minister to deliver his address.
1: Mananiya Pradhan Mantri, Upasthit Mantri, MP, Upadeshta, Bishesh Sahokari, Ebong Jara, Otithi, Sobaike Assalamu Alaikum. আমরা সময় থেকে বেশ খানিকটা পিছিয়ে আছি, ঠিক সে অর্থে বক্তৃতা না, কয়েকটা ছোট ছোট কথা বলে শেষ করতে চাই। আর শুরুতে আমি এই জাদুঘর তৈরির পেছনে যারা নিরলসভাবে কাজ করেছেন, মানে আমি গতকাল গভীর রাতেও ফোন করেছি এর কর্মীদেরকে এবং জাদুঘরের ভারপ্রাপ্ত ডিজি তানজিমকে, এবং এখানে আমি মুস্তফা সরোয়ার ফারুকিকে দেখতে পাচ্ছি। এই জাদুঘর শুরু থেকে যে স্ট্রাকচারে দাঁড়িয়েছে সেটার পেছনে তারও খুবই লিডিং অবদান আছে, এবং এই কাজটা কতটা টায়ারিং, কতটা পরিশ্রম সাধ্য, এবং কর্মীরা কি অকল্পনীয় রকম পরিশ্রম করেছে সেটা আমি অন্তত শেষের এই একটা অংশে এসে দেখতে পেরেছি। আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। খুব নিখুঁত জাদুঘর হয়ে গেছে সেটা বলছি না, এটা একটা ইভলভিং প্রজেক্ট, আমরা দেখতে থাকবো নতুন নতুন ভাবনা আসবে। কারণ আমি দেখেছি, আমি যখন প্রতিবার গেছি নতুন কোনো একটা চিন্তা মাথায়

0: শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলি, টু সাম এক্সটেন্ট আমরা তাকে সম্মান করি। আই রিপিট, একজন মাফিয়াকে ফ্যাসিস্ট বলা মধ্যে খানিকটা সম্মান দেয়া হয়। ফ্যাসিস্টের একটা রাজনীতি আছে। শেখ হাসিনা স্পেশালি পোস্ট 2018 বিকেম অ্যান আচার মাফিয়া। টেক্সটবুক এক্সাম্পলের যে চেকলিস্ট গুলো আছে মাফিয়া রেজিমের মিলে যায়। সো নিচতলায় আমরা দেখানোর চেষ্টা করেছি কিভাবে ওভার দ্য ইয়ার্স অপ্রেস করে, টর্চার করে মাফিয়া হয়ে ওঠা যায়। এবং একটা কথা খুব জরুরি, আমরা যেন এই ভুলটা যেন করে না ফেলি, কারণ এই লড়াইয়ের একজন গুরুত্বপূর্ণ পর্যবেক্ষক বা মনোযোগী পর্যবেক্ষক হিসাবে আমি বলবো, এই লড়াইটা শুধু জুলাইয়ে হয়নি। সে কারণে এই জাদুঘরের নিচতলায় কিভাবে ওভার দ্য ইয়ার্স তার বিরুদ্ধে ফাইট হয়েছে, কিভাবে বিভিন্ন রকম মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে লড়াই করেছেন, সেই ইতিহাসগুলো আমরা ধরে রাখার চেষ্টা করেছি। আবার এটাই পাল্টা কিভাবে একজন ডিক্টেটর হয়ে ওঠা যায় সেটাও কাউকে না কাউকে পথ দেখাতে পারে। পরবর্তীতে যখন জুলাইয়ের কথা আসলো, আমার 2021 বা 2022 সালের একটা বইয়ের কথা মাঝে মাঝে মনে পড়ে, হাউ টু স্ট্যান্ড আপ টু এ ডিক্টেটর, নোবেল লরিয়ার জার্নালিস্ট মারিয়া রেসার বই। তো মাঝে মাঝে মনে হয় যে আপনি আসলে ডিক্টেটর সম্ভবত দেখেন নাই, ডিক্টেটর কাকে বলে এবং তার বিরুদ্ধে কিভাবে ফাইট করতে হয়। একটু আগে যে গানটা, যেটা আমাদের জুলাইয়ের খুবই গুরুত্বপূর্ণ গান হয়ে উঠেছিল মুক্তির মন্দির সোপান তলে, ওখানে যে একটা বাক্য আছে, কত তরুণ অরুণ গেল অস্তাচলে, আমাদের অনেক তরুণ সূর্য অস্তাচলে চলে গেছে, তার মাধ্যমে একটা ডিক্টেটরের বিরুদ্ধে দাঁড়ানো গেছে এবং তাকে এখান থেকে পতন ঘটিয়ে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। তো অনেক ইতিহাস আছে এর পেছনে। আমি আশা করি এই জাদুঘর শুধু বাংলাদেশের জন্য না, পৃথিবীর জন্য, আবারও বলছি, একজন কিভাবে ডিক্টেটর হয়ে ওঠে, একজন মানুষ কিভাবে মাফিয়া হয়ে ওঠে, একজন সাইকোপ্যাথ, আমি আবারও বলছি, একজন সাইকোপ্যাথ কিভাবে মানুষকে টর্চার করতে পারেন, লিখে রাখতে পারেন সেগুলো, সেগুলো দারুণ সব নজির এখানে আছে, নজির পাওয়া গেছে। আর একই সাথে আমাদের বীরত্বের গাথা তো থাকবেই। এবং প্রায় আমি একটা কথা বলি, এটা বলেই শেষ করি, বাংলাদেশে আরেকটা জুলাই আপ্রাইজিং হোক আর চাই না, বাংলাদেশে আরেকজন আবু সাইদ ওয়াসিম মুগ্ধ তৈরি হোক চাই না, বাংলাদেশ একটা গণতান্ত্রিক বাংলাদেশ হিসাবে গড়ে উঠতে হবে আমরা এটা এক্সপেক্ট করি। এবং সেখানে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তন হবে, প্রতিটি সরকার যেই আসক না কেন জনগণের কল্যাণের জন্য কাজ করবে সেটা আমরা নিশ্চিত করতে চাই। এবং আমি নিশ্চিতভাবেই বলতে পারি এই জাদুঘর ভবিষ্যতের রাজনীতিবিদ, সরকার সবার জন্যই একটা চমৎকার এক্সাম্পল তৈরি করবে কেন এই ধরনের রেজিম হওয়া যাবে না। আবারও বলছি, আমাদের শেষ শহীদ হয়েছে কোনো গণতান্ত্রিক আন্দোলনে এটা যেন হয় ভবিষ্যতের বাংলাদেশে, শেষ গণ অভ্যুত্থান যেন এটাই হয় বাংলাদেশের ইতিহাসে। ধন্যবাদ।
1: মাননীয় উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
2: Thank you, Honorable Advisor, for your valuable remarks.
1: এবারে বক্তব্য প্রদান করবেন বিশেষ অতিথি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এমপি। আমি তাকে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি।
2: I now invite our special guest, the Honorable State Minister for Cultural Affairs, Mr. Ali Nawaz Mahmood Khayyam MP, to deliver his address.
3: Bismillahirrahmanirrahim. Janab Sabhapati, Mananiyo Pradhan Atithi, Ganaprajatantri Bangladesh Sarkarer, Mananiyo Pradhan Mantri, সাবেক মাননীয় সাবেক উপদেশ প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস, সম্মানিত মন্ত্রীবর্গ, বিদেশি কূটনীতিকবৃন্দ, সকল সরকারি বেসরকারি পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আসলে এখানে আসলেই আমার মনটা খুব ভারী হয়ে যায়। আমার মনে হয় সমস্ত আকাশ জুড়ে একটা ঘন কালো অন্ধকার যেন নেমে আসছে। গোটা বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে বা মাফিয়াদের বিরুদ্ধে যে লড়াই হয়েছে, দীর্ঘদিনের যে লড়াই, সেই লড়াই, তার ভেতর দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে একটা জন আকাঙ্ক্ষা সূচিত হয়েছে। আমরা জানি 1952 সাল, 1962 সাল, 1968, 1969 সালের গণ আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ,

0: এবং এরশাদ বিরোধী আন্দোলনের সঙ্গে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদের আত্মা একসঙ্গে মিলিত হয়ে বাংলাদেশের জন্য নতুন করে একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমার মনে হয় যে এই সকল শহীদরা মিলে এক সুরে কণ্ঠ মিলিয়ে গাইছে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হল বলিদান, লেখা আছে অশ্রু জলে। বন্ধুগণ, আমাদের যে আকাঙ্ক্ষা সূচিত হয়েছে সকল শহীদদের যে আত্মত্যাগের ভেতর দিয়ে, দীর্ঘদিনের লড়াইয়ের ভেতর দিয়ে আজকে বাংলাদেশের সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারিক রহমানের নেতৃত্বে বাংলাদেশে সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে, সেই আকাঙ্ক্ষাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্যে নিরলস কাজ করে যাচ্ছে। আমাদের দায়িত্ব হবে সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে গত 55 বছরের যে যন্ত্রণা, গত 55 বছরের যে আমাদের কষ্ট, সেই কষ্টকে আজকে ধারণ করে আজকে মানুষের জন্য একটা কল্যাণমুখী, কল্যাণকর, উদার, গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের গড়ে তুলতে হবে। আমি খুব অনুরোধ করব দেশে যারা আছেন, 55 বছর পর যে সমস্ত রাজনৈতিক দল আছে সকলের কাছে আমার বিনীত আবেদন, আজকে যে সরকার জনাব তারিক রহমানের নেতৃত্বে সবেমাত্র কাজ শুরু করেছে, আসুন একবার অন্তত আমরা একসঙ্গে আমাদের সকলের হাত একসঙ্গে রেখে আমরা বাংলাদেশকে বিনির্মাণ করি আমাদের এই দেশের সকল মানুষের জন্য। মানুষের সেই আবেগ অনুভূতিকে আমরা বোঝার চেষ্টা করি, এই দেশের মানুষকে একটা মুক্তির দিকে এগিয়ে নেওয়ার জন্যে আমরা সবাই একত্রিত হই, দল মত নির্বিশেষে সমস্ত মানুষ মিলে আমরা এই বাংলাদেশে একটা রেইনবো সোসাইটি গড়ে তুলি, একটা রাষ্ট্র কাঠামো গড়ে তুলি, যে রাষ্ট্র কাঠামোর ভেতর দিয়ে সমস্ত জাতি গোষ্ঠী সমস্ত সম্প্রদায়ের মানুষ একসঙ্গে এই বাংলাদেশে মিলেমিশে আগামী দিনে বসবাস করতে পারবে। আমাদের নতুন প্রজন্ম যেন আমাদের কাছে যে যে আহ্বান রেখে গেছে সেই আহ্বান যেন আমরা বাস্তবায়ন করি সকলে একযোগে মিলে, অকারণে বিরোধিতা বা অকারণে আমরা কোনো সংকট তৈরি না করে আসুন মানুষ তার মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করি এবং শহীদদের সেই আবেগ, সেই শহীদদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগকে ধারণ করে আমরা আগামী দিনে একটি চমৎকার কল্যাণকর রাষ্ট্র গড়ে তুলি, তাহলেই আমাদের শহীদদের আত্মা শান্তি পাবে। আপনাদের সকলকে ধন্যবাদ।
1: মাননীয় প্রতিমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
2: থ্যাংক ইউ অনারেবল স্টেট মিনিস্টার ফর ইওর ভ্যালুয়েবল রিমার্কস।
1: এবারে সভাপতির বক্তব্য, সভাপতির বক্তব্য প্রদান করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী এমপি। সভাপতি মহোদয়কে তার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি।
2: The chair's address will now be delivered by the Honorable Minister for Cultural Affairs, Mr. Nitai Rai Chaudhary MP. I respectfully invite the Honorable Chair to address the gathering.
3: Ajker ei July Ganobhutan Chiti Jadughar Udbodhoni Onushthane Sammanito Mananiyo Pradhan Mantri Ganoprajatantri Bangladesh Sarkarer মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি এখানে উপস্থিত আছেন, আমাদের এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা জনাব অধ্যাপক ডক্টর ইউনুস, বিশ্ববিখ্যাত বরেণ্য অর্থনীতিবিদ এবং নোবেল বিজয়ী, আমাদের দেশের এবং আমাদের জাতির গর্ব অফিসার মোহাম্মদ ইউনুস এখানে উপস্থিত রয়েছেন, মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, বিদেশি রাষ্ট্রদূতবৃন্দ, এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, এছাড়া উপস্থিত রয়েছেন বরেণ্য সুধীমণ্ডলী, জুলাই গণঅভ্যুত্থানের আহত এবং নিহত পরিবারের শহীদ পরিবারের সংগ্রামী সদস্যগণ, আহত ব্যক্তিবর্গ, প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা এমন একটা সময়ে এই অনুষ্ঠান আয়োজন করেছি যে দীর্ঘ প্রায় 20-21 বছর যাবৎ স্বৈরাচার বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী, গণতান্ত্রিক সংগ্রাম এবং তার সেই সংগ্রামে চূড়ান্ত পর্যায়ে এসে জুলাই গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানে যে সমস্ত বীর শহীদরা নিহত হয়েছেন, যে সমস্ত বীর ভাইরা আহত হয়েছেন, ভাই বোনেরা আহত হয়েছেন, তাদের সবার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি শুধু এইটুকু বলতে চাই, এই জুলাই গণঅভ্যুত্থানের যে গভীরতা, যে তাৎপর্য এবং যে ব্যাপকতা, এইটা যদি আমরা বিশ্লেষণ করে দেখি তাহলে দেখতে পাব যে কিভাবে একটি রাষ্ট্র গণতন্ত্রের নাম করে দেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে কুক্ষিগত করে পরিচালিত বিচার ব্যবস্থায় পরিচালিত প্রশাসন দিয়ে একটা দেশের জনগণের উপরে কিভাবে নিপীড়ন, নির্যাতন এবং হত্যাযজ্ঞ চালাতে পারে, তারই ফলশ্রুতি হচ্ছে আজ এই জুলাই গণঅভ্যুত্থান এবং সেই গণঅভ্যুত্থানের স্মৃতিকে অম্লান করে রাখার জন্যে, চিরদিন মানুষের মনে সেটাকে ধরে রাখার জন্যে আমরা এই স্মৃতি জাদুঘরের মানে তৈরি করেছি। অন্তর্বর্তীকালীন সময় থেকে আমরা সেটাকে ডেভেলপ করে আইন পরিবর্তন মানে আইন সিদ্ধ করে এখন আমরা আজকে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, তিনি আজকে এই জাদুঘর মানে উদ্বোধন করলেন। আমি আরেকটা নাম বলতে ভুলে গেছি, এখানে সেই ফটো সাংবাদিক আছেন আমাদের প্রিয়, সবারই প্রিয়, সেই আমাদের দেশ এবং জাতির আরেকজন ভবিষ্যৎ জায়মা রহমান, এখানে আমাদের সামনে ব্যারিস্টার জায়মা রহমান তিনি উপস্থিত আছেন, আমরা সবার প্রতি শ্রদ্ধা জানি। সংগ্রামী বন্ধুগণ, আমি শুধু এইটুকু বলতে চাই যে কোনো ত্যাগ, কোনো সংগ্রাম কোনো দিন বৃথা যায় না, ইতিহাস কোনো দিন মিথ্যা হয় না, ইতিহাস তার নিজস্ব গতিতে প্রবাহমান থাকে। সেই যে দুনিয়া কাঁপানো 20 দিন, যেটা সেই সমস্ত সংগ্রামের কালমিনেশনে এসে সেই 15 জুলাই থেকে 5 আগস্ট, এই 20 দিনে কি করে একটি ফ্যাসিবাদী শক্তির পতন হতে পারে, কি করে এই 20 দিনের মধ্যে সমস্ত সেই সাজানো মানে সাজানো তার সমস্ত মানে সাম্রাজ্য তাসের ঘরের মতো খান খান করে ভেঙে যেতে পারে, এই জুলাই গণঅভ্যুত্থান হচ্ছে সেই ঘটনা। আমরা তাদের এই স্মৃতিকে রক্ষা করার জন্যে এই জাদুঘরে আমরা নিয়মিত গবেষণা করব। এখানে আমরা এখানে মানে নতুন প্রজন্মকে তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী, স্বপ্ন আকাঙ্ক্ষা অনুযায়ী আমরা একটা নতুন গণতান্ত্রিক মানে কল্যাণ রাষ্ট্র মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়ন করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা নিরলসভাবে কাজ করে আমরা এই পৃথিবীতে এই ঘন ঘন যে অন্ধকার যুগের অবসান ঘটিয়ে যে নতুন রেনেসাঁর উদ্ভব হয়েছে এই বাংলাদেশে, তাকে আমরা চির জাগরুক রাখবো। এই প্রতিজ্ঞা প্রতিশ্রুতি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।
1: সভাপতি মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
2: থ্যাংক ইউ দি অনারেবল চেয়ার।
1: এখন বক্তব্য রাখবেন আমাদের আজকের অনুষ্ঠানের মহান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
2: Ladies and gentlemen, I kindly request former Chief Advisor to the Government of the People's Republic of Bangladesh, Dr. Mohammad Yunus, to address the audience.
4: আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, উপস্থিত সুধীবৃন্দ, আজকের অনুষ্ঠান বিশেষ ঐতিহাসিক গুরুত্ব বহন করে। ওই গুরুত্বটা আমি শুধু স্মরণ করিয়ে দিতে চাই। পৃথিবীর নানা দেশে নানা জাদুঘর আছে, তারা অতীতের অনেক জিনিস সংগ্রহ করে, বিশেষ বিশেষ জিনিস রাখে জাতির সামনে তুলে ধরার জন্য। এই জাদুঘরটি ভিন্ন, এইটি বিষয় আকর্ষণ করছে। এটা অতীতের কিছু সংগ্রহ নাই এখানে, এখানে একেবারে টাটকা নতুন যা ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে সেগুলো সংগ্রহ করা হয়েছে। এরকম জাদুঘর আছে কিনা জানি না, কিন্তু আমাদের সুযোগ হলো, ঘটনা ঘটছে, সেই ঘটনার প্রতিটি নমুনা, প্রতিটি ইতিহাস আমরা তাৎক্ষণিকভাবে সংগ্রহ করতে পেরেছি এবং স্মৃতি জাদুঘরে নিয়ে এসেছি। এটা আমাদের ইতিহাসের একটা নতুন পর্যায় সৃষ্টি করেছে, অতীত এবং ভবিষ্যৎ এই দুটোর মাঝামাঝিতে। এই জাদুঘর তাৎক্ষণিকভাবে অতীতকে ধারণ করেছে, কিন্তু ভবিষ্যৎ রচনা করেছে। আমরা কারা, কি চাই, আমাদের মনে কি ছিল, এ বালক আনাস কি আবেগের কারণে, তার ভিতরে কি তাড়না ছিল, সেই চিঠি তাৎক্ষণিকভাবে লিখে গেছে, এটা কোনো পরিকল্পনা করে সে লেখে নাই। মা তাকে বাধা দিচ্ছিল, বাবা তাকে বাধা দিচ্ছিল মিছিলে না যাওয়ার জন্য, সে বসে থাকতে পারে নাই, কেন পারে নাই সেটাও লিখেছে। এটা ব্যাখ্যা দিয়ে এক পৃষ্ঠার একটা চিঠি সুন্দর হাতের লেখা রেখে চলে গেছে। আমাদের সমস্ত তরুণ যেন এই চিঠির লেখক হয়। আমরা গেলাম, আমরা নতুন বাংলাদেশ করতে চলে গেলাম। এই হল এই জাদুঘরের বৈশিষ্ট্য। এখান থেকে নতুন যাত্রাপথ রচনা হবে। আমরা পথ হারিয়ে ফেললে এখানে এসে পথ খুঁজে নেব। আমরা যদি আমাদের চিন্তায় কোনো গাফিলতি আসে, আমরা এখানে তার ঠিকানা বার করব। আমরা নতুন সূত্রে আবার যাত্রাপথ শুরু করব। এটা এমন এক জাদুঘর যে বাংলাদেশের যত তরুণ তরুণী, যত নাগরিক আছেন, সবাইকে যেন একবার দেখার সুযোগ হয়, এবং প্রতিদিন দলে দলে আসবে, দেখবে, নিজের মনের কথা লিখে রাখবে, লিখে জমা দিয়ে যাবে এখানে। তার মনে কি আবেগ এসছে, তার ভবিষ্যৎ কি চিন্তা করে, সেটা লিপিবদ্ধ করে যাবে, এবং এটা সারা চত্বরে গম গম করবে। যে কবরগুলো সাজানো আছে, যদিও সে প্রকৃত কবর নয়, কিন্তু তার প্রত্যেকের কবরের সঙ্গে একটা নাম থাকবে, সেই নামটা খুঁজে ইতিহাস বার করবে। এখানে ইতিহাসগুলো থাকবে যে কেন, কিভাবে মারা গিয়েছিল, কোথায় মারা গিয়েছিল, তার ইতিহাসটা কি। এগুলো আমাদেরই বন্ধু বান্ধব, আমাদেরই ছেলে মেয়ে, আমাদেরই পাড়া প্রতিবেশী। এটা কোনো বিশেষ বিশেষ ধরনের রাজনৈতিক কর্মী নন তারা, তারা একেবারে সাধারণ ঘরের সাধারণ ছেলে মেয়ে যা রাজপথে নেমে তারা চেয়েছিল যে এই বাংলাদেশ আর চলবে না, আমরা নতুন বাংলাদেশ গড়ব, এটাই ছিল তাদের আশা। আমরা আশা করব সারা বাংলাদেশের সকল জায়গা থেকে স্কুলের কলেজের ছেলে মেয়েরা আসবে, একটা দিন এখানে কাটাবে এবং তাদের নিজেদের মনের কথা লিখে যাবে যে আমি কি চাই, আমার কি চাহিদা, আমি কি কাজে নিয়োজিত হচ্ছি, নিজেকে নিয়োজিত করছি সেটা জানিয়ে যাবে। এটা সারা দেশের সকল সংস্কৃতির একটা পীঠভূমি হবে, গান বাজনা বাক্য প্রতিকৃতি আর্ট সব কিছু এখানে দলে দলে ছেলে মেয়েরা আসবে, লিখে যাবে, দেখাবে, মনের কথা লিখে যাবে। কাজে এটা হলো সেই কেন্দ্রবিন্দু, এটা আমাদের ইতিহাসের আতুরঘরের দৃশ্য। এখান থেকে আমরা যে নারীর সূত্র রেখে যাব সবার কাছে, এই সূত্র যেন আচ্ছিন্ন না হয়, আমরা এই সূত্রে গঠিত হয় সমাজের সমস্ত চিন্তা ভাবনা এর মধ্যে আসে। যারা এই জাদুঘরের পরিকল্পনা করেছে, যারা এটা বহু কষ্ট করে প্রতিটি জিনিস, আজকে আমরা কয়েক মিনিটের মধ্যে দেখে আসলাম, কিন্তু এটা প্রতিটি জিনিস সংগ্রহ করতে বহু সময় লেগেছে, বহু কষ্ট হয়েছে, কোন জিনিসটা পাওয়া যাচ্ছিল না সেটা কিভাবে সংগ্রহ করতে হবে এটা নিয়ে বহু ধরনের চেষ্টা চালানো হয়েছে, যাতে শেষ পর্যন্ত সেটা আমরা সংগ্রহ করে এখানে রাখতে পারি, সবার সামনে দেখাতে পারি। কাজে ওই নারীর সূত্রটা এখানে স্থাপন করা হলো, যাতে সারা বাংলাদেশ নতুন ভঙ্গিতে নতুন দৃষ্টিতে সামনে এগিয়ে যাবে এবং আত্মমর্যাদা নিয়ে সাহস নিয়ে আমরা আমাদের বাংলাদেশ গড়ে তুলব। যারা এই জাদুঘরের পেছনে পরিশ্রম করেছে, এটাকে তৈরি করেছে, তাদের প্রতি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা অবশেষে এই জাদুঘর উদ্বোধন হলো, আমরা আশা করব যে যে দেশের ছেলে মেয়ে, যে দেশের সকল নাগরিক একবার হলো আসবে, সপরিবারে আসবে, নিজে আসবে, বন্ধুবান্ধব নিয়ে আসবে এবং কিছু সময় কাটানো এবং চিন্তা করার জন্য, শুধু দিকে দেখে গেলাম হইচই করে সেটা না, বসে একটু চিন্তা করা, কেন এটা হলো, কিভাবে হলো, এটা কি আরো হবে নাকি এখানেই স্বার্থমাপ্তি করবো আমরা, এটা চিন্তা ভাবনাটা করে যাওয়া। আমরা আজকে অবশেষে উদ্বোধন করতে পারলাম, সেটার জন্য যারা আজকের উদ্বোধনের জন্য কাজ করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে অশেষ ধন্যবাদ।
1: মাননীয় অতিথি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
2: থ্যাংক ইউ ফর্মার চিফ অ্যাডভাইজার।
1: সম্মানিত সুধীমণ্ডলী, এখন আমরা উপনীত হয়েছি আজকের অনুষ্ঠানের সর্বাপেক্ষা প্রতীক্ষিত পর্বে। প্রধান অতিথির বক্তব্য প্রদান করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি।
2: Distinguished guests, we have now come to the most awaited moment of today's ceremony. The address of the chief guest will be delivered now.
5: বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, জাতীয় সংসদের সদস্যবৃন্দ, মেম্বার্স অব দি ডিপ্লোম্যাটিক কোর, জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আহত জুলাই যোদ্ধা এবং আন্দোলনে অংশগ্রহণকারী বীর জনতা এবং বিখ্যাত ফটোগ্রাফার জনাব শহীদুল আলম, বিভিন্ন রাজনৈতিক দলের উপস্থিত নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, গবেষক, লেখক, উপস্থিত শিল্পী এবং সংস্কৃতিবৃন্দ এবং উপস্থিত সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম।

0: Bismillahir Rahmanir Rahim. Honorable Chair of the Inauguration Ceremony of the July Mass Uprising Memorial Museum, Honorable Member of the Cabinet and Advisors, Honorable Members of the Parliament, Honorable Members of the Diplomatic Corps, respected members of the families of the martyrs of the July Mass Uprising, injured July fighters and the brave students and people who participated in the movement, Mr. Shahidul Alam, leaders of the various political parties, distinguished educationalists, researchers, writers, artists, and cultural personalities, and distinguished guests, Assalamu alaikum.
1: Ajker ei din ti Bangladesher ganatantrer itihashe obosshoi arekti jugantokari milestone. Dirgho der dashokore beshi shomoy dhore fasibade birodhi andolone hajar hajar manush gum opohoroner shikar hoyechilen.
0: Today marks yet another landmark in the democratic history of Bangladesh. For more than 1.5 decades, thousands of people became victims of enforced disappearances, extrajudicial killings, and abductions during the movement against fascism.
1: Bochorer por bochor ghor bari chhara hoyechilen. Shudhumatro July August obbuthanei shohid hoyechilen hajaro chhatro, janota, nari o shishu. Ahoto hoyechilen kompokkhe 30,000 manush.
0: Millions of people endured repressions, persecution, and false cases, forcing them to remain away from their homes for years. During the July-August mass uprising alone, thousands of students, ordinary citizens, women, and children embraced martyrdom. At least 3,000 people, 30,000 people were injured as well. I pay my deepest tribute to all the martyrs of the anti-fascist movement.
1: Ami fascist birodhi andolone sokol shohider proti gobhir shraddha janai hotahoto poribarer proti janai gobhir sahanubhuti ebong samabedona.
0: I also extend my profound sympathy and condolences to the families of the martyrs as well.
1: Upasthitibindo, July August er obhukhan thekate fascist chakra helicopter thekeo guli koreo ganatantrik kimi janagonke হত্যা করেছিল। পরাজিত পতিত বিতাড়িত ফ্যাসিস্টদের এমন নিঃশংসতা, এমন বর্বরতা সভ্য জগতে বিরল।
0: To suppress the July-August mass uprising, the fascist regime even opened fire from helicopters, killing democracy-loving citizens. Such brutality and barbarity by the defeated and ousted fascist forces are rare in the civilized world.
1: ফ্যাসিবাদী শাসনামলে গুম খুন অপহরণকে স্বাভাবিক নিয়মে পরিণত করে ফেলা হয়েছিল। দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে চলা এই নিঃশংসতা শুধুমাত্র স্বাধীনতা পরবর্তী তৎকালীন সরকারের 3.5 বছরের দুঃশাসনের সঙ্গেই তুলনা চলে।
0: ডিউরিং দ্য ফ্যাসিস্ট রেজিম এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস, কিলিংস অ্যান্ড এক্সট্রাজুডিশিয়াল কিলিংস হ্যাড বিকাম রুটিন। The atrocities committed over more than 1.5 decades can only be compared with the 3.5 years of misrule by the post-independence Awami League government.
1: Ajker oitihashik July gona obbuthan sriti jadughor bhobishyoter projommer samne tader purboshurider sahoshi itihash jemon tule dhorbe opportike tader samne unmochito hobe bitarito fascistder mukhosh.
0: In this context, today's historic July Mass Uprising Memorial Museum will present to future generations the courageous history of our forefathers' sacrifices. At the same time, it will expose before them the true face of the ousted fascists.
1: এই স্মৃতি জাদুঘর আমাদের জনগণের সংগ্রাম, আত্মত্যাগ, বেদনা, সাহস ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে জাতীয় স্মৃতিতে স্থায়ীভাবে ধারণ করার এক ঐতিহাসিক উদ্যোগ।
0: The Memorial Museum is a historic initiative to permanently preserve in our national memory the struggle, sacrifice, pain, courage, and democratic aspirations of our people.
1: আমি আশা করি এই জাদুঘর শুধুমাত্র 2024 সালের নিঃশংস ঘটনার স্মারক হবে না। এই জাদুঘর বাংলাদেশের মানুষের সামগ্রিক গণতান্ত্রিক অভিযাত্রার সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের সম্পর্ক তুলে ধরবে। শুধুমাত্র জুলাই গণ অভ্যুত্থানই নয়, এখানে বাংলাদেশের প্রতি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের ইতিহাসও সংরক্ষিত থাকা জরুরি।
0: I hope this museum will not merely serve as a memorial to the tragic events of 2024. Rather, it will illustrate the connection between the July mass uprising and the broader democratic journey of the people of Bangladesh over the years. It is essential that this museum preserve not only the history of the July mass uprising, but also the history of every democratic movement and struggle in Bangladesh.
1: ইতিহাস সাক্ষী, বিতাড়িত ফ্যাসিবাদী চক্র কখনোই দেশে গণতান্ত্রিক শাসনকে মেনে নিতে পারে নাই। এদেরই পূর্বসূরিগণ 1975 সালে সংবিধান পরিবর্তন করে দেশে গণতন্ত্রের কবর রচনা করেছিল।
0: History bears witness that the ousted fascist forces have never accepted democratic governance in the country. Their predecessors buried democracy by attending and amending the constitution in 1975. Later, the proclaimer of Bangladesh's independence, Shahid President Zia-ur Rahman, upon assuming the responsibility of governing the state, restored multi-party democracy in the country.
1: পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে দেশে পুনরায় বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন। এইসব ইতিহাস জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে সংরক্ষণ করা হলে ভবিষ্যৎ প্রজন্ম অবশ্যই উপকৃত হবে।
0: If this history is preserved in the July mass uprising memorial museum, future generations will undoubtedly benefit from it.
1: আমি আশা করি এই জাদুঘরে জুলাই আগস্টের রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের শহীদদের পরিচয় ও জীবন কথা, আহতদের সাক্ষ্য, গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী বীর ছাত্র জনতার প্রত্যক্ষ অভিজ্ঞতা, আলোকচিত্র, ভিডিও চিত্র, সংবাদ প্রতিবেদন, পোস্টার, দেওয়াল লিখন, গ্রাফিটি, কার্টুন, কবিতা, গান, নাটক, চিত্রকর্ম, ব্যক্তিগত স্মারক এবং ডিজিটাল উপাদান ও সংরক্ষিত থাকবে।
0: I hope this museum will preserve the identities and life stories of the martyrs of the July-August mass uprising, the testaments of the injured, the first-hand experiences of the brave students and citizens who participated in the uprising, their photographs, video footages, news reports, posters, wall writings, graffiti, poems, songs, dramas, works of art, all the creative work, personal, memorial and digital archives as well.
1: যারা এই জাদুঘরে নিজেদের ব্যক্তিগত স্মারক, দলিল, আলোকচিত্র, শিল্পকর্ম জাদুঘরের জন্য প্রদান করেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
0: I extend my sincere gratitude to all those who have donated their personal experiences, documents, photographs and works of art to enrich this museum.
1: উপস্থিত শ্রোতৃবৃন্দ, আমি বিশ্বাস করি অসম্পূর্ণ, অতিরঞ্জন বা উদ্দেশ্য প্রণোদিত বয়ান ইতিহাসকে শক্তিশালী করে না।
0: Distinguished guests, I firmly believe that incomplete, distorted or motivated narratives do not strengthen history.
1: বরং তা ইতিহাসের বিশ্বাসযোগ্যতাকে দুর্বল করে এবং ভবিষ্যৎ বিভেদের কারণ হয়ে দাঁড়ায়।
0: Rather, they undermine its credibility and become a source of division for future generations.
1: সুতরাং প্রতিটি বিষয় যথাসম্ভব সত্যতা নিশ্চিত থাকা প্রয়োজন। একই সঙ্গে জাদুঘরে রাখা বিষয়বলী সম্পর্কে বাংলার পাশাপাশি ইংরেজি এবং অন্যান্য ভাষাও উপস্থাপিত হলে বিশ্বের ভিন্ন ভাষী মানুষ বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস সম্পর্কে জানতে সুবিধা হবে।
0: Therefore, every effort must be made to ensure the highest possible degree of historical accuracy. At the same time, if the exhibits and information displayed in this museum are presented not only in Bangla, but also in English and other languages, people from around the world will be able to learn about the history of Bangladesh's true democratic struggle.
1: উপস্থিত শহীদ পরিবারের শোকাহত সদস্যবৃন্দ, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা হতাহত হয়েছেন, পর্যায়ক্রমে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য। সরকার মনে করে আইনের শাসন নিশ্চিত করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি।
0: Distinguished members of beloved families of the martyrs, those who lost their lives in the anti-fascist movement, will receive justice. This will not be an act of vengeance. Justice will be delivered through the due process of law, fairly, impartially, and credibly.
1: বিগত 17 বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের নামে তাদের এলাকায় যে কোনো একটি প্রতিষ্ঠানের নামকরণ করা হবে ইনশাআল্লাহ।
0: For everyone who has sacrificed their lives and were subjected to enforced disappearances, the government has decided that in their own names, in the local areas, many institutions will be named after them.
1: উপস্থিত শ্রোতৃবৃন্দ, দেশের গণতান্ত্রিক জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না।
0: Distinguished guests, the democracy-loving people of Bangladesh expect that this museum will not become a platform for establishing the exclusive political narrative of any single party, group or individual.
1: কারণ 2024 সালের গণ অভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ।
0: Because the 2024 mass uprising did not belong to any one individual, group or political party. The true heroes of this uprising were the democracy-loving people of Bangladesh.
1: আমি প্রায়শই একটি কথা বলি, 1971 সালের মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, আর 2024 সালের গণ অভ্যুত্থান ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার।
0: I often say that the Liberation War of 1971 was fought to achieve independence, whereas the mass uprising of 2024 was fought to protect the independence of the country and its people.
1: জনগণ যেমন মুক্তিযোদ্ধাদেরকে ভোলেননি, একইভাবে 2024 সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষায় শহীদদেরকেও জনগণ কখনোই ভুলবে না।
0: Just as the people have never forgotten the freedom fighters of 1971, they will never forget all the martyrs who sacrificed their lives in 2024 to safeguard the freedom of our nation and our people.
1: সম্মানিত উপস্থিতবৃন্দ, জুলাই গণ অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদেরকে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি গুরুতর আহত জুলাই যোদ্ধাদেরকে যথানিয়মে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক, রাশিয়া সহ বিভিন্ন দেশে চিকিৎসা করানো হচ্ছে।
0: Distinguished guests, the injured July fighters are receiving free medical treatment at government hospitals. In addition, those who sustained critical injuries are being sent for advanced medical treatment to countries including Thailand, Singapore, Turkey and Russia.
1: বর্তমানে 50 জন জুলাই যোদ্ধা বিদেশে চিকিৎসাধীন রয়েছেন। গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের মধ্যে 13,000-এরও বেশি জুলাই যোদ্ধাকে তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে শ্রেণীভিত্তিক মাসিক সম্মানী ভাতা প্রদান করা হচ্ছে।
0: At present, 50 July fighters are undergoing treatment abroad. Among the officially gazetted July fighters, more than 13,000 are receiving monthly honorarium according to their respective categories directly into their own bank accounts.
1: ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে হতাহতদের রাষ্ট্রীয় উদ্যোগে সহায়তা করার ব্যাপারে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক।
0: The present government remains deeply committed to extending state support to those who suffered in the anti-fascist movement.
1: আর্থিক সহায়তার পাশাপাশি বর্তমান সরকার শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার কাজও শুরু করেছে। এরই অংশ হিসেবে দেশ পুনর্গঠনের লক্ষ্যে 31 দফা নির্বাচনী ইশতেহারের পাশাপাশি জাতীয় সংসদের সাউথ প্লাজায় স্বাক্ষরিত জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়েছে।
0: Alongside providing financial assistance, the present government has also begun the work of building the Bangladesh envisioned by our martyrs. As part of the national reconstruction effort, implementation has commenced in phases of both the 31-point election manifesto and the July Charter, which was signed at the South Plaza of the National Parliament.
1: একই সঙ্গে গণভোটের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সংসদে গঠিত সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটিও কাজ শুরু করেছে।
0: At the same time, the Special Committee on Constitutional Amendment formed in the National Parliament has also begun its work to fulfill the aspirations of the people.
1: দেশ পুনর্গঠনের মাধ্যমে একটি স্বনির্ভর, সমৃদ্ধ, নিরাপদ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে চাই ইনশাআল্লাহ।
0: Through national reconstructions, we will inshallah build a self-reliant, progressive, prosperous, secure and democratic Bangladesh, the Bangladesh for which the martyrs laid down their lives.
1: উপস্থিত শ্রোতৃবৃন্দ, আমি আজ এই অনুষ্ঠানে একটি বিষয়ে জনগণের দৃষ্টি আকর্ষণ করতে চাই।
0: Distinguished guest, today I would like to draw the attention of the people to one important issue.
1: ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুক্ষণের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের।
0: ইন আওয়ার বাংলাদেশ নাও ফ্রি ফ্রম ফ্যাসিজম, some are attempting to manufacture unnecessary issues and create instability in the country. I urge them to reflect on whether by creating such situations they are unknowingly paving the way for the resurgence of the defeated, ousted and fugitive autocratic regime.
1: পরিশেষে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার সঙ্গে সংশ্লিষ্ট স্থপতি, ইতিহাসবিদ, গবেষক, জাদুঘর বিশেষজ্ঞ, শিল্পী, সংগ্রাহক, কারিগর, কর্মকর্তা কর্মচারী এবং সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই।
0: ইন কনক্লুশন, আই এক্সটেন্ড মাই হার্টেস্ট থ্যাঙ্কস টু দ্য আর্কিটেক্টস, হিস্টোরিয়ান্স, রিসার্চার্স, মিউজিয়াম এক্সপার্টস, আর্টিস্টস, কালেক্টর্স, টেকনিশিয়ান্স, অফিসিয়ালস, স্টাফ মেম্বার্স অ্যান্ড অল আদার্স অ্যাসোসিয়েটেড উইথ এস্টাবলিশমেন্ট অফ দ্য জুলাই মাস আপ্রাইজিং মেমোরিয়াল মিউজিয়াম।
1: আজকের এই দিনে আমি আরও ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে গণতন্ত্র এবং জনগণের পক্ষে অবস্থান গ্রহণের জন্য।
0: ইন টুডে আই এক্সপ্রেস মাই ডিপেস্ট থ্যাঙ্কস টু অল দ্য আর্মড ফোর্সেস ফর দেয়ার ভাইটাল রোল অ্যান্ড স্ট্যান্ডিং বাই দ্য সাইড অফ দ্য পিপল ডিউরিং দ্য ফ্যাসিস্ট রুল। থ্যাংক ইউ।
1: এই বাংলাদেশ আর কখনোই তাবিদারী রাষ্ট্রে পরিণত হবে না ইনশাআল্লাহ। এই প্রত্যাশায় জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সকলকে আন্তরিক ধন্যবাদ।
0: Never again shall Bangladesh become a subservient state any further. With this hope and conviction, I hereby declare the July Mass Uprising Memorial Museum officially inaugurated. Thank you all. Allah Hafiz.
2: মাননীয় প্রধানমন্ত্রীকে তার মূল্যবান বক্তব্যের জন্য এবং জুলাই জাদুঘরের শুভ উদ্বোধন ঘোষণার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
3: We express our sincere gratitude to the honorable prime minister for his valuable address and inaugurating today's program.
2: ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক শিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জনাব মাহাদি আমিনকে তার প্রাঞ্জল অনুবাদের জন্য।
3: Thank you for English translation, Dr. Mahathir Amin, advisor to the Prime Minister, official spokesperson for the Prime Minister's Office, Ministry of Education, Ministry of Expatriates, Welfare and Overseas Employment and Ministry of Labour and Employment.
2: এবারে রয়েছে আমাদের সাংস্কৃতিক পর্ব, প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। আপনাদেরকে বসে উপভোগ করার জন্য অনুরোধ করছি।
3: Distinguished guests, a documentary film on the July Mass Uprising titled 16 Years That Will Forever Haunt Us will now be screened. The running time is 10 minutes.
2: সম্মানিত শ্রোতৃমণ্ডলী, এখন প্রদর্শিত হবে জুলাই গণ অভ্যুত্থানের উপরে নির্মিত প্রামাণ্যচিত্র 16 ইয়ার্স দ্যাট উইল ফর ওভার হন্ট আস। প্রামাণ্যচিত্রটির স্থিতি 10 মিনিট।
4: রাহুলকে বন্ধ হিসাবে দেখতে চায়, কিন্তু কেউ যদি আমাদের বন্ধুর বেশে প্রভু হতে চায় সেটা আমরা কখনো মেনে নেব না, মানতে দিব না। আরো প্রভুত্ব বাংলাদেশের জনগণ স্বীকার করবে না।

নদী, আমাদের কাছে নদী মানে একটা বিশাল বড় কবরস্থান। মানুষ নদীতে ঘুরতে যায়, আমরা নদীতে যাইতে পারি না, আমরা নদীর দিকে তাকাইতে পারি না। নদীর ঢেউ দেখলেই মনে হয় এই নদীর কোথাও আমার ভাইকে কি ওরা ফেলে রেখে গেছে কিনা।

0: 아이리.
1: 오늘 힘들었지. 오늘 막 지켜도 왜들어 지킬 수 밖에 남는 오카미야시. 지도 불왔던 후에. 봐, 이렇게 오고 오늘 넥슨 이제. 왜 돈을 미야시, 봐. 이렇게 말하시게. 미래 펼때 넥슨 봐. 하트 받아. 좀 받아. 이렇게 말하시게. 비슷하게 펼때 넥슨 봐. 그건 오카디엔에 펼때 넥슨.
2: আমার বাবা 2013 সালে 2 ডিসেম্বর শেষবার যখন বাসায় এসেছিল আমার বাবা আমার বাসায় এসে মানে সবাইকে দেখতে যাচ্ছিল সবার সাথে দেখা সাক্ষাৎ করেছে এবং আমাকে কোলে নিয়ে জড়িয়ে ধরে রেখেছিল আমি মনে করি যে আমার বাবা যদি এবার ফেরত আসে ফিরে আসে আমি আসলে আমার বাবাকে ওভাবে মানে জড়িয়ে ধরে থাকবো যাতে শেখ হাসিনার মতন কোনো ফ্যাসিস্ট সরকার কেন মানে পৃথিবীর মানে কোন শক্তি যাতে হচ্ছে গিয়ে মানে বাবাকে নিয়ে যেতে না পারে বাবাকে গুম করে ফেলতে না পারে আমাদের সামনে থেকে
3: একটা সময় শুনতে পাই যাদের গুম করা হয়েছিল তাদের এত পরিমাণ টর্চার করা হয় যে ওরা পাগল হয়ে যায় তখন নাকি ওদেরকে জায়গায় জায়গায় ফেলে রেখে আসতো
4: ওকে টুকি কিছু হলে কাছে যায় বা ওই যে পাগল টাগল সে থাকে
2: মাইকের সামনে আমি বলেছিলাম যে হচ্ছে আমার বাবাকে যেহেতু গুম করে দিয়েছেন তাহলে আপনার যদি হদিস না দেন আপনারা আমাকেও গুম করে দিন আমাকে গুম করে নিয়ে ওই জায়গাটাতে রেখে আসুন যেখানে আমার বাবাকে রেখে এসেছেন যে আমি যেন চোখ দিয়ে আমার বাবাকে দেখতে পারি আমি যেন ছুঁয়ে দেখতে পারি
0: এরকম অভিযোগ অনেকে অনেক কিছু দেয় কিন্তু তার কোনো প্রমাণ দিতে পারেনি কোনো নাম দিতে পারে না কোনো কিছুই দিতে পারে না এবং অনেক সময় দেখা যায় বলা হচ্ছে অনেক লোক নাই কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে সে ঠিকই জীবিত আছে আবার কেউ অনেক সময় নিজেরাই পালায় অনেক সময় ধার কার্য করে নিজেরা লোকে ফেলে সে ধরনের ঘটনা আছে
5: একবারও যেন বলিনি আমি কোথায় আছি আমার কাছে মনে হতো যে আমাকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হচ্ছে এই অন্ধকার ঘরে বন্দি অবস্থায় তারা হাত করা পরে রাখতো চোখ বেঁধে রাখতো 24 ঘন্টা যখন আমি কোনোদিন মানতে পারছিলাম না বারবার বলতাম যে আমি তো বন্দি অবস্থায় আছি দেয়ালের ভিতরে আছি দরজা বন্ধ এখানে কেন আমাকে চোখ বেঁধে রাখতে হবে হাত করা পরে রাখতে হবে 24 ঘন্টা আমার কাছে মনে হচ্ছে মেরে ফেললে অন্তত আমার এই এই যে কষ্ট হচ্ছে প্রচন্ড সেটা থেকে আমার মুক্তি হবে আমি তো ভিতরে কারোর সাথে কথা বলতে পারতাম না মনে হতো যে একটু কথা বলতে পারলে কত না ভালো লাগতো তখন আমি টিকিট নাম দিয়েছিলাম টুকটুকি তাকে আমি কথা বলতাম মানুষের সাথে যেভাবে কথা বললাম জিজ্ঞেস করতাম টুকটুকি তোর ছেলে কাটা আমার দুই মেয়ে তোর ইয়া কাটা আমার মেয়ে খেতে চায় তোর মেয়ে খায় নাকি ঠিক মতো বাচ্চারা খায় নাকি ঠিক মতো আমার বাচ্চাদের জন্য দোয়া করিস তুই তো চলাফেরা করতে পারিস আমি তো তাও করতে পারি না ঠিক ঠিক বিপ্রেশারে কথা বলতাম মনটা একটু হালকা হতো আর কি কথা বলতে পারতেছে একটা আর কি জীবন্ত কিছু একটার সাথে আর একই সঙ্গে আমার মনে হতো যে যদি আমার এরকম লাগছে নিশ্চয়ই আমার আম্মার কেমন লাগছে কিন্তু আমার খেতে কষ্ট লাগে তখন আমার আম্মা কেমন লাগতো এরকম মনে হতো মনে মনে আল্লাহকে দোয়া করতাম যে আল্লাহ আম্মাকে যেন জানিয়ে দেন যে তোর সন্তান জীবিত আছে
6: প্রত্যেকটা দিন আমার কাছে মনে হতো আজকেই বোধ হয় আমার জীবনের শেষ দিন আমি যখনই তাদেরকে বলতাম আমি অসুস্থ মানুষ আমার হার্ট স্ট্যান্ডিং আছে অন্যান্য জটিলতা আছে যদি আমার মৃত্যু হয় তাহলে আমার লাশটা আমার পরিবারের কাছে দিও এটা বলার কারণ ছিল তখন শেখ হাসিনার ফ্যাসিস্ট সময়ে গুমের সংস্কৃতি চালু হয়ে গেছিল লাশ পাওয়া যেত না তারা ক্রস ফায়ার দিয়ে হয়তো লাশ গুম করে ফেলত তা আমি আল্লাহর কাছে প্রার্থনা করতাম এ আল্লাহ আমার সন্তানরা আমার বংশধরাদের আমার আত্মীয় স্বজনরা কি আমার কবর জিয়ারত করতে পারবে না
7: তার জন্যই আমি ইঞ্জিনিয়ারিং অ্যাকচুয়ালি স্নাতকতা শেষ করি অ্যাকচুয়ালি ওনারই ইচ্ছা ছিল কিন্তু যেদিন আমি ওনাকে বলতে যাব যে মানে আমার ইঞ্জিনিয়ারিং শেষ হলো আমি তাকেই খুঁজে পেলাম না
8: বাবা আমার সুমনকে দেখছেন আমার সুমনকে দেখছেন আপনারা আমার সুমন এনে দিবেন নি আব্বা আমার সুমন এনে দিবেন নি বাবা

0: দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষায়, মানুষের রক্ষায় হোক এই মুহূর্তের স্লোগান। দফা এক, দাবি এক, খুনি হাসিনা পদত্যাগ।
1: আমরা এখন কথা বলবো আমাদের সেই প্রিয় ছাত্র শহীদ ওয়াসিমকে নিয়ে। তোমরা সবাই তাকে চিনো তো?
2: তবু মিথ্যে কথা বলতে পারতো না, মিথ্যে কথা কারো কথা পছন্দ করতো না, মিথ্যে কথা বলতো না। আমার চাইলে আমার এখনো মনে করি ছোট্ট করে মা আছে।
3: ওর মাথায় ঢুকছিল, কষ্ট পাচ্ছিল, ওর ভাইদের জন্য ভাইদের মেরে ফেলতেছে। সে কাজ কষ্ট লাঘব করতে যে সে নিজেই শহীদ। আমার মেয়েটার হাতে পড়তো, পায়ে পড়তো, আমার মেয়েটা প্রতিবন্ধী হয়ে বেঁচে থাকতো, তারপর আপনার সন্তুষ্ট থাকবো। কিন্তু এতে পারতো টিয়াশেল বাঁধতে পারতো, আরো কিছু করতে পারতো, কিন্তু এভাবে
4: ওকে ঘুরে মেরে দিছে।
5: সেদিন দেখেছি আমার পাশে অনেক ছেলে, শশ ছেলে, যে আল্লাহ আমাকে এতগুলো ছেলে দিয়েছে, একটা ছেলে নিয়ে যে একটা ছেলেকে নিয়ে যে আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছে, আমি এ সম্মান কোনদিন চাইনি। আমি আমার ছেলেকে চাইছি।
3: চোখটা বন্ধ করে জাস্ট ভাবেন যে আপনার ছেলেটা শিখ না গেছে কেমন লাগে। আর আমি তো আমার সন্তানটাকে হারাই ফেলছি। আমি হসপিটাল থেকে কোলে করে বসে আনছি, আমার চোখে শুনতে আমার ছেলেটাকে হেরামের কাপড় মরানো।

0: প্রামাণ্যচিত্রটি উপভোগের জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। প্রামাণ্যচিত্রটি ছিল একটি কোলাজ পরিবেশনা, সংমিশ্রিত চিত্র যাকে বলি আমরা। বিভিন্ন ঘটনা প্রামাণ্যচিত্র সংগ্রহ থেকে সাজিয়ে 10 মিনিটের এই নিবেদনটি করা হলো আপনাদের সৌজন্যে।
1: Ladies and gentlemen, today's documentary was the combination of small pieces of multiple documentaries showing the July pricing and the sacrifices.
0: সম্মানিত সুধী, এবারে রয়েছে আমাদের অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব। জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে পরিকল্পনা করা হয়েছে এমন অজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ।
1: Distinguished guests, the cultural segment of today's ceremony now begins, reflecting the spirit of the July Massa Prizing. The cultural program will be performed by the artist of Bangladesh Shilpokala Academy.
0: মঞ্চ বিন্যাসের জন্য আমরা আপনাদের কাছ থেকে কিছুটা সময় চেয়ে নিচ্ছি।
1: We are taking few moments for the stage adjustment.

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের শুভ উদ্বোধন করে ফেলেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারিক রহমান। তিনি এখানে এসে এই জুলাইকে যারা স্মরণীয় করে তুলেছেন, যে শহীদেরা চব্বিশের গণ অভ্যুত্থানে নিজের জীবন উৎসর্গ করে, তাঁদের প্রতি তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেছেন। এবং এরপর এই পুরো জাদুঘর প্রাঙ্গণ কিন্তু তিনি ঘুরেছেন, তার সাথে তাকে সঙ্গ দিয়েছেন, তার সাথে উপস্থিত ছিলেন সেই সময়টাতে, এখন এখানে উপস্থিত আছেন। তিনি হচ্ছেন আমাদের তৎকালীন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি উপদেষ্টা ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি সহ মাননীয় প্রধানমন্ত্রী এই প্রাঙ্গণটি পরিদর্শন করেছেন। এবং আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে এখানে শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মরক্কো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যা মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং এখানে বসে উপভোগ করবেন। কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠানটি শুরু হবে বলে আমরা ধারণা করছি, সেজন্য এই মুহূর্তে এখানে স্টেজটি মঞ্চটি তৈরি করার জন্য সময় চেয়ে নেওয়া হয়েছে। শ্রোতা বন্ধুরা, যারা এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন তারা সকলেই খুব চমৎকার লাল রঙের একই ধরনের লাল জামদানি তারা পরে এসেছে, সকলেই কালো ব্লাউজ এবং ছেলেরা লাল পাঞ্জাবিতে এসেছেন। এই লাল কিন্তু এখানে আজ উৎসবের রং হয়ে আসেনি, এই লাল হয়ে এসেছে সেই গণ অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের বাবা, আমাদের মা, আমাদের বোন, যাদের লাল টুকটুকে রক্তের বিনিময়ে আমরা পেয়েছি জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এক নতুন বাংলাদেশ, তাঁদের স্মৃতির উদ্দেশ্যেই কিন্তু, তাঁদেরকে স্মরণেই কিন্তু আজ এখানে সকলেই পরিধান করেছে লাল রং। শ্রোতা বন্ধুরা, আজ আমরা এখানের আবহাওয়ার দিকে তাকালে দেখতে পাচ্ছি বৃষ্টি নেই, কিন্তু পুরো আকাশ সবুজ, গাছগাছালি এবং যে কুয়াশা মাখা একটি সময়, এই সময়টি কিন্তু এই দুপুর 11:12 থাকার কথা নয়। এই আবহাওয়া পুরোই যেন স্মরণ করছেন সেই সময়ের, সেই দিনকার সেই শহীদদের। শ্রোতা বন্ধুরা, আমরা মূল অনুষ্ঠানে আবারও আপনাদের সংযুক্ত করছি।
1: যুগের মধ্যে প্রথম হয়েছেন আব্দুল্লাল ফারাবি, আমরা এখন ফারাবির সেই গানটি শুনব।
2: Ladies and gentlemen, Abdullah Al-Farabi placed first among 100 competitors in the singing competition titled Gaane Gaane Jagbe Julai, organized by Bangladesh Shilpakala Academy in association with the Ministry of Cultural Affairs. We shall now hear that winning song from Farabi.
3: Amar গানটির নাম জুলাই থাকে জেগে। গানটি আমার লেখা এবং সুর করা। গানটির মিউজিক করেছে লুবান কাজী এবং সাউন্ড ইঞ্জিনিয়ারিং করেছে মিনহাজ জুয়েল।

0: ধন্যবাদ।
1: এবারে রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সমবেত সঙ্গীত।
2: Ladies and gentlemen, next is a choral performance by the artists of Bangladesh Shilpakala Academy.

Gracias.

0: বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন। সম্মানিত সুধী, এখন ধন্যবাদ জ্ঞাপন করবেন জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক অতিরিক্ত দায়িত্ব ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব।
1: Distinguished guests, the vote of thanks will now be presented by the Director General Additional Charge of the Julaimas Uprising Memorial Museum and Director General of Bangladesh National Museum, Tanzim Ibn Wahab.
2: জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি, মাননীয় প্রধানমন্ত্রী ও সম্মানিত উপস্থিতিবৃন্দ, এবার ধন্যবাদ জ্ঞাপনের পালা। সবাইকে সালাম জানিয়ে শুরু করছি এবং খুব বেশি লম্বা করব না, কারণ আমরা সময়ের দিক থেকে একটু পিছিয়ে আছি। কিন্তু জাদুঘরের ওপেনিং এর দিন, উদ্বোধনের দিন, আমাদের আসলে ধন্যবাদটা না দেওয়ারই নয়। আমরা বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপনের আগেই শুরুতে স্মরণ করে নিতে চাচ্ছি জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের, যাদের আত্মত্যাগের কারণে আজকে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি এবং আমাদের স্বাধীনতা রক্ষা করতে পেরেছি। এবং আমরা আজও মনে রাখছি বিশেষ একটা দিন আজকে। আজকে দিনের একটা অন্যরকম তাৎপর্য, আজকে হচ্ছে আমাদের 5ই আগস্ট, 36শে জুলাই। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য গভীরভাবে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী। তিনি আমাদেরকে সব বিষয়ে সার্বিক সহযোগিতা করেছেন, সেই সাথে আজকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আহমেদ আজম খান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি, এবং মাননীয় প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। এই কয়টা দিন আমাদের আসলে অনেক বেশি পরিশ্রম গিয়েছিল এই জাদুঘর উদ্বোধনের কাজে, এবং আমরা আমাদের উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান যেভাবে বলছিলেন যে সকাল বিকাল রাত খেটে আসলে আমরা এই আয়োজনটা করেছি আপনাদের সবার জন্য। আমরা আরও ধন্যবাদ জানাতে চাই আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মাওলা মহোদয়কে তার আন্তরিকতা এবং সার্বিক সহযোগিতার জন্য। বিশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই সাবেক প্রধান উপদেষ্টা এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টাকে, তাদের অক্লান্ত পরিশ্রম এবং তারা যে ভিশন আমাদেরকে দিয়েছিলেন সেটা আজকের দিন মনে রাখা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ মনে করছি আমরা সবাই। বিশেষভাবে আমরা আরও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই গুম পরিবারকে এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের সদস্যবৃন্দের কাছে, যারা এই জাদুঘরকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি নিদর্শন, বিশেষ করে শহীদের ব্যবহৃত সামগ্রী দিয়ে সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি এটা আসলে ওনাদেরই জায়গা, ওনাদেরই স্থান। এছাড়াও আমরা ধন্যবাদ জানাই যারা এই জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর গড়ে তোলার পেছনে অক্লান্ত পরিশ্রম করেছেন, তরুণ গবেষক এবং যারা আসলে সকল কলা কৌশলী রাত দিন পরিশ্রম করেছেন, তাদের সবার প্রতি এই জাদুঘর নির্মাণের জন্য আপনাদের সকলের ভূমিকা সবসময় স্মরণ করা হবে, সেটাই আমাদের প্রত্যাশা এবং আমরা সেটা ধরে রাখব। এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের সকল কর্মকর্তা এবং কর্মচারীগণও অতিরিক্ত দায়িত্বে কাজ করছেন, অক্লান্ত পরিশ্রম করছেন এই জাদুঘরকে সফল করবার জন্য। সর্বোপরি অশেষ অশেষ ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের আপামর জনগণের কাছে, যারা এতদিন অপেক্ষায় ছিলেন এই জাদুঘরের উদ্বোধন কবে হবে এবং নিয়মিত আমাদেরকে প্রশ্ন করেছেন। আজ 5ই আগস্ট, 36শে জুলাই এই বিশেষ দিনে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আমরা জাদুঘরটা আমাদের আপামর জনগণের কাছে উন্মুক্ত করতে পারছি, আমরা অত্যন্ত আনন্দিত। এবং জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর আপনারা জানেন একটি বৈষম্যহীন সমাজ ও গণতন্ত্র পুনরুদ্ধার এবং এদেশের কোটি মানুষের আত্মত্যাগের প্রতীক, তাই এই জাদুঘরকে রক্ষা করা এবং জুলাইয়ের স্মৃতি রক্ষা করা আপনার আমার আমাদের সকলেরই দায়িত্ব। পরিশেষে সবার প্রতি আবার আমরা কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং সেই সাথে সবাইকে অনুরোধ করব যারা জাদুঘরটি এখনো দেখেননি জাদুঘর পরিদর্শন করবার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
3: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের শুভ উদ্বোধনের অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে আবার ফিরে নিয়ে যাব আমাদের জাতীয় বেতার ভবনের স্টুডিওতে। যাবার আগে বলে দিতে চাই, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম ধারা বর্ণনায় আমি ফাতিমা আফরোজ সোহেলি, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ রুহুল আমিন ও মোহাম্মদ শাকিল আহমেদ, প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার, স্টুডিও তত্ত্বাবধানে মোহাম্মদ রবিউল আওয়াল মারুফ ও মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সরাসরি সম্প্রচারের সমন্বয়ক এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এএসএম জাহিদ মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং আজকের এই সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন। আপনাদের সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবন স্টুডিওতে।
4: গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণ শেরেবাংলানগর ঢাকায় আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্স, এফএম 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট এফএম ব্যান্ড, এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে।
5: শ্রোতা বন্ধুরা, এখন থেকে ঢাকা ক এর পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন এফএম 102 মেগাহার্জ ও এফএম 106 মেগাহার্জে। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্জ, এফএম 90 মেগাহার্জে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট এফএম ব্যান্ডে, এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 পালন উপলক্ষে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। এই অনুষ্ঠানের কার্যক্রম এখন শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
6: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই আহতদের সংবর্ধনা ও আলোচনা সভা বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচারে আমরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই সম্প্রচারের শুরুতেই আমরা গভীর কৃতজ্ঞতায় স্মরণ করছি জুলাই শহীদদের এবং আহতদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। শ্রোতা বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানে অল্প কিছুক্ষণের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি, মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসেবে জনাব সালাউদ্দিন আহমদ এমপি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। থাকবেন বিশেষ অতিথি হিসাবে জনাব ইশরাক হোসেন এমপি, মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী, এবং আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান এমপি। শ্রোতা বন্ধুরা, জুলাইয়ের যে সমস্ত বীর যোদ্ধারা রয়েছেন, শহীদ পরিবারের সদস্যরা রয়েছেন, এবং জুলাইয়ের সঙ্গে সংশ্লিষ্ট যে সমস্ত সংগঠন ছিল তারাও কিন্তু আজকে, তাদের প্রতিনিধিরা কিন্তু আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা বেশ কয়েকজন বিদেশি কূটনৈতিককেও আজকের এই অনুষ্ঠানে উপস্থিত দেখতে পাচ্ছি। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে মহামান্য রাষ্ট্রপতি এখানে এসে উপস্থিত হবেন। এবং এইবারই কিন্তু আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই, এবারে কিন্তু রাষ্ট্রীয়ভাবে প্রথমবারের মতো জুলাই গণ অভ্যুত্থান দিবস পালন করছে বর্তমান সরকারের নির্দেশনায়। এবং এবারের যে প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে জুলাইয়ের চেতনায় গর্বদেশ, সবার আগে বাংলাদেশ। 2024 জুলাই গণ অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বৈষম্য, দুর্নীতি, গুম খুন, ভোটাধিকার হরণ, নিপীড়ন, ফাঁসিবাদ, দুঃশাসনের বিরুদ্ধে এক সর্বকালের অভূতপূর্ব সবার জনসম্পৃক্ততায় অভূতপূর্ব এক গণ অভ্যুত্থান। এবং আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই, এই কোটা বিরোধী যে আন্দোলন পরবর্তীতে বৈষম্য বিরোধী আন্দোলন এবং পরবর্তীতে এক দফায় রূপ নিয়েছিল সেই কোটা বিরোধী যে আন্দোলন শুরু হয়েছিল সেটিও কিন্তু শুরু হয়েছিল অনেক আগে থেকেই। আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই একটি তথ্য দিয়ে, 2014 সালে লন্ডনে তখন নির্বাসিত মাননীয় আজকের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডনের এক জনসমাবেশে এক সুধী সমাবেশে বলেছিলেন তিনি কোটার বিরোধী এবং 5% পর্যন্ত কোটা রাখার যে যুক্তিকতা সেটি তিনি কিন্তু সেদিন তুলে ধরেছিলেন। এবং এর পরপরই আমরা দেখেছি এই আন্দোলন সংগ্রামে 17 বছর যে ফ্যাসিবাদী আন্দোলন সংগ্রামে মাননীয় আজকের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তি ঐক্যবদ্ধভাবে কিন্তু শত নিপীড়ন নির্যাতন সহ্য করেও কিন্তু আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছিল। এবং আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন বর্তমান সরকার বর্তমান বাজেট যেটি প্রথম যে বাজেটটি ঘোষণা করেছেন সেখানে প্রত্যেক শহীদ হওয়া অর্থাৎ গণঅভ্যুত্থানে জুলাই শহীদদের প্রত্যেক পরিবারকে মাসিক 20,000 টাকা সম্মানী ভাতা দেওয়ার ব্যবস্থা নিয়েছেন। একই হারে এ ক্যাটাগরি যারা জুলাই যোদ্ধা, বি ক্যাটাগরি যারা জুলাই যোদ্ধা তারা মাসিক 15,000 এবং সি ক্যাটাগরি আহতদের জন্য মাসিক 10,000 টাকা করে কিন্তু ব্যবস্থা করা ভাতার ব্যবস্থা করা হয়েছে। এবং বর্তমান 5,25,000 টাকার যে কর প্রস্তাব করা হয়েছে সেখানে কিন্তু কর রেয়াদের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাদের আবাসন, প্রশিক্ষণ, চিকিৎসা এবং চাকুরির ব্যবস্থাও নেওয়া হচ্ছে বর্তমান সরকারের আমলে। সব মিলিয়ে এই জুলাই গণঅভ্যুত্থানের যে মূল চেতনা সেটি বাস্তবায়নে বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ, যেটি বারবারই বলেছেন এবং সেই হিসেবে কিন্তু কাজ করে যাচ্ছেন জুলাই যোদ্ধাদের কল্যাণে। শ্রোতা বন্ধুরা, আমরা অপেক্ষা করছি অল্প কিছুক্ষণের মধ্যে মহামান্য রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম এখানে এসে উপস্থিত হবেন এবং তিনি আসার সঙ্গে সঙ্গেই জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আজকের এই আয়োজনটি শুরু হবে এবং অনুষ্ঠান শুরু হওয়ার আগ পর্যন্ত চলুন শোনা যাক গান, শোনাব জুলাই গণঅভ্যুত্থানের গান।

শ্রোতা বন্ধুরা, আমরা আনন্দের সময় ঘোষণা করছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণ প্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমে শুভ জাতীয় সঙ্গীত হচ্ছে এখন।

0: সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 উদযাপন উপলক্ষে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভার আজকের এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন জনাব আহমেদ আজম খান এমপি, মাননীয় মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব ইশরাক হোসেন এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মঞ্চে আরও উপবিষ্ট আছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম। অনুষ্ঠান শুরু করার জন্য মহামান্য রাষ্ট্রপতি, আপনার সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি। সুধীমণ্ডলী, অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তর্জমা করবেন কারি মোহাম্মদ হাবিবুর রহমান।
1: Ladies and gentlemen, we will now have the recitation from the Holy Scriptures. First recitation from the Holy Quran by Qari Muhammad Habibur Rahman.

0: তিলাওয়াত কৃত সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, বলুন হে আল্লাহ, তুমি সার্বভৌম শক্তির অধিকারী, তুমি যাকে ইচ্ছা রাজত্ব দান করো এবং যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নাও, আর যাকে ইচ্ছা সম্মান দান করো এবং যাকে ইচ্ছা অপমানে পতিত করো, তোমারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ, নিশ্চয়ই তুমি সবকিছুর উপর পূর্ণ ক্ষমতাবান। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
1: এবারে পবিত্র গীতা থেকে পাঠ করবেন শ্রী নন্দগোপাল গোস্বামী।
2: Now recitation from the Holy Gita by Sri Nandagopal Goswami.
3: Namaskar. Om Tat Sat. Om Namo Bhagavate Vasudevaya. Mukam Karoti Vachalam Pungum Langhayati Girim Yat Kripa Tamaham Bande Paramananda Madhavam. Srimad Bhagavad Gitar Titi Adhyaya সাংখ্যযোগের তৃতীয় শ্লোক। শ্রী ভগবান উবাচ, লব্যং মস্যগম পার্থ নৈতত্তজ্জুপপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দুর্বল্যং ত্যক্ততিষ্ঠ পরন্তপ। সরলার্থ, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, কাপুরুষোচিত আচরণ কখনোই করো না, এই পৌরুষহীনতা তোমাতে শোভা পায় না। সমাজের সকল অপরাধ এবং বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হও, গর্জে ওঠো। হে পরন্তপ, ক্ষুদ্রতা তথা সংকীর্ণতা ও হৃদয়ের দুর্বলতা পরিত্যাগ করে কল্যাণ রাষ্ট্র গঠনে তোমাকে এখনই ঘুরে দাঁড়াতে হবে। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিত দুঃখ ভাগ ভবে। জগতের সকলেই সুখী হোক, সকলেই নিরোগে থাকুক, সকলেই সকলের বন্ধু হয়ে উঠুক, কেউ যেন দুঃখ ভোগ না করে। ওং স্বস্তি, ওং স্বস্তি, ওং স্বস্তি। নমস্কার।
1: এবারে পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন Reverend Pastor Binay Saur.
2: Now, Reverend Pastor Binay Saur will read from the Holy Bible.
4: Immanuel, Pobitra Bible theke paath korchi, Galatiyo 5 adhyay 13 theke 15 pad. He bhatrigon, tumra shadhinotar jonno ahuto hoyeacho, kebol dekhiyo sei shadhinotake paappurno shohaber sujog hishabe byabohar koriyo na, borong premer madhyome একে অপরের সেবা করো, কারণ সমস্ত ব্যবস্থা এই একটি বাক্যে পূর্ণ হইয়াছে, যথা তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিও। কিন্তু তোমরা যদি পরস্পর দংশন ও গ্রাস করো, তবে দেখিও যেন পরস্পরের দ্বারা ধ্বংসপ্রাপ্ত না হও। ভাবার্থ, স্বাধীনতাকে অন্যের ক্ষতির জন্য নয় কিন্তু আশীর্বাদের জন্য ব্যবহার করুন। পরিবারে, সমাজে ও দেশে প্রেম ও ক্ষমার মনোভাব গড়ে তুলুন। মনে রাখুন, স্বাধীনতার উত্তম প্রকাশ হল নিঃস্বার্থ সেবা ও পারস্পরিক ভালোবাসা। ইহাই প্রভুর বাণী, প্রভুর জয় হোক।
1: এবারে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন শ্রীমৎ আনন্দ মিত্র ভিক্ষু।
2: Now recitation from Holy Tripitaka by Venerable Ananda Mitra Bhikkhu.
5: নমো তস্স ভগবতু আরহতু সম্মা সম্বুদ্ধস্স। সবাইকে মৈত্রীময়ী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ শুরু করছি। ঘরম্ভোষ নিবাদ

0: সুতরাং গৌরবণীয় ব্যক্তির গৌরব করা, তাদের প্রতি সম্মান প্রদর্শন করা, প্রাপ্ত বিষয়ে সন্তুষ্ট থাকা, উপকারীর উপকার স্বীকার করা ও সৎকর্মে নিজেকে নিবেষ্ট রাখা, ইহাই উত্তম মঙ্গল। যেই ব্যক্তি সংগ্রামী হাজার হাজার মানুষকে জয় করে তার তুলনায় যিনি দেশ ও জাতির স্বার্থে তার সততা, ত্যাগ, সাহসিকতা ও কর্মদক্ষতার মাধ্যমে নিজেকে জয় করে তিনি সর্বোত্তম জয়ী। আসুন কামনা করি বুদ্ধ ধর্ম এবং সঙ্ঘের প্রভাবে যেন জগতের কল্যাণ হয়, মানুষের কল্যাণ সাধিত হয়। সব্যে সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ হইতে মুক্তি লাভ করুক।
1: পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ শেষ হল। সুধি মণ্ডলী, এ পর্যায়ে জুলাই শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালনের জন্য অনুরোধ করছি।
2: Ladies and gentlemen, you are requested to kindly rise and observe one minute silence in memory of the July martyrs.

0: ধন্যবাদ সবাইকে।
1: থ্যাংক ইউ।
0: সম্মানিত সুধী, বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর তথ্য অধিকার রক্ষার্থে আজকের অনুষ্ঠানের সকল বক্তব্য বিশেষ সাংকেতিক ভাষায় উপস্থাপন করা হচ্ছে। সুধীমণ্ডলী, অনুষ্ঠানে এখন স্বাগত বক্তব্য প্রদান করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ আশরাফুল ইসলাম।
1: Distinguished guests, I would like to invite now the Secretary of the Ministry of Liberation War Affairs, Mr. Mohammad Ashraful Islam, to kindly deliver welcome speech.
2: Bismillahir Rahmanir Rahim. July Shohid Poribar o July Joddhader Sangbardhona o Alochona Onushthaner Sabhapati Mukti Juddho Bishoyok Mantranaloyer Mananiyo Mantri Janab Ahmed Azam Khan MP Onushthaner Pradhan Otithi গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব হাফিজউদ্দিন আহমদ বীরবিক্রম, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি মন্ত্রিপরিষদ সদস্য, মন্ত্রিপরিষদের মাননীয় সদস্য, ডিস্টিংগুইশড ডিপ্লোম্যাটস প্রেজেন্ট হেয়ার, সশস্ত্র বাহিনী থেকে আগত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সিনিয়র সচিব ও সচিববৃন্দ, বিভিন্ন সরকারি সংস্থা ও দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত সুধীমণ্ডলী, এবং যাদের জন্য আজকের এই অনুষ্ঠান, জুলাই শহীদ পরিবারের সদস্যবর্গ ও জুলাই যোদ্ধাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ 5 আগস্ট, ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস। বাংলাদেশের স্বাধীনতার পর ইতিহাসের এই দিনটি এক অনন্য, যুগান্তকারী ও অবিস্মরণীয় মাইলফলক। দীর্ঘদিনের অন্যায় অবিচার, জুলুম, নির্যাতন, খুন, গুম, বঞ্চনা ও চরম বৈষম্যের বিরুদ্ধে এদেশের আপামর জনসাধারণের পঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটেছিল 24 জুলাই আগস্টে। আজকের এই বিশেষ ক্ষণে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের মহান শহীদদের, যাদের তাজা রক্তের বিনিময়ে আমরা আজ এক মুক্ত স্বাধীন চেতনার বাংলাদেশ পেয়েছি। আমি বিনম্র শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সব জুলাই যোদ্ধাদের, যারা এদেশের মানুষের অধিকার ও ন্যায় বিচার পুনরুদ্ধারের লড়াইয়ে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সুধীমণ্ডলী, জুলাই আন্দোলনের ছাত্র জনতার ঐতিহাসিক ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে চিরস্মরণীয় এবং শহীদদের আত্মত্যাগকে যথাযথ মর্যাদায় সমুন্নত রাখতে সরকার 5 আগস্টকে ক শ্রেণীর দিবসের মর্যাদায় জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করেছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত কর্মসূচি বাস্তবায়নে মন্ত্রিপরিষদ বিভাগ, সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় বিভাগ এবং জেলা প্রশাসন ঢাকা সক্রিয় সহযোগিতা প্রদান করছে। দেশের সকল বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে এই দিবসটি যথাযথ মর্যাদার সাথে উদযাপন করা হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতি সংরক্ষণে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের প্রতি সরকারের সুনির্দিষ্ট দায়বদ্ধতা রয়েছে। নির্বাচনী ইস্তেহারের আলোকে তাঁদের কল্যাণে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে চলছে। ইতিমধ্যে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন আইন 2026 প্রণয়ন করা হয়েছে। জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসনে এককালীন সহায়তা ও মাসিক ভাতা সহ আহতদের দেশে বিদেশে অন্যত বিশেষায়িত চিকিৎসা সুবিধা প্রদান করা হচ্ছে। তাদের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি চালু করা হয়েছে, অধ্যয়নরতদের জন্য টিউশন ফি মাফ করা হয়েছে এবং তাঁদের কল্যাণে আবাসন সহ বহুমুখী কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। আজকের এই প্রকৃতপক্ষে শহীদদের রক্তের ঋণ শোধ করা প্রকৃতপক্ষে সম্ভব নয়, তবে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক, স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে একসঙ্গে কাজ করার মাধ্যমে তাদের ঋণ অনেকটা পরিশোধ করা সম্ভব হতে পারে। আজকের এই মহতী অনুষ্ঠানে মূল্যবান সময় ব্যয় করে উপস্থিত হওয়ার জন্য মহামান্য প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং শহীদ পরিবারের সম্মানিত সদস্যবর্গ ও জুলাই যোদ্ধাগণকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। জুলাই চেতনায় গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সাফল্য কামনা করে, সকলের মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।
0: শ্রোতা মণ্ডলী, অনুষ্ঠানের এ পর্যায়ে জুলাই গণ অভ্যুত্থানের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।
1: At this stage, a documentary on the July mass uprising will be screened.
3: জুলাই গণ অভ্যুত্থান, সাহস, ঐক্য ও গণ আকাঙ্ক্ষার এক ইতিহাস। মুক্তিযুদ্ধের চেতনা থেকে জন্ম নেয় জুলাই গণ অভ্যুত্থানের প্রেরণা। একটি বৈষম্যহীন ভবিষ্যতের দাবিতে রাজপথে নেমেছিল দেশের তরুণ সমাজ। কিন্তু ন্যায়সঙ্গত অধিকারের উত্তর যখন এলো অহংকার, কটূক্তি আর চরম উস্কানি হয়ে,
4: মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুত্রের কেউ মেধাবি নেই, যত রাজাকার বাচ্চারা নাতিপুত্র মেধাবি, তাই না?
5: তার জবাব তাই।
3: রাজপথ তখন ক্ষোভের আগ্নেয়গিরিতে পরিণত হল। সেই রাতে শুধু একটি তালা ভাঙেনি, ভেঙে গিয়েছিল ভয়ের দেয়ালও। যাদের আটকে রেখে আন্দোলন থামিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, সেই নারীরাই সবার আগে রাজপথে নেমে জানান দিল, ভয় নয়, ইতিহাস সাহসের পরিচয়ে লিখতে হয়। ফ্যাসিবাদী সরকারের নির্দেশে শুরু হল চরম দমন পীড়ন। রাজপথ কাঁপতে লাগল টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, গুলি আর সামরিক হেলিকপ্টারের শব্দে। যাত্রাবাড়ি থেকে উত্তরা, চট্টগ্রাম থেকে রংপুর, রাজপথ পরিণত হল রণক্ষেত্রে। কিন্তু তরুণদের এই ত্যাগ দাবানলের মতো ছড়িয়ে পড়ল পুরো দেশে। 18 জুলাই আন্দোলনের মোড় ঘুরিয়ে দিলেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোকেয়া সরণি থেকে রামপুরা, রাজপথের নেতৃত্ব তুলে দিল নতুন এক প্রজন্ম। সেদিন তারা শুধু মিছিলে যোগ দেয়নি, আন্দোলনকে দিয়েছিল নতুন গতি। আন্দোলনের ছবি আর ভিডিও যখন সীমানা পেরিয়ে বিশ্বের কাছে পৌঁছে যাচ্ছিল, ঠিক তখনই ফ্যাসিবাদী সরকার বন্ধ করে দিল দেশের ইন্টারনেট।
6: আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই,
7: কখনো ইন্টারনেট শাটডাউন হয়, আমরা ইন্টারনেট বন্ধ করে দিই।
3: একদিকে ইন্টারনেট বন্ধ, অন্যদিকে ছাত্রদের উপর গুলি চালানোর নির্দেশ। টিভির পর্দায় যখন ফ্যাসিবাদী সরকারের একের পর এক সাজানো বয়ান আর মিথ্যাচার প্রচার করা হচ্ছিল, রাজপথে তখন এক অভূতপূর্ব দৃশ্য, অন্যায়ের বিরুদ্ধে অব্যর্থ প্রতিবাদ।
8: যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি।
3: বাবা মা সন্তানের পাশে দাঁড়ালেন, শিক্ষকরা ক্লাসরুম ছেড়ে রাজপথে নামলেন, রিক্সা চালক, শ্রমিক হাতে তুলে নিলেন প্ল্যাকার্ড, সাধারণ শিক্ষার্থীদের কাঁধে কাঁধ মিলিয়ে মাদ্রাসার শিক্ষার্থীরাও রাজপথে যোগ দেয়। সকল ভেদাভেদ ক্ষুণ্ণ হয়ে আন্দোলন আরো জোরালো হয়ে ওঠে। কিন্তু ততক্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমেই তৈরি হয়ে গেছে প্রতিরোধের সবচেয়ে বড় মঞ্চ, ছড়িয়ে পড়া ভিডিও আর অসংখ্য মানুষের কণ্ঠ। বিদেশের মাটিতে গর্জে উঠলেন প্রবাসীরা, ঘোষণা করলেন রেমিটেন্স শাটডাউন। বিদেশের রাজপথে প্রতিবাদের আগুন জেলে স্তব্ধ করে দেওয়া হল ফ্যাসিবাদের অর্থনীতির ভিত। নির্মম এই হত্যাপুরিতে বাদ যায়নি শিশুরাও, শাসক শ্রেণীর কানে কোনোভাবেই পৌঁছায় না স্বজনদের আর্তনাদ। আদালত কোটা কমাল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, রক্ত ঝরে গেছে অনেক। লাশের উপর দাঁড়িয়ে তো আর রফা হয় না। প্রায় একই সময়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভিডিও বার্তায় দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি ছাত্র জনতার পাশে দাঁড়ানোর ও এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানোর আহ্বান জানান।
9: বীর শহীদদের রক্ত বৃথা যাবে না ইনশাল্লাহ, বৃথা যেতে আমরা দেব না ইনশাল্লাহ। আমি পরিষ্কার ভাবে বলতে চাই, ছাত্র ছাত্রীদের বুকে আর একটি গুলিও চালাবেন না।
3: জুলাই মানে প্রতিরোধের অগ্নিঝরা গান, জুলাই মানে জেগে ওঠা বাংলাদেশের প্রাণ।
10: নির্দেশনা একটাই, দাবি একটাই, দফা এক, দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ।
3: 4 আগস্ট, সারা দেশে একদিনেই 150 মানুষের মৃত্যু, কারফিউ জারি হলো, হাইওয়ে জুড়ে বসানো হলো চেকপোস্ট, ঢাকামুখী প্রতিটি পথ বন্ধ করার চেষ্টা হলো, কিন্তু মানুষকে থামানো গেল না। রাত নামতেই দেশের আনাচে কানাচে থেকে ছোট ছোট দলে মানুষ পথ ধরল ঢাকার দিকে, কেউ পায়ে হেঁটে, কেউ খাল বিল পেরিয়ে, কেউ পরিবারের কাছে শেষ বার্তাটুকু রেখে। 5ই আগস্ট সকাল, লাখো মানুষের সেই যাত্রা ছিল ঠিক যেন একটি আন্দোলনের দাবা নয়, যাকে আর কোনো বাঘ থামাতে পারল না। বিকেল ঠিক 3টা, ছাত্র জনতার এই অদম্য সাহসের মুখে পাশের ঘরের মতো ভেঙে পড়ল দীর্ঘ 16 বছরের স্বৈর শাসন, দেশ ছেড়ে পালাল শেখ হাসিনা। মুহূর্তেই রাজপথ ভরে উঠল আনন্দ উল্লাসে। 36 দিনের রক্তক্ষরণ শেষে বাংলাদেশ যেন নতুন করে নিঃশ্বাস নিল। রক্তাক্ত সংগ্রাম আর হাজারো ত্যাগের বিনিময়ে পাওয়া এই গণ অভ্যুত্থান লেখা রইল শহরের দেয়ালে দেয়ালে, একটি বৈষম্যহীন ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশের চিরন্তন প্রত্যয়। জুলাই আমাদের স্মরণ করিয়ে দেয় গণমানুষের ঐক্যই ইতিহাসের সবচেয়ে বড় শক্তি। জুলাই গণ অভ্যুত্থানে জন্ম নিয়েছে এক নতুন অঙ্গীকার, ন্যায় সাম্য ও মানুষের মর্যাদার বাংলাদেশ। জুলাই চেতনায় গর্ব দেশ।

0: শ্রোতৃমণ্ডলী, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব সালাউদ্দিন আহমদ এমপি, মাননীয় মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্মানিত সুধি, এবারে জুলাই শহীদ পরিবারের প্রতিনিধিগণের মধ্য থেকে বক্তব্য প্রদান করবেন জুলাই শহীদ গোলাম নাফিসের পিতা জনাব গোলাম রহমান। সম্মানিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। আপনারা সবাই শান্ত থাকবেন, আপনাদের সবাইকে শান্ত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। আমাদের আজকের এই আয়োজন আপনাদের জন্যই, আপনাদের সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। আমাদের আজকের এই আয়োজন আপনাদের জন্যই, আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আপনাদের সবাইকে শান্ত থাকার জন্য, ধৈর্য ধরার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের আজকের এই আয়োজন আপনাদের জন্যই, আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। আপনাদের সবাইকে ধৈর্য ধরে শান্তভাবে অনুষ্ঠান উপভোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আপনারা সবাই শান্ত থাকুন, ধৈর্য ধরুন,
1: সবাই একটু শান্ত হন।
2: অনুষ্ঠান আমাদের সকলের, আমরা সবাই সহযোগিতা না করলে অনুষ্ঠানের সৌন্দর্য বিঘ্নিত হবে। দয়া করে আপনারা শান্ত থাকুন, আমরা অনুষ্ঠানটা।
3: শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্তৃক আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হচ্ছে। এবং এই অনুষ্ঠানে ইতিমধ্যেই কিন্তু আপনারা শুনেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন। জুলাই যোদ্ধাদের যারা পরিবার, জুলাই শহীদ পরিবারের যে সদস্যরা রয়েছেন তারা এখানে যোগ দিয়েছেন, জুলাই যোদ্ধাগণ যোগ দিয়েছেন। এবং জুলাই যে আহত তারা রয়েছেন তারা এখানে উপস্থিত রয়েছেন। অনুষ্ঠানটি কিছুক্ষণের জন্য অনিবার্য কারণবশত বন্ধ রয়েছে। অনুষ্ঠানটি পুনরায় শুরু হওয়া মাত্রই আমরা তা আবারও সরাসরি সম্প্রচার করব। চলুন ততক্ষণ পর্যন্ত গান শোনা যায়।

0: শ্রোতা বন্ধুরা, জুলাইয়ের অভ্যুত্থান দিবস 2026 উপলক্ষে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা কার্যক্রম এখন আবার শুরু হয়েছে। আমরা তা এখন সরাসরি আপনাদের সম্প্রচার করে শোনাচ্ছি।
1: এছাড়া উপস্থিত সম্মানিত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত জুলাই যোদ্ধাগণ, সকল অতিথিকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি এবং আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি গোলাম রহমান, বীর শহীদ গোলাম নাফিজের বাবা। জুলাই 24 শহীদ পরিবার সোসাইটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করি। আমার ছেলে বনানী বিদ্যানিকেতন স্কুল থেকে 2024 সালে এসএসসি পাস করে বাংলাদেশ নৌবাহিনী কলেজে প্রথম বর্ষ ভর্তি হয়েছিল। অত্যন্ত দুঃখের বিষয়, 2024 সালে 4 আগস্ট বারামগেট পুলিশের গুলিতে শহীদের মর্যাদা লাভ করেন। আপনারা যে রিক্সার ছবিটা দেখছেন, মাথায় পতাকা বাঁধা সেই ছেলেটি আমার। আসলে আমাদের মনে শহীদ পরিবার এবং আহত পরিবার কষ্ট লাগে। আপনারা কাছে আমি বিনীত অনুরোধ রাখব, আমি শহীদের বাবা হিসাবে সবাই যেন, সব রাজনৈতিক দল যেন মিলেমিশে একটা দেশ, সুন্দর দেশ উপহার দিতে পারেন। আমি শহীদের বাবা হিসাবে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যদি এরকম বিশৃঙ্খলা করেন তাহলে আমাদের দেশের ভবিষ্যৎ, আমরা নিরুপায় হয়ে গেছি স্যার, আমরা নিরুপায় হয়ে গেছি। আজ 5ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে গৌরবময় স্মরণীয় দিন। অসংখ্য শহীদ আহত যোদ্ধার আত্মত্যাগের বিনিময়ে আমরা এই দিনটি অর্জন করেছি। তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই আজ শহীদ পরিবারের পক্ষ থেকে কিছু কথা বলতে চাই। আমরা প্রথমত শহীদ পরিবার বিচারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আমল থেকে আমরা রাজপথে বিচারের জন্য চেয়েছিলাম, আজও পর্যন্ত বিচার অগ্রগতি হয় নাই। আমরা আজকে এখানে যারা উপস্থিত আছেন দল মত নির্বিশেষে, আমি সবাইকে আমাদের ছেলেরা যেভাবে রক্ত দিয়ে দেশ পরিবর্তন করতে চেয়েছিল, যাদের চোখ নাই, হাত নাই, পা নাই, জ্বালা যন্ত্রণা ব্যথা নিয়ে যারা বেঁচে আছে, তারা একটি কথা বলে যে আঙ্কেল আপনার ছেলে চলে গেছে কিন্তু আমরা দুনিয়াতে থেকেও আমরা মনে চাচ্ছে যে আমরা সংসারের কাছ থেকে দূরে চলে গেছি, আমরা অনেক কষ্ট করতে হয়েছে। আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখবো, এই সমস্ত যারা আহত জুলাই যোদ্ধা তাদেরকে আপনারা সম্মান করেন, শহীদ পরিবারকে সম্মান করেন, তাদেরকে খোঁজখবর নেন। যারা অসহায় আছে, যারা এখনো চিকিৎসা থেকে বঞ্চিত আছে, তাদেরকে আপনারা চিকিৎসা দেন। এটি হলো আপনাদের নৈতিক দায়িত্ব, কারণ আমরা সর্বশেষ হারিয়েছি, এর থেকে হারাবার আর কিছু নাই। এখন আমরা নিজেই হারতে চাচ্ছি। আমরা যদি বিচার না পাই, আপনারা যদি এরকম আমাদেরকে অমূল্যায়ন করেন, অপমান করেন, আমরা কার কাছে বাঁচব? আমরা সবাইকে নিয়ে, আমরা শহীদ পরিবার এবং আহত পরিবার সবাইকে নিয়ে আমরা যেন একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারি, আমাদের যে জনপ্রতিনিধি সরকার আছে তাকে আমরা, শহীদ পরিবার, আহত পরিবার, আপনারা সবাই মিলে যেন একটা সুন্দর দেশ গঠন করতে পারি, এটি আমাদের শহীদ পরিবারে আহত পরিবারের প্রত্যাশা। পরিশেষে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ আমাদের দেশকে নেই শান্তি সমৃদ্ধির পথে পরিচালিত হোক। জুলাই চেতনা গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। ধন্যবাদ।
2: শুধু মণ্ডলী, এবারে বক্তব্য প্রদান করবেন জুলাই শহীদ মোহাম্মদ সাজ্জাদ হোসেন সজলের মাতা মোসাম্মদ শাহিনা বেগম।
3: Next, Ms. Shahina Begum, mother of July martyr Mohammad Sajjad Hussain Shajul, will deliver her remarks.
4: Bismillah ar-Rahman ar-Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ami Musamma Shahina Begum. Aaj ami ekhane kono rajnoitik porichoy noy. Ekjon shokahoto maa hishebe upasthit hoyechi. Amar sontan ei prithibite nei. Ekjon maer jibone sontaner shunnota kokhono puron hobar noy. আমার বুকের এই ব্যথা আমির তো বয়ে বেড়াতে হবে। আমার ছেলে দেশের জন্য মানুষের অধিকার ও একটি সুন্দর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে জীবন দিয়েছে। তার এই আত্মত্যাগ শুধু আমাদের পরিবারের ক্ষতি নয়, একটি সমগ্র জাতির এক অপূরণীয় ক্ষতি। আমার মতো আরও অনেক মা আজ সন্তান হারানোর বেদনা বুকে নিয়ে বেঁচে আছেন, কিন্তু তার মধ্যেও আমার সন্তানকে যেভাবে পুড়িয়ে মেরেছে এই স্বৈরাচার সরকার, আপনারা জানেন ও সকল এবং সারা বিশ্ব জানে যে আশুলিয়া থানার সামনে লাশ ভ্যানে স্তূপ করে জীবন্ত অবস্থায় আমার সন্তানকে পুড়িয়ে দেওয়া হয়েছে, যে কষ্টটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। আমার সন্তান ছিল 5'8" লম্বা, কিন্তু ওর লাশটা আমি যখন বুঝে পাই তখন ও 3.5 থেকে 4 ফুট ছিল। বাকিটা কোথায় গেল? আপনারা প্রশ্নের উত্তরটা অন্তত দিয়ে যাবেন। এখানে মহামান্য রাষ্ট্রপতি আছেন, আমি এর উত্তর চাই। আর বিশেষ করে আক্তার ডকুমেন্টারির জন্য যে প্রতিবাদ এখানে করলো, আমি তো নিজের চোখে দেখলাম, হয়তোবা সে আন্দোলনকারী। এরকম বহু আন্দোলনকারী বাংলাদেশে আছে, কিন্তু আক্তার হয়তো নিজের চোখে দেখেছে বিধায় সে প্রতিবাদটা করতে পারলো, কিন্তু আমার সন্তানকে যেভাবে মেরেছে, যদি আল্লাহ তাআলা হুকুম দিত না যে কবর থেকে উঠে এসে ওকে কিভাবে মারা হয়েছে সেটা সে আজকে বলে যাইতো। কিন্তু ও ভাগ্য খারাপ যে ও আসতে পারে নাই, কিন্তু আমরা রাষ্ট্রের কাছে এটা আমরা আশা করি না। আর আজকে ঐতিহাসিক 5'ই আগস্ট, যেখানে শহীদদের মূল্যায়ন করা হচ্ছে, জুলাই শহীদদের, আহতদের এবং যারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিল। তবে আমি যেটা মনে করি, এখন রাষ্ট্রে কতটুকু আইন আছে আমি জানি না, কিন্তু আজকের দিনে আমি ইউনো বরাবর, ইউনো স্যার আমাকে ফোন দিয়েছিল, আজকে আমার সন্তানের কবরের পাশে কেউ যায়নি। একটা ফুল দিয়ে যে তাদের বরণ করে নিবে সেরকম আশা আমাদের হয়নি। আমার সন্তানের চেহারাটুকু আমি দেখতে পারি নাই, তাই বলে কি রাষ্ট্রের কাছে আমি এটুকু আশা করতে পারি না যে আমার সন্তানের কাছে রাষ্ট্রের পক্ষ থেকে কেউ যাবে, কেউ দোয়া করবে, এই কবরের পাশে দাঁড়িয়ে বলবে আমার ছেলের জন্য দোয়া করবে, জান্নাতবাসী হবে। কিন্তু দোয়া করতেছে তারা বিভিন্ন জায়গায় দোয়া করতে, সাধারণ মানুষ মারা গেলে তো সেভাবে দোয়া করে, কিন্তু আমি তো একজন আমার শহীদের জননী, আমি আমার সন্তানের মুখ দেখতে পাইনি, তাই বলে কি আমার সম্মানটুকু আমি পাবো না? আমার সন্তান রাষ্ট্রের আইন অনুসারে সে সেলুট পাওয়ার যোগ্য কিনা আমি জানি না, কিন্তু মা হিসেবে আমার সন্তান যে দেশের জন্য জীবন দিয়ে গেল, বা বাকি 2000 সন্তান জীবন দিয়ে গেল, এতগুলো সন্তান হাত পা হারালো যারা অংশগ্রহণ করলো দেশের জন্য, অন্তত তাদের জন্য একটা সেলুট আমি মা হিসেবে দিয়ে যাচ্ছি। সেই সাথে আমি আরো কিছু কথা বলে যেতে চাই যে জুলাই আন্দোলনের সকল শহীদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা, সম্মান, স্বীকৃতি নিশ্চিত করবেন। দ্বিতীয়ত, যারা এই হত্যাকাণ্ডের জন্য দায়ী তাদের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করবেন, যাতে ভবিষ্যতে আর কোনো মাকে এভাবে সন্তান হারাতে না হয়। সেই সাথে জুলাই সনদ বাস্তবায়ন করবেন আমার সন্তানদের স্বীকৃতির জন্য। সেই সাথে আমি বলবো আহত এবং শহীদ পরিবারের যারা কর্মক্ষমতা লোক একমাত্র ছিল, তাদের আজ অসহায় অবস্থা, তাদের খোঁজখবর নেবেন, তার পুনর্বাসিত করবেন। আমাদের সন্তানদের আত্মত্যাগের ইতিহাস দেশ ও বিশ্বের সামনে যথাযথভাবে তুলে ধরার উদ্যোগ গ্রহণ করবেন, যাতে আগামী প্রজন্ম তাদের ত্যাগের কথা গর্বের সঙ্গে স্মরণ করতে পারে। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে গুম খুম, দুর্নীতি, ধর্ষণ, শিশু, নারী ও নির্যাতনের কোনো স্থান থাকবে না, যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার হবে এবং সবাই নিরাপদ শান্তিপূর্ণ বসবাস করতে পারবে। আমাদের সন্তানদের স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ, সেই স্বপ্ন বাস্তবায়নই তাদের আত্মত্যাগের প্রতি প্রকৃত সম্মান। আর সেই সাথে আমি শহীদ সজলের মা হিসেবে রাষ্ট্রপতির কাছে আবেদন রেখে যাই
5: যে আপনাদের বিচার বিভাগে কি আছে আমি জানি না, কিন্তু আমার সন্তানকে যেভাবে মেরেছে আমার সন্তানের চেহারা আমি দেখতে পারি নাই, ওর পায়ে কোনো মাংস ছিল না, আমি এখান থেকে এই পর্যন্ত শুধু বডিটা পেয়েছি। সেই আইনে আপনাদের কি ধারাবাহিকতা আছে আমি জানি না, কিন্তু প্রকাশ্যে এই হাসিনা সহ এই দোষদের প্রকাশ্যে আমার সন্তানদের যেভাবে মেরেছে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে আদা মারা করে আমার সন্তানের মতো পুড়িয়ে দিতে হবে। আপনি যদি পারেন রাষ্ট্রের দায়িত্ব নিতে, এই মায়েদের দায়িত্ব আপনাকে নিতে হবে, কারণ আপনি একজন মায়ের সন্তান, আপনি একজন গর্বিত সন্তান। আপনার মাকে গর্ব করে আমি বলি আজকে আপনি আমাদের পাশে বসে আছেন, আমাদের কাছে দাঁড়িয়ে আছেন। আমার একটা মাত্র সন্তান ছিল, আমার সন্তান দেশের জন্য জীবন দিয়ে গেছে সংগ্রাম করে, কিন্তু আমি সংগ্রামে নেমেছিলাম আমার সন্তানকে সুনাগরিক নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য। আমি আসলে নারী ও শিশু হাসপাতালে ক্লিনিং ডিপার্টমেন্টে কাজ করে ছেলেকে আমি ভার্সিটি লেভেল পর্যন্ত নিয়েছি। আমার ছেলে সিটি ইউনিভার্সিটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিএসসি বিভাগের স্টুডেন্ট ছিলেন, কিন্তু আমার কষ্টটা আমি আপনাকে বোঝাতে পারবো কিনা আমি জানি না, কিন্তু আমি বলে যাই এই মায়ের হাহাকার আপনি কি জানি ভাবেন আমি জানি না। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যেন আমাদের প্রিয় বাংলাদেশকে শান্তি ঐক্য সমৃদ্ধি দান করেন এবং সকল শহীদকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
2: সম্মানিত সুধী, অনুষ্ঠানের এ পর্যায়ে জুলাই যোদ্ধাদের প্রতিনিধিগণের থেকে বক্তব্য প্রদান করবেন জুলাই যোদ্ধা মোহাম্মদ সুজন।
3: Now I'd like to invite July warrior Mohammed Sujon to deliver his remarks.

0: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জুলাই গণঅভ্যুত্থান 2026 শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম মহামান্য রাষ্ট্রপতি, অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ ও গণমান্য ব্যক্তিবর্গ, জুলাই আহত শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত উপস্থিতি, এখানে আজকে দাঁড়িয়েছি আমি কোনো রাজনৈতিক পরিচয় নয়, একজন আহত জুলাই যোদ্ধা হিসেবে, হাজারো জুলাই আহত শহীদ ভাইদের একজন প্রতিনিধি হিসেবে। আজকে আমি এখানে দাঁড়িয়েছি আমার মনের দু একটি কথা বলতে, এমনকি আমার যেই আহত ভাইয়েরা যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা কর্ম ক্ষমতা হারিয়েছেন, যারা জীবিকার তাগিদে মানুষের দ্বারে দ্বারে ঘুরতেছেন, আজকে তাদের নিয়ে দু একটি কথা বলতে চাই। আজকে যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন, আপনারা মনোযোগ দিয়ে আমাদের কথাগুলি শুনবেন। আশা করি এই 5ই আগস্ট এমন একটা দিন, এই 5ই আগস্টে আমার একটি গুলি আমার পেট দিয়ে ঢুকে আমার নাড়ি উড়ি ফুটা হয়ে আমার কলিজার ভিতরে আটকে থাকে, সেই অপারেশনের মাধ্যমে আমার কলিজার 2/3 অংশ কেটে আমার অপারেশন সাকসেস করা হয়। মহান রব্বুল আলামিনের দরবারে আমি লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আজকে আমাকে এই বিগত 24 সালের পরে 2026 এসে আপনাদের সামনে দাঁড়িয়ে আমার মনের একটি কথা বলার সুযোগ করে দিয়েছেন। এ মহান রব্বুল আলামিনের দরবারে আমি আরেকবার শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার যতগুলো আহত শহীদ ও জুলাই যোদ্ধা আহত ভাইরা আছেন যারা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের দিকে আপনারা একটু সুদৃষ্টিতে তাকাবেন। 5ই আগস্ট একটি গুলি আমার জীবনকে বদলে দিয়েছে, সেই গুলির আঘাতে আমার কলিজার প্রায় 2/3 অংশ কেটে ফেলতে হয়, আমার পেটে 30টির অধিক সেলাই রয়েছে। আজও প্রতিটি দিন আমাকে সেই ক্ষতের যন্ত্রণা নিয়ে বাঁচতে হয়, কিন্তু এই কষ্টের চেয়েও আমার বড় বিশ্বাস, আমাদের আত্মত্যাগ কখনো বিস্মৃত যাবে না, আমাদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। আজ আমার সংসারের কয়েকটি কথা বলি, আমার উপরে আমার পুরো ফ্যামিলিটা ডিপেন্ডেড। আমার বাবা একজন ব্রেন স্ট্রোকের রুগী, আমার একটি ডিভোর্সি বোন ও তার একটি সন্তান রয়েছে 9 বছরের, তাদের চলার পথের যত ক্ষয় খরচ আছে সমস্ত কিছু আমার বহন করতে হয়। আমি সুস্থ হওয়ার পর পরই আমার বড় ভাই মারা যান, তার একটি সন্তানের দায়িত্ব আমার কাঁধে পড়ে গেছে। আমি এই জীবিকার তাগিদে আমি একটি রিক্সা চালিয়ে জীবনযাপন করতেছি। এখানে অনেক নেতাকর্মী আছেন যাদেরকে আমি হোয়াটসঅ্যাপে নক দেই, অথচ তারা কোনো রেসপন্স আমাদের বিন্দু পরিমাণ করে না। মহামান্য রাষ্ট্রপতি এখানে উপস্থিত আছেন, আমি ওনার কাছে বলতে চাই আমাদের কিছু আহত শহীদ জুলাই যোদ্ধাদের কিছু আবেদন রয়েছে। জুলাই যোদ্ধাদের শহীদ পরিবারদের পুনর্বাসন, রমজানে ও কোরবানি ঈদে জুলাই আহতদেরকে বোনাস প্রদান করা হোক, জুলাই যোদ্ধাদের সঠিক চিকিৎসা করা হোক। আমরা এখন হাসপাতালে গেলে সঠিক চিকিৎসা পাই না, ঠিক কিনা? আমাদের অবহেলা করা হয়, ঠিক কিনা? আমাদের মানুষের দ্বারে দ্বারে দুয়ারে দুয়ারে ঘুরতে হয়, ঠিক কিনা? ওনারা মাইকের সামনে যত যাই বলুক, বাস্তবে ভিন্ন, বাস্তবের পরিস্থিতি খুবই ভিন্ন, বাস্তবের পরিস্থিতি খুবই ভয়াবহ। আমরা জানি না আমরা বাঁচব কিনা, তবে আমাদের যারা আমাদের থেকে যারা সামনের প্রজন্ম যারা আসবে তারা যাতে গর্বের সঙ্গে বলতে পারে আমাদের এই জন্য আমাদের এই প্রজন্ম যে রক্ত দিয়েছে এই রক্ত যাতে কখনো বৃথা না যায়, এই আত্মত্যাগকে যেন কখনো কেউ অস্বীকার করতে না পারে, আমাদের সন্তানরা যাতে গর্বের সঙ্গে বলতে পারে আমার বাবা একজন জুলাই আহত জুলাই যোদ্ধা ছিল, আমার বাবা একজন জুলাই শহীদ ছিল। এই বলে আমি মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
1: সম্মানিত সুধী, এবারে বক্তব্য প্রদান করবেন জুলাই যোদ্ধা মোহাম্মদ মাহবুব আলম।
2: নাও জুলাই ওয়ারিয়ার মোহাম্মদ মাহবুব আলম উইল অ্যাড্রেস দ্য অডিয়েন্স।
1: বুলেটের আঘাতে দুই চোখ হারানো জুলাই যোদ্ধা মাহবুব আলমকে মঞ্চে যেতে সহযোগিতা করছেন তার মা হালিমা বেগম।
2: মাহবুব লস্ট both of his eyes with bullet injuries from police. That is why his mother is helping her to the stage.
3: বিসমিল্লাহির রহমানির রহিম মাননীয় প্রধান অতিথি ও মহামান্য রাষ্ট্রপতি এবং স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী ব্যক্তিবর্গ যারা রয়েছেন তাদের সবাইকে আমার তরফ থেকে সালাম এবং উপস্থিত ব্যক্তিবর্গ যারা রয়েছেন আমার সামনে তাদের সবাইকে জানাচ্ছি আমার সালাম ও অভিনন্দন আসলে আমি এখানে কোনো নিজের প্রয়োজনে বা দেশের প্রয়োজনে কিছু বলতে আসি না আসলে এই কিছুক্ষণ আগে যেই বিষয়টা হলো সেটা আসলে আমাকে সবকিছুই ভুলিয়ে দিয়েছেন কারণ আপনাদের মাধ্যমে আমরা যারা অসহায় জুলাই যোদ্ধা আছি আপনাদের জন্য আমরা কলঙ্কিত হচ্ছি এটা আমার জন্য সবচেয়ে বেশি দুঃখের বিষয় এটা আমাকে বলতে বাধ্য করলো আজকে এত বড় স্টেজে আমি সব আমার আমি এখানে অনেক কিছু বলার জন্য এসেছিলাম বাট আপনারা সবকিছুই আমাকে মানে ভুলিয়ে দিয়েছেন আমি আমার বক্তব্য শুরুর আগে আমি বলতে চাই আমি বিএনপি পরিবারকে এবং মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে আমি ধন্যবাদ দিতে চাই আমাকে এত বড় স্টেজে একটা সুযোগ দেওয়ার জন্য কথা বলার জন্য আমি মোহাম্মদ মাহবুব আলম আমি একজন শিক্ষার্থী ছিলাম মাস্টার্সের পাশাপাশি আমার বাবার সাথে ব্যবসা করতাম এবং পাশাপাশি টুকটাক ছবি তুলতাম তো এখান থেকে জুলাই আন্দোলনে যখন বাংলাদেশের প্রয়োজনে আমাদের সবাইকে দরকার হয়েছিল সেখানে আমরা আমিও রাস্তায় নেমে ছিলাম বাট আনফর্চুনেটলি পুলিশের গুলিতে আমার দুই চোখের দৃষ্টি আমি হারিয়ে ফেলি তো এখন আমার নতুন পরিচয় আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী তো এই রাষ্ট্রীয় পুলিশ আমাকে দৃষ্টি প্রতিবন্ধী করে ফেলেছে তো আমার আসলে রাষ্ট্রের বর্তমান রাষ্ট্রের কাছে আমার একটাই আবেদন যে মহামান্য রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী আপনারা উপস্থিত আছেন এখানে যে আমার যারা দুই চোখ নিয়ে গেছেন তাদেরকে তো আমি আপনাদের মাধ্যমে আমি চাই যে তারা সঠিক আমরা সাধারণ মানুষ বা আমরা যারা চোখ হারিয়েছেন তারা যেন সঠিক বিচার পাই ইভেন যারা শহীদ হয়েছেন যারা মারা গেছেন তাদেরকে যেন সঠিক বিচার তারা পেয়ে থাকেন আমি পঙ্গুত্ব মানে আমি প্রতিবন্ধী হওয়ার পাশাপাশি আমার ফ্যামিলিও পঙ্গুত্ব বরণ করেছেন কারণ আমি ছিলাম আমার ফ্যামিলির একমাত্র ছেলে তো আমার ফ্যামিলির দায়ভার যত কিছু ছিল সবই আমার উপরে বর্তেই ছিল বাট আনফর্চুনেটলি ফ্যাসিস্ট আমাকে প্রতিবন্ধীর পাশাপাশি আমার ফ্যামিলির কেউ পঙ্গুত্ব বরণ করিয়েছেন আমার ফ্যামিলির ইকোনমিক্যাল স্ট্রাকচার যেটা ছিল পুরাতেই তারা রানা প্লাজার মতো ধ্বংসস্তূপে পরিণত করে দিয়ে গেছে তো সেই জায়গা থেকে আমার ব্যাক টু ব্যাক আমার অ্যাক্সিডেন্টের পরে আমার বাবা হার্টের অপারেশন ওপেন হার্ট সার্জারি করা হয় তো এই যে মানুষটা আমার পাশে সবসময় থাকেন আমার মা উনি না থাকলে হয়তো বা আজকে এই স্টেজে এসে দাঁড়িয়ে কথা বলার মতো শক্তি আমি থাকতো না কারণ একজন মা জানেন যে একটা সন্তান কোথায় কখন কি প্রয়োজন বা তার কতটুকু কি প্রয়োজন আজকে 2 বছর 18 দিন আমি চোখে দেখতে পাই না আমি একদম অন্ধ 2 বছর 18 দিন তো আপনারা জাস্ট 18 মিনিট চিন্তা করেন চোখ বন্ধ করে যে আপনারা কিভাবে চলাচল করতে পারবেন হুট করে দেখতে না পারার যে বেদনা বা যে আর্তনাদ সেটা আসলে বলে বোঝানোর মতো না আমি যতই এখানে বক্তব্য দেই না কেন যতই আমি মন্ত্রীদের কাছে গিয়ে আমার সুপারিশ করি না কেন বাট আসলে দেখতে না পারার যে আর্তনাদটা দেখতে না পারার যে বেদনাটা সেটা আসলে যে দেখতে পায় না সে বুঝতে পারবে আর হঠাৎ করে যে দেখতে পায় না তার জন্য তো জীবনটা আরো দুর্বিষহ তো হয়তোবা সেখানে আমি মানে যেদিন 18 জুলাই আমি গুলিবিদ্ধ হয়েছি সেখানে আমি মরে গেলে হয়তোবা আমি সত্যি মানে আমার মা এই যে এখন আমার পাশে দাঁড়িয়ে কান্না করছেন হয়তোবা এই জিনিসটা আমার দেখতে হইতো না মায়ের চোখের পানি সন্তানের জন্য অনেক বড় একটা অভিশাপ স্বরূপ তো আমার আরো অনেক কিছু বলার ছিল কিন্তু আসলে আমি বলার পরিস্থিতির মধ্যে নাই তো আমি আসলে বলতে চাই যে মাননীয় মন্ত্রী মাননীয় রাষ্ট্রপতি যে আমার মতো দৃষ্টি প্রতিবন্ধী যারা আছেন বা এই জুলাই অগস্টে যারা দৃষ্টি প্রতিবন্ধী হয়েছেন 19 জনের মতো দৃষ্টি প্রতিবন্ধী হয়েছেন এবং আরো অনেকেই আছে দুই চোখে এক চোখে আহত তো যারা দৃষ্টি প্রতিবন্ধী হয়েছেন এবং যারা একদম পঙ্গুত্ব বরণ করেছেন মহামান্য রাষ্ট্রপতি আপনার কাছে বিনীত অনুরোধ যে প্লিজ আপনারা এদেরকে খোঁজ নিয়ে দেখেন যে এদের জীবনটা কতটা দুর্বিষহর মধ্যে কাটছে আসলে আসলে এই মানুষগুলা মানুষের দ্বার প্রান্তে যাইতে পারে না আমি হয়তোবা হাঁটতে চলতে পারতেছি আমার চোখ নেই আমার সহযোগী আমার মা আছেন আমার আরেকজন সহযোগী আছেন সে আমাকে সবসময় নিয়ে সব মানে চলাফেরা করেন। আমার আপনারা মানে শুনলে অবাক হবেন যে আমি আমার যেই ভাতাটা পাই সেই ভাতা চার ভাগে তিন অংশ আমি আমার সহযোগীকে দিতে হয় বেতন হিসাবে। তো আমি ভাতা পাই মাত্র 5,000 টাকা যদি আমি হিসাব করি। তো সেই 5,000 টাকা দিয়ে আমি আমার জীবন অতিবাহিত করতে পারি না। তো সেইখান থেকে চিন্তা করেন যে 20,000 টাকা 15,000 টাকা আমি ওকে দিয়ে বাকি 5,000 টাকা আমি নিজে রাখছি। আর আমার ফ্যামিলির সংসার তো সেটা কিভাবে চলছে একমাত্র আমি জানি বা আমার বাবা জানেন। তো আমি আসলে বলতে চাই যে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে নিয়ে আপনারা একটু সোচ্চার হন, তাদের খোঁজ নিয়ে দেখেন যে তারা খুব দুর্বিষহ জীবনের মধ্যে মানে চলাফেরা করছে। ইভেন যারা চোখে হারিয়েছেন তাদের মধ্যে এরকম অনেকে আছেন যাদের উন্নত বেটার ট্রিটমেন্ট মানে বাংলাদেশের ট্রিটমেন্ট তারা সর্বোচ্চ ট্রিটমেন্ট দিয়েছেন, সিএমএস থেকে তারা ট্রিটমেন্ট নিয়েছে, বাট তাদের উন্নত ট্রিটমেন্ট দরকার। তারা সেই আপনাদের দুয়ার পর্যন্ত হয়তোবা পৌঁছাতে পারছে না, বিধায় হয়তোবা তারা সেই উন্নত ট্রিটমেন্টটা পাচ্ছে না। তো আমি আপনাদের কাছে আমার তাদের পক্ষ হয়ে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে স্যার আপনারা প্লিজ তাদের খোঁজ নিয়ে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করুন। হয়তোবা এখানে অনেকেই তাদের দুই চোখের আলো পুরোপুরি ফিরে না পেলেও কিছুটা হলেও আলো ফিরে পাবেন এবং ভবিষ্যতে সে প্রতিবন্ধিত অন্ধত্বের জায়গা থেকে সে ফিরে আসতে পারবেন। এবং অন্যান্য প্রতিবন্ধী যারা আছেন তাদের খোঁজ নিয়ে দেখেন। তো আসলে আমি খুব ভালো বক্তা না, আমার বক্তব্যের মাঝখানে অনেক ভুলভ্রান্তি ছিল। আপনারা মহামান্য ব্যক্তিবর্গ যারা আছেন আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, উপস্থিত সকলকে বলছি আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার ভুল কোথাও যদি ভুলে থাকে আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাদের মতো মানুষদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের মতো কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারি, আপনাদের সাথে সবসময় যাতে আমরা সব আন্দোলন মাঠে ঘাটে বাংলাদেশের প্রয়োজনে যাতে আমরা আবার আপনাদের সাথে মাঠে এসে দাঁড়াতে পারি সেই জন্য দোয়া করবেন। সবার কাছে আন্তরিক ভাবে বিনীত ভাবে দোয়া প্রার্থনা করছি সবাইকে। আসসালামু আলাইকুম।
1: সম্মানিত সুধী, এ পর্যায়ে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাগণের সংবর্ধনার সম্মাননা স্মারক প্রতীকী হিসেবে 6 জনকে প্রদান করা হবে। জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের নাম ঘোষণার পর তাদেরকে মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ করছি।
2: Distinguished guests, we now begin the ceremonial presentation of commemorative honors to the families of July martyrs and to the July warriors in recognition of their sacrifice and contribution. As each name is announced, recipients are requested to come forward to receive their commemorative award from the Honorable President.
1: প্রথমেই জুলাই শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক প্রদান। জুলাই শহীদ ইসমাইল হোসেন রাব্বির পরিবারের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করবেন শহীদের দুই বোন মিস মিম আক্তার এবং মিস মিতু আক্তার ফারহানা।
2: First presentation to the families of July martyrs. On behalf of the family of July martyr Ismail Hussain Rabbi, the commemorative award is being received by his two sisters, Ms. Meem Akhtar and Ms. Meetu Akhtar Farhana.
1: এরপর জুলাই শহীদ মিরাজ হোসেনের পরিবারের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করবেন শহীদের মাতা মিস মমতাজ বেগম।
2: On behalf of family of July martyr Miraj Hussain, the award will be received by his mother, Ms. Mumtaz Begum.

0: এরপর জুলাই শহীদ নাদিমুল হাসান এলএমের পরিবারের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করবেন শহীদের পিতা জনাব শাহ আলম।
1: Now on behalf of the family of July martyr Nadimul Hasan Elim, the award will be received by his father, Mr. Shah Alam.
0: এবারে জুলাই যোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান। প্রথমেই সম্মাননা স্মারক গ্রহণ করতে মঞ্চে আসবেন জুলাই যোদ্ধা মোহাম্মদ শফিকুল ইসলাম সবুজ।
1: Presentation to the July warriors, the commemorative award will be received by Mr. Mohammad Shafiqul Islam Shobuj.
0: এরপর মঞ্চে আসবেন জুলাই যোদ্ধা মোহাম্মদ মহিউদ্দিন রাব্বি।
1: Now coming to the stage, Mohiuddin Rabbi, he lost one eye.
0: এই পর্যায়ে সম্মাননা স্মারক গ্রহণ করবেন জুলাই যোদ্ধা মোহাম্মদ হাদিস হাওলাদার।
1: Now commemorative award to be received by Mr. Mohammad Hadis Hawladar.

0: ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি।
1: থ্যাংক ইউ অনারেবল প্রেসিডেন্ট।
0: সম্মানিত সুধি, অনুষ্ঠানে উপস্থিত সকল জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাগণের নিকট সম্মাননা স্মারক পৌঁছে দেওয়া হবে। সুধিমণ্ডলী, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব হাসিবুদ্দিন আহমদ বীর বিক্রম এবং জনাব আহমেদ আজম খান এমপি, মাননীয় মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে সম্মাননা স্মারক বিনিময়।
1: Ladies and gentlemen, we now witness an exchange of commemorative mementos between the Honorable President of the People's Republic of Bangladesh, Hafizuddin Ahmed Bir Bikram, and Mr. Ahmed Azam Khan, Honorable Minister for Ministry of Liberation War Affairs.

0: ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি, ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সম্মানিত সুধী, অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান।
1: Now I would request Mr. Rashid Khan, Assistant to the Prime Minister on Political Affairs.
2: Bismillahir Rahmanir Rahim. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা ও আলোচনা সভা, এই সভার সম্মানিত প্রধান অতিথি জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, এবং আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, এবং আমার সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ, বাংলাদেশ জামাতে ইসলামের নেতৃবৃন্দ, বাংলাদেশ এনসিপির নেতৃবৃন্দ সহ উপস্থিত অতিথিবৃন্দ, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে আমাদের মহামান্য রাষ্ট্রপতি উপস্থিত আছেন, এবং তার উপস্থিতিতে আমাদের জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদ পরিবারের যে অবদান, সেই অবদানকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার জন্য আজকের এই আয়োজন। এটি একটি সার্বজনীন রাষ্ট্রীয় অনুষ্ঠান, এখানে রাজনৈতিক বিতর্কের কোনো অবকাশ নেই। জুলাই গণ অভ্যুত্থানে আমরা সবাই একতাবদ্ধ হয়ে রাজপথে নেমে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন ঘটিয়েছি। এটি বাস্তব যে শেখ হাসিনার পতনের পরে আমাদের রাজনৈতিক মত এবং পথ ভিন্ন হয়েছে, এবং অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচন আয়োজন করেছিল, সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি সরকারি দল যারা জনগণের সেবায় কাজ করছে এবং গণতান্ত্রিক যে অগ্রযাত্রা সেটির সৌন্দর্য বৃদ্ধিকরণের লক্ষ্যে বিরোধী দল, তারাও বাংলাদেশের জনগণের কল্যাণে কাজ করছে। আজকের এই অনুষ্ঠানের শুরুতে যে ধরনের মত পার্থক্য পরিলক্ষিত হয়েছে, আমি মুক্তিযুদ্ধ বিষয়ক মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাই যে তিনি দুঃখ প্রকাশ করেছেন। অর্থাৎ গণ অভ্যুত্থানের পরে এই যে দুঃখ প্রকাশের সংস্কৃতি এবং যে অনুযোগ অভিযোগ ছিল আমাদের সংক্ষুব্ধ পক্ষের থেকে, সেটি তিনি সমাধান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন, এবং ইতিপূর্বে আমরা কখনোই এই ধরনের সংস্কৃতি আমরা পরিলক্ষিত করি নাই। আজকে আমাদের মাননীয় মন্ত্রী যে নজির স্থাপন করলেন, আমরা মানুষ আমাদের কাজ করতে গেলে ভুল হবে, এবং সেই ভুলগুলো যদি আমরা শুধরিয়ে নিতে পারি সেটি আমাদের সরকারের এবং আমাদের এখানে যারা বিরোধী দলে আছেন আমাদের সবার সার্থকতা। আমাদের জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের অনেক রাগ ক্ষোভ অভিমান আছে, এবং অনেক সময় তারা সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়ে থাকেন, এবং এর ন্যায্যতাও আছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের অনেকের অনেক বেশি প্রত্যাশা ছিল, হয়তো তার পুরোটা পূরণ করা সম্ভবপর হয়নি, এবং বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় রয়েছে, আপনাদের অনেকের অনেক প্রত্যাশা রয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছেন, এবং আপনারা যদি জুলাই যোদ্ধারা, জুলাই শহীদ পরিবার, এদেশের জনগণ বিএনপি সরকারের পাশে থাকেন, ইনশাআল্লাহ জুলাই শহীদ পরিবার, জুলাই যোদ্ধাদের, এমনকি আমাদের বিরোধী দলের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ইনশাআল্লাহ বাস্তবায়ন করতে পারবেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমি বক্তব্য দেওয়ার শুরুতে অনেকে হয়তো সংক্ষুব্ধ হয়েছেন, কিছু প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, আমি আপনাদের এই প্রতিক্রিয়াকে স্বাগত জানাচ্ছি। গণতান্ত্রিক বাংলাদেশে আপনাদের এই যে প্রতিক্রিয়া ব্যক্ত করার স্বাধীনতা, এটাই তো আমাদের সব থেকে বড় অর্জন, যে আপনারা কথা বলতে পারছেন, আপনাদের কথা বলার বাক স্বাধীনতা রয়েছে। সুতরাং এই বাক স্বাধীনতাকে আমরা মূল্যায়ন করে সামনের দিনে আমরা অগ্রসর হব ইনশাআল্লাহ। আমি যে কারণে এখানে বক্তব্য দিতে এসেছি, আমি জুলাই গণঅভ্যুত্থানে যেহেতু নেপথ্য থেকে কাজ করেছি, এখানে জাতীয় নাগরিক পার্টির সম্মানিত সদস্য সচিব আফতাব হোসেন তিনি আমার বিষয়ে আরো ভালো বলতে পারবেন, তার সাথে তিনি জেলে যাওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তার সাথে আমার বিভিন্ন বিষয়ে কথা হয়েছে, সমন্বয় হয়েছে। এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে বসে আছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ভারতে নির্বাসিত জীবনে ছিলেন এবং তিনি জেল থেকে মুক্তি পাওয়ার পরে তিনি যেখানে মানে যে রিসোর্টে তিনি একটা রুম ভাড়া করে অবস্থান করছিলেন, সেখানে থেকেই বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে তার জায়গা থেকে তিনি সর্বাত্মক ভূমিকা রাখতে চেষ্টা করেছেন। এবং আমাদের জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব যারা বক্তা হোসেন, তিনি জানতেন যে এই আন্দোলনের পিছন থেকে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সেক্ষেত্রে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তার সাথে আক্তার হোসেনের কয়েকবার মিটিং হওয়ার কথা ছিল কিন্তু টাইম সমন্বয় হয়নি, কিন্তু আমার মাধ্যমে অনেক তথ্য উপাত্ত অনেক কিছু আমি আক্তার হোসেনের কাছে পৌঁছে দিয়েছি। আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি জুলাই গণঅভ্যুত্থানের সাথে তিনি সক্রিয়ভাবে জড়িত ছিলেন, তিনি লন্ডনে নির্বাসিত জীবনে ছিলেন কিন্তু সেখানে থাকা অবস্থায় তিনি বিএনপিকে পরিচালিত করা এবং আমরা যারা যুগপথ আন্দোলন করছিলাম সেই যুগপথ আন্দোলনকে তিনি নেতৃত্ব দিচ্ছিলেন। এর মাঝে 2018 সালের কোটা সংস্কার আন্দোলন আমরা যেটা সফল করেছিলাম, 2024 সালে আবারও শেখ হাসিনার পাতানোর মাধ্যমে কোটা ফিরে আসে এবং এর প্রেক্ষিতে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ সহ ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, বর্তমান বিএনপি সরকারের প্রতিমন্ত্রী এবং আমি রাশেদ খান, এছাড়া ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক সহ আমরা বেশ কিছু মানুষ একসাথে আলোচনা করেছিলাম যে ছাত্রদের এই আন্দোলনে রাজনৈতিক দল হিসেবে আমাদের যথেষ্ট দায়িত্ব রয়েছে এবং সেই দায়িত্বের যথাযথ সমন্বয় করেছেন আমাদের এখানে উপস্থিত আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। আমি বক্তব্য বাড়াবো না, যেহেতু আমাদের 36 জুলাই চলছে, আমি সবার অবদান স্বীকার করতে চাই। আমি সচক্ষে আমি যতটুকু জানি যতটুকু আমি দেখেছি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমি একদিন কথা বলছিলাম, যেহেতু তিনি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানে তিনি রাজনৈতিক দলগুলোকে সমন্বয় করার দায়িত্ব পালন করছিলেন, তো সেক্ষেত্রে এখানে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল উপস্থিত আছেন। আমি তার কাছে জিজ্ঞেস করছিলাম যে ওই সময় আসলে জামাতের কোন নেতার সাথে আপনি কথা বলতেন, তিনি বলেছিলেন যে জামাতের বর্তমান এমপি আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব। তো আমি জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি ইতিহাস লিপিবদ্ধ করতে গিয়ে আমি এই তথ্যগুলো পেয়েছি, সেক্ষেত্রে আমি আবার আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের সাথে কথা বলেছিলাম যে জুলাই গণঅভ্যুত্থানের সময় বিএনপির কোন নেতার সাথে আপনার সব থেকে বেশি কথা হতো বা সমন্বয় হতো, তিনি আমাকে বলেছিলেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ। আপনারা আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাইকে জিজ্ঞেস করতে পারেন, অর্থাৎ গণঅভ্যুত্থানের সময় বিএনপি জামাত ইসলাম এমন এনসিপি সেই সময় গঠিত হয়নি, ছাত্ররা ছিল, আমরা সবাই একসাথে কাজ করেছি। এছাড়া গণতন্ত্র মঞ্চের অন্তর্ভুক্ত দলগুলো, এখানে গণসংহতি আন্দোলনের সভাপতি আমাদের জুনায়েদ সাকিব ভাই আছেন, আরো যারা বাম প্রগতিশীল এমনকি হেফাজত ইসলাম, এমনকি আমি হেফাজত ইসলামের নেতৃবৃন্দের সাথে কথা বলেছি যে জুলাই গণঅভ্যুত্থানের সময় বিএনপির পক্ষ থেকে আসলে কি ধরনের ভূমিকা ছিল আপনাদের সহযোগিতা করার জন্য। তো সেক্ষেত্রে হেফাজত ইসলামের নেতৃবৃন্দ আমাকে যেটি জানিয়েছে যে হেফাজত ইসলামের সাথে সমন্বয় করেছে আমাদের এখানে উপস্থিত বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। আমি কারোর অবদান অস্বীকার করছি না, জামাত ইসলামের ভূমিকা আছে সেটি তো আমি বললামই, যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের যোগাযোগ ছিল এবং পুরো সমন্বয়টা হয়েছে, অর্থাৎ গণঅভ্যুত্থানের সময় আমরা একসাথে কাজ করেছি। এখন রাজনৈতিক বাস্তবতায় আমাদের মত এবং পথ ভিন্ন হয়ে গেছে, আমি মনে করি আপনাদের উচিত হবে এটিকে শ্রদ্ধা করা। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে, কিন্তু আমাদের মধ্যে যদি সহনশীলতা ধৈর্যশীলতা না থাকে তাহলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের পক্ষে কঠিন হবে। আজকে এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে আয়োজন হয়েছে, আমাদের মহামান্য রাষ্ট্রপতি জনাব হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম এখানে উপস্থিত আছেন, আজকে যারা জুলাই শহীদ পরিবার, জুলাই যোদ্ধারা উপস্থিত হয়েছেন, আপনাদের অবদানে এই নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশে আপনারা যাতে ভালো থাকেন, এই জাতি ভালো থাকে, এবং আপনাদের সমস্ত দাবি ইনশাল্লাহ আমি যেটা বিশ্বাস করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পূরণ করবেন, এবং এই বাংলাদেশ শহীদদের বাংলাদেশ, যেমনিভাবে একাত্তরের মহান মুক্তিযোদ্ধাদের আমাদের স্মরণ করতে হবে, ঠিক একইভাবে চব্বিশে জুলাই যোদ্ধা এবং শহীদদের আমাদের মনে রাখতে হবে, স্মরণ করতে হবে। আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
0: সুধী মণ্ডলী, এবারে বক্তব্য প্রদান করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এমপি।
1: Now, Member Secretary of National Citizen Party, Akhtar Hussain MP, is going to speak.
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের আজকের এই আয়োজনের সম্মানিত প্রধান অতিথি মাননীয় রাষ্ট্রপতি, এই অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আপনাদের সকলকে সালাম এবং একই সাথে 5 আগস্টের বিজয়ের শুভেচ্ছা। বাংলাদেশের মানুষেরা দীর্ঘদিন ধরে এক জুলুম, নিপীড়ন, স্বৈরাচারী শাসন ব্যবস্থার মধ্য দিয়ে একটা নাবিশ্বাস আমাদের উঠেছিল। আমরা যখন ধরে নিয়েছিলাম যে ওই ফ্যাসিবাদী সরকার যেভাবে টাইম লাইন ঘোষণা করে 2021, 2041, 2071 কতগুলো সাল তারা ঘোষণা করে ফেলেছে এবং বাংলাদেশে আমার মুক্তির আর কোনো উপায় দেখছিলাম না, ঠিক সেই সময়টাতে এই বাংলাদেশের আপামর জনতা, বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল সকলে মিলে রাজপথে জীবন দেওয়ার মধ্য দিয়ে আমরা এই বাংলাদেশকে নতুন করে মুক্ত করতে সমর্থ হয়েছিলাম। সেই চব্বিশের অভ্যুত্থানের সময়কালে আমাদের যেসব ভাইয়েরা জীবন দিয়েছেন আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের আহত ভাইরা এখনো অনেকেই আছেন যারা দুই চোখে দেখতে পান না, অনেকেই আছেন যারা পঙ্গু, হাঁটতে পারেন না, অনেকেই আছেন নানা ধরনের শারীরিক জটিলতায় তারা ভুগছেন। আমরা তাদের জন্য দোয়া কামনা করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থতা দান করুক। কিন্তু এর বাইরে গিয়ে রাষ্ট্রীয় দায়িত্ব থেকে আমাদের শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা যারা আছেন তাদের জন্য একটা বৃহৎ পরিসরে দায়িত্ব রয়েছে। আমরা সরকারের মাননীয় মন্ত্রী এখানে উপস্থিত আছেন, তাদের কাছে আমরা বিনীত কণ্ঠে আহ্বান জানাতে চাই, এখনো অনেক শহীদ আছেন যাদেরকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয় নাই, এখানে অনেক আহত যোদ্ধারা আছেন যারা এতটা গুরুতর আহত কিন্তু তাদের ক্যাটাগরি করা হয়েছে সি ক্যাটাগরিতে, তাদেরকে পিছিয়ে রাখা হয়েছে। এটা স্পষ্টতই আমাদের যেসব জুলাই যোদ্ধারা আছেন তাদের স্বীকৃতিতে বাধা তৈরি করে। এই কারণে আমরা মাননীয় মন্ত্রীর কাছে আবেদন জানাবো, আমাদের জুলাই যোদ্ধারা যারা এখনো চিকিৎসা প্রাপ্ত হয় নাই এবং আমাদের আহত যোদ্ধারা যাদের ক্যাটাগরি নিয়ে এখনো পর্যন্ত অসুবিধা রয়েছে, সরকার অতি দ্রুত উদ্যোগ গ্রহণ করে আমাদের এই শহীদ পরিবার এবং আহতদের যে আইনি জটিলতাগুলো চলছে আমলাতান্ত্রিক জটিলতা সেগুলো নিরসন করার উদ্যোগ গ্রহণ করবে। একই সাথে এখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত আছেন, তার কাছে আমরা একটা বিষয় স্পষ্ট করে বলতে চাই, এই বাংলাদেশে যারা গণহত্যা করেছে, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, সেই আওয়ামী লীগ, সেই গুন্ডারা, মানবতা বিরোধী অপরাধীরা, তারা এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় আমাদের জুলাই যোদ্ধারা যারা আছেন তাদেরকে হুমকি দিয়ে বেরোচ্ছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, অতি দ্রুত আওয়ামী লীগের যত সন্ত্রাসী আছে সকল সন্ত্রাসীকে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে, এবং দল হিসেবে আওয়ামী লীগ যে মানবতা বিরোধী অপরাধ করেছে, যে গণহত্যা চালিয়েছে, দল হিসেবেও আওয়ামী লীগকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জুলাই আন্দোলন, এই জুলাই গণপুত্থান, এই বিপ্লবের অংশীদার আমরা সকলেই। আমরা আজকে একটা রাষ্ট্রীয় প্রোগ্রামে এখানে উপস্থিত হয়েছি, কোন দলীয় প্রোগ্রামে না, যে রাষ্ট্রীয় প্রোগ্রামে আমরা উপস্থিত হয়েছি সে রাষ্ট্র সবাইকে ধারণ করার কথা, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কেন যেন আমাদের রাষ্ট্রীয় একটা প্রোগ্রামেও আমরা ইতিহাসের সমস্ত কিছুকে আমরা ধারণ করতে ব্যর্থ হলাম। আপনারা খেয়াল করে দেখবেন, এই বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাসে যেমন একপেশেভাবে আওয়ামী লীগ দখল করেছিল, ঠিক একই ধরনের একটা পরিস্থিতি এখানে তৈরি হয়েছে। আমরা যারা বয়সী তরুণ, জীবনের সমস্ত ঝুঁকি নিয়েও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের যে অবদান সেটাকে আমরা বারংবার বলে গেছি, কারণ এটা ইতিহাসের অংশ, এই ইতিহাসকে বোঝা যায় না। তেমনইভাবে এই চব্বিশের অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিলেন, তিনি বিএনপির হন, তিনি জামাতের হন, তিনি বামপন্থী হন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হন, মাদ্রাসার শিক্ষার্থী হন, রিক্সা চালক হন, প্রবাসী হন, যে সেকশনের মানুষেরাই তারা হন না কেন, আমরা সবসময় তাদেরকে আমরা স্মরণে রাখি, আমরা তাদের কথাটা উচ্চারণ করি। কিন্তু আজকে এখানে একটা ডকুমেন্টারি প্রদর্শিত হলো, সেই ডকুমেন্টারিতে দেখেন খেয়াল করে, এই আন্দোলনটা যে ব্যানারে সংগঠিত হয়েছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই আন্দোলনের ব্যানার, সেই ব্যানারটার কথা এখানে উল্লেখ করা হলো না। এই আন্দোলন তো একদিনে সংগঠিত হয় নাই, এটা ছিল কোটার দাবিতে, কোটার সংস্কারের দাবিতে একটা আন্দোলন, কিন্তু সেই আন্দোলনটার গতিপথ আপনারা যদি খেয়াল করে দেখেন, নয় দফার মতো একটা ঐতিহাসিক ঘটনা যেটা এই আন্দোলনের গতিপথকে পরিবর্তন করে দিয়েছিল, সেই নয় দফা এখানে অনুপস্থিত থেকে গেল। আমরা খেয়াল করে দেখলাম চব্বিশের অভ্যুত্থানের সময়টাতে সব থেকে সাহসের যে ঘটনাটা, আনুষ্ঠানিকভাবে 3 আগস্ট শহীদ মিনারে যে এক দফার ঘোষণা দেওয়া হলো, সে বিষয়টা এখানে বিমানুম ভুলে যাওয়া হলো। এটা আমাদেরকে আহত করে। আমরা চাই এই ইতিহাস বাংলাদেশের প্রত্যেকটা মুক্তিকামী যেন তার হবে, চব্বিশের ইতিহাস থেকে কোন জুলাই যোদ্ধাকে বাদ দেওয়া চলবে না, এটাই হওয়ার কথা ছিল আজকের রাষ্ট্রীয় প্রোগ্রামের ডকুমেন্টারির ভাষ্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যেমন করে দলীয়করণ হচ্ছে, যেমন করে দলীয় লোকরা বসছে, ঠিক তেমনিভাবে আজকে ইতিহাসেও একটা দলীয়করণ করা হলো। যদিও মাননীয় মুক্তিযুদ্ধমন্ত্রী তিনি ডায়াসে দাঁড়িয়ে এর জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং সংশোধন করবেন বলে কথা দিয়েছেন, আমি তাকে ধন্যবাদ জানাই, কিন্তু এই যে ভুল সেটাকে আমি কোনোভাবেই অবচেতন মনের ভুল বলে মনে করি না, এটা খুব চেতন জাগ্রত অবস্থায় থেকে ইতিহাসকে বিকৃত করার জন্য এবং ইতিহাসকে দলীয়করণ করার জন্য এই ধরনের একটা ডকুমেন্টারি তৈরি করা হয়েছে। এখানে একটা অনিকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল, আজকে একটা মহিমান্বিত দিন, যেই দিনে আমরা বিজয় অর্জন করেছিলাম সেই দিনে সরকার কর্তৃক একটা প্রোগ্রাম ঘোষণা করা হয়েছে, সেই প্রোগ্রামটা যাতে আমরা শান্তভাবে আমাদের কথাগুলো বলতে পারি, সে কারণে আমি আপনাদের সামনে এসে দাঁড়িয়েছিলাম। আপনারা যারা জুলাই যোদ্ধারা আছেন, আপনারা তখন আমার কথা শুনেছেন, এই কারণে আপনাদের কাছে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। পাশাপাশি এই প্রোগ্রামটা যখন চলছে ঠিক সেই সময়টাতে আমাদের একজন বৈষ্ণবৃত্তি ছাত্র আন্দোলনের সমন্বয়ক, যিনি এবং তার সাথে আরো কয়েকজন আপনারা সবাইকে চিনে থাকবেন, মাহিন সরকার, রিফাত রশিদ, আব্দুল কাদের, আব্দুল হানান মাসুদ, যখন প্রথম সারির সমন্বয়কদেরকে ডিবি অফিসে বন্দী করে রাখা হয়েছিল তখন তারাই আন্দোলনটাকে চালিয়ে দিয়ে গিয়েছিলেন, কিন্তু মাহিন সরকারই অনুষ্ঠানে দাওয়াত পেয়েছিলেন, এসেছিলেন, কিন্তু তাকে এই অনুষ্ঠানে আর থাকার সুযোগ হয়ে ওঠে নাই। এই পরিস্থিতির কারণে এক ধরনের ধ্বস্তাধস্তির পরিস্থিতিতে তাকে এই হল রুম থেকে বেরোয় যেতে হয়েছে। সেটা এখানকার শুধু পরিস্থিতি নয়, আজকে রাষ্ট্রীয়ভাবে অনেকগুলো জায়গাতেই অনেকগুলো জেলা এবং শিক্ষা প্রতিষ্ঠানে প্রোগ্রাম চলছে, সেই জেলা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনেকগুলোতেই সরকার দলীয় নেতাকর্মীরা তারা এনসিপি এবং অন্যান্য নেতাকর্মীদের উপরে তারা হামলা করেছে, তাদের অনুষ্ঠান স্থল থেকে বের করে দিয়েছে। এই যখন পরিস্থিতি চলছে ঠিক সেই সময়টাতে আমি জুলাই যোদ্ধাদের একজন হয়ে এবং আমার দলের একজন প্রতিনিধি হিসেবে এই প্রোগ্রামের সফলতা কামনা করি, কিন্তু আমার ব্যক্তিগত পক্ষে এবং আমার যারা সদর যোদ্ধারা আছেন তাদের জন্য একটা সুন্দরের আকাঙ্ক্ষায় আমার পক্ষে এই প্রোগ্রামে অবস্থান করার সম্ভবপর নয়। আমি আজকের এই অনুষ্ঠানের মাননীয় রাষ্ট্রপতি, তাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি, তিনি বাংলাদেশের পক্ষে যেভাবে অবস্থান নিয়েছেন সেটাকে আমরা ধারণ করি। তিনি একই সাথে মুক্তিযোদ্ধা, একই সাথে জুলাই যোদ্ধা, তার প্রতি সম্মান ব্যক্ত করছি। সেই সম্মান রেখে আমি নীরবে এখান থেকে প্রস্থান করার সিদ্ধান্ত গ্রহণ করলাম। আপনাদের সকলকে ধন্যবাদ।
0: সম্মানিত অতিথিদেরকে শান্ত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
3: আমি করজোড়ে শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জুলাই গণ অভ্যুত্থান 2026 উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জুলাই যোদ্ধারা উপস্থিত আছেন, জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত আছেন এবং জুলাই যারা আহত জুলাই আন্দোলনে তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। স্বাভাবিক এখানে মাঝে মাঝে মানুষের, যেহেতু এত বড় একটা আন্দোলন, এত বড় একটা গণ অভ্যুত্থানে বিভিন্ন জন বিভিন্ন ভাবে অংশ নিয়েছেন, আসলে এখানে না আসলে বোঝা যাবে না জুলাই যোদ্ধারা, যারা আহত যোদ্ধা আছেন তাদের যে মনের আকুতি, যাদের মনের কিঞ্চিত কষ্ট সেটা তারা এখানে বিভিন্নভাবে প্রকাশ করছেন। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে জুলাই যোদ্ধাদের কল্যাণে, জুলাই শহীদ পরিবারের কল্যাণে কিন্তু বর্তমান সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। আমরা অনুষ্ঠানটি আবারও শুরু হচ্ছে, আমরা মঞ্চ থেকে সরাসরি সম্প্রচার করছি।

জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, উপস্থিত সম্মানিত অতিথিবর্গ, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী সহ সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষভাবে জুলাইয়ের শহীদ পরিবার এবং জুলাইয়ের আহত যোদ্ধারা, আপনাদের সকলের প্রতি আমি আমার সালাম জানাই, শ্রদ্ধা জানাই, কৃতজ্ঞতা জানাই। আসসালামু আলাইকুম। আসলে আমি এখানে বক্তব্য রাখব এরকম কোনো ধারণা আমার ছিল না, তবে যেহেতু সুযোগ পেয়েছি দুটো কথা বলবো। 5ই আগস্ট 2024 সালের খুব পরপরই আমাদের দলের দিক থেকে আমরা ভেবেছিলাম, সম্ভব হলে সবাই মিলেই করা উচিত ছিল, কিন্তু সেই রকম সমন্বয় তখন ছিল না। জুলাইয়ের শহীদদের অন্তত তালিকা যাতে যথার্থভাবে প্রকাশিত হয়, আমাদের সীমিত সক্ষম সামর্থ্যে আমরা মাহমুদপুর অঞ্চলে যতজন শহীদ হয়েছেন তাদের তালিকা, আহতদের তালিকা তৈরির চেষ্টা করেছি এবং সেটা সরকারের কাছে জমা দিয়েছি। সেখানে আমরা একটা অনুষ্ঠানও করেছিলাম। আমরা সেই সময় দেখেছি জুলাইয়ের শহীদ পরিবারদের প্রত্যাশা কি, আহতদের প্রত্যাশা কি। শহীদ পরিবাররা সম্মান চেয়েছে, যারা এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জীবন উৎসর্গ করার মতো সাহস দেখান, তার চাইতে মহত্তম কাজ আর কিছু হতে পারে না। এবং সে কারণেই জুলাইয়ের শহীদরা রাষ্ট্রীয় স্বীকৃতি পাবেন, রাষ্ট্রীয় মর্যাদা পাবেন। শহীদ পরিবারের দায়িত্ব রাষ্ট্র নেবে, কারণ ব্যক্তিগত প্রয়োজনে তারা জীবন উৎসর্গ করতে যাননি। আমাদের সমষ্টিগত স্বার্থে, জাতীয় স্বার্থে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা শাহাদাত বরণ করেছেন। কাজেই সেই রাষ্ট্রীয় স্বীকৃতি এবং তাদের পরিবারের দায়িত্ব রাষ্ট্র নেবে, এটা তাদের প্রত্যাশা ছিল। আহতদের আহাজারি আমরা শুনেছি, তাদের দুঃখ কষ্ট, আমরা নিজেরা ব্যক্তিগতভাবে আক্রান্ত হয়েছি। 19 জুলাই আমাদের উপরে হামলা হয়েছে গণতন্ত্র মন্ত্রের মিছিলে, আমাদের শীর্ষ নেতৃবৃন্দরা আহত হয়েছেন, আমি নিজে ব্যক্তিগতভাবে আহত হয়েছি, হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছি, সেখান থেকে গুন্ডা বাহিনী হাসপাতাল থেকে তুলে নিয়ে গিয়ে চেষ্টা করেছে, অকথ্য নির্যাতন করেছে। কিন্তু যখন জুলাইয়ের আহত যোদ্ধাদের দেখি, একটা কল্পনা করা যায় না এমনভাবে এক একজন দুর্দশা নিয়ে এখন জীবন যাপন করছেন, তখন নিজের এই আক্রান্ত হওয়াটা অনেক ছোট মনে হয়, কারণ এখনো তো সুস্থভাবে আছি। কিন্তু বহু জুলাই যোদ্ধা, তাদেরকে দুর্বিষহ জীবনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আমাদের এখানে একটু আগে একজন জুলাইয়ের আহত যোদ্ধা, যিনি দুই চোখ হারিয়েছেন, তার বেদনার কথা আমাদের অন্তত বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু আমরা এখনো আসলেই বুঝতে পারবো না। যিনি দুই চোখে দেখতেন, তিনি যখন এখন কিছুই দেখতে পান না, এই বেদনা আসলেই আমাদের পক্ষে অনুভব করা খুব কঠিন। সুতরাং রাষ্ট্রকে সেই জায়গায় যেতে হবে, এইটা মানুষের প্রত্যাশা ছিল। এবং আহত পরিবার, আহত যোদ্ধাদের দায়িত্ব, আহত পরিবারের দায়িত্ব, কারণ বহু আহত যোদ্ধা আছেন যারা পরিবারের একমাত্র অবলম্বন ছিলেন এবং এখন তারা সেই পরিবারের দায়িত্ব নিতে পারছেন না। কাজেই আহত যোদ্ধাদের দায়িত্ব, জীবনের দায়িত্ব এবং তাদের পরিবারের দায়িত্ব এই রাষ্ট্রকে নিতে হবে, কারণ তারাও রাষ্ট্রের অগ্রগতির জন্য তাদের জীবন উৎসর্গ করতে এসেছিলেন। এই যে দায়িত্বের কথা, জুলাই আন্দোলনের পরবর্তী রাজনৈতিক উত্তরণের পর্ব হিসেবে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে, নির্বাচিত সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে গত 5 মাসের বেশি সময় ধরে যে রাষ্ট্র পরিচালনা করছেন, আজ সকালেও তিনি ঘোষণা করেছেন তার সরকারের অঙ্গীকার, জুলাইয়ের শহীদরা, তাদের পরিবাররা, জুলাইয়ের আহত যোদ্ধারা এবং তাদের পরিবারের দায়িত্ব সরকার এবং এই রাষ্ট্র গ্রহণ করবে, এবং সেটা গ্রহণ করে চলেছে।

0: ব্যক্তিগতভাবে আমি এতটুকু আহ্বান জানাতে চাই, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় এখনো যদি কোনো ত্রুটি থাকে, অভিযোগ থাকে, সর্বোচ্চ সংবেদনশীলতার সাথে সেটা শুনতে হবে, মর্যাদা এবং সম্মানের সাথে সেটা শুনতে হবে, এবং তাদের মর্যাদা এবং সম্মান দিয়ে রাষ্ট্র যাতে তাদের সম্মানিত করতে পারে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। আগামী তৃতীয় বর্ষপূর্তিতে আমরা যেন কোনো জুলাই যোদ্ধার, কোনো জুলাই শহীদ পরিবারের অভিযোগ না শুনি, এবং এইটা এই রাষ্ট্রের অগ্রাধিকার হওয়া উচিত। মাননীয় প্রধানমন্ত্রীর যে অঙ্গীকার, সে অঙ্গীকার বাস্তবায়ন এই সরকার করবে, সেই প্রত্যাশা আজকে বাংলাদেশের মানুষ করে। দ্বিতীয় একটা কথা বলি, জুলাই আন্দোলন, গণ অভ্যুত্থান অনেকটা প্রকৃতির মতো। প্রকৃতি যেমন সবাইকে ধারণ করে, জুলাই আন্দোলনে সেভাবে সব মানুষেরা ছিলেন। সব রাজনৈতিক দল যারা ফাঁসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তারা এইখানে জীবন দিয়েছেন, আহত হয়েছেন, লড়াই করেছেন। দেশের সাধারণ মানুষেরা, ছাত্ররা যেমন এগিয়ে এসেছিল, তরুণরা যেমন এগিয়ে এসেছিল, শ্রমজীবী মানুষ, শ্রমিক, একেবারে গ্রাম পর্যন্ত কৃষক, কৃষকের সন্তানরা তারা এসেছেন, নারী পুরুষ, বাঙালি চাকমা মারমা, হিন্দু মুসলমান, প্রত্যেকটি, এমনকি শিশু বৃদ্ধ সবাই এসেছেন। সন্তান সম্ভাবমান নারীরা রাস্তায় নেমে এসেছিলেন। সমাজের এমন কোনো অংশ মানুষ নাই যারা এই আন্দোলনে যোগ দেননি, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। কাজেই জুলাই অভ্যুত্থানকে যখন আমরা স্মরণ করি, সেইখানে আমাদের ওই জনগণের যে অবদান সেইটাকেই সবার আগে তুলে ধরা দরকার। ওই একটা জায়গায় আমাদের ঐক্যবদ্ধ থাকা দরকার। আমরা যদি বিভক্ত হই, বিভক্ত হওয়াটা স্বাভাবিক রাজনৈতিকভাবে গণতান্ত্রিক ব্যবস্থায়, কিন্তু মনে রাখবেন জুলাই আমাদের ঐক্যবদ্ধ করেছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে। ফ্যাসিবাদী ব্যবস্থা অথবা শাসকরা যাতে আবার গেড়ে বসতে না পারে, পুনরুত্থিত না হতে পারে, সেই জায়গায় যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে না পারি, তাহলে আমরা বোধহয় আমাদের বিভেদ দিয়ে তাদের রাস্তা প্রশস্ত করব। রাজনৈতিক বিরোধ গণতন্ত্রে থাকবে, কিন্তু রাষ্ট্রীয় কর্মসূচি এবং আমরা যখন জুলাইকে স্মরণ করি সেটা যেন প্রকৃতির মতোই হয়। যারা প্রতিবাদ করেছেন তাদের যথাযথ প্রতিনিধিত্ব না হওয়ার কারণে তাকে আমরা সম্মান করি, এবং সেই প্রতিনিধিত্ব হওয়ার দরকার, তার প্রতিশ্রুতিও সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তবে এটাও আমাদের সকলের মনে রাখা দরকার, কেবল নিজেদের প্রতিনিধিত্ব থাকলেই হয় না, অন্যের প্রতিনিধিত্ব যদি না থাকে তারও প্রতিবাদ করা উচিত। আমরা দুই বছরে প্রতিনিধিত্বের দিক থেকে বহু ধরনের বাদ দেওয়ার নীতি দেখেছি। যে কোনো ধরনের বাদ দেওয়ার নীতি নিন্দনীয়, সেটাই হওয়া উচিত। রিপ্রেজেন্টেশন যতগুলো অংশের মানুষের ছিল, সবগুলো অংশের, সবগুলো রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিত্ব এই সব ধরনের প্রকাশের মধ্যে থাকা উচিত, ছোট বড় মাঝারি। কাজেই ওই প্রকৃতির কথা আবার স্মরণ করাব যে এইটা আমাদের শক্তি। বাংলাদেশের তরুণরা, বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা, তারা দেখিয়েছেন যে তারা আবার উত্থিত হতে জানেন, এবং এই উত্থানের শক্তিকে যদি আমাদের ধারণ আমরা করতে না পারি, তাহলে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া কাজটা সকলের, সরকার সেখানে হয়তো দায়িত্ব পালন করে পরিচালনার ক্ষেত্রে, কিন্তু সরকার সম্পন্ন হয় না যতক্ষণ না মধ্যে বিরোধী দল সহ দেশের সমস্ত মানুষকে এই কাজের মধ্যে যুক্ত করা যায়। কাজেই বাংলাদেশকে যদি এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমরা বোধ করি, যেটা জুলাই আমাদের সামনে কর্তব্য আকারে হাজির করেছে, আমরা সবাই এই জুলাই সহ জুলাইয়ের প্রেক্ষাপটের যে লড়াই সেইটাকে যদি আমরা খেয়াল রাখি, সমস্ত শহীদ, সমস্ত আহত লড়াই যোদ্ধা, তাদের প্রত্যেকের রক্তের ঋণে আমরা আবদ্ধ, সেই রক্তের ঋণ স্বীকার করে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই বিরোধ করবেন না, গণ অভ্যুত্থান হঠাৎ করে জুলাই মাসের নামে নাই, এটা দীর্ঘ 15-16 বছর ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের ধারাবাহিকতায় এই গণ অভ্যুত্থান তৈরি হয়েছে। জনগণের বৃহত্তর ঐক্যের ডাক, যখন তৈরি হয়েছে রাষ্ট্র ব্যবস্থা যেটা ফ্যাসিস্ট ব্যবস্থায় পরিণত করা হয়েছিল, সেই ফ্যাসিস্ট ব্যবস্থা বদলের গণতান্ত্রিক ব্যবস্থা কায়েমের কর্মসূচি যখন মানুষের স্বপ্নে হাজির হয়েছে, তখন মানুষ বিরোধ ভেঙে একটা ঐক্যের জায়গায় এসছেন। ইতিহাসের দিকে তাকান, 69 সালে গণ অভ্যুত্থান হয়েছে, 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছে, 90 সালে গণ অভ্যুত্থান হয়েছে, সবগুলো ইতিহাসের লগ্নে যখন মানুষের মধ্যে বিরোধকে মীমাংসা করা গেছে, ঐক্যের আহ্বান এসছে, বৃহত্তর ঐক্যের, তখনই অভ্যুত্থানের উত্থান মানুষের মধ্যে সংগঠিত হয়েছে। সুতরাং প্রেক্ষাপট ছাড়া কিছু হাজির হয় না। আমরা যদি জুলাই আর জুলাইয়ের প্রেক্ষাপটকে আলাদা করি, তার ধারাবাহিকতাকে অস্বীকার করি, তাহলে আমরা নিজেদের মধ্যে এমন বিরোধে জড়াবো যে বিরোধ জুলাইকে অস্বীকার করারই সামিল হবে। জুলাইয়ের শহীদদের যে রক্তের ঋণ, তার থেকে আমরা পিছিয়ে যাব। কাজেই আমি শেষ করব এই কথা বলে, আমাদের সকলের সম্মিলিত সংগ্রামের স্বীকৃতি আমরা যত বেশি দিতে পারব, এই রাষ্ট্র তার যে জাতীয় পুনর্গঠনের কর্তব্য শহীদেরা আমাদের সামনে হাজির করেছেন, সেইটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আবারও সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা, বিশেষভাবে এই শহীদদের প্রতি আমাদের অবিরাম কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।
1: শ্রোতৃমণ্ডলী, এবারে বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারভার।
2: নাও সেক্রেটারি জেনারেল অফ বাংলাদেশ জামায়াতে ইসলামী মিয়া গোলাম পারভার ইজ গোয়িং টু স্পিক।
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। ঐতিহাসিক 24-এর ছাত্র গণ অভ্যুত্থানের এখন দ্বিতীয় বার্ষিকী আমরা উদযাপন করছি। বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই অভ্যুত্থানের গর্বিত শহীদ এবং আহত ও জুলাই যোদ্ধাদের সম্বর্ধনা এবং ক্রেস্ট বিতরণ সহ আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, এখানে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন বীর বিক্রম, উপস্থিত আছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী সহ সম্মানিত সুধীবৃন্দ, অতিথিবৃন্দ এবং আমার দেশবাসী ভাই ও বোনেরা। অনেক সময় আমরা পার করেছি, জোহরের নামাজের সময় হয়েছে, আমি সংক্ষেপে দু একটি কথা বলতে চাই। শুরুতেই আমি আজকের এই অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমির, জাতীয় সংসদের সম্মানিত বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমানের আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আপনাদেরকে পেশ করছি। তিনি আপনাদের সকলকে সালাম এবং শুভেচ্ছা জানিয়েছেন। সুধীবৃন্দ, জুলাই অভ্যুত্থানের যে গণ আকাঙ্ক্ষা সেটা আমরা সবাই জানি। সর্বকনিষ্ঠ শহীদ জাবির ইব্রাহিম বলুন, আনাস বলুন, মেহেদি হাসান বলুন, আর ওদিকে মুগ্ধ আবু সাইদ বলুন, সহস্রাধিক জীবন, 20-30 হাজার মানুষের ক্ষত বিক্ষত, রক্তাক্ত অশ্রুসিক্ত মানুষের এখনো যে কান্না, এক একজনের শরীরে শত শত বুলেট স্প্রিন্টার নিয়ে তাদের ঘুম হয় না রাতের, যে কান্নাকাটি করে, এসব মানুষের আকাঙ্ক্ষা কিন্তু মন্ত্রী হওয়া, এমপি হওয়া, দুনিয়ার কোনো সুযোগ সুবিধা, রাষ্ট্রীয় প্রিভিলেজ নেওয়া, এজন্য তারা রাজপথে কিন্তু জীবনবাজি করে নামে নাই। মৃত্যু ভয়হীন এক অকুত ভয় যোদ্ধা হিসেবে তারা নেমেছে। শহীদ জাবেরের মা যখন বলে, 6 বছরের শিশু মাকে বলেছে, মা আমাকে হেলমেট পরিয়ে দাও, আমি যুদ্ধে যাব। শেখ হাসিনার নিষ্ঠুরতা, বর্বরতা, অত্যাচার, নির্যাতন, ভয়াবহ দৃশ্য দেখে শিশুদের মনের মধ্যে দ্রোহ সৃষ্টি হয়েছিল বলে তাও রাজপথে 5 জুলাই ওই গণভবনের বাংলাদেশের সমস্ত প্রবেশ পথ দিয়ে রাজধানীতে কোটি কোটি মানুষ যখন মিছিলে যাচ্ছিল, ওইসব শিশুরা সেই মিছিলে সামিল হয়ে সেখানেই তারা জীবন দান করেছে। তার অর্থ এই ছিল না যে তারা পৃথিবীর কোনো সুযোগ সুবিধার জন্য এসেছিল, এটা ছিল মানুষের মুক্তি, দেশের কল্যাণ, অন্যায় অসত্য অবিচারের বিরুদ্ধে বিবেকের মধ্যে জেগে ওঠা দ্রোহ, সেই দ্রোহই আমাদের সন্তানদেরকে এই বিপ্লবের জন্য রাজপথে নামিয়েছিল। আমার আজকে আবেদন থাকবে মহামান্য রাষ্ট্রপতির উপরে, এই কারণে আলাদাভাবে আমি বলছি যে সরকার এবং রাষ্ট্র বাংলাদেশের সংবিধান অনুযায়ী দুটো সেপারেট এন্টিটি আছে। অনেক সময় পার্লামেন্টারি ডেমোক্রেসিতে যারা সরকার এবং সরকার প্রধান থাকেন, সরকার পরিচালনায়, তাদের মধ্যে অনেকটা পলিটিক্যাল কনসিডারেশন থাকে, কিন্তু যিনি মহামান্য রাষ্ট্রপতি হন বাংলাদেশের সাংবিধানিক নিয়ম অনুযায়ী, তিনি কোনো রাজনৈতিক দলের সদস্য থাকেন না, তার কাছে কোনো পলিটিক্যাল কনসিডারেশন থাকে না। ফলে আমার আহ্বান থাকবে এই রাষ্ট্রের প্রতি, এই 36 জুলাই ব্যাপী মাসব্যাপী যে অনেক অনুষ্ঠান বাংলাদেশের বিভিন্ন দল মত সংস্থা করল, আমাদের অনেক অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ হয়েছে, আপনারাও সবাই থেকেছেন, সেই সব অনুষ্ঠানে শহীদদের মায়েদের যে কান্না এখানেও আমরা শুনলাম, এখান থেকে বোঝা যায় যে তাদের সে আকাঙ্ক্ষা পূরণ হয়নি। আমি এখানে গর্বিত শহীদদের পরিবারের যারা সম্মানিত সদস্য আছেন, আহত জুলাই যোদ্ধা আছেন, সকলের জন্য আমি বলবো যারা জীবন দিয়ে দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাআলার কাছে তারা সম্মানিত হবেন, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবেন বলে আমরা বিশ্বাস করি, যেহেতু তারা নিঃস্বার্থভাবে দেশ এবং জাতির কল্যাণে জীবন দিয়েছেন। আর যারা আহত হয়েছেন, অসুস্থ হয়ে আছেন, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করে একটা বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে তাদের এই সংগ্রামের সুফল যেন তারা চোখে দেখে যেতে পারেন, আমরা তাদের জন্য দোয়া করি। কিন্তু মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার আবেদন থাকবে, মাসব্যাপী জুলাই যোদ্ধার শহীদ পরিবারের যে কান্না, সব আহতদের সমান তালিকায় আনা হয়নি, সুযোগ সুবিধা পাচ্ছে না, অনেকে তালিভুক্ত হননি, অনেকের চিকিৎসা হচ্ছে না, একটা বাংলাদেশের মতো রাষ্ট্রের পক্ষে এই কয়েকজন শহীদের সুচিকিৎসা পুনর্বাসন কোনো অসম্ভব ব্যাপার নয়। আমার প্রথম শহীদ পরিবারের কণ্ঠের সাথে কণ্ঠ মিলে আবেদন থাকবে এই বিষয়টা আপনি স্পেশালি সরকারকে নির্দেশ দেবেন যে কোনো একজন শহীদের পরিবার যেন বলতে না পারে যে আমার আফসোস আছে, এই আফসোস আপনি রাষ্ট্রের পক্ষ থেকে পূরণ করবেন। আর একটি কথা বলে বিদায় নেব, গণ আকাঙ্ক্ষা ছিল এই রক্তাক্ত জুলাইয়ের আন্দোলনের ভিত্তিতে আমরা যে জুলাই চার্টার করেছিলাম, জুলাই সনদ করেছিলাম, ঐক্যমত্য কমিশন করেছিলাম, যার ভিত্তিতে একটি গণভোটের মধ্য দিয়ে একটি নতুন রাষ্ট্র বিনির্মাণে আমরা সবাই হাতে ভোট দিয়েছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী ভোট দিয়েছিলেন, এখানে উপস্থিত যারা সবাই আমরা হাতে ভোট দিয়েছিলাম, আজকে সেই গণভোটের গণ রায় কার্যকর করা হয়নি। এ ব্যাপারে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমরা 11 দল, মাননীয় স্পিকার আপনি তখন স্পিকারের দায়িত্বে ছিলেন, আপনার কাছে আমরা স্মারকলিপি দিয়ে বলেছি, আপনি হেড অব দ্য স্টেট হিসেবে পদক্ষেপ নিয়ে এখন আপনি গণভোটের গণ রায় কার্যকর করে এই রক্তাক্ত জুলাইয়ের গণ আকাঙ্ক্ষাকে আপনি বাস্তবায়িত করে ইতিহাসে আপনি স্মরণীয় বরণীয় হয়ে থাকতে পারেন। আমি আবারও আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার তৌফিকে ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
1: সম্মানিত সুধী, অনুষ্ঠানের এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করবেন জনাব ইশাক হোসেন এমপি, মাননীয় প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত জুলাই যোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ আমরা কেবল একটি দিবস পালনের জন্য সমবেত হইনি, আজ আমরা এসেছি শহীদদের স্মরণ করতে, সত্য উচ্চারণ করতে এবং ন্যায় বিচারের শপথ পুনর্বিস্মরণ করতে। আমি ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আমরা জুলাইকে ভুলিনি, জুলাইয়ের শহীদদের ভুলিনি, আহত জুলাই যোদ্ধাদের ভুলিনি, আর জুলাই গণহত্যার পূর্ণাঙ্গ বিচার না হওয়া পর্যন্ত আমরা থামব না ইনশাআল্লাহ। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদকে। শ্রদ্ধা জানাচ্ছি সেই সাহসী ছাত্র জনতাকে যারা বন্দুকের সামনে বুক পেতে দাঁড়িয়েছিলেন, যারা ভয়কে পরাজিত করে অন্যায় বৈষম্য ও দমনপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। আপনাদের সাহসেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছিল, আপনাদের আত্মত্যাগেই মানুষের অধিকার পুনরুদ্ধারের পথ তৈরি হয়েছিল, আপনাদের রক্তেই রচিত হয়েছে আমাদের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। জুলাই কোনো ব্যক্তি, দল কিংবা গোষ্ঠীর সম্পত্তি নয়, জুলাই বাংলাদেশের জনগণের, জুলাই আমাদের জাতীয় ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে। মহান মুক্তিযুদ্ধ আমাদের একটি স্বাধীন রাষ্ট্র, একটি সার্বভৌম ভূখণ্ড এবং একটি গর্বিত পতাকা দিয়েছে। জুলাই সেই স্বাধীনতাকে রক্ষা করার এক রক্তাক্ত লড়াই। জুলাই স্বাধীন বাংলাদেশের মানুষের অধিকার, মর্যাদা ও গণতান্ত্রিক মালিকানা পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম। মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতির ভিত্তি, আর সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের যে আকাঙ্ক্ষা মুক্তিযুদ্ধের মূল প্রেরণা ছিল, জুলাইয়ের ছাত্র জনতার কণ্ঠে সেই আকাঙ্ক্ষাই আবার উচ্চারিত হয়েছে। সার্বভৌমত্ব শুধু মানচিত্র ও সীমান্তের বিষয় নয়, সার্বভৌমত্বের অর্থ বাংলাদেশের সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। বাংলাদেশ কোনো দেশীয় সৌরশক্তির কাছে মাথা নত করবে না, কোনো বিদেশি চাপ কিংবা হস্তক্ষেপের কাছেও মাথা নত করবে না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ হবে না, কিন্তু মানুষের এই অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের অত্যন্ত ভারী মূল্য দিতে হয়েছে। 2024 সালের জুলাই আগস্টে নিরস্ত্র ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানো হয়, মানুষকে হত্যা করা হয়েছে, আহতদের উপর নির্যাতন করা হয়েছে, রাজপথে, হাসপাতালে এবং মানুষের ঘরে ঘরে ভয় ছড়িয়ে দেওয়া হয়েছে। জুলাই শহীদদের পরিবারের সদস্যদের আমি বলতে চাই, আপনারা একা নন, আপনারা রাষ্ট্রের কাছে অনুগ্রহ প্রার্থী নন, বরং রাষ্ট্র আপনাদের কাছে ঋণী। আপনাদের সন্তান, ভাই, বোন, স্বামী কিংবা পিতা শুধু একটি পরিবারের সদস্য নন, তারা সমগ্র জাতির গর্ব। তাদের রক্তের ঋণ শুধু বক্তব্য, স্মরণসভা কিংবা ফুল দিয়ে শোধ করা যাবে না, সেই ঋণ শোধ করতে হবে সত্য প্রতিষ্ঠার মাধ্যমে, তাদের পরিবারের মর্যাদা নিশ্চিত করার মাধ্যমে এবং হত্যাকারীদের বিচার সম্পন্ন করার মাধ্যমে। আজ এই রাষ্ট্রীয় মঞ্চ থেকে আমি স্পষ্টভাবে ঘোষণা করতে চাই, জুলাই গণহত্যার পরিকল্পনাকারী, নির্দেশদাতা, বাস্তবায়নকারী ও সহযোগী কেউই বিচারের বাইরে থাকতে পারবে না। যে হাত গুলি চালিয়েছে, যে মুখ হত্যার নির্দেশ দিয়েছে, যে শক্তি গণহত্যার পরিকল্পনা করেছে, যারা আলামত নষ্ট করেছে এবং যারা অপরাধীদের আশ্রয় কিংবা পালিয়ে যেতে সহযোগিতা করেছে, প্রত্যেককে জবাবদিহিতার আওতায় আনতে হবে। এই বিচার প্রতিশোধের বিচার হবে না, এই বিচার হবে প্রমাণ ভিত্তিক, স্বচ্ছ, নিরপেক্ষ এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য। আমরা আংশিক বিচার চাই না, পূর্ণাঙ্গ বিচার চাই। আমরা দীর্ঘসূত্রিতা চাই না, কিন্তু যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য বিচার চাই, কারণ বিচারের অযৌক্তিক বিলম্ব শহীদ পরিবারগুলোর প্রতি আরেকটি অন্যায় হবে। জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা শুধু একটি সরকারের রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। আমাদের আহত জুলাই যোদ্ধাদের অনেকেই আজও অসহনীয় কষ্ট বহন করে চলেছেন, কেউ দৃষ্টিশক্তি হারিয়েছেন, কেউ হাত কিংবা পা হারিয়েছেন, আবার কেউ স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন। আমি তাদের বলতে চাই, আপনারা অসহায় নন, আপনারা কারো বোঝা নন, আপনারা এই জাতির সম্মানিত যোদ্ধা। আপনাদের চিকিৎসা, পুনর্বাসন, শিক্ষা, প্রশিক্ষণ, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কোনো আহত জুলাই যোদ্ধা চিকিৎসার অভাবে কষ্ট পাবেন না, কোনো শহীদ পরিবার অবহেলিত থাকবেন না, এটাই আমাদের আগামী দিনের অঙ্গীকার। জুলাইয়ের ইতিহাসকে আমরা হারিয়ে যেতে দেব না, ইতিহাস বিকৃত করতে দেব না, শহীদদের আত্মত্যাগকে সংকীর্ণ রাজনীতির স্বার্থে ব্যবহার করতে দেব না। শহীদ ও আহতদের পরিচয়, তাদের সাক্ষ্য এবং জুলাইয়ের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ঘটনা যথাযথভাবে সংরক্ষণ করা হবে। ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে কিভাবে বাংলাদেশের ছাত্র জনতা অন্যায়ের বিরুদ্ধে বুক পেতে দাঁড়িয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের পাশে থাকবে। মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে এবং আপনাদেরই একজন হিসেবে আমি আজ আবারও জাতির সামনে অঙ্গীকার করছি, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করা হবে, আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা পুনর্বাসন ও সম্মান নিশ্চিত করা হবে, জুলাইয়ের ইতিহাস সংরক্ষণ করা হবে এবং গণহত্যায় জড়িত প্রত্যেক অপরাধীর বিচার সম্পন্ন করা হবে। 1971 আমাদের শিখিয়েছে পরাধীনতার কাছে মাথা নত করা যায় না। জুলাই আমাদের স্মরণ করিয়ে দিয়েছে স্বাধীন দেশে স্বৈরাচার ও অন্যায়ের কাছেও মাথা নত করা যায় না। বাংলাদেশ কোনো ব্যক্তি, পরিবার, দল কিংবা বিদেশি শক্তির সম্পত্তি নয়, বাংলাদেশ তার জনগণের, বাংলাদেশের মালিক বাংলাদেশের জনগণ। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন জুলাইয়ের সকল শহীদদের রুহের মাগফিরাত দান করেন, শোক সন্তপ্ত পরিবারগুলোকে ধৈর্য ও শক্তি দেন এবং আহত জুলাই যোদ্ধাদের দ্রুত আরোগ্য দান করেন। শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেব না, আহত জুলাই যোদ্ধাদের একা থাকতে দেব না, জুলাই গণহত্যার বিচার অসম্পূর্ণ থাকতে দেব না ইনশাল্লাহ। সর্বশক্তিমান আল্লাহ আমাদের সহায় হন। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গড়া বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।
1: শুধুমণ্ডলী, অনুষ্ঠানের এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করবেন জনাব সালাউদ্দিন আহমদ এমপি, মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
2: Ladies and gentlemen, now the Honorable Minister for Home Affairs, Mr. Salahuddin Ahmed MP, is requested to deliver his speech as a special guest.
5: Bismillahir Rahmanir Rahim. Aajker ditiyo borsho purtite 5 আগস্টের এই দিনের এই অনুষ্ঠানে, জাতীয় অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, উপস্থিত মন্ত্রীবৃন্দ, সুধীমণ্ডলী, এক্সেলেন্সিস, ডিপ্লোম্যাটিক মিশনসের আমি কয়েকজন এখনো দেখছি, এক্সেলেন্সিস representative from different missions, senior high officials, shamorik ebong beshamorik uddhotono karmakarta brindo, julai shohidder poribar, ma baba bhai bon jara eschen, julai joddhagon jara ahoto julai joddha eschen, shudhimondoli, sangbadik bondhugon, assalamu alaikum warahmatullah. আমি শুনছিলাম বেশি করে এই অনুষ্ঠানে, এই ভেনুতেই 5 আগস্টের মতো আরও কয়েকটি অনুষ্ঠানে উপস্থিত ছিলাম, বক্তব্যও রেখেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রীও ছিলেন 2-1টা অনুষ্ঠানে। বিগত 2 বছর, আমারও 2 বছরের কম সময় এই জুলাইয়ের পরে, কারো এখানে বক্তব্য রাখতে শুনেছি অন্ধত্ববরণের 2 বছর 18 দিন, অর্থাৎ 5 আগস্টের আরও 13-14 দিন আগে দুই চোখ হারিয়েছেন। আমি লিখছিলাম, সম্মোহিত হয়ে শুনছিলাম সেই শহীদ জননের বক্তব্য, যেই জুলাই তাকে অগ্নিঝরা বক্তব্য দিতে বাধ্য করেছে। হয়তো গৃহিণী ছিলেন, কিন্তু এখন গ্লোবাল র্যাঙ্কের বক্তা হয়েছেন, রক্ত তাকে শিখিয়ে দিয়েছে। তার আকুতিগুলো শুনছিলাম, আলহামদুলিল্লাহ, এই জন্যই যে আমি বেঁচে আছি। বেঁচে থাকার কথা ছিল না। আমরা এই জুলাইকে নিয়ে রাজনীতি কেন করব? যেই বন্ধুরা আজকে এখানে প্রতিবাদ করেছেন তাদের কথাও লিখছিলাম। মাননীয় এমপি আক্তার হোসেন রাশেদ এখানে বক্তব্য দিয়েছে, আমাদের মাননীয় মন্ত্রী সাকিব বক্তব্য দিয়েছে, আমরা যারা সমন্বয় করছিলাম জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থানের পর্দার পিছন থেকে এবং সামনে থেকে, একবার বলেছিলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি নির্বাসনে না থাকতেন আল্লাহর কি মহিমা, হয়তো সুসমন্বিতভাবে এটা অর্গানাইজড ওয়েতে এই জুলাই গণ অভ্যুত্থান সমাপ্ত করা সম্ভব হতো না। কারণ যারা মাঠে ছিলেন তারা সবাই হয়তো কারাগারে অথবা অন্ধকারে সেই অবস্থা ছিল। পৃথিবীর জঘন্যতম এবং ঘৃণ্যতম হত্যাকাণ্ড এবং জঘন্যতম স্বৈরাচারকে আমরা দেখেছি। যদি আমরা আয়নাগড়ে যাই, যেখানে আমার 61 দিনের অভিজ্ঞতা আছে, সেখানে একটা জানোয়ার 24 ঘন্টা থাকতে পারে না, আমরা সেখানে থেকেছি। আমার ভাই মীর কাসেম, তার ছেলে মীর কাসেম আলীর ছেলে মীর আহমদ ব্যারিস্টার, এখন এমপি, এখনো ট্রমাটাইজড, ব্যারিস্টার আরমান, সরি, কারণ ওর বাপের বন্ধু ছিলাম, আমি একসাথে জেল খেটেছি, তার নামটাই আসে কেবল মীর কাসেম আলীর, কাসেমপুর কারাগারে ছিলাম। তিনি আমাকে বলেছিলেন, আমি বললাম ভাই কেন ফেরত আসলেন? তিনি বললেন আমি যদি না আসবই আমার ছেলেটাকে ধরে নিয়ে যাবে। ফাঁসি তো তার হলো, কিন্তু ছেলেকেও তো ধরে নিয়ে গেল। আমি একটা জ্বলন্ত ইতিহাস, জীবন্ত ইতিহাস। বাবা এই জন্যই ফিরে এসেছিলেন তার সন্তানকে রক্ষা করার জন্য, কিন্তু সন্তানকে রক্ষা করতে পারে না। সেরকম একটা স্বৈরাচারের কবল থেকে মুক্তির পরে আমরা যদি বলি জুলাই কার, জুলাই কার, তাহলে জুলাই আমাদের কারুই থাকবে না। এই অবস্থা থেকে আমাদের মুক্তি পেতে হবে। পৃথিবীতে অনেক জাতি আছে স্বাধীনতার জন্য শতবর্ষ সংগ্রাম করে, কোনোদিন স্বাধীনতা পায় না, শতাব্দীর পর শতাব্দী চলে যায়, দশকের পর দশক চলে যায়, কিছুই ঘটে না। মহামতি লেনিন বলেছিলেন, দেয়ার আর ডিকেডস, নাথিং হ্যাপেন্স দেয়ার, বাট দেয়ার আর ডেজ অ্যান্ড উইকস, ডিকেডস হ্যাপেন্স দেয়ার। কোনো কোনো দশক আছে, দিন আছে, সপ্তাহ আছে, যেখানে শতাব্দী ঘটে যায়। আমরা সেই শতাব্দীকে নিয়ে এসেছি। নিউটনের কোনো আপেল নয় আন্দোলন এবং বিপ্লব গণ অভ্যুত্থান, সেই আপেলকে পেড়ে নিতে হয়েছে, পাকাতে হয়েছে। আমরা সেই আপেলকে নিয়ে এসেছি, দলীয়করণ করা যাবে না কোথাও। আমার ভাই পরোয়ার বলে গেছেন গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আসুন একসাথে বসি। সংবিধান সংশোধন কমিটিতে আপনাদের আহ্বান জানিয়েছি, আপনারা এখনো নাম দেন নাই, গতকালকে প্রথম বৈঠক করেছি। জুলাই জাতীয় সনদের প্রত্যেকটা অক্ষর বাস্তবায়ন করা হবে, আমরা প্রতিশ্রুতি দিয়েছি। আপনারা বলেছেন গণ আকাঙ্ক্ষা গণরায় বাস্তবায়ন করা হবে, সেটা কি সংস্কার পরিষদে গেলে হবে, সংবিধান সংশোধন কমিটিতে গেলে হবে না? আমি একবার বলেছিলাম তাল ধপকড়িয়া পড়িল না পড়িয়া দপ করিল এক কথাই, বাট কনস্টিটিউশনাল প্রসিডিউর হচ্ছে অ্যামেন্ডমেন্ট নেওয়া, প্রত্যেকটা অ্যামেন্ডমেন্ট হচ্ছে এক একটা সংস্কার। এইভাবে আমাদের বুঝতে হবে, মাঠের রাজনীতি করতে পারবেন, সংস্কার কমিশন করবেন, বাস জাতীয় সংস্কার পরিষদ করবেন, সাংবিধানিক সংস্কার পরিষদ করবেন, দিস ইজ অল ওয়ার্ডিং, কিন্তু প্র্যাকটিক্যাল যেটা আসতে হবে অ্যামেন্ডমেন্ট, সেটা গ্রহণ করতে হবে পার্লামেন্টে, অ্যান্ড দ্যাট উড বি দি 18th অ্যামেন্ডমেন্ট অফ দি কনস্টিটিউশন, হুইচ উড বি হিস্টোরিক কনস্টিটিউশন ইন আওয়ার সেঞ্চুরি, যেটার প্রত্যাশা নিয়ে আমাদের শহীদরা শহীদ হয়েছেন, যে আকাঙ্ক্ষা নিয়ে গণ অভ্যুত্থান হয়েছে, যার জন্য আমরা সংগ্রাম করেছি। আমার নিজের 10 বছর নির্বাসনে গিয়েছে, তাকে আমি পিঠা দিতে দেব না। গুম কমিশন আমরা অধ্যাদেশ পাশ করি নাই, কিন্তু গুমের উপর প্রতিকার এবং গুম প্রতিরোধ আইন নিয়ে এসেছি, আগামী পার্লামেন্টে আসবে ইনশাআল্লাহ, যেটা সিস্টেমেটিক এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স এর জন্য ITC অ্যাক্টের বিধান আছে, সেখানে মৃত্যুদণ্ড সহ কড়া শাস্তি আছে, বাকি সবগুলো ডিফাইন করেছি আমরা গুম প্রতিকার ও গুম প্রতিরোধ আইনে।
6: যেগুলো আপনারা আইনটা নিয়ে আসলে দেখবেন, আমরা এখনো ওয়েবসাইটে দিয়েছি, ওখানেও দেখতে পারেন। সেই অগ্নিজরা দিনগুলো আমি যদি লম্বা বক্তব্য দিই মাননীয় রাষ্ট্রপতির সময় থাকবে না, এখানে আপনারা অনেক অপেক্ষা করছেন, কিছু বিভ্রান্তিও মাঝখানে হয়েছে, যার জন্য আমার অনেক কথা বলার ইচ্ছা আছে, তবে অনেক কথা আজকে যাব বলে কিছু কথা না বলি। তার মানে হচ্ছে আন্দোলনের দিনলিপি, যারা বলেছেন যে ৩৬ দিনের জুলাই এই মুক্তির মন্দির সোপান একদিনে নির্মিত হয়নি, এই সোপান নির্মিত হয়েছে ২০০৯ থেকে শুরু করে ২০২৪ পর্যন্ত। আমরা বলি সেই মানুষজন বি দ্যাট পার্সোনালিটি হোম ম্যান ফলোস, তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। তিনি ত্যাগ স্বীকার করেছেন, সন্তান হারিয়েছেন, নিজের জীবন বিসর্জন দিয়ে হলেও, চিকিৎসায় না গিয়ে হলেও আপোষহীনভাবে বাংলাদেশের জন্য প্রাণ দিয়েছেন, আজকে শুয়ে আছেন এই আমাদের পাশে। তার অবদান নেই, ৩৬ কি এমনিতেই হয়েছে জুলাই, দীর্ঘদিনের এক এক দিনের বিন্দু বিন্দু জমে আমাদের এই সিন্ধু হয়েছে, একদিনে হয় নাই। ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত বিএনপির, ছাত্রদলের, যুবদলের, অন্যান্য বিরোধী দলের, ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সকল কর্মী নেতারা গুম খুন শিকার হয়েছে, হামলা মামলার শিকার হয়েছে অসংখ্য। কোথায় যাবে সেই ইতিহাস? যারা স্বামী হারিয়েছে, স্ত্রী তার স্বামী হারিয়েছে, মা তার সন্তানকে হারিয়েছে, গুম হয়ে আজও ফিরে নাই আমার বন্ধু ইলিয়াস, তাদের কি হবে? একদিনে হয়েছে জুলাই, স্বৈরাচারের পতন কি একদিনে হয়? পৃথিবীর ইতিহাসে সেটা আছে নাই? যদি বলি কোন আন্দোলন অহিংস হবে, সহিংস হবে, সেটা সাধারণ মানুষ নির্ধারণ করে না, সেটা মহাত্মা গান্ধী নির্ধারণ করে না। এই আন্দোলন রক্তজরা আন্দোলন, এই আন্দোলন রক্তাক্ত হবে কিনা, এই আন্দোলন সহিংস হবে কিনা, সেটা নির্ধারণ করে দিয়েছে ফেসিবাদী শেখ হাসিনা। আমরা প্রতিবাদ করেছি, আমাদের ছেলেরা মেয়েরা প্রতিবাদ করেছে, শূন্য হাতে রক্তাক্ত হয়েছে, রক্তে রঞ্জিত হয়েছে, শহীদ হয়েছে, রাজপথ পিচ্ছিল করেছে, তারপরে গণ অভ্যুত্থান হয়েছে, ফেসিবাদের মুক্তি হয়েছে। যখন কোনো আন্দোলন তার নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হতে দেয়া হয় না, তখন ইনএভিটেবল হয়ে যায়, অপরিহার্য হয়ে যায় সহিংস রক্তাক্ত আন্দোলনের। সেটাই হয়েছে বাংলাদেশে। ২০০৯ থেকে ২০২৪ এর সেই সোপানগুলো বাদ দিলে জুলাইয়ের ৩৬ দিনে কি এই আপেল টপকিয়ে পড়েছে নিউটনের আপেল? না, বন্ধুদের বুঝতে বলবো, যারা জুলাই চেতনার উপর নির্ভর করে রাজনীতি করছে সেই রাজনীতি করা যাবে না। ৭১ চেতনাকে বিক্রি করতে করতে ফেসিবাদী শেখ হাসিনা দিল্লি যে বসে আছে, আমি অনেকবার বক্তব্য দিয়েছি, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে। কেন বলেছি? তারা এই চেতনা বিক্রি করতে করতে বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিল যারা মুক্তিযুদ্ধের চেতনা বললে মানুষ ঘৃণা করত। আমরা যেন জুলাইয়ের এই চেতনাকে কোনোদিন অসম্মান না করতে হয় সেই রকম রাজনীতি করি। জুলাই আমাদের সবার, বাংলাদেশের ১৮ কোটি ২০ কোটি মানুষের সবার, সবার সম্মিলিত প্রয়াসে আমরা কেউ কেউ হয়তো নেতৃত্ব দিয়েছি, আমাদের সামনের সারিতে যারা শহীদ হয়েছেন তারাই হচ্ছে আসল জুলাই যোদ্ধা, আসল নেতা, তাদের আশঙ্কা বাস্তবায়ন করাই হবে আমাদের জন্য ফরজ। অথচ জুলাইয়ের কৃতিত্ব নেওয়ার জন্য, রাজনীতি করার জন্য সবাই প্রতিযোগিতায় নেমেছে, আমরা প্রতিযোগিতা করছি জুলাইয়ের আশঙ্কা বাস্তবায়নের জন্য। আমার ভাই পরোয়ার সাহেব বলে গিয়েছেন জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন করতে হবে সম্পূর্ণ, তার বাইরেও করব আমরা জন আকাঙ্ক্ষা অনুযায়ী। আসুন কথা বলি, সমাজের সমস্ত সেক্টরের সাথে আমরা কথা বলবো, তাদের প্রত্যাশা কি, জুলাই যোদ্ধাদের প্রত্যাশা কি, সাংবাদিক বন্ধুদের প্রত্যাশা কি, আইনজীবীদের প্রত্যাশা কি, বিশেষজ্ঞদের কাছে আমরা মতামত নেব, সংবিধান বিশেষজ্ঞদের সাথে বসবো, এডিটরদের সাথে বসবো, আমরা এমন একটা সংবিধান সংশোধনী আনতে চাই যেই সংশোধনী নিয়ে আমরা অনেক বছর চলতে পারবো। কারণ বারবার জুলাই আসে না, বারবার ৭১ আসে না, বারবার বাংলাদেশে গণ অভ্যুত্থান হবে না, এবং এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের যে অর্জিত আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা এই জাতির, সেই প্রত্যাশাকে যদি আমরা পূরণ না করতে পারি সারা জীবন আমরা দায়ী থাকব, আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে দায়ী করবে যে আপনারা বাস্তবায়ন করলেন আমাদের প্রত্যাশা। সুতরাং আমি আর দুই একটা কথা বলেই, কয়েকজনের বক্তব্যের জবাব দিয়েই আমি বিদায় নেব। সেটা হচ্ছে আমাদের এখানে শহীদ জননী এবং যিনি দুই চোখে অন্ধ হয়েছেন জুলাই যোদ্ধা, তার কিছু আকুতি আছে। আমি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে অনুরোধ করব, যারা আহত হয়েছেন কর্ম করে খেতে পারবেন তাদের বিবেচনা একটা ক্লাস করতে হবে, আর যারা এমন আহত হয়েছেন যে জীবনের জন্য বেকার হয়ে গেছেন কিছুই করতে পারবে না তাদের জন্য একটা ক্যাটাগরি করতে হবে, তারা যেমন দুই যুগে যুদ্ধ হয়েছে। যে শহীদ জননী বক্তব্য দিয়ে গিয়েছেন তার আকুতি আপনাদের শুনতে হবে, সবাই একই রকম ক্ষতিগ্রস্ত না। আমিও পার্লামেন্টে আপনাদের পক্ষে জবাব দিয়েছিলাম ক, খ এবং গ শ্রেণীর অন্তর্ভুক্ত করে শহীদ, বেশি আহত এবং কম আহত, এইভাবে আপনারা পরীক্ষা করে দেখবেন। যারা তালিকাভুক্ত হতে পারে নাই সেটা অবশ্যই আমাদেরকে তালিকাভুক্ত করতে হবে। আমি সবাইকে অনুরোধ করব, সবাইকে অনুরোধ করব, যারা বলছেন আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে বিচার পরিচালনা করতে হবে, সেটা তো আমার বক্তব্য ছিল 2025-এর 5ই ফেব্রুয়ারি প্রথম আমি এই দাবি তুলি প্রেস ক্লাবে, এখনো অডিও ভিডিও সব পাওয়া যায়, দলের পক্ষ থেকে বলেছি। রাজনৈতিক দল হিসাবে বিচার সুগম করার জন্য কনস্টিটিউশন আর্টিকেল 47-এর অনুসরণে আমরা আইন সংশোধন করেছি, আইসিটি একটা আছে। আমরা সেইভাবে ব্যক্তির যেভাবে বিচার করা যায় এই মানবতা বিরোধী এবং গণহত্যার জন্য সংগঠনেরও সেরকম বিচার করা যায়। আদালত নির্ধারণ করবে আওয়ামী লীগের পরিণতি কি হবে। আমরা এক্সিকিউটিভ অর্ডারে যেমন কোন রাজনৈতিক দলের নিষিদ্ধ ঘোষণা চাই না, কিন্তু বিচারিক পক্ষে অবশ্যই আদালত নির্ধারণ করবে এই আওয়ামী লীগের কি হবে। গণহত্যার জন্য যে দল দায়ী, যে দল মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী, সেই দায়ী কতটুকুন সেটা তদন্ত হচ্ছে আইসিটি কোর্টের যে ইন্সপেকশন টিম তারা তদন্ত করছে, আমরা নির্দেশনা দিয়েছি, শেষ পর্যায়ে আছে। ইনশাআল্লাহ আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে তাদেরকে কাঠগড়ায় দাঁড়ানো হবে, দাঁড় করানো হবে এবং তাদের বিচার নিশ্চিত করা হবে। যারা আওয়ামী লীগের নেতা কর্মী ভাই বন্ধুরা মাঝে মধ্যে দিল্লি থেকে, মাঝে মধ্যে এখানে বনে বাদাড়ে আড়াল থেকে কিছু কিছু আওয়াজ দিয়ে থাকেন, মনে রাখবেন বাংলাদেশের মানুষ গণহত্যাকারী কোনো মাফিয়া শক্তিকে এই দেশে রাজনীতি করার জন্য আর অনুমতি দেওয়া দুঃস্বপ্ন দেখার দরকার নাই। আওয়ামী লীগের এত মরদ নাই মাঝে মধ্যে আওয়াজ দিতে পারে, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের প্রশ্নে এক, ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামের জন্য এক। আমরা এই হাউজে পরস্পর তর্ক করব, বিতর্ক করব, জাতীয় সংসদে বিরোধী দল সরকারি দল আমরা বহাস করব, কিন্তু যখন সওয়াল আওয়ামী লীগের আসবে তখন আমরা সমগ্র জাতি এক, আমরা ঐক্যবদ্ধ থাকব ফ্যাসিবাদের বিরুদ্ধে, এক প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকব। এই জাতির সামনে কোনোদিন আমরা ফ্যাসিবাদের উৎপত্তি হতে দেব না, উৎপাদন হতে দেব না, কোন সরকার যাতে ফ্যাসিবাদী আচরণ না করে সেই জন্য জুলাই জাদুঘর আজকে রেখে এসেছি, ওখানে যেয়ে দেখে আসবেন। সবক নিয়ে আসতে হবে সমস্ত সরকারকে, যাতে কোন সরকার ফ্যাসিবাদী আচরণ না করে, সেই জন্য ওইটা আমরা জীবন্ত জাদুঘর হিসেবে রেখে দেব। ধন্যবাদ আপনাদের সবাইকে।
1: সম্মানিত সুধীমণ্ডলী, অনুষ্ঠানের এই পর্যায়ে সভাপতির বক্তব্য প্রদান করবেন জনাব আহমেদ আজম খান এমপি, মাননীয় মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
2: Ladies and gentlemen, now the chair of today's ceremony, Mr. Ahmed Azam Khan, Member of Parliament, Honorable Minister, Minister of Liberation War Affairs, is requested to kindly deliver.

বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইশরাক হোসেন, সামনে উপস্থিত মাননীয় মন্ত্রীবৃন্দ, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব, আমার সামনে উপস্থিত বিভিন্ন মন্ত্রণালয়ের সচিববৃন্দ, এক্সিলেন্সিজ, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জুলাই শহীদের সম্মানিত পরিবারবৃন্দ, সম্মানিত জুলাই যোদ্ধাবৃন্দ, জেলা প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সম্মানিত অভ্যাগত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এই অনুষ্ঠানটি একটি রাষ্ট্রীয় অনুষ্ঠান। কোন রাষ্ট্রীয় অনুষ্ঠান? যে রাষ্ট্র একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করে নতুন একটি রাষ্ট্র ব্যবস্থা তৈরি করবার যাত্রা শুরু করেছেন, সেরকম সেই নবযাত্রার, সেই অভ্যুত্থানের পরিবর্তিত রাষ্ট্র ব্যবস্থার উপরে দাঁড়িয়ে সেই রাষ্ট্রীয় অনুষ্ঠান। আমরা রাষ্ট্রীয় অনুষ্ঠান, দলীয় অনুষ্ঠান, সংসদের অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠানকে কিভাবে পালন করব, আমাদের কিন্তু ওই গণ অভ্যুত্থানের ফ্যাসিবাদীর পলায়নের মধ্য দিয়ে সেটাও কিন্তু সেই সুশৃঙ্খলতা, সেই গণতান্ত্রিক রীতি নীতি, সেই অনুষ্ঠানের বিভিন্ন অবয়বকে নিশ্চয়ই আমরা ধারণ করব, নিশ্চয়ই আমরা লালন করব এবং নিশ্চয়ই আমরা পালন করব। আজকের অনুষ্ঠানের প্রারম্ভে যে অবস্থাটা দেখেছি, সত্যি কষ্ট পেয়েছি। যে বিষয়টা নিয়ে কারুর কারুর আপত্তি থাকতেই পারে, ভুল আমার থাকতে পারে, ভুল মন্ত্রণালয়ের থাকতে পারে, আমরা তো মানুষ, ভুল করতেই পারি, কিন্তু তার অভিযোগ সুনির্দিষ্ট সুশৃঙ্খলভাবে করলে যত সুন্দর হয় একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে, যে অভিযোগটা জনসভায় একরকম হতে পারে, একটা রাষ্ট্রীয় অনুষ্ঠানে আরেক রকম হতে পারে, আমরা যদি সেই সুশৃঙ্খলতার দিকে না হাঁটি, তাহলে এই গণ অভ্যুত্থানের পরবর্তী রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের যাত্রা কি করে শুরু করব? আমাদেরকে প্রথমে গণতন্ত্রের চর্চায় একটা সুশৃঙ্খল জাতি হিসেবে নিজেদেরকে নিয়ে আসতে হবে। সেখানে আমরা যারা রাজনীতি করি, আমাদের দায়িত্ব সবচেয়ে বেশি। সেই দায়িত্ব আমরা যদি পালন না করি, তাহলে
আমাদের রাজনৈতিক কর্মী বা দলের বাইরে যারা আছে তারা কি দেখবে, কি বুঝবে, কি অনুসরণ করবে। আজকের অনুষ্ঠান একটা রাষ্ট্রীয় অনুষ্ঠান হিসেবে আমি যা দেখলাম সেটা অত্যন্ত কষ্টদায়ক। এবং রাষ্ট্রীয় অনুষ্ঠান পার্লামেন্ট নয় যে এখানে ওয়াকআউট করার কোন বিষয় আছে, প্রতিবাদ করে বক্তব্য দিতে পারেন, এটাই তো জুলাই গণ অভ্যুত্থানের চেতনা। বক্তব্য দিয়ে আপনি সুন্দরভাবে বসুন, অন্যের বক্তব্য শুনুন, তা না করে যেমনি মেথু বক্তৃতায় বা বিভিন্ন জায়গায় এখন যে ধরনের জনসভায় অশ্রাব্য গালিগালাজ হচ্ছে, এটা যেমন রাজনীতি নয়, এটা যেমন গণতান্ত্রিক কর্মকাণ্ডের মধ্যে পড়ে না, এটা যেমন একটা অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র ব্যবস্থায় গণতান্ত্রিক চর্চায় যায় না, সভ্য রাজনীতিতে যায় না, ঠিক তেমনি রাষ্ট্রীয় অনুষ্ঠানে এ ধরনের উচ্ছৃঙ্খলতা কোনো সভ্য সমাজে যায় না। ভুল হতে পারে, আমার হতে পারে, মন্ত্রণালয় হতে পারে, আপনার হতে পারে, সেই ভুলগুলো আমরা সকলে মিলে তো সংশোধন করব। সেই ভুলগুলো সংশোধন করবার জন্য সুযোগ দিতে হবে, বলতে হবে, উচ্ছৃঙ্খলতা করে নয়। এটাই আমাদের আগামী দিনে খুব শক্ত করে শিখতে হবে, শক্ত করে চর্চা করতে হবে। আমি বেশ কদিন যাবৎ এই মেথু বক্তৃতায় দেখছি বিভিন্ন জায়গায় রাজনীতির নামে, গণতান্ত্রিক স্বাধীনতার নামে অশ্রাব্য গালিগালাজ হচ্ছে। এটা কিন্তু গণতন্ত্র না, ওটা কিন্তু গণতন্ত্রের স্বাধীনতা না। যেমনি আপনার বাড়িতে বসে আপনি যখন একটা গানের অনুষ্ঠান করবেন, মাইক দিয়ে পাশের বাসায় রাত্রি ১২টায় ডিস্টার্ব করাটা আপনার স্বাধীনতা না। আপনার স্বাধীনতা আপনার বাড়িতে মাইক ছাড়া নিজেরা সারা রাত গান শুনুন, অন্যকে ডিস্টার্ব করার স্বাধীনতা না। ঠিক তেমনি কতটুকু গণতন্ত্র মানেই অবারিত স্বাধীনতা, যাকে যা খুশি তাই বলা, এটাও কিন্তু গণতন্ত্রের চর্চা না। সেটা বুঝতে হবে, সেটা যদি আমরা না বুঝি, সেটা যদি আমরা সেভাবে চর্চা না করি, তাহলে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের চেতনা তো লুণ্ঠিত হবে, ভুলুণ্ঠিত হবে, এটা আমাদের বুঝতে হবে। আমাদের অনেকে বলেছেন, আমার এক শহীদ জননী বলেছেন, আরো অনেকে বলেছেন, আমরা এখনো কিছুই এখনো এই পেলাম না, এখনো ওই পেলাম না, এখনো বিচার হলো না। সত্য বলেছেন, একমত, এখনো অনেক কিছু পাননি, এখনো বিচার হয়নি, কিন্তু গণ অভ্যুত্থানের পর এই সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার, কত বছর ক্ষমতায়, কত যুগ ক্ষমতায়, মাত্র ৫ মাস, এটা বুঝতে হবে আপনাকে। আপনি ৪ বছরের মাথায় যদি বলতেন, ৪টি বছর চলে গেল আমরা কিন্তু এই গণ অভ্যুত্থানের কিছুই পাই নাই, কিন্তু ৫ মাসে তুলনামূলকভাবে ইঞ্চি ইঞ্চি করে আমরা কিন্তু অনেকটা দেবার চেষ্টা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে গণ অভ্যুত্থানের প্রত্যেকটা শহীদ, প্রত্যেকটা জুলাই যোদ্ধা, আহত, পঙ্গু, অন্ধ প্রত্যেকের পাশে দাঁড়াবার জন্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, জুলাই অধিদপ্তর আমরা প্রতিষ্ঠা করেছি। এবং এখন পর্যন্ত জুলাই শহীদদের সঞ্চয়পত্র দিয়েছি ২৩১ কোটি টাকার। আমরা
জুলাই শহীদদের ভাতা দিয়েছি 18 কোটি টাকা। আমরা জুলাই যোদ্ধাদের এককালীন অনুদান দিয়েছি 214 কোটি টাকা। আমরা জুলাই যোদ্ধাদের অন্যান্য ভাতা দিয়েছি 169 কোটি টাকা। এবং বিদেশে চিকিৎসা বাবদ আমরা দিয়েছি 362 কোটি টাকা, মোট 1006 কোটি টাকা। 1000 কোটি এবং 6 কোটি টাকা জুলাই যোদ্ধাদের জন্য, তাদের চিকিৎসা এবং বিভিন্ন ভাতার জন্য আমরা এই 5 মাসে ব্যয় করতে পেরেছি, মাত্র 5 মাসে। আমাকে অনেকে এখানেও বলেছেন, আমাকে বাইরেও বলেন, অনেক জুলাই জুলাই যোদ্ধা আছে যারা এখনো গেজেটভুক্ত হননি, বন্ধ করে দেয়া হয়েছে। কারা বন্ধ করেছে? আমরা বন্ধ করি নাই, জনাব তারেক রহমানের সরকার বন্ধ করে নাই। আমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে প্রথম সভায় বলেছি, অনেক জুলাই যোদ্ধা গেজেট ভুক্ত হয়নি, উপেন করে দিলাম, জুলাই যোদ্ধারা গেজেট ভুক্ত হবেন। কেন বন্ধ হয়েছিল, কোন উদ্দেশ্যে জানি না, আমি আপনাদের বলছি। যেমনি ওই 71-এর মুক্তিযুদ্ধের পর গত ফ্যাসিবাদের 18 বছরে প্রায় 85,000-এর উপরে অমুক্তিযোদ্ধা বা ভুয়া মুক্তিযোদ্ধার একটা ফ্যাক্টরি ছিল, সেখান থেকে বের করে এই এত ভুয়া মুক্তিযোদ্ধা তারা তৈরি করেছে। আর অনেক মুক্তিযোদ্ধা বিএনপি সহ বিরোধী দলের বলে বাদ দিয়েছে। আমরা কোন জুলাই যোদ্ধাকে বাদ দেব না, আর ওই ভুয়া মুক্তিযোদ্ধার মতো জুলাই যোদ্ধা না, তাদেরকে গেজেট ভুক্ত করব না। কথা দিচ্ছি আপনাদের সাথে, কথা দিচ্ছি, পরিষ্কার বলতে চাই, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এই জুলাই গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের জন্য প্রত্যেকটি জুলাই যোদ্ধা শহীদ পরিবারের প্রত্যেকের জন্য আমরা নিবেদিত প্রাণ হয়ে কাজ করব, কথা দিয়ে যাচ্ছি আজকে আপনাদের সাথে। আর একটি কথা, আমার শ্রদ্ধেয় নেতা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তবু আমি বলি, জামায়াতের বন্ধুরা প্রায়ই বলেন 72% ভোট আপনারা অবজ্ঞা করেছেন। আরে ভোট তো আজকের মাননীয় প্রধানমন্ত্রী, তখনকার বিএনপির মাননীয় চেয়ারম্যান নিজে বলেছেন যে আপনারা ভোট দেন, অর্থাৎ এই 72% ভোটের 51% তো বিএনপির ভোট। কার ভোটের জন্য আপনারা এভাবে কথা বলেন? আমাদের ভোট কেন? আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। এই যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে বসে আছেন, ওই যে একটা কমিটি হয়েছিল ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে, সেই কমিটিতে বিএনপির প্রতিনিধি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, তিনি ওখানে কাজ করেছেন এবং এই জুলাই সনদ প্রথম দিন এই পার্লামেন্টের সাউথ প্লাজায় প্রথম বিএনপি স্বাক্ষর করেছে। ভুলে গেলে চলবে না, এনসিপি স্বাক্ষর করে নাই, অনেক পরে করেছে, প্রথম স্বাক্ষর করেছে বিএনপি। তাই বলতে চাই, গতকালকে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছি ওই ফার্ম গেটে কৃষিবিদ ইনস্টিটিউটে, স্পষ্ট করে বলেছেন আমরা জুলাই সনদ এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ শুরু করে দিয়েছি, একটা একটা করে সংস্কার শুরু করে দিয়েছি। আরে মাননীয় প্রধানমন্ত্রী, শপথ নেবার পরে তো রাস্তায় বের হয়েই তো প্রথম সংস্কার, যে কোনো সিগন্যাল বন্ধ হবে না। আজকে তো প্রায় 70-টার উপরে ঢাকার সিগন্যাল অটো হয়ে গেছে, প্রথম সংস্কার তো তিনি প্রথম দিন থেকেই শুরু করেছেন। এখানে গোলাম পারওয়ার সাহেব বলে গেছেন, যারা জুলাইতে আত্মাহুতি দিয়েছে তারা এমপি মন্ত্রী হতে চাননি। আমাদের 60 লক্ষ
দক্ষ নেতা কর্মী এবং যারা জুলাইয়ের আত্মাহুতি দিয়েছেন, আমরা তো সকলে একাকার হয়ে আন্দোলনটা করেছি রাষ্ট্র পরিচালনার জন্যে, তাদের প্রতিনিধি আমরা, আপনারাও যেমনি তাদের প্রতিনিধি হয়ে নির্বাচন করেছেন, এমপি হয়েছেন, বিরোধী দলে এসছেন, রাষ্ট্র তো পরিচালনা করতে হবে তাই না? অতএব আমাদের আকাঙ্ক্ষা, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঘোষণা, আমরা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গঠন করব, জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ করব ইনশাআল্লাহ। আপনাদের

0: কোনো অসংলগ্ন কিছু থাকলে সেটা সংশোধন করবার, আর আপনারা যারা আছেন এত চমৎকার সহযোগিতা করেছেন আমাদের অনুষ্ঠানকে সার্থক করবার জন্যে, আমার পক্ষ থেকে, আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সহযোগিতা করেছেন বিভাগীয় কমিশনার, ঢাকা জেলা প্রশাসন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বিভিন্ন মন্ত্রণালয় সহযোগিতা করেছেন, ধন্যবাদ জানাচ্ছি। সামরিক এবং বেসামরিক কর্মকর্তারা সহযোগিতা করেছেন, ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে আসুন আমরা সকলে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাই একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
1: শ্রোতা মণ্ডলী, অনুষ্ঠানে এবার প্রধান অতিথির ভাষণ প্রদান করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম।
2: Distinguished guests, we now invite the chief guest of this ceremony, His Excellency, the Honorable President of the People's Republic of Bangladesh, Mr. Hafizuddin Ahmed Bir Bikram, to kindly deliver his address.
3: Bismillah ar-Rahman ar-Rahim. Sarmanita Sabhapati. বিশেষ অতিথি, মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রীবৃন্দ, জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাগণ, সংসদ সদস্যবৃন্দ, এক্সেলেন্সিজ যারা এখন নাই এখানে, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, গণমাধ্যমের সম্মানিত প্রতিনিধিবৃন্দ, উপস্থিত শ্রোতৃমণ্ডলী, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ মহান জুলাই গণ অভ্যুত্থান দিবস, যাতে ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা এক অবিস্মরণীয় দিন। গণতন্ত্র, ন্যায়, মানবিক মর্যাদা রক্ষায় মুক্তিগামী ছাত্র জনতার বিজয়ের দিন। 2024 সালের এই দিনে ছাত্র জনতার সুতীব্র গণ অভ্যুত্থানের মুখে দীর্ঘ দেড় দশকের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। ফ্যাসিবাদী সরকার বশংবদ্ধ ব্যক্তিবর্গ পালাতে বাধ্য হয়, মুক্ত হয় স্বদেশ, সূচিত হয় নূতন প্রভাত। শ্রোতৃবৃন্দ, প্রথমে আমি জুলাই অভ্যুত্থানে শহীদ ব্যক্তিবর্গের রুহের মাগফিরাত কামনা করছি, গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, ইয়ামিন, ফারহান, নাফিজ, সজল, রাব্বি, মিরাজ, এনাম, তাইম, নাইমা, ছোট্ট শিশু রিয়া গোপ ও আহাদ সহ জুলাই অভ্যুত্থানে আত্ম উৎসর্গকারী হাজারো বীর শহীদকে। তাদের আত্মদান ও দেশপ্রেম জাতিকে চিরকাল অনুপ্রাণিত করবে। শ্রোতৃমণ্ডলী, আমি বেশি সময় নেব না, আপনাদেরকে ধন্যবাদ দেই ধৈর্য ধরে এতক্ষণ বসে আছেন। প্রকৃতপক্ষে বক্তৃতা দেওয়ার মানসিকতা হারিয়ে ফেলেছি। আজ এই অনুষ্ঠানটি একটি জাতীয় অনুষ্ঠান, সলেম অকেশন, জুলাই যোদ্ধাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্যই রাষ্ট্র এই অনুষ্ঠানের আয়োজন করেছে। কিন্তু যে দৃশ্য এখানে দেখলাম সেটি দিয়ে অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত হয়েছি, ব্যথিত হয়েছি। সকালটা ভালোই কেটেছিল, টেলিভিশনে দেখেছি জুলাই জাদুঘর উদ্বোধনী অনুষ্ঠানটি, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী এবং অন্যান্য দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন। জুলাই যোদ্ধাদের একটি মিলন মেলা দেখতে পেয়েছিলাম সকালে, জাতীয় ঐক্য সহজেই প্রতিভাত হয়েছিল। কিন্তু বিকেলের এই অনুষ্ঠানটিতে যা দেখলাম এটি অভিপ্রেত ছিল না, একেবারে অনভিপ্রেত। জাতীয় অনুষ্ঠানে আমরা তো জাতীয় ঐক্যের কোনো বহিঃ প্রকাশ দেখাতে পারলাম না, ভুল তো মানুষ করেই, নিশ্চয়ই এখানে ডকুমেন্টারিতে অনেক ভুল আছে।

0: প্রথম ভুল আমি দেখেছি, সেখানে তো আবু সাইদের ছবি নাই। আবু সাইদ এই বিপ্লবের প্রতিচ্ছবি, প্রতীক, তার ছবি না থাকলে এটা কোনো ডকুমেন্টারি হলো না। সেখানে আরো নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবিও তো নাই। সুতরাং কিছু ভুল হয়েছে এবং এই ভুল মাননীয় মন্ত্রী জোর হাতে স্বীকার করেছেন, ক্ষমা চেয়েছেন, বারংবার ক্ষমা চেয়েছেন। তারপর তো শান্ত হওয়া উচিত এই ধরনের একটা জাতীয় অনুষ্ঠানে, এটাকে পুষে সংসদের মতো একটা ওয়াকআউট এটি বাঞ্ছনীয় নয়। আমি লক্ষ্য করেছি মাননীয় সংসদ সদস্য আক্তার, তিনি তার অনুসারীদেরকে প্রশমিত করার চেষ্টা করেছেন, কিন্তু বাংলাদেশের নেতাকে তো মানে না সহজে অনুসারীরা, প্রতি মুহূর্তেই তারা যে নেতার চেয়ে বড় এটা প্রমাণ দেওয়ার জন্য মুখিয়ে থাকে। সেই কারণেই এই ধরনের একটা অনুষ্ঠানের এই পরিণতি হল। এখানে যারা বিদেশি বসা ছিল, আমি মনে মনে চিন্তা করছিলাম যে ইংরেজিতেই ভাষণ দেব, বিদেশিরা দেখুক 16 বছর আমরা কিভাবে কাটিয়েছি, কিন্তু তারা তো চলেই গিয়েছে। যাই হোক, জাতীয় অনুষ্ঠানে এই ধরনের বিশৃঙ্খলতা মোটেই কাম্য ছিল না। ভাই, আমরা তো জনগণে ভোট নিয়ে এখানে এসেছি, জনগণের নির্বাচিত প্রতিনিধি, আমরা হাওয়ার থেকে উড়ে এসে বসি নাই এখানে। সুতরাং এই সরকার, নির্বাচিত একটি সরকার, এটুকু শ্রদ্ধা সম্মান প্রাপ্য। ভুল তো আমরা করি, আরো হয়তো সামনে আরো ভুল করব, সেই ভুল করলে তার জন্য মাশুলও দেব, কিন্তু সবাই মিলে ভুল সংশোধন করতে চাই। সকালের অনুষ্ঠানটা একটা চমৎকার একটা অনুষ্ঠান ছিল, প্রফেসর ইউনুস নিচে বসেছিলেন, তাকে মাননীয় প্রধানমন্ত্রী ডেকে এনে সম্মান দেখিয়ে তার পাশে বসিয়েছেন, স্টেজে উঠিয়েছেন, এটাই তো আমরা কামনা করি। সবাইকে আমরা সম্মান করতে চাই, কাউকে অপমান করার চেষ্টা চাই না। এখানে বক্তব্য দেওয়ার সময় কেউ বুয়া বুয়া বলে চিৎকার করে, রাষ্ট্রীয় অনুষ্ঠানে কি এগুলো মানায়? কবে আমরা শিখব? যাই হোক, অত্যন্ত দুঃখজনক। আমি আরো বেদনার্ত হয়েছি, অভিভূত হয়েছি, মা তার অন্ধ ছেলেকে নিয়ে এখানে দাঁড়িয়েছেন, তার ছেলেটি চোখ হারিয়েছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, আইনের শাসন কায়েম করার জন্য। আজকে তারা আমাদের সামনে এসে দাঁড়িয়ে যদি মর্যাদাই না পান, তাদেরকে যদি আবারও ছোটখাটো চাওয়া পাওয়ার জন্য মন্ত্রীদের দাঁড়াতে দাঁড়িয়ে ঘুরতে হয়, সেটি জাতির জন্য লজ্জা। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এখানে দুজন মন্ত্রী নিচে জুনায়েদ সাকিব মাননীয় মন্ত্রী চমৎকার বক্তব্য দিয়েছে, এই সরকার তো আপনাদের নির্বাচিত সরকার, আমরা ভুল করলে আমাদেরকে শুধরিয়ে দিবেন, আমরা তো আর আওয়ামী লীগ হতে পারবো না, হতেও চাই না। আওয়ামী লীগে দেখেন তাদের কোনো অনুশোচনা নাই, এত অন্যায়, অবিচার, খুন, গুম, মানি লন্ডারিং, হত্যা, নির্যাতন, আয়নাঘর, এতে তারা কোন লজ্জাবোধ করে না। তো আবার বলে যে ডিসেম্বর মাসে আসেন দেশে এসে পদার্পণ করবেন, আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে, দেশে আছেন, দেখা হবে ইনশাল্লাহ রাজপথে। 27 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, এখন 82 বছর বয়সে আরেকটা করব বাংলাদেশের জন্য। বাংলাদেশের জনগণের শাসন, গণতন্ত্র চিরস্থায়ী করে যাব। আমরা রক্ত দিয়েছি এই দেশের জন্য, যুদ্ধে আহত হয়েছিলাম 1971 সালে, এই ধরনের বাংলাদেশ দেখার জন্য নয়। ইনশাল্লাহ জুলাইয়ের যে ইতিহাস, গৌরবের ইতিহাস, পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে তাদের এরকম নাগরিক নাই যে উদ্যত সঙ্গিনের সামনে দুয়ার তুলি আবু সাইদের মতো দাঁড়াতে পারবে। কোন জাতি এত সাহসী? আমরা সেই জাতি, তাদেরকে নিয়ে আমরা গর্ববোধ করি। আপনারা যারা এখানে এসেছেন জুলাই যোদ্ধারা, মন খারাপ করবেন না, যারা জীবন দিয়ে গেছে 71 সালে, তারাও কিছু পায় নাই, আপনারাও যা প্রাপ্য হয়তো পাবেন না, কিন্তু এই সরকারের কাছ থেকে নিশ্চয়ই সম্মান আপনারা পাবেন। আমরা সেই সম্মান আপনাদেরকে দেব, গরিব দেশের যতটুকু সাধ্য আছে সব কিছু উজাড় করে দেব আপনাদের কল্যাণের জন্য। বাংলাদেশের এই সরকারের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ জুলাইতে যারা আত্মাহুতি দিয়েছে সেই সব পরিবারের রক্ষণাবেক্ষণ করা, এটাই সবচাইতে পবিত্র দায়িত্ব। যারা আহত, চোখের দৃষ্টি হারিয়েছে, অঙ্গ হারিয়েছে, তাদেরকে সুস্থ তোলে তারা সুস্থ করে তোলা এই সরকারের পবিত্র দায়িত্ব। ইনশাল্লাহ আমরা সবাই মিলে সেটি পালন করব। জুলাই গণ অভ্যুত্থান আমাদেরকে রাষ্ট্র পুনর্গঠনের সুযোগ এনে দিয়েছে। আমাদের লক্ষ্য হওয়া উচিত একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, যেখানে প্রতিটি নাগরিক সমান অধিকার ও মর্যাদা পাবে। আজ আমরা একটি নূতন যাত্রার সূচনা পর্বে দাঁড়িয়ে আছি। এই যাত্রা পথ সহজ নয়, মতের ভিন্নতা থাকবে, কিন্তু জাতীয় স্বার্থ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের ঐক্য, সংযম ও প্রজ্ঞার পরিচয় দিতে হবে। আমাদের সজাগ থাকতে হবে যাতে কোনো বিভাজন, কোনো বিদ্বেষ বা কোনো সংকীর্ণ স্বার্থ যেন আমাদের জাতীয় অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে। আজকে এই দৃশ্যটি একেবারেই অনভিপ্রেত ছিল। ভুল ত্রুটি তো হবেই মানুষের, সেটি আমরা সবাই মিলে শুধরে নেব। কোনো কিছুই তো পারফেক্ট না, মানুষ তো ভুল করতেই পারে। কিন্তু এইভাবে যে বিদেশি অতিথির সামনে যে নাস্তানাবুদ হলাম, এটি আমাকে খুবই ব্যথিত করেছে। এবং এই ঘটনায় সবচেয়ে খুশি হবে যিনি পাশের দেশে বসে আছেন, তার জন্য অত্যন্ত আনন্দের একটি দিন। যাই হোক, আমরা এটার থেকে ভবিষ্যতে শিক্ষা নেব। আমি ধন্যবাদ জানাই সরকার সমর্থক যারা এখানে বসে আছেন, আপনারা যারা ধৈর্য ধরে রেখেছেন, কোনো পাল্টা কথাবার্তা বলেন নাই, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আসুন মহান জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে হৃদয়ে ধারণ করে ঐক্য, দেশপ্রেম, সততা ও পারস্পরিক শ্রদ্ধার শক্তিতে আমরা এগিয়ে যাই। শহীদদের রক্তে অর্জিত এই নতুন সম্ভাবনাকে আমরা একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও সুধী সমৃদ্ধ নতুন বাংলাদেশ নির্মাণের দৃঢ় অঙ্গীকারে রূপান্তরিত করি। 1971 মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। 71 এই জনযুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধ, একইভাবে জুলাইয়ের এই যুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। কেউ কেউ বলতে শুনেছি, আমরা কি নির্বাচনের জন্য জীবন বিসর্জন দিয়েছি নাকি? নির্বাচন তো গণতন্ত্রের অনুষঙ্গ। এই দেশে যতদিন গণতন্ত্র থাকবে, সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, ততদিনই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে। সুতরাং গণতন্ত্র কোনো হেলাফেলার জিনিস নয়। যাদের জনগণের সামনে দাঁড়াবার শক্তি নাই, যাদের সেই অতীত নাই, জনগণ জনকল্যাণ যাদের মাথার মধ্যে নাই, তারা নানা ধরনের তত্ত্বে সমাবেশ ঘটাবে। অনেক কথা বলার ছিল, কিন্তু রাষ্ট্রপতি হিসাবে সব কথা বলা ঠিক না। ঐক্য বিনষ্ট হয় এরকম কোনো কথা বলতে চাই না। আমি খুবই সামান্য মানুষ। এখানে যা কিছু সম্মান দিয়েছে, আমাদের দল দিয়েছে, জনগণ দিয়েছে, মহান জাতীয় সংসদ দিয়েছে, আমি ক্ষুদ্র ব্যক্তি। কিন্তু একটি বড় চেয়ার আপনারাই দিয়েছেন, সেখানে বসে আছি। চেয়ারের মর্যাদা যাতে সবসময় থাকে, সেই জন্য, আমার জন্য নয়, চেয়ারের মর্যাদা রক্ষার জন্যে, বাংলাদেশের মর্যাদা রক্ষার জন্যে আমরা প্রত্যেকটি নাগরিক সচেতন থাকব, এই কামনা করে বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।
1: শ্রোতা বন্ধুরা, জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 উপলক্ষে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা, এবারে জাতীয় সংগীত। এবারে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটবে।

0: বন্ধুরা, জুলাই গণঅভ্যুত্থান দিবস 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা আবারও জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আহতদের সহমর্মিতা জানিয়ে আমরা বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত আজকের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার শেষে বিদায় নেব। তবে বিদায়ের আগে জানিয়ে যাই, আজকের এই সরাসরি সম্প্রচারের ধারা বর্ণনায় ছিলাম আমি শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ আরিফুল ইসলাম, মোহাম্মদ শামীম আহমেদ, স্টুডিও তত্ত্বাবধানে মারুফ রবিউল আউয়াল ও মোহাম্মদ আমিনুল ইসলাম, সরাসরি সম্প্রচারের সমন্বয় এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এএসএম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং আজকের সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। শ্রোতা বন্ধুরা, জুলাই চেতনায় উদ্বুদ্ধ থাকুক, শুদ্ধ হোক আমাদের জীবন, এই কামনায় আপনাদের আবারও সবাইকে নিরন্তর শুভকামনা জানিয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে জাতীয় বেতার ভবনের স্টুডিওতে।
1: এতক্ষণ বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ঢাকায় জুলাই গণঅভ্যুত্থান দিবস 2026 পালন উপলক্ষে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে আয়োজিত আলোচনা অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্স FM 90 মেগাহার্সে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ডে, এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে।

পাঁচমিশালি গানে এবারে শুনবেন আধুনিক গান। শিল্পী রুকসানা আহমেদ রুকসি, গীতিকার কামরুজ্জামান কাজল, সুরকার মান্নান মোহাম্মদ।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি তানিয়া সুলতানা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হতাহতের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। তিনি আজ রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে জুলাই 36 শীর্ষক আলোচনা সভায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধীর বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত 17 বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন এবং গুম খুনের শিকার হয়েছেন, তাদের নামে নিজেদের এলাকায় যে কোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রসঙ্গে তারেক রহমান বলেন, দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠান স্থান হবে না। 2024 সালের গণ অভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়, অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ। তিনি বলেন, 1971 সালের মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, আর 2024 সালের গণ অভ্যুত্থান ছিল দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার। 71-এর মুক্তিযোদ্ধাদের মানুষ যেমন ভুলে যায়নি, একইভাবে 2024 সালের গণ অভ্যুত্থানের শহীদদেরকেও জনগণ কখনোই ভুলবে না। পরে প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন এবং জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস সম্পর্কে অবহিত হন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জায়মা রহমানও তার সঙ্গে ছিলেন। এদিকে আজ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হচ্ছে। 2024 সালের এই দিনে অবসান হয় 16 বছরের ফ্যাসিস্ট শেখ হাসিনার দুঃশাসনের। দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা আজ সকালে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, বিএনপি সরকারের অধীনে বাংলাদেশে পরিবর্তনের এক নতুন অধ্যায় শুরু হয়েছে। তিনি জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় দেশ পুনর্গঠনের অঙ্গীকার করেন। দিবসটি উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে সভা অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধারা তাদের অনুভূতি প্রকাশ করেন। জুলাই শহীদ পরিবার এবং আহত সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। আজ দেশের 64টি জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হচ্ছে। দেশের সকল জেলায় জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। দিবসের তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতারে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হচ্ছে। দিবসটি উপলক্ষে বাদ জোহর সকল মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের মহান শহীদদের রক্তের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য দেশের অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি আজ বরিশালের আমতলার মোড় এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার ত্যাগের মূল উদ্দেশ্যই ছিল একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন করা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটনের সাথে ইরানের আলোচনার ভালো অগ্রগতি হচ্ছে, তবে তিনি সতর্ক করে বলেছেন, আলোচনা ব্যর্থ হলে তেহরানের উপর কঠোর হামলা চালানো হবে। ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত প্রেস টিভি জানিয়েছে, হরমুজ প্রণালীর মধ্য দিয়ে একটি মধ্যবর্তী করিডোর প্রতিষ্ঠার লক্ষ্যে ওমানের সাথে আলোচনার নতুন পর্বে প্রবেশ করেছে। মার্কিন গণমাধ্যম জানায়, দেশটির সামরিক বাহিনী ইরান যুদ্ধে তাদের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী থাট এর প্রায় 80% পাশাপাশি নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের বৈশ্বিক মজুদের প্রায় পুরোটাই ব্যবহার করেছে। গতরাতে ইউক্রেনের উপর রাশিয়ার ব্যাপক মাত্রায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত 14 জন নিহত ও অপর 22 জন আহত হয়েছে। এটি চলতি বছর কিয়েভের উপর অন্যতম প্রাণঘাতী হামলা। ইউক্রেনের কর্মকর্তারা জানান, রাজধানী কিয়েভ ও এর পার্শ্ববর্তী জেলাগুলোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বাড়িঘর ও গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে আরও লোকজন আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আমাদের অনুষ্ঠান মেলায় এখন রয়েছে কৃষক কাটের গান, শিল্পী এ কে এম আবদুল্লাহ আল মুর্তজা মুহিন ও নাসরিন আক্তার বিউটি। গানে কথা সাজিয়েছেন মনিরুজ্জামান মনির, সুর করেছেন মকসুদ জামান মিন্টু।

0: শুনছিলেন কৃষক কাঠের গান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধুরা, এখন শুনবেন লালন গীতি, শিল্পী ফরিদা পারভীন।

0: পরপর দুখানি লালন গীতি শুনলেন ফরিদা পারভিনের কণ্ঠে বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার
1: নতুন বাংলাদেশ।
3: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠানমালায় এখন রয়েছে জুলাই গণ অভ্যুত্থানের গান। শিল্পী এ কে এম আব্দুল্লাল, মুর্তজা মুহিন ও সহশিল্পীবৃন্দ। গানে কথা সাজিয়েছেন এস এম নাসিরুদ্দিন, সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

বাংলাদেশ বেতার ঢাকা। আমাদের অনুষ্ঠান মেলায় এখন রয়েছে আধুনিক গান, শিল্পী ডলি সায়ন্তনী। প্রথম গানের কথা সাজিয়েছেন শামসুদ্দিন হীরা, সুর করেছেন আজাদ মিন্টু।

0: পরপর দুখানি জুলাই গণ অভ্যুত্থানের গান শুনলেন। প্রথম গানের শিল্পী ছিলেন মনির খান ও সহশিল্পী বৃন্দ, এবং শেষ গানটি শুনলাম এ কে এম আবদুল্লাহ আল মুর্তজা মুহিন ও সহশিল্পী বৃন্দের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা আয়োজনে এবারে রয়েছে আধুনিক গান। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন ডলি সায়ন্তনী, গীতিকার শামসুদ্দিন হীরা, সুরকার আজাদ মিন্টু।

শ্রোতা বন্ধুরা, আপনারা আধুনিক গান শুনছেন। এবারের শিল্পী তপন চৌধুরী, গীতিকার মাহমুদ শফিক, সুরকার হাবিবুল আলম খান।

শুনছেন আধুনিক গান। এবারে শিল্পী চম্পাবনি, গানের কথা লিখেছেন আয়াত হোসেন উজ্জ্বল, সুর করেছেন মোহাম্মদ রফিকুল আজিজ টিটু।

0: আধুনিক গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে স্বরচিত কবিতা পাঠের বিশেষ অনুষ্ঠান ৩৬ এর পঙ্ক্তিমালা। গ্রন্থনায় ও উপস্থাপনায় মহিউদ্দিন তাহের।

0: আমি মাঠের ডাকে মাঠের মাঝেই বিপুল আশায় হারিয়ে যাব, আমি স্বপ্ন মেখে সবুজ বুকে আবুক হৃদয়ে বাড়িয়ে যাব, আমি নিজুত জীবন রাঙিয়ে দিতে জীবনটাকে ছাড়িয়ে যাব। প্রিয় শ্রোতা বন্ধু, আন্দোলনের সময়কার একটি কবিতা অকুতুব হয় থেকে কিছু পঙ্ক্তি উচ্চারণের মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে স্বরচিত কবিতা পাঠের বিশেষ অনুষ্ঠান ছত্রিশের পঙ্ক্তিমালায়। ৩৬ জুলাই বাংলাদেশের প্রচলিত ক্যালেন্ডারের কোনো বাস্তব তারিখ নয়, এটি একটি প্রতীকী নাম যা ২০২৪ সালের ৫ই আগস্টকে বোঝাতে ব্যবহৃত হয়। ২০২৪ সালের জুলাই মাসে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে বৃহত্তর সরকার বিরোধী গণ আন্দোলনের রূপ নেয়। আন্দোলনকারীদের মধ্যে একটি প্রতীকী ধারণা গড়ে ওঠে যে জুলাই শেষ হয়নি, কারণ তাদের দাবি ও আন্দোলন আগস্টের প্রথম কয়েকদিনও অব্যাহত ছিল। তাই আগস্টের ১ থেকে ৫ তারিখকে প্রতীকীভাবে ৩২, ৩৩, ৩৪, ৩৫ ও ৩৬ জুলাই বলা হয়। ফলে ৫ আগস্ট হয়েছে ৩৬ জুলাই। বন্ধুরা, জুলাই গণঅভ্যুত্থান বা ৫ই আগস্ট বা ৩৬ জুলাই, এই দিবসের স্মরণে স্বরচিত কবিতা পাঠের বিশেষ অনুষ্ঠান ৩৬ পঙ্ক্তিমালায় স্বরচিত কবিতা পাঠের জন্য আমন্ত্রিত হয়েছেন একগুচ্ছ কবি। কবি মেকল বলেছেন, কবিতা বলতে আমরা বুঝি সেই শিল্প যা শব্দকে ব্যবহার করে এমনভাবে যা কল্পনার রাজ্যে জাগিয়ে দেয় এক স্বপ্ন, তার প্রতিফলন আমরা যুগে যুগে সমাজ পরিবর্তনের ধারায় রচিত নানা কর্মযজ্ঞে দেখতে পাই। তাই কবিতা কেবল কল্পলোকে ডুব দেবার ক্যানভাসই নয়, কবিতা সত্য, ন্যায় এবং স্বাধিকার আন্দোলনে জনজোয়ার সানিয়ে তুলবার এক জুৎসই হাতিয়ারও বটে। উত্তরাধুনিক যুগের কবিতাও তাতে ব্যতিক্রম নয়। চলুন একে একে শুনে নেই আজকের আমন্ত্রিত কবিদের উচ্চারণে তাদেরই লেখা কিছু কবিতা। প্রথমে স্বরচিত কবিতা পাঠ করবেন কবি হাসান হাফিজ।
1: সাহসী তারুণ্য শক্তি রাজপথে, জুলাই তোমার জন্য অপেক্ষায় থাকতে হয় দীর্ঘ দেড় যুগ। আগুনের ডানা মিলে উড়ে আসো তুমি, রক্তচক্ষু শৃঙ্খলের হত্যা গুম ডান্ডাবেরি নিপীড়ন লুণ্ঠন ধর্ষণ যত অপকর্ম, প্রতিহিংসা পৈশাচিক বাধাবিঘ্ন ভেঙে চুরে চুরমার করা একমাত্র তোমাকেই সতত মানায়। জুলাই এসেছো তুমি স্বাগত শুভম, তোমার অস্তিত্ব জুড়ে জল জলে রক্ত চিহ্ন, মৃত্যু চিরে বিকশিত স্পর্ধা শতদল, নতুন প্রগতি পথ আশাবাদ আলোর অহং, তোমাকে সংহত রূপ দিতে হবে আরো মূল্যে, সে কাজ সরল নয় প্রকৃতই সুকঠিন, রাজপথে তৈরি আছে জাগরিত ৪ কোটি সাহসী তরুণ, ৪ কোটি সাহসী তরুণ।
0: অসংখ্য ধন্যবাদ কবি হাসান হাফিজকে তার উদ্দীপনাময়ী কবিতাটির জন্য। কবি বুদ্ধদেব বসু বলেছেন, কবিতা বোঝার বিষয় নয়, এটাকে অনুভব করতে হয়, কারণ কবি সম্ভবত বুঝে সুঝে কবিতা লেখেন না, কেবল বিষয়কে সামনে রেখে তাকে অনুভব করেই কবিতার জন্ম হয়। ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবসে নিজের লেখা কবিতা পাঠে আমন্ত্রণ জানাচ্ছি কবি শামিমা চৌধুরীকে।
2: দৃপ্ত প্রত্যয়, সময়ের সাথে সাথে তাল মিলিয়ে ওরা এগিয়ে আসে, ওদের চোখে নতুন ভাষা, নতুন বিশ্বাস, নতুন আশা, এ আশায় ওরা এগিয়ে যায়, পেছনে ফেলে যায় মনে রাখার মতো সময়, সময়ের সাথে সাথে তাল মিলিয়ে ওরা এগিয়ে আসে, ওরা মানে কিছু শপথ, ওরা মানে উজ্জ্বল আশা, ওরা মানে দৃপ্ত প্রত্যয়, ওদের পদধ্বনি বাজে হৃদয়ের অন্তঃপুরে, ওরা খোদাই করে একটি উজ্জ্বল নাম, ৩৬ জুলাই।
0: কবি শামিমা চৌধুরীর উচ্চারণে তারই কবিতা আমাদের মনে গভীর ছাপ রেখে গেল। কবিকে বিশেষ ধন্যবাদ। শ্রেষ্ঠ যা কিছু মূর্ত হয় শব্দের আঙ্গিনায়, তাকে আমরা কবিতা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, গর্ববোধ করি। কবিতার এখানেই সার্থকতা, এখানেই শ্রেষ্ঠত্ব। কবিতার একটি পংক্তির ব্যাখ্যা হয়তো সহস্র পৃষ্ঠায়, এমনকি অজস্র গ্রন্থেও অসম্পূর্ণ থাকতে পারে। বন্ধুরা, এবার 36 জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে নিজের লেখা পাঠ করবেন কবি লাভলী তালুকদার।
3: তরুণের অগ্নি শপথ, তরুণ হৃদয়ে জাগে নতুন স্বপ্ন, আকাশের মেঘ সরে জেগে উঠে সূর্যের আলো, শক্তি আর সাহসে গড়া নতুন সিঁড়ি, সমাজ বদলে আগামী ভোরে উঠবে সত্যের জয়গিরি। পথ যতই বন্ধুর হোক, যতই আসুক আধার, তরুণের চেতনায় জ্বলে ন্যায়ের মশাল। পাহাড় নদী আর সমুদ্রের বাধা ভেঙে যাবে সব কিছু তরুণের দীপ্ততায়। আলোর দিশারি তরুণ হাতে পতাকা, তরুণের রক্তেই গড়বে সমতা। স্বপ্ন হবে সত্য, ইতিহাস গড়বেই, তরুণের ডাকে বিশ্বটা জাগবেই।
0: আরও একটি প্রাসঙ্গিক কবিতায় আমরা সত্য ও সুন্দরের শব্দচিত্র পেলাম। অজস্র ধন্যবাদ কবি লাভলী তালুকদারকে। কবিতা লেখা শেখানো যায় না, কবির জন্ম হয়, এ কথা যে কোনো শিল্পীর ক্ষেত্রেও প্রযোজ্য। তা না হলে ফরাসি কবি আর্তুর র্যাবো কিভাবে 20 বছর বয়সের মধ্যেই লিখে ফেললেন তার অনন্য সুন্দর সব কবিতা, বা হুইটম্যান কেন ভবঘুরে জীবনযাপন করেও হয়ে ওঠেন মার্কিন কবিতার জনক, অথবা লেটর দলের অন্যদের মতো হারিয়ে না গিয়ে নজরুল কিভাবে নাড়িয়ে দিলেন বাংলা কবিতার ভুবন, আর অসম্ভব প্রতিভাধর রবীন্দ্রনাথ যেখানে হতে পারতেন তার ভাইয়ের মতো ICS অফিসার, তা না হয়ে হয়ে উঠলেন বিশ্বকবি। কবির জন্ম না হলে এসব অসম্ভব, অকল্পনীয় ঘটনা ঘটত না, এরা কেউই পাঠশালায় কবিতা শেখেননি। শ্রোতা বন্ধুরা, আমরা আরও একটি কবিতা শুনব কবি অদ্বৈত মারুতের কণ্ঠে।
4: জুলাই কেবল একটি মাস নয়, জুলাই আবার এলো বজ্রপাতের মতো আগুনের রথে, ভিজেছিল পথ রক্ত জলে, সেই পদচিহ্ন এখনো জাগে, আকাশ জুড়ে আগুনের ডাক, পায়ে পায়ে রক্তের ছাপ, শপথে বাধা নতুন সকাল, প্রতিজ্ঞায় কাঁপে সারা দেশ, আমরা অন্যায় মানি না। এই প্রতিধ্বনি বজ্র কণ্ঠে উঠে আসে সাহসের ঝড়, রাস্তায় লেখা জীবন গাথা, সংগ্রামের ছলে জ্বলতে থাকে সংগ্রামী শপথ, চোখে জলে দাবানল, হাতে গড়ার নকশা, ধ্বংসের হাতুড়ি, বারুদের জুলাই জলে শিখায় শিখায়, দুটি পা একটি নাম, জয়ধ্বনিতে ভেসে যায় গ্লানি, ওরে বৈষম্য বিরোধী পতাকা, কণ্ঠে হিমালয়ের গর্জন, চোখে সমুদ্রের তাণ্ডব, এ তো ইতিহাস নয়, এক চলমান জয়গাথা। আমরা জানি জুলাই শুধু মাস নয়, এ এক জ্বলন্ত মানচিত্র, বিপ্লবীর, বোধের, বিদ্রোহের।
0: অনেক ধন্যবাদ কবি অদ্বৈত মারুত তার নিজের লেখা এই কবিতাটি আমাদের উপহার দেওয়ার জন্য। আধুনিক কবিতায় রূপকল্প অন্যতম প্রধান অনুষঙ্গ। কবিতায় কল্পনার পাখা জুড়ে দিতে হয়, কল্পনা যতদূর বিস্তৃত হবে ততদূরই কবিতার সার্থকতা। মানব মনের বিচিত্র অনুভূতির ছন্দময় প্রকাশকে কবিতা বলা যায়। মানুষের অস্তিত্বের দুটি দিক, একটি দেহগত এবং অন্যটি আত্মিক, একটি দৃশ্যমান অন্যটি অদৃশ্য। কবিতারও তেমনি দুটি দিক, একটি দৃশ্যমান অন্যটি দৃষ্টির অগোচরে থাকে। মন বা অনুভূতি দিয়ে যা অনুভব করতে হয়, একটিকে বলা যায় কবিতার আত্মা, অন্যটিকে কবিতার শরীর। মনের ভাব ও অনুভূতিকে যদি কবিতার আত্মা বলা যায়, তাহলে সেগুলোকে প্রকাশের জন্য যে শব্দরাশি ব্যবহৃত হয় সেগুলোকে বলা যায় কবিতার শরীর। শব্দের নিপুণ বিন্যাসে ও আভরণে কবিতা বিচিত্র বৈভবে চিত্তাকর্ষক হয়ে ওঠে। বন্ধুরা, 36 জুলাই উপলক্ষে আজকের অনুষ্ঠানের শেষ কবিতাটি শুনব এখন। এটি লিখেছেন কবি রেজাউদ্দিন স্টালিন। কবি স্বকণ্ঠেই তা উপস্থাপন করছেন।
5: এই রক্তস্রোত, রক্ত তরবারি চুইয়ে মাটিতে পড়ছে, চিবুক চুইয়ে করতলে, বুক থেকে ব্রহ্মপুত্রে, মাটি থেকে নক্ষত্রে, লাল কালো নীরব ও নিষ্ঠুর এই রক্তস্রোত পদ্মা মেঘনা যমুনা পেরিয়ে বঙ্গোপসাগরে, কত কাল কত যুগ বহমান রক্তস্রোত প্লাবন ও পলিতে সমৃদ্ধ করবে সংগ্রাম। ঢেউয়ের চূড়ায় রক্ত ফেনায় ফেনায় এই রক্তস্রোত হৃদয় উত্থিত, দিন ও রাত্রির আবর্তন ভেঙে পদক্ষেপের পেছনে পেছনে ধাবমান, দৃশ্যমান সবুজের করটিতে রক্ত, সূর্যের আলোয় শিরস্ত্রাণের চোখে প্রাণীয় প্রকৃতির শ্রদ্ধাঞ্জলি। প্রতিরোধ স্বপ্নের পায়ে কেউ তা জানে না, রক্তস্রোত থিত হয়ে কোথায় দাঁড়াবে, কোন দেশে কোন কালে কার কান্নাদগ্ধ করতলে বর্ণমালায় বিজয়।
0: ২০২৪ সালের 5ই আগস্ট বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিন। জনতার ক্ষোভে অন্যায় হটানোর দিন জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারানো এবং ক্ষতিগ্রস্ত সকলের প্রতি গভীর শ্রদ্ধা ও সহমর্মিতা জানাই। বন্ধুরা, শুনছিলেন 36 পংক্তিমালা, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে স্বরচিত কবিতা পাঠের বিশেষ অনুষ্ঠান, প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা থেকে। যাবার আগে জানিয়ে দেব, আজকের অনুষ্ঠানটির গবেষণা, গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি মহিউদ্দিন তাহের। শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, তত্ত্বাবধানে কানিজ কুলসুম, আর আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাদিয়া ফেরদৌস।

0: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি কামরুজ্জামান পিন্টু। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। তিনি আজ রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে জুলাই 36 শীর্ষক আলোচনা সভায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত 17 বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন এবং গুম খুনের শিকার হয়েছেন, তাদের নামে নিজেদের এলাকায় যে কোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রসঙ্গে তারেক রহমান বলেন, দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। 2024 সালের গণ অভ্যুত্থান কোন একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়, এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ। তিনি বলেন, 1971 সালের মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, আর 2024 সালের গণ অভ্যুত্থান ছিল দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার। একাত্তরের মুক্তিযোদ্ধাদের মানুষ যেমন ভুলে যায়নি, একইভাবে 2024 সালের গণ অভ্যুত্থানের শহীদদেরকেও জনগণ কখনোই ভুলবে না। পরে প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন এবং জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস সম্পর্কে অবহিত হন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও তাঁর সঙ্গে ছিলেন। এদিকে আজ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হচ্ছে। 2024 সালের এই দিনে অবসান হয় 16 বছরের ফ্যাসিস্ট শেখ হাসিনার দুঃশাসনের। দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা আজ সকালে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, বিএনপি সরকারের অধীনে বাংলাদেশে পরিবর্তনের এক নতুন অধ্যায় শুরু হয়েছে। তিনি জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় দেশ পুনর্গঠনের অঙ্গীকার করেন। দিবসটি উপলক্ষে দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধারা তাঁদের অনুভূতি প্রকাশ করেন। এ সময় জুলাই শহীদ পরিবার এবং আহত সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীরবিক্রম। দিবসটি উপলক্ষে আজ দেশের 64টি জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হচ্ছে। দেশের সকল জেলায় জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে বাংলাদেশ বেতার বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের মহান শহীদদের রক্তের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য দেশের অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আজ বরিশালে আমতলার মোড় এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার ত্যাগের মূল উদ্দেশ্যই ছিল একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন করা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটনের সাথে ইরানের আলোচনার ভালো অগ্রগতি হচ্ছে। তবে তিনি সতর্ক করে বলেছেন, আলোচনা ব্যর্থ হলে তেহরানের উপর কঠোর হামলা চালানো হবে। ইরানের রাষ্ট্রনিয়ন্ত্রিত প্রেস টিভি জানিয়েছে, হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে একটি মধ্যবর্তী করিডোর প্রতিষ্ঠার লক্ষ্যে ওমানের সাথে আলোচনা নতুন পর্বে প্রবেশ করেছে। মার্কিন গণমাধ্যম জানায়, দেশটির সামরিক বাহিনী ইরান যুদ্ধে তাদের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী থার্ড এর প্রায় 80% পাশাপাশি নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের বৈশ্বিক মজুদের প্রায় পুরোটাই ব্যবহার করেছে। গতরাতে ইউক্রেনের উপর রাশিয়ার ব্যাপক মাত্রায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত 14 জন নিহত ও অপর 22 জন আহত হয়েছে। এটি চলতি বছর কিয়েভের উপর অন্যতম প্রাণঘাতী হামলা। ইউক্রেনের কর্মকর্তারা জানান, রাজধানী কিয়েভ ও এর পার্শ্ববর্তী জেলাগুলোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বাড়িঘর ও গুদাম ক্ষতিগ্রস্ত হয়। ধ্বংসস্তূপের মধ্যে আরও লোকজন আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা কিয়েভে অবস্থিত সামরিক সরঞ্জাম সরবরাহ কেন্দ্র, অস্ত্র গুদাম, ড্রোন উৎপাদন কেন্দ্র ও ব্ল্যাক সিতে ওডেসা বন্দরের কাছে
অবৈধভাবে সামরিক সরঞ্জাম বহনকারী তিনটি কার্গো নৌযান লক্ষ্য করে হামলা চালায়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৫টায় ইংরেজিতে।

0: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা। এসো গড়ি ছোট পরিবার।
1: প্রিয় শ্রোতা,
2: আজ 5ই আগস্ট। জুলাই গণ অভ্যুত্থান 2024-এর মধ্য দিয়ে দীর্ঘ 16 বছরের ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছিল আজকের এই দিনে। বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে সরকার প্রতি বছর 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের সহ সকল আহত যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শুরু করছি
1: আজকের এসো গড়ি ছোট পরিবারের মূল আয়োজন।

0: তো বন্ধুরা, আজ আপনাদের জন্য থাকছে সাপ্তাহিক নাটক সুখের আলপনা। নাটকটি রচনা করেছেন জাহিদ হোসেন বাবুল এবং প্রযোজনায় মোহাম্মদ মোশারফ হোসেন। চলুন বন্ধুরা, শোনা যাক। তবে
1: কি হইল চৌধুরী সাহেব, থামলেন যে?
2: তোরা বলি
1: যে
2: তোর মুখটা আমার সামনে একটু আগাই আন।
1: যে আনছি।
2: তোরে থাপ্পড়টা কেন মারলাম জিজ্ঞাসা করলি না?
1: কেমনে কবু কেন মারছেন?
2: এইটা হইল গিয়া উচা আর নিচার পার্থক্য, বুঝলি? সবাই বড় হওয়ার যোগ্যতা রাখে না, যেমন তুই। কতবার বলছি, ওই কতবার বলছি, জনসমক্ষে আমারে স্যার বলবি, ভবিষ্যতে আমি মেম্বার হমু, এখন থেকে সম্মানটা আপ করা লাগবো। কিন্তু তুই দেখি মানুষের সামনে আমারে চৌধুরী সাহেব বলস, এখন থেকে প্রতিদিন নিজে নিজে 1000 বার স্যার স্যার বলবি। কতবার বলবি?
1: 100 বার।
2: এই 1000 বার, তাইলে অভ্যাস হয়ে যাইব, মামলা ডিসমিস, বুঝলি?
1: বুঝছি।
2: ব্যাপারটা কি তোরা বলি, আমিরুন বিবির উঠানে বক্তব্য রাখে কেডা?
3: দেখা তো মনে হইতেছে ওই পরিবার পরিকল্পনা অফিসের সামিনাফা।
2: হই, তার সেইখানে কি কাজ? সে কি মেম্বার হইব নাকি? একটু কান লাগাইয়া শোনা দরকার, কি বলে?
4: একটা প্রবাদ আছে, আমাদের নানি দাদিদের মুখে শুনেছি, সংসার সুখের হয়
5: রমণীর গুণে। আমি জানি আপা,
4: এটা কিন্তু সত্যি, সংসার সুখের হয় নারীদের জন্যই। আর সুখী সংসার গড়ার প্রধান শর্ত হচ্ছে পরিবারের সদস্য সংখ্যা সীমিত রাখা। তাতে কি সুবিধা হয় আপনারা বলতে পারবেন?
5: আমি পারবো আপা।
4: বলেন।
5: সুখী সংসার গড়তে হইলে ছেলে হোক মেয়ে হোক দুইটা সন্তানই যথেষ্ট। এতে কইরা সংসারে অভাব অনটন কম দেখা দিব, তেমনি সবার স্বাস্থ্য ও পুষ্টির নিরাপত্তা নিশ্চিত হইব।
4: বাবা বাবা, সরলা ভাবি, তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো।
5: এইসব কথা তো আপনার কাছ থেকেই শিখছি আপা। আমি আপনার ভাইয়ের সাথে কথা বললে সিদ্ধান্ত নিছি, আমরা আর সন্তান নিব না।
4: বাহ,
5: দুইজনই যথেষ্ট।
4: এই তো পরিকল্পিতভাবে প্রতিটি পরিবার গড়ে তোলার মাধ্যমে সমাজ তথা একটি দেশে সুস্থ, বুদ্ধিদীপ্ত আর অর্থনৈতিক উৎপাদনক্ষম প্রগতিশীল জাতি গড়ে তোলা সম্ভব। কেননা অর্থনৈতিক সচ্ছলতা ও সুখী পরিবার গঠনে সঠিক পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিকল্পিত পরিবার গঠন কেবলই আর্থিক সামর্থ্যের বিষয় নয়, এর সাথে সামাজিক বিষয়, নারীর ক্ষমতায়ন, মায়ের সুস্বাস্থ্য, শিশু পুষ্টি ও উৎপাদনশীলতা সহ অনেক কিছু জড়িত। তারপর সন্তানের সুস্বাস্থ্যের প্রাথমিক ভিত্তিও হচ্ছে তার জন্মকালীন পুষ্টি।
2: কি সর্বনাশ, এই সাবিনা আক্তার দেখি আমারে ডুবানোর ব্যবস্থা করতেছে।
1: কেমনে চৌধুরী স্যার?
2: ওই গ্রামের সব পরিবারে যদি পোলাপান কইবা যায়, আমার কারখানায় কাজ করব কে? আমার ভোট দিব কারা? আরে আরে, তো এখনই থামানো দরকার। ডাক, ওই ডাক, করে ডাক।
1: এই সাবিনা আক্তার আপা, ও সাবিনা আক্তার আপা, একটু এদিকে আসবেন।
4: আচ্ছা আচ্ছা, আসছি। কি হয়েছে, ডেকেছেন কেন?
1: চৌধুরী সাহেব, থুকু থুকু, এই চৌধুরী স্যার আপনারা রাখছেন।
4: ও আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম। তা এইখানে বক্তব্য রাখতেছেন কেন?
4: বক্তব্য? বক্তব্য কোথায় রাখলাম, আমি তো এদেরকে পরিবার পরিকল্পনা সম্পর্কে বোঝাচ্ছি, এই আর কি।
2: পরিবার পরিকল্পনা?
4: জি জি।
2: আপনি কি বিয়ে করছেন?
4: কেন, আপনি জানেন না?
2: আপনি বিয়ে করেন নাই অথচ পরিবার পরিকল্পনা সম্পর্কে জ্ঞান দিতেছেন, বিষয়টা কি?
4: আপনি বোধহয় ভুলে গেছেন, আমি পরিবার পরিকল্পনা অফিসে চাকরি করি।
2: হ্যাঁ, বিমানবন্দরে ঘোরাঘুরি করলেই বিমানে চরণ যায় না, তার জন্য ভিসা লাগে, টিকিট লাগে।
4: আপনার এই যুক্তি কিন্তু ঠিক না, মাংসের সাথে আলু মিশালেই আলু মাংস হয় না, আলু আলুই থেকে যায়। আসি, আসসালামু আলাইকুম।
2: দেখছোস দেখছোস, তারপর দেখছোস, আমারে আমারে যুক্তি শেখায়। আহ, তারে তো যথার্থ যুক্তিযুক্ত শিক্ষা দিতে হয়। এই এই তোরা
1: কি,
2: আরে ওইদিকে আবার পুকুরে ঝাপাঝাপি করে কারা?
1: নয়ন মিয়ারে দেখতেছি, সে পোলা পাইন্ডা সাঁতার শিখাইতেছে।
2: সাঁতার শিখায়? মানে ডাকি এই পাড়ে আবার ওই ডাকেডা দাঁড়ায় আছে।
3: মরহুম লতিফ মিয়ার কন্যা রুবি বেগম রে দেখা যাইতেছে।
2: সে ওইখানে কি করে, তালি বাজায় নাকি?
3: বুঝতে পারতেছি না।
2: শোনা দরকার।
6: কি ব্যাপার, ওই পুষ্টিবিদ কি আবার সাত আর বিদ হইতাছে নাকি?
1: হইলে তোমার কোনো সমস্যা?
6: না, আমার কি সমস্যা, এই সব করে লাভটা কি হয় তোমার তা কি একটু জানতে পারি জনাব?
1: এই যে দেখো, ছেলে মেয়েতে পুরা গ্যারাম ভরা, কারো ঘরে তিনটা, কারো ঘরে পাঁচটা সাতটা। একটা জিনিস চিন্তা করে না, পোলাপান গুলারে ঠিক মতো খাওয়ান না দিলে, খেলাধুলা না করাইলে তারা দুর্বল জাতি হিসেবে গঠিত হবে, তখন পরিবারের সমস্যা, দেশের সমস্যা।
6: বাবা, এবার দেখি দেশবিদের তালিকার দিকে চলে যাইতেছো। ঠিক আছে, চালায় যাও, আমি যাই, আপা দুলা ভাইসার টাইম হয়ে গেছে, যাই।
2: হেরে তোরা,
3: যে
2: এইখানেও দেই পোলাপান কমানোর পরিকল্পনা? ডাক নন্দে ডাক।
1: নয়ন, ও মিয়া নয়ন,
7: কি হলো, ডাকেন কেন?
1: তাড়াতাড়ি আসো, এই চৌধুরী সাহেব তোমার ডাকে। ও নয়ন, এ তাড়াতাড়ি আসো, এই চৌধুরী স্যার তোমার ডাকে।
7: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম। পুকুরে ঝাপাঝাপি করতেছো কেন?
7: ঝাপাইলাম কোথায়, আমি শিশুদের সাঁতার শেখাইতেছি।
2: তোমারে কি সাঁতার শেখানোর জন্য নিয়োগ দেওয়া হইছে?
7: সাঁতার শেখানোটা জরুরি কাজ চৌধুরী সাহেব।
2: কোনটা জরুরি কোনটা অজরুরি সেই জ্ঞান তোমার থেকে আমার নিতে হইব?
7: একটা ভালো কাজ করছি, এই কাজে কি সমস্যা?
2: ভালো কাজ সবাই করতে পারে না, আর এদের সাঁতার শেখায় কি করবা? এরা কি ব্রজেন দাস হইব, বড় হইয়া ইংলিশ চ্যানেল পাড়ি দিব?
7: সেটা বলতে পারবো না, কিন্তু সাঁতার জানা থাকলে ক্ষতি কিছু নাই।
2: ক্ষতি অক্ষতির কথা ভাবার জন্য জনপ্রতিনিধি আছে, এই যেমন আমি, জনগণের ভালো মন্দ দেখার জন্য আমি আছি। এসব বিষয় নিয়ে তোমাকে না ভাবলেও চলবে, যাও যাও এবার বাড়ি যাও। এই এই থামো থামো থামো, এইদিকে আসো। তা তুমি তো মিয়া মহা বেয়াদব।
7: বেয়াদবি কি করলাম?
2: যাই তো সর যাও, সালাম দিয়া যাবো না, দেশ থেকে কি আদব লাগা সব উঠে গেছে নাকি?
7: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
2: রামালে,
1: যে
2: তুই ওয়ালাইকুম আসসালাম বললি কেন, সালাম কি তোরে দিছে?
1: যে না,
2: সে সালাম দিছে আমারে, আমি ওয়ালাইকুম আসসালাম বললে বলবো, না বললে নাই। এ কি ওইদিকে আবার রাস্তা মাপা মাপি শুরু করছে কে, কি যন্ত্রণা! হ্যাঁ চল দেখি।
8: আসসালামু আলাইকুম চাচা।
2: ওয়ালাইকুম আসসালাম। তুমি লতিফ মিয়ার বড় মেয়া শিউলিনা?
8: জি চাচা।
2: তা কোলে কে?
8: আমার প্রথম মেয়ে সন্তান।
2: মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, খালি একজন? না না, আরো নিবা আরো নিবা, পরিবারে সন্তান যত বেশি হবে তত ভালো, কাজের চিন্তা করবা না, একটু বড় হইলেই আমার কাছে পাঠায় দেবা, আমি কাজ দিয়া দিব।
8: এইটা কি বলেন চাচা, পরিবার বড় হলে কত রকম সমস্যা দেখা দেয়। সাবিনা আপা, আমারে পরিবার বড় হলে কি সমস্যা, ছোট হলে কি সুবিধা, সব অঙ্ক দিয়া বুঝাইয়া দিছে।
2: ও, এই সব কথায় কান দিবা না, সে গ্রামের সর্বনাশ করতেছে, মনের ভিতরে নিশ্চয়ই কোনো গোপন উদ্দেশ্য আছে, আমি কিন্তু তার উপরে ব্যাপক মাইন্ড করছি। আচ্ছা বাদ দাও, তা তুমি এইখানে রাস্তার মাঝখানে দাঁড়ায় আছো যে, বাড়ি যাও।
8: আপনাদের জামাই রাস্তা মাপামাপি করতেছে, সেই কারণে যেতে পারছি না।
2: সত্যই তো, রাস্তা মাপামাপি করছে, ঘটনাটা কি?
8: আমি জানি না, তাকেই জিজ্ঞেস করেন, সে আমাকে কিছু বলে নাই।
2: ও জামাই বাবাজি, কেমন আছেন?
9: হু আর ইউ, আপনি কে?
2: আমার গ্রামে এসে আমাকে জিজ্ঞেস করে আমি কে? আমি হারিশ চৌধুরী, আপকামিং মেম্বার।
9: ও, আপনি আপকামিং মেম্বার কাকা, আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম। তা বাবাজি কোনো সমস্যা?
9: সমস্যা বলতে সমস্যা, বলেন, মহা বিপদে আছি, ভেরি বিগ প্রবলেম।
2: মহাবিপদ? তা মহাবিপদটা কি, সেটা কি জানতে পারি?
9: দেখেন তো, কামিং টু ফাদার ইন লজ হাউস, বাট নো কার। শ্বশুর বাড়ি আসবো অথচ গাড়ি নিয়ে আসতে পারবো না, বিষয়টা ঠিক না।
2: মোটেই ঠিক না, মোটেই ঠিক না। গ্রামের ইজ্জত না থাকতে পারে, আপনার তো আছে, তা সমস্যা কি এটাই?
9: এটাকে আপনার কাছে কোনো সমস্যা মনে হয় না? আমি শ্বশুর বাড়িতে আসবো অথচ গাড়ি নিয়ে আসতে পারবো না, এটাই তো বড় সমস্যা।
2: তা তো অবশ্যই। গাড়ি কি খরিদ করেছে?
9: নো, এখনো করি নাই, ইনশাল্লাহ করব।
2: তা জামাই বাবাজি, আপনার রাস্তার মাপঝোপ কি শেষ হয়েছে?
9: জি আপকামিং মেম্বার কাকা, ফিনিশ। এবার শ্বশুর বাড়ির দিকে রওনা হই, পরে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম। বেটা পথের পথ, আমার সাথে তামাশা।
6: আপনাকে ঠিক মতো সম্মান না দেখাইলে ককের অসম্মান হবে না।
9: কক ব্যবসায়ী মানে? রবি, কানেক্টিং ইউর ল্যাঙ্গুয়েজ।
6: দুলা ভাই, কানেক্টিং না, ওইটা হবে কন্ট্রোল।
9: তুমি নিজেকে কন্ট্রোল করো, আমার বিষয়ে ভাবতে হবে না, এখন যাও। আম্মার সাথে আমার জরুরি কথা আছে। আম্মা, আপনি ভালো আছেন?
10: জি বাবা, আমি ভালো আছি।
9: কিন্তু আমি ভালো নাই।
10: কেন কেন বাবা, কি হয়েছে?
9: এর একটা বিহিত হওয়া দরকার আম্মা।
10: কিসের?
9: আই নিড এ সলিউশন। এভাবে ভ্যানে করে আর এখানে আসা যাবে না, নেভার এভার। আর আমার কথা না হয় বাদই দিলাম, আপনার মেয়ের কথাই বিবেচনা করেন। সে নতুন মা হয়েছে, তার একটু আরাম আয়েশের দরকার, সে খুব কষ্ট পাইছে, পুরো রাস্তা গরমে দগ্ধ হয়ে গেছে, একেবারে আলুসিদ্ধ। ধরে দেখেন, বুঝতে পারবেন।
6: তাই? না না দুলা ভাই, মনে হইতেছে আপা ভালো মতো সিদ্ধ হয় নাই, আর একটু লাগবে।
9: রুবি, সবসময় আর কি করবা না, ইট ইজ এ ম্যাটার অফ প্রেস্টিজ, মান সম্মানের ব্যাপার।
6: দুলা ভাই, আপনারে আমার এত ভালো কেন লাগে জানেন?
9: কেন?
6: এই যে আপনি কথায় কথায় ইংরেজি বলেন, তারপর আবার বাংলায়ও তর্জমা করে দেন। যদিও আমার জন্য এটা কোনো সমস্যা না, আমি ইংরেজি জানি, কিন্তু এই যে আম্মা, তিনি তো আর ইংরেজি জানেন না, তার বুঝতে সুবিধা হয়।
9: তুমি আবার আর কি করো আমার সাথে, জোকিং?
6: এই যে আমি একটা ভালো কথা বললাম আর আপনি রাগ করলেন, বিষয়টা কি ঠিক?
10: আহা রুবি, তুই কি শুরু করলি বলতো? থামতো, থামেবা। বাবা যে অনেক দূর থেকে আসছো, গোসল টোসল করে লও, আমি খাউন দিতেছি।
9: কিন্তু বিষয়টার তো কোনো বিহিত হলো না আম্মা, নো সলিউশন।
10: এখন ঘরে যাও, পরে তোমার কথা শুনবো। ও রুবি, রুবি রে, ওই দৌড় দিয়ে যা তো একটু, নয়নরে গিয়া বল আমি ডাকছি, কিছু মাছ আর তরকারি লাগবো।
6: আচ্ছা ঠিক আছে মা, আমি যাইতেছি, আসি আমি।
7: আমার মনটা খুব খারাপ হয়েছে আপা।
4: মন থাকলে কখনো তা ভালো হবে, আবার কখনো খারাপ হবে, এটাই তো স্বাভাবিক। সব সময় যদি মন ভালো থাকে তাহলে বিষয়টা বুঝবে কি করে? মন খারাপ হয় বলেই তো কখন মন ভালো থাকে তা বোঝা যায়।
7: কথা সত্য বলছেন। আপনি তো জানেন আমার কাজগুলোর ফাঁকে ফাঁকে পুকুরে প্রতিদিন নিয়ম করে শিশুদের সাঁতার শিখাই।
4: জানি।
7: ঠিক করছি, এখন থেকে আর শিখামো না।
4: সে কি, হঠাৎ এমন সিদ্ধান্ত নিলে কেন?
7: চৌধুরী সাহেব আমার জাতা বলছে সাঁতার শেখানোর দরকার নাই।
4: কিছু মানুষ আছে সব সময় ভালো কাজে বাধা দেয়, এমন না যে তুমি যে কাজটা করছো সেটা খারাপ, বিষয়টা হচ্ছে এই ভালো কাজের মর্মটা সে বুঝতে পারছে না। তিনি আমাকেও তো হালকা করে ধমক দিয়েছে, আমি যেন কাউকে পরিবার পরিকল্পনা বিষয়ে উদ্বুদ্ধ না করি। আমি কি তার কথায় থেমে গেছি?
7: কেন থামবেন, অবশ্যই থামবেন না।
4: আমার দায়িত্ব থেকে কেউ আমাকে সরাতে পারবে না। এটা কেবল দায়িত্ব না, এটা হচ্ছে মানুষের উপকার করা। সারা বিশ্বের জনসংখ্যা বৃদ্ধি পৃথিবীকে বসবাসের অনুপযোগী এবং সমস্যা সংকুল করে তুলছে, তাই জনসংখ্যা বৃদ্ধি রোধ অথবা পরিমিত সন্তান জন্মদান করে পৃথিবীর ভারসাম্য আনতে পরিবার পরিকল্পনা অবশ্যই করতে হবে। মানুষজন এখন বুঝতে পারছে, সচেতন হচ্ছে। এখন তুমিও কি তার কথায় এমন একটা ভালো কাজ করা ছেড়ে দেবে? এখন ভেবে দেখো তো, বাচ্চাগুলো যখন সাঁতার শিখে যাবে, এই গ্রামের কোনো শিশু পানিতে ডুবে আর মারা যাবে না, তাদের শরীর স্বাস্থ্য সব ভালো থাকবে, তখন তোমার আর এই মন খারাপের কথা মনেই থাকবে না।
7: এইটা তো ভাইবা দেখি নাই।
4: এখন থেকে ভাবো, আর তুমি ঠিক করো যে কাজটা তুমি করছো তা বন্ধ করে দেবে কিনা।
7: কোনোদিন না পা, যতদিন আমার শ্বাস থাকবো ততদিন পোলাপানরে সাঁতার শিখাবো।
4: এই তো ঠিক বলেছ। তবে এবার তোমাকে আরেকটা কথা বলি, তোমার এখন সংসার করা উচিত।
7: উচিত আমি বুঝি, কিন্তু আমারে মেয়ে দিব কারা? কোনো অভিভাবক নাই তো যে আমার পক্ষ হইয়া প্রস্তাব নিয়ে যাবে।
4: তুমি চাইলে সে দায়িত্বটা আমিই নিতে পারি। এখন তোমার পছন্দের কেউ আছে কিনা সেটাই বলো।
7: সেই রকম ভাবে কেউ নাই, একটু একটু আছে।
4: সে কে আমি বোধহয় বুঝতে পারছি। তবে তোমাকে আগেই বলে রাখছি নয়ন, নিজ পরিবার থেকে শুরু করে রাষ্ট্র কাঠামোর সর্বত্র স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার জন্য প্রতিটি পরিবার হওয়া দরকার পরিকল্পিত পরিবার। পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে আর্থিক অনটন দেখা দেয়। পারিবারিক পরিমণ্ডলে স্বাস্থ্যকর পরিবেশ রক্ষা কিছুতেই সম্ভব হয় না। অল্প জায়গায় বেশি মানুষ একত্রে অস্বাস্থ্যকর অবস্থায় থাকতে হয়, যার প্রভাব পরবর্তীতে পরিবার ও রাষ্ট্রের উপর বর্তায়। পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। যানবাহন, হাটবাজার, রাস্তাঘাট সহ নানা রকম নাগরিক সুবিধা প্রাপ্তি কঠিন হয়ে পড়ে। বেড়ে যায় বায়ু দূষণ, শব্দ দূষণ।
5: আপা, ও আপা!
4: আরে সরলা ভাবি, এসো এসো। কি হয়েছে ভাবি, তোমার মনটা খারাপ কেন?
5: আপা, সলিম ভাইয়ের বউর কথা তো জানতেন, একটু আগে মইরা গেছে।
4: ভাবি!
7: বলো কি ভাবি, সলিম ভাইয়ের বউ মারা গেছে? আহারে, চার চারটা বাচ্চা নিয়ে সলিম ভাই বিপদেই পড়া গেল।
4: এর জন্য তো সলিম ভাই নিজেই দায়ী নয়ন।
7: এটা কি বলেন আপা?
4: ঘন ঘন গর্ভধারণ আর সন্তান প্রসবের কারণে মায়ের স্বাস্থ্য ভেঙে পড়ে। গর্ভকালীন সময়ে সন্তান মায়ের খাদ্য ও পুষ্টির একটি অংশ গ্রহণ করে গর্ভে বেড়ে ওঠে। এরপর ওই শিশু ভূমিষ্ঠ হওয়ার পর যখন মায়ের বুকের দুধ পান করে, তখনও সে মায়ের খাদ্য ও পুষ্টির একটি অংশ গ্রহণ করে। তাই ঘন ঘন গর্ভধারণ ও সন্তান প্রসবের ঘটনা ঘটলে মায়ের শরীরে পুষ্টির ঘাটতি দেখা দেয়। মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যু হার হ্রাস এবং শিশুর যথাযথ শারীরিক ও মানসিক বিকাশের পথ সুগম করতে পরিকল্পিত পরিবার গঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
5: কিন্তু আপা, সলিম ভাই তো সে অবস্থা নাই।
4: কি করে থাকবে? তোমরাই বলো তো, আয়ের চাইতে ব্যয়ের পরিমাণ বেশি হলে সেখানে অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলো টান পড়বে, নাকি?
7: হ্যাঁ আপা, আপনি ঠিকই বলছেন।
4: আমি কতবার তাকে বুঝিয়েছি কিন্তু তিনি সব সময় বলেন চিন্তা করবেন না, চিন্তা করবেন না। চৌধুরী সাহেব নাকি পোলাপানের কাজের ব্যবস্থা করবেন।
7: এই চৌধুরীর মাথা আমি ফাটায় দেবো, মানুষকে খালি কুবুদ্ধি দেয়।
4: আচ্ছা, একটা বিষয় একটু চিন্তা করো তো, চৌধুরী সাহেব সবাইকে একই কথা কেন বলে? শিশুদের দিয়ে তিনি কি কাজ করান? অনেককে নাকি কাজও দিয়েছেন। শিশুদের দিয়ে কাজ করানো কিন্তু নিষেধ। আমার কিন্তু এই বিষয়টাতে সন্দেহ হচ্ছে। নয়ন, তুমি একটু খোঁজ নাও তো এই বিষয়টা।
7: কিভাবে নেব?
5: আপা, আমার একটা বুদ্ধি আছে। আমি চৌধুরীর সাথে ভাও দিয়া কথা কম, তারে বলমু আমার বড় ফলারে কাম দিতে, তখন জানতে পারুম সে আসলে কি কাম করায়। এইভাবে তারে ধরা যায় বাপা।
7: আরে ভাবি, তোমার মাথায় দেখি ব্যাপক বুদ্ধি। ঠিক আছে, তুমি আগাও, চৌধুরী সাবরে হাতে নাতে ধরতে হবে।
6: জানতাম নয়ন সাহেব রে এখানেই পাম, তাই সোজা চলে আসছি। কি সবাই মিলে এখানে কি হইতেছে?
4: এসো রুবি এসো, তোমার কথাই তো বলছিলাম।
6: আমার কথা কেন?
5: কি রে রুবি, ভয় পাইতেছিস কেন? কোন আকাম করছিস নাকি?
6: কামই পাই না আবার আকাম, সব কাম তো তোমাগো নয়ন মিয়া দখল কইরা বইসা আছে। পুষ্টিবিদ, সাঁতারবিদ, এখন আবার তিনি দেশবিদও হইতেছেন।
4: তাতে কি তোমার কোনো আপত্তি আছে?
6: না, আমার আপত্তি থাকবো কেন? আমি তো আর নিজের খাইয়া বোনের মোস্তাড়াই না।
4: গভীরতর বিষয়।
7: এখন বলো আমার কাছে কি জন্য আসছো?
6: আমার দরকারে আসি নাই, মা তোমারে যাইতে বলছে, দুলা ভাই আর আপা আসছে, তাই কিছু মাছ তরকারি লাগবো।
7: সেটা বলতে এত দেরি করতেছো কেন? আমার প্রধান দায়িত্ব এখন এইটা। আপা, আমি গেলাম।
3: যে স্যার,
2: এই তো লাইন মতো আসছো।
3: আমি সবসময় লাইনে থাকি।
2: লাইনে ছিলা না, আনা হয়েছে। মানুষে সকাল বিকাল থাপড়াইতে হয়, তাইলেই সে লাইনে আসে। এই যেমন তুই, তোরে সকাল বিকাল থাপড়াইয়া মেরামত করা হয়েছে। এই সামনে দিয়া চইলা গেল, কোনো আদাব সালাম নাই। ডাক, ডাক করে ডাক।
1: সরলা বেবি, এই সরলা বেবি, এদিকে আসো, এদিকে আসো, আসো আসো।
11: আপকামিং মেম্বার সারের সামনে দিয়া চইলা গেলা, কোনো আদাব সালাম নাই। বিষয় কি?
5: মনটা ভালো নাই ভাই।
2: মন ভালো নেই, সমস্যা কোথায়? কে তোমার মনে বেদনা সৃষ্টি করেছে?
5: কেউ করে নাই, এমনি আসছে। বুঝেন না, কাম কাজ নাই, স্বামীটা সারাদিন ঘরে বসিয়া থাকে, পোলাপান বড় হইতেছে, তাকে ঠিক মতো খাওন দিতে পারি না।
2: আরে তার জন্য চিন্তা কি? আমি আছি কি জন্য? তোমার স্বামীরে তো কাম দিতে পারবো না, তার বয়স হয়ে গেছে। তোমার বড় পোলারে পাঠায় দিও, কাম দিয়া দিমু।
11: চৌধুরী স্যারের কামের সৃষ্টি বড়ই চমৎকার। যার পোলাপান যত বেশি তার আয় রোজগার তত বেশি। প্রথম জন যে বেতন, দ্বিতীয় জন ডাবল বেতন, তারপরে জন আরো ডাবল, আরো ডাবল।
2: তোমার কয় পোলা?
5: দুইজন।
2: আয় রোজগার কম, আরে পোলাপান আরো বাড়াও, আয় রোজগারে উন্নতি করো।
5: চৌধুরী সাহেব, আমি আইজি ফুলারে পাঠাইতেছি। আসসালামু আলাইকুম।
2: ওয়ালা রামিয়া।
3: জি,
2: জামাই মিয়া এদিকে আসতাছে, তার মনের মধ্যে একটা প্যাঁচ লাগানো দরকার।
3: আপনার কষ্ট করার দরকার নাই, আমি লাগাই দেই।
2: তোর দরকার নাই, তুই খালি হা হু কইরে সাপোর্ট দিবি। এই যে, এই যে জামাই বাবাজি, এ কেমন আছেন?
9: গুড, ভেরি গুড, মানে আমি খুব ভালো আছি।
2: এখন ভালো আছেন, তবে মনে হয় না আর বেশি দিন ভালো থাকতে পারবেন।
9: আপনি কি বোঝাতে চাইছেন? ক্লিয়ার মি, পরিষ্কার করুন।
2: আমি সেই অনেক দিন আগে থেকেই বুঝতে পারছি, কিন্তু আপনি বুঝতে পারেন নাই। আফসোস, আপনার এই শিক্ষা দীক্ষার কোনো লাভ হইল না।
9: কথা ক্লিয়ার, মানে পরিষ্কার করে বলেন।
2: ভাবগতিক যা দেখতেছি, আপনার শাশুড়ি আম্মা কিছু একটা করতে যাচ্ছেন।
9: কি করতে যাইতেছেন?
2: তেনার কোনো ছেলে সন্তান নেই, দুইখান মাইয়া, এক মাইয়া আপনার ঘরে, দ্বিতীয় মাইয়া যাবে কার ঘরে? ভাবছেন কিছু?
9: আপনি কি তাকে আপনার ঘরে নিবার চিন্তা করতেছেন?
2: তাওবা তাওবা আস্তাগফিরুল্লাহ, কি বেলাস কথাবার্তা বলেন, সে সম্পর্কে আমার ভাতিজি হয়।
9: তাহলে আপনি এত টেনশন করতেছেন কি জন্য?
2: আপনাকে আমি বিশেষভাবে পছন্দ করি, আমার টেনশন আপনারে নিয়া।
9: কি টেনশন?
2: আপনার শ্বশুরের এত বিষয় সম্পত্তি, সেই সব যদি কোনো সবজি আলার কাছে চইলা যায়।
9: হ্যাঁ বলেন কি, এখন তাহলে উপায়?
2: আপনার মাত্র এক সন্তান, তাতে কাজ হইব না, সন্তান সংখ্যা বেশি লাগবো।
9: তাতে কি বিজনেস মানে লাভ হবে?
2: পিতার সম্পত্তির উপর মেয়ের নাতি নাতকুরের হক আছে।
9: হ্যাঁ আছে।
2: এখন আপনার সন্তান সংখ্যা যত বেশি, তত তত ভাগ বেশি।
11: সন্তান সংখ্যা যত বেশি, ভাগ তত বেশি। বুঝতে পারছেন দিলো ভাই?
9: আই আন্ডারস্ট্যান্ড, সন্তান যত বেশি ভাগ তত বেশি। আপকামিং মেম্বার কাকা, থ্যাংক ইউ, মেনি মেনি থ্যাংক ইউ।
8: তোমার আবার কি হলো? দুম মাইরা বসে আছো কেন? কি কো চিন্তা করো?
9: হোয়াট কো চিন্তা? হিসাব করে কথা বলবে শিউলি বেগম? আমারে কি তুমি হাউস হাজবেন্ড মানে ঘর জামাই ভাবছো?
8: কি বলো, তোমার কি ঘরের অভাব আছে নাকি যে ঘর জামাই থাকবে? আমি বলতে চাচ্ছি তুমি কি চিন্তা করো, কোনো সমস্যা হয়েছে?
9: আই থিং মানে আমি চিন্তা করছি শাশুড়ি সাহেবা।
8: এই শাশুড়ি সাহেবা কি বলো? শাশুড়ি আম্মা।
9: ইয়েস, শাশুড়ি আম্মা। তিনি হঠাৎ কেন আমাদের ডাকলেন? হোয়াট উদ্দেশ্য?
8: এইখানে উদ্দেশ্যর কি দেখলা? শাশুড়ি জামাইকে ডাকতে পারেন না?
9: অফ কোর্স পারেন, তবে এত জরুরি ভাবে কেন?
8: তাতে কি সমস্যা দেখা দিল?
9: সমস্যা তুমি আন্ডারস্ট্যান্ড করতে পারবা না, সেই বুদ্ধি তোমার ঘটে নাই।
8: তা ঠিক, আমি তো আর সারাক্ষণ মুরগির সাথে থাকি না।
9: এই এই, তুমি আবার আবার ব্যবসা নিয়ে ইনচার্জ করলা,
8: হয়েছে, বাদ দাও। শোনো, রবি বড় হয়েছে, তার বিয়া দিতে হবে। মা একটা ছেলের বিষয়ে চিন্তা করছেন, ছেলেটা আমারও পছন্দ, তাই ফাইনাল সিদ্ধান্ত তোমার সারা নেয় কিভাবে?
9: Yes, I understand.
8: শোনো, কাল একবার সাবিনা আপার কাছে যাব। মেয়ের তো 6 মাস হলো, আমরা আর একটা সন্তান নেব, সেটা কবে নিলে ভালো হইব?
9: নো, কোনো যাওয়া যাওয়াই হবে না। আমার যত ইচ্ছা তত সন্তান নেব। আরে বোঝো না কেন, সন্তান যত বেশি ভাগ তত বেশি।
8: কি শের ভাগের কথা বলতেছো? হেই, তুমি কি কারো ফান্দে পড়ছো? বেশি বাড়াবাড়ি করছো তো মুরগির ঘরে নিয়ে বাইন্দা রাখুম। দুনিয়ার এত উন্নতি হইতেছে সেইটা চোখে দেখো না। শোনো নাই, আমাগো দক্ষিণ পাড়ার সলিম ভাই বেশি সন্তান নেয়ার কারণে তার সংসার ধ্বংস হইয়া গেছে, এমনকি তার বউটা পর্যন্ত মইরা গেছে। তুমি কি আমারে মারণের ফন্দি করছো?
9: এইটা তুমি কি বলো? আমি একটু বেকুব, কিন্তু মানুষ হিসাবে অতটা খারাপ না।
8: কারো বাজে কথায় কান দিবা না। সুখী পরিবার গড়তে হলে সন্তান দুইটার বেশি না।
2: দেখবি পোলাপানের কাজের স্পিড বাইড়া গেছে। এইটা হইলো কর্ম টেকনিক, বুঝছস?
12: অবশ্যই বুঝছি
7: চৌধুরী সাহেব। আসসালামু আলাইকুম।
2: আরে তুমি তুমি এইখানে কেন?
7: আপনার কর্ম সচক্ষে দেখবার আসছি।
2: ও, কর্ম দেখবার আইছো, দেখছো? হ্যাঁ, দেখা হইলে অহন যাও।
7: আমি তো যাইতে আসি নাই, আপনার নেওয়ার ব্যবস্থা নিয়ে আসছি।
2: আমি তোমার সাথে গেলেই না তুমি আমারে নিবা, আমি তোমার সাথে তো যাবো না। যাও যাও, ভাগো, না হয় মার মার চিনো মার সেই দেখাইবা।
7: মায়ের আমি খাবো না, আপনার খাওয়ার ব্যবস্থা করে আসছি। যারা মারবে তারা আসতেছে।
2: হারি চৌধুরী রে, তুমি মনে হয় চিনতে একটু ভুল করছো বাবা।
7: ভুল আপনি করছেন, অবশ্য সব চালাকরাই একদিন ধরা খায়। আপনি কি কর্ম করেন, গ্রামের পোলাপানগো কি কর্মে লাগান, সেটা বুঝবার জন্য আমরা চালাকি করে সরলা ভাবির ছেলেকে আপনার কামে পাঠানোর ব্যবস্থা করছি।
2: তার মানে সরলা আমার সাথে গরমিল করলো?
7: সে একা করে নাই,

0: আসুক আসুক আসুক আসুক, পুলিশ পুলিশ পুলিশ পুলিশ আসুক। এই কারখানা যে আমার, তার কোনো প্রমাণ আছে? দেখাও প্রমাণ, দেখাও।
1: আছে আছে, প্রমাণ আছে।
0: কি কি প্রমাণ? দেখাও প্রমাণ।
1: প্রমাণ সরলা ভাবির ছেলে, তার কাছে আমি একটা মোবাইল দিয়ে রাখছি, সে আপনার সব কাণ্ডকীর্তি মোবাইলে রেকর্ড করে রাখছে, সব পুলিশে দেখানো হয়েছে।
2: আমার তো পালান দরকার। এই চৌধুরী স্যার, থুকু চৌধুরী সাহেব, এই বুঝতে পাচ্ছেন, আমি তাহলে এখন যাচ্ছি। হ্যাঁ, খোদা বেশ আসি।
1: তুমি কোথায় পালাও তোরা বলি?
2: আমার কাছে আছে।
1: না, গিয়ে লাভ নাই, পুলিশের কাছে তোমার নামটাও দেওয়া আছে।
3: বাবাজি, তোমারে আমি ডাকছি, আমার অবশ্য একটা উদ্দেশ্য আছে।
4: সেইটা আম্মা, আমি আগে ইঙ্গিত পাইছি, আপনি নিশ্চিন্তে আমার কাছে এক্সপ্লেইন, মানে ব্যাখ্যা করতে পারেন।
3: হাল্লাপাক, আমার কোনো ছেলে সন্তান দেন নাই, তাতে আমার আফসোস নাই। সংসারে সুখ শান্তির জন্য দুইটা সন্তানের বেশি নেওয়ানো ঠিক না।
4: আম্মা, আপনার জ্ঞান বুদ্ধি দেখা আমি প্রাউড অফ।
5: দুলা ভাই, এটা প্রাউড হবে না, হবে হ্যাপি।
4: রুপি, আমি তোমার কাছে ইংরেজি শিক্ষার ক্লাস নিতে বসি নাই, আম্মার সাথে গুরুত্বপূর্ণ বিষয় ডিসকাস করছি, এখন তোমার চোপা বন্ধ। আচ্ছা বলেন আম্মা।
3: বাবা, আমি তোমার কিন্তু জামাই মনে করি না, আমি মনে করি তুমি আমার ছেলে।
4: অফকোর্স আম্মা।
3: এক কথা হইল গিয়ে, ওই যে রুবি, রুবি বড় হয়েছে, তার বিয়া দিতে হইব না? তার বিয়া দিতে হইলে আর একটা ভাই আসবে সংসারে, আসবে না? আমি চাই তোমরা মিলামিশা থাকবা।
4: আপনি কোনো চিন্তা করবেন না আম্মা, ছেলে কি ঠিক করে ফেলাইছেন?
6: এখনো পুরা ঠিক হয় নাই, তুমি মত দিলে ঠিক হবে।
3: মানে বাবাজি, ছেলেটা কিন্তু ভালো, শিক্ষিত, জগতে তার কেউ নাই, নিজের কিছু জমি জমা আছে, সেগুলিতে ক্ষেত খামার কইরা বেশ আয় উন্নতি করছে, ছেলেটার নাম নয়ন।
4: আমিও তার সম্পর্কে ভালো ভালো কথা শুনেছি, গ্রামের মানুষের উপকার করে বেড়ায়, কারো সাথে ঝগড়া ফেসাদ করে না। আম্মা আমি রাজি।
3: আলহামদুলিল্লাহ, যাক বাবা, আমি খুব নিশ্চিত হইলাম।
5: একটা কথা জিজ্ঞেস করব।
1: কি কথা?
5: তুমি কি আমারে ভালোবাসো? কি হইল, উত্তর দিতেছো না কেন?
1: তুমি খুব সাহসী মেয়ে রুবি।
5: এইখানে সাহসের কি হইল?
1: এই যে ভালোবাসার কথা সহজে অকপটে বলে ফেললে।
5: তুমি কিভাবে বুঝলা যে আমি খুব সহজেই কথাটা বলে ফেললাম?
1: আমার মনে হইল
5: মানুষের ধারণা বেশিরভাগ সময় ভুল হয়।
1: আমি ভুল বলছি?
5: এই একটা সহজ কথা বলার জন্য যে নিজের সাথে কত যুদ্ধ করছি, কত রাত না ঘুমায়ও কাটাইছি। আচ্ছা এখন বরং সেসব কথা থাক, শোনো, আম্মা আপা আর দুলা ভাই তোমার বাড়ি আসতেছে।
1: খবর দিলে আমি যাই? আমার বাড়ি কি জন্য?
5: তোমারে নিয়ে যেতে।
1: কোথায়?
5: আমাদের বাড়িতে। আর আসতে দিবে কিনা তাও ঠিক বলতে পারতেছি না।
1: মানে কি?
5: ওনারা যখন আসবে তখন মানে টের পাইবা।
1: বুঝলাম, নতুন জ্ঞান নিতে হবে।
5: হ, মেলা জ্ঞান নিছো, আপাতত ওইসব না নিলেও চলবে। কাল থেকে সাবিনা আপার কাছে যাইবা, দিনে এক ঘন্টা করে তার কাছ থেকে সংসার বিষয়ে জ্ঞান নিবা।
1: সেই জ্ঞানও মোটামুটি নেওয়া হয়েছে।
5: কি কি নিছো?
1: অনেক জ্ঞান নিছি, তার মধ্যে দুইটা জ্ঞান খুবই ইম্পর্টেন্ট।
5: কি কি?
1: এক নম্বর, সংসার সুখের হয় রমণীর গুণে।
5: আর দুই নম্বর,
1: যদি করতে না চাও পরিবারের অনিষ্ট, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট।
7: এতক্ষণ শুনলেন জাহিদ হোসেন বাবুল রচিত এবং মোহাম্মদ মোশারফ হোসেন প্রযোজিত নাটক সুখের আলপনা। এতে অভিনয় করেছেন শামিমা চৌধুরী, মোহাম্মদ ফয়জউদ্দিন, মোহাম্মদ সাজ্জাদ হোসেন সেজু, বনশ্রী অধিকারী, চন্দ্রিমা রানী পাল, শিউলি রানী বালা, শাহিনা আক্তার পাপিয়া, জাহিদ বাবুল এবং তাবিদারি রসুল।

0: বন্ধুরা, সারা বছর যেহেতু এখন ডেঙ্গুর প্রাদুর্ভাব রয়েছে, তাই সাবধানতা চাই সবসময়। এডিস মশার বংশবিস্তার রোধ করুন, বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন, কোথাও পানি জমতে দেবেন না। সচেতনতাই যে কোনো রোগ প্রতিরোধের একমাত্র পথ। এবার তবে বিদায় চাইছি, বলে দিই আজ এসোগড়ি ছোট পরিবার গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম জিনাত আক্তার, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
1: এসোগড়ি ছোট পরিবার অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য।

নিশ্চয়ই যারা ঈমান আনে, সৎকর্ম করে, সালাত কায়েম করে ও যাকাত দেয়, তাদের জন্য রয়েছে পুরস্কার তাদের রবের নিকট, আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। আল কোরআন, বাংলাদেশ বেতার, ঢাকা। এক্ষুনি শুনতে পাবেন পবিত্র আসর নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো, তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুনাহ লেখা হবে। সূরা আল মাঈদা আয়াত 32।
3: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন ভক্তিমূলক গান। শিল্পী স্মতারা খুরশিদ হাসান খান, গীতিকার আল কামাল আব্দুল ওহাব, সুরকার কাদের জামিরি।

0: ভক্তিমূলক গানটি শুনলেন ইসমা তারা ও খুরশিদ হাসান খানের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে। যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন বৃক্ষরোপণের গান। শিল্পী মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার। গানের কথাও সুর করেছেন শিল্পী নিজেই।

0: বৃক্ষরোপণের গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যেই প্রচারিত হবে খবর, প্রথমে ইংরেজি সংবাদ, তারপর বাণিজ্যিক সংবাদ।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Beta, the news read by SM Rafiqul Islam. Prime Minister Tariq Rahman has said those responsible for the killing during the anti-fascist movement will be brought to justice through transparent, impartial and credible trials conducted in accordance with the due process of law. He made the remarks while addressing a discussion titled July 36 after inaugurating the July Mass Uprising Memorial Museum at Gonobhabon in the capital Shere Banglanagar today. Tariq Rahman said the government has decided to name institutions after those killed and became victims of enforced disappearance and other violence over the past 17 years and during the July Mass Uprising. Speaking about the July Mass Uprising Memorial Museum, the Prime Minister said the country's democratic people expect the museum not to become a place of promoting the exclusive political narrative of any individual group or political party. Tariq Rahman said the 1971 Liberation War was fought to achieve the country's independence, while the 2024 mass uprising was waged to safeguard the independence of the state and the freedom of its people. Warning against attempts to create instability in the country, the Prime Minister asked all concerned to avoid creating unnecessary controversies, recalling authority and rule of more than 1.5 decades. Tariq Rahman said the country had paid a heavy price in its struggle for democracy. Earlier, Prime Minister Tariq Rahman inaugurated the July Mass Uprising Memorial Museum. Following the inauguration, Tariq Rahman visited the museum's galleries and exhibitions featuring preserved artifacts, photographs, official documents, video footage and memorabilia related to the July Mass Uprising. A documentary depicting the chronology of the July Mass Uprising, the participation and sacrifices of people from all walks of life and events leading to the movement's success was screened at the inaugural ceremony. Prime Minister's daughter, Barrister Zaima Rahman, accompanied him during the program. Following the plaque unveiling, a munajat was offered after the recitation of Surah Al-Fatiha. Acting President Major Retired Hafizuddin Ahmed Bir Bikram has said ensuring the maintenance of the families of those martyred in the July uprising along with the treatment and rehabilitation of the injured is most important and sacred responsibility of the present government. He made the remarks while addressing as a chief guest at a reception and discussion program organized for the families of the July martyrs and July fighters organized at the Bangladesh-China Friendship Conference Center, marking July Mass Uprising Day today. Meanwhile, July Mass Uprising Day is being observed today with nationwide programs commemorating the student-led mass uprising that culminated in the fall of the Awami League government on 5th August 2024. The government's political parties and sociocultural organizations have taken various programs marking the day. Liberation War Affairs Minister, State Minister, officials and employees of the Ministry of Liberation War Affairs, along with people from different walks of life, placed wreaths at the July Martyrs Memorial at Shahbagh in the capital this morning. Information and Broadcasting Minister Johiruddin Shopon has reaffirmed the government's commitment to institutionalizing the democracy achieved through the July Mass Uprising. He said these renews men after paying tribute to the July Martyrs Memorial at Amtola intersection in Borishal on the occasion of July Mass Uprising Day today. The Information and Broadcasting Minister said the overthrow of the fascism was made possible through the sacrifices of students and people from all walks of life. Liberation War Affairs Minister Ahmed Azam Khan has said the government would implement the July Charter in the spirit of the July Mass Uprising, expressing optimism that the movement had paved the way for a prosperous and democratic Bangladesh. He made the remarks after laying a wreath at the July Martyrs Memorial at Shahbagh in the capital today on the occasion of the July Mass Uprising Day. The minister said the elected government led by Prime Minister Tariq Rahman had begun the journey of rebuilding the country by drawing inspiration from the spirit of the uprising. Iran's state broadcaster says talks with Oman over the Strait of Hormuz are not linked to the United States. The comments come after U.S. officials reported progress in the negotiations and suggested an agreement could be reached within days. Earlier, U.S. President Donald Trump warned that Tehran will be hit very hard if negotiations fail. Meanwhile, Yemen's Houthi movement says it has attacked a Saudi oil tanker at Wafa in the northern Red Sea with ballistic missiles. Cricket in Bangladesh will take on Australia 11 in the three-day practice match at Darwin tomorrow. The match will start for 6:30 Bangladesh time. Final weather, Focus Valley till 1 to 9 says there are chances of rain, thunder showers with temporary south-southeasterly gust here as quality wind at the speed of 45 to 60 kilometers per hour over the regions of Dhaka, Faridpur, Borishal, Noakhali, Kumilla, Chattogram, and Cox's Bazar. River boats in these areas are to highest caution signal number 1. And that is the end of the news.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি আব্দুল মান্নান। প্রবাসী বাংলাদেশিরা চলতি মাসের প্রথম তিন দিনে 406 মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ে তুলনায় 84.4% বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী শুধু 3রা অগস্ট এক দিনেই দেশে 133 মিলিয়ন মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে। এদিকে চলতি অর্থবছরের শুরু থেকে 3রা আগস্ট পর্যন্ত মোট রেমিটেন্স এসেছে 3.265 বিলিয়ন মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল 2.698 মিলিয়ন মার্কিন ডলার। চলতি অর্থবছরের শুরুতেই দেশে পণ্য রপ্তানিতে শক্তিশালী প্রবৃদ্ধি দেখা গেছে। গত মাসে দেশের পণ্য রপ্তানির আগের মাসের তুলনায় 12.49% বেড়েছে। একই সঙ্গে দেশের প্রধান বৈদেশিক মুদ্রার অর্জনকারী তৈরি পোশাক খাতেও উল্লেখযোগ্যভাবে ঘুরে দাঁড়িয়েছে। সর্বশেষ রপ্তানি তথ্য অনুযায়ী চলতি বছরের জুলাইয়ে দেশের মোট পণ্য রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে 4.73 বিলিয়ন মার্কিন ডলারে। দেশের মোট রপ্তানি আর সিংহভাগ আসে তৈরি পোশাক খাত থেকে। এ সময় তৈরি পোশাক খাতে রপ্তানি হয়েছে 3.89 বিলিয়ন মার্কিন ডলার। তৈরি পোশাক খাতের ওপর অতি নির্ভরতা কমিয়ে রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্যে সরকারের অন্যতম সফল উদ্যোগ এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জব প্রকল্প হাতে নিয়েছে। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বাড়ার প্রেক্ষাপটে রপ্তানি বহুমুখীকরণকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার অর্থায়নে বাণিজ্য মন্ত্রণালয় 2017 সালের জুলাইয়ে প্রকল্প চালু করে। চামড়া ও চামড়াজাত পণ্য, পাদুকা, প্লাস্টিক এবং লাইট ইঞ্জিনিয়ারিং এই খাতের উৎপাদন বৃদ্ধি, এগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং নতুন রপ্তানি বাজারে প্রবেশের সক্ষমতা গড়ে তোলার লক্ষ্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়। এর ফলে প্রায় 1,80,000 নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং বৈশ্বিক মূল্য শৃঙ্খলে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হয়েছে। বাংলাদেশ রেলওয়েতে চলতি মাসেই প্রায় 200টি নতুন যাত্রীবাহী কোচ যুক্ত হতে যাচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে ঢাকা পাবনা এবং ঢাকা খুলনা রুটে 2টি নতুন আন্তনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ের সূত্র জানায়, নতুন এই ট্রেনগুলো চালু হলে পশ্চিমাঞ্চলের যাত্রীদের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে এবং যাতায়াত সহজ হবে। রেলওয়েতে নতুন কোচ যুক্ত হওয়ার পর রেলপথ মন্ত্রণালয় ঢাকা পাবনা এবং ঢাকা খুলনা রুটে আন্তনগর ট্রেন চালু করার পরিকল্পনা করছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আগামী 30শে সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলকারী করদাতাদের জন্য সর্বোচ্চ 5% কর প্রণোদনা ঘোষণা দিয়েছে, তবে এ সুবিধা সর্বোচ্চ সীমা 25,000 টাকা। এনবিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে 1 অক্টোবর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোনো কর প্রণোদনা প্রযোজ্য হবে না। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.95, ক্রয় 122.95। সিঙ্গাপুর ডলার বিক্রয় 97.12, ক্রয় 95.34। মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.44, ক্রয় 29.86। এবং থাইবাত বিক্রয় 3.73, ক্রয় 3.66। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
2: বাংলাদেশ বেতার শুরু হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে ট্রান্সক্রিপশন সার্ভিসে রেকর্ডকৃত গান নিয়ে বিশেষ গ্রন্থিত অনুষ্ঠান জুলাইয়ের প্রতিধ্বনি।
3: কিছু মাস ক্যালেন্ডারের পাতা থেকে হয়ে ওঠে একটি জাতির স্মৃতি, একটি সময়ের সাক্ষী। জুলাই তেমনই এক অধ্যায়। বিপ্লবের আগুনে জ্বলে ওঠা মানুষের অনুভূতি, প্রত্যাশা, উদ্বেগ, সাহস আর আত্মত্যাগ মিলেমিশে তৈরি হয়েছিল এক অনন্য বাস্তবতা।
4: জুলাই আমাদের দৃঢ় সাহসের পরিচয়। জুলাই প্রতিবাদে প্রতিরোধে কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে দাঁড়ানোর নাম। জুলাই গভীর এক অনুভূতি, জুলাই দেশপ্রেমের সেই স্লোগান যা প্রতিধ্বনিত হয় সময়ের সাথে। জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদ ও সংগ্রামী জনতার প্রতি সুগভীর শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন জুলাইয়ের প্রতিধ্বনি। যাদের রক্তস্রোতে তৈরি হয়েছে জনতার মুক্তির পথ, যারা সকল পিছুটান স্বপ্ন পিছনে ফেলে দাঁড়িয়ে গেছেন অন্যায়ের সামনে, তাদের নাম আমাদের দৈনন্দিন জীবনের মুক্তির সমর্থক। তাদের আত্মত্যাগের গভীরতা অসীম। বাংলাদেশ স্মরণ করে তাঁদের সুগভীর কৃতজ্ঞতায়।
3: গান কখনো শুধু সুর আর কথার সমন্বয় নয়, সময়ের কারণে গান হয়ে ওঠে ঐতিহাসিক দলিল, মানুষের অনুভূতির ভাষা, ইতিহাসের নীরব সাক্ষী। মানুষ নিজের ভয়কে অতিক্রম করে একসঙ্গে দাঁড়ানোর শক্তি খুঁজে পায়। বহু বছরের নীরবতা ভেঙে উচ্চারিত হয় অসংখ্য কণ্ঠের আহ্বান। সেই সময়ের অনেক অনুভূতি, অনেক গল্প, অনেক স্মৃতি মুখর হয়েছে গান হয়ে।
4: আজকের অনুষ্ঠানে আমরা শুনব সেই সময়কে ঘিরে রচিত কয়েকটি গান। প্রতিটি গানে রয়েছে এক একটি অনুভব, স্মৃতি এবং প্রত্যয়। ইতিহাসের মাইল ফলক বাংলাদেশের জুলাই। জুলাইয়ের প্রতিধ্বনি অনুষ্ঠানে আজকের প্রথম গান 2024-এর আগস্ট মাসের 5 তারিখ। শিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি, মোহাম্মদ মমিনুল ইসলাম, মমতাজ রহমান লাবণী এবং ওয়াদুদ সরকার। গানের কথা সাজিয়েছেন শফিকুল ইসলাম বাহার, সুর করেছেন এস এম আব্দুল্লাওয়াল।

0: ইতিহাসে কিছু দিন থাকে যেগুলো একটি জাতির স্মৃতিতে স্থায়ী হয়ে যায়। সেই দিনগুলোকে মনে রাখা মানে শ্রদ্ধায় অতীতকে স্মরণ করা, ভবিষ্যতের প্রতি নিজের দায়িত্বকে নতুন করে উপলব্ধি করা। জুলাই 36 অর্থাৎ আগস্টের 5 আজ তেমনই একটি দিন। 2024 সালের আন্দোলন ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসের উদাহরণ। এই সাহস তৈরি হয়েছিল একটি প্রজন্মের মধ্য থেকে, যারা চোখের সামনে অন্যায় দেখেও চুপ করে থাকতে পারেনি। এই আন্দোলনের বুকে কাঁথা আছে ছাত্র, শিক্ষক, শ্রমিক, পথচারী, গৃহিণীর রাজপথে নেমে আসা, যারা শুধু পথে নেমেছিলেন প্রতিবাদ করতেই।
1: কোনো মঞ্চ থেকে নয়, নেতৃত্ব ছিল চারপাশে। প্রতিটি মানুষ, প্রতিটি চোখ, প্রতিটি চিহ্ন এক একটি আলাদা প্রতিবাদের ব্যাখ্যা। কেউ কাউকে ডাকেনি, তবুও সবাই যেন একসাথে রাস্তায় নেমে এসেছিল। প্রতিটি আঘাত জন্ম দিয়েছে নতুন এক প্রতিজ্ঞার, প্রতিটি মৃত্যু সাহসী করেছে শতগুণ। মিছিলের যতটা স্থান খালি হয়েছে, ভরেছে তার বহুগুণ। কারণ যন্ত্রণা, ক্ষোভ ছিল সবার, আর মুক্তির প্রত্যয় এই জাতির। এবারের গান পাখিরা নীর ছাড়েনি গেয়েছেন শিল্পী মিজান মাহমুদ রাজীব, গানের কথা সাজিয়েছেন মুন্সি ওয়াদুদ, সুর করেছেন মোহাম্মদ সাদেক আলী।

0: তবু জুলাই রয়ে গেছে আমাদের চেতনায়, একটা বোধ হয়ে, একটা শিক্ষা হয়ে। দেশ মানে কেবল সরকার নয়, রাজনীতি নয়, দেশ মানে আমরা সবাই, আমাদের সিদ্ধান্ত, আমাদের ভূমিকা, আমাদের সাহস। একতা শব্দটা বহুবার শুনেছি, কিন্তু জুলাইয়ে আমরা তা অনুভব করেছি, প্রত্যক্ষ করেছি।
1: প্রতিটি পরিবর্তনের পেছনে থাকে সাহস, ত্যাগ এবং দৃঢ় প্রত্যয়। ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয়, স্বপ্ন তখনই বাস্তবের পথে হাঁটতে শুরু করে যখন মানুষ নিজের ভয়ের চেয়ে নিজের বিশ্বাসকে বড় করে দেখে। সাহসী বুকের ভিতরে থাকে আগুনের স্ফুলিঙ্গ, গুলির মুখে দাঁড়ায় দুহাত মিলে দারুণ সাহসে। প্রিয় শ্রোতা, এবারে শুনবেন গান বুক পেতে দাঁড়াতে। সাজ্জাদ হোসেন পলাশের কণ্ঠে এই গানের কথা লিখেছেন এবং সুর করেছেন মিল্টন খন্দকার।
2: বুক পেতে দাঁড়াতে জানে চব্বিশে দিশে না, মৃত্যু দিয়ে সত্য।
3: বাংলাদেশ বেতার। শ্রোতা বন্ধুরা, এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 মেগাহার্টজ ও FM 106 মেগাহার্টজ থেকে। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট FM ব্যান্ডে, এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। জাতীয় সংসদ ভবনের তৃতীয় তলায় জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। এই অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
4: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 উপলক্ষে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা জাতীয় সংসদ ভবন থেকে বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচারে আমি শামীম আহমেদ আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। এই সম্প্রচারের শুরুতেই আমরা গভীর কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি সেই অকুতোভয় জুলাই যোদ্ধাদের, যারা আত্মবিসর্জন দিয়েছেন এবং আহত হয়েছেন, এবং একই সঙ্গে যারা বীর জুলাই যোদ্ধা রয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রদর্শন করছি। আজকের অনুষ্ঠানে অল্প কিছুক্ষণের মধ্যেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি। গত শনিবার তারুণ্যের শক্তি, জুলাই গণ অভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ শীর্ষক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে নবম থেকে একাদশ শ্রেণীর বিপুল সংখ্যক ছাত্রছাত্রীরা অংশ নেন, এবং একই সঙ্গে আজ সকালে রংতুলিতে জুলাই চব্বিশ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দুটি গ্রুপ অংশগ্রহণ করে, প্রথম গ্রুপের বয়স ছিল 5 থেকে 8 বছর এবং দ্বিতীয় গ্রুপের বয়স ছিল 8 বছর থেকে 12 বছর পর্যন্ত। আমরা এই বিজয়ী যারা হয়েছেন রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তাদের মাঝে কিছুক্ষণের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে, এবং মহামান্য রাষ্ট্রপতি এই অনুষ্ঠান স্থলে এসে আমরা দেখতে পাচ্ছি, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম এই অনুষ্ঠান স্থলে এসে পৌঁছেছেন। ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে, তবে আজকের অনুষ্ঠানের সভাপতি জাতীয় সংসদের স্পিকার এই মাত্র অনুষ্ঠান স্থলে এসে পৌঁছেছেন, কিন্তু এখানে ঘোষণা করা হয়েছে মহামান্য রাষ্ট্রপতি এই ভবনে এসে উপস্থিত, তিনি অল্প কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু হবে। অনুষ্ঠান শুরু হওয়ার আগ পর্যন্ত চলুন শুনি জুলাই গণ অভ্যুত্থানের গান।

0: শ্রোতা বন্ধুরা, আমরা আনন্দের সঙ্গে ঘোষণা করছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি অনুষ্ঠানের সাথে উপস্থিত হয়েছেন। এখন অনুষ্ঠানটি মঞ্চ থেকে সরাসরি সম্প্রচার করছি।
1: মহামান্য রাষ্ট্রপতির সাথে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি, মাননীয় বিরোধী দলের নেতা ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান এমপি, মাননীয় চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম মনি এমপি।

আজ 5 আগস্ট 2026 খ্রিস্টাব্দ, জুলাই গণ অভ্যুত্থান দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মাননীয় বিরোধী দলের নেতা ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান এমপি, মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম মনি এমপি, মাননীয় বিরোধী দলের চিফ হুইপ জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম এমপি।

0: বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ভারতীয় বিরোধী দলের নেতা ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান এমপি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ এমপি, মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম মনি এমপি, মাননীয় বিরোধী দলের চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম এমপি। সভাপতি মহোদয়ের অনুমতিক্রমে অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠান সঞ্চালনায় আছি আমি সানজিদা সরওয়ার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ। শ্রোতৃমণ্ডলী, অনুষ্ঠানের শুরুতেই পবিত্র ধর্মগ্রন্থ সমূহ হতে পার। প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তর্জমা করবেন হাফেজ কারি মাওলানা মুফতি মোহাম্মদ আবু রায়হান, ইমাম, জাতীয় সংসদ সচিবালয়।
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।

صدق الله العظيم. سورة الفاطر 41 آية كريمة.

0: পর্যন্ত অবকাশ দেন। অতপর যখন তাদের সে নির্দিষ্ট সময় আসবে, তখন তিনি তাদের পাকড়াও করবেন। আল্লাহ তাআলা অবশ্যই তার বান্দাদের যাবতীয় কার্যকলাপ পর্যবেক্ষণ করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
1: এবারে পবিত্র গীতা থেকে পাঠ করবেন মনীন্দ্র চন্দ্র সূত্রধর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক গীতা সংঘ।
2: ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম কৃষ্ণায় বাসুদেবায়, হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমঃস্তুতে। শ্রীমদ্ ভগবদ্ গীতা চতুর্থ অধ্যায়, জ্ঞানযোগ। শ্রী ভগবানুবাচ, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অবুত্থানম অধর্মস্য তদা আত্মনম সৃজামিহ, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হে ভারত, যে যে সময়ে ধর্মের গ্লানি অধর্মের উত্থান হয়, সেই সেই সময়ে আমি নিজ রূপ সৃষ্টি করে আবির্ভূত হই। সাধুদের রক্ষা, দুষ্টদের বিনাশের জন্য আর ধর্ম সংস্থাপনের উদ্দেশ্যে যুগে যুগে আমি আবির্ভূত হই। ওম ইয়ৎস্খলম পরিব্রষ্টম মাত্রাহীনঞ্চ ইয়ৎ ভবেত, পূর্ণম ভবতু তৎসর্বম তৎপ্রসাদাত জনার্দন। ওম সর্বেষাং মঙ্গলম ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। বিশ্বের সকল প্রাণী সুখী হোক, কেউ যেন দুঃখ ভোগ না করেন, সকলেই শান্তি লাভ করুক। ওম শান্তি শান্তি শান্তি।
1: এখন পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন প্রিন্স সমুয়েল সরেন, পাস্টর হোলি চার্চ অফ জিসাস ক্রাইস্ট।
3: আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের গৌরব স্বীকার করে পবিত্র বাইবেল থেকে পাঠ করছি। সদাপ্রভুর স্তব করো, তাহার নামে ডাকো, জাতিগণের মধ্যে তাহার ক্রিয়া সকল জানাও। সদাপ্রভুর ও তাহার শক্তির অনুসন্ধান করো, নিয়ত তাহার শ্রীমুখের অন্বেষণ করো, স্মরণ করো তাহার কৃত কর্ম সকল, তাহার অদ্ভুত লক্ষণ ও তাহার মুখের শাসন সকল। পবিত্র এই বাণীগুলো গীতসংগীতা পুস্তক 105 অধ্যায়ের 1-5 পদের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। এই পৃথিবীস্থ সমস্ত সৃষ্টির মঙ্গল এবং আশীর্বাদের উৎস সর্বশক্তিমান ঈশ্বর। তিনি তার সৃষ্ট প্রত্যেকটি জীবকে পরম মমতায় প্রতিনিয়ত প্রতিপালন করছেন। তার সৃষ্টির প্রতি প্রদত্ত সমস্ত অর্জিত বিজয় এবং আশীর্বাদের লক্ষ্য যেন আমরা দেশ ও জাতিকে বৈষম্যহীন, সুন্দর, ন্যায়ভিত্তিক, শান্তিময় করে নূতনভাবে গড়ে তুলতে পারি। আর সেই কারণে তার প্রদত্ত সৃষ্টির প্রত্যেকটি বস্তু রক্ষা ও সংরক্ষণ করার মাধ্যমে তার প্রতি আনুগত্য ও কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। আজকের এই মহতী দিবসে প্রত্যেকটি মানুষ দেশ ও জাতির সার্বিক উন্নয়নের অঙ্গীকারে নূতন চেতনায় জাগ্রত হোক, এই শুভকামনা ও প্রার্থনা করে পবিত্র বাইবেল পাঠ শেষ করছি। আমেন।
1: এবারে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন ডক্টর সুমন কান্তি বড়ুয়া, অধ্যাপক পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
4: নমস্কার। নমো তস্য ভগবতো অরহত সম্মা সম্বুদ্ধস্য বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। ন অন্তলিক্কে ন সমুদ্রমধ্যে, ন পপ্যতানং দিবসং পবিষ্য, ন বিজ্যোতিষো জগতিপ্পদেশো, এয়াতিত্যমুচ্ছেয় পাপকম্মা। শুককামানি ভূতানি ও দণ্ডেন বিহিংসতি, অত্তনু শুকমেথানু পেচ্চনু সলবতি শুকম। সব্য পাপস্য কারণং কুশলস্য উপসম্পদা, সচিত্ত পরিয়োদপানং এতং বুদ্ধানু শাসন। পবিত্র ত্রিপিটক থেকে উচ্চারিত এ বাণীর বাংলা অর্থ হল অন্তরীক্ষে সমুদ্র গড়বে।

0: কিংবা পর্বত গুহায়। জগতে এমন কোনো স্থান নেই যেখানে আশ্রয় গ্রহণ করে স্বীয় পাপকর্ম হতে নিজেকে রক্ষা করা যায়, এবং যিনি আত্মসুখ বিলাস হয়ে অপরকে দণ্ড দেয়, হিংসা করে ও বিনাশ করে, তিনি কখনোই নিজে সুখ লাভ করতে পারে না। তাই সকলের উচিত জীবনের গতি পরিক্রমায় সর্বদা পাপ ও কাজ হতে, যথা বৈষম্য, নিপীড়ন ও অনাচার হতে বিরত থাকা, সর্বদা মঙ্গল কর্ম সাধন করে নিজের চিত্তকে পরিশুদ্ধ রাখা, এটি বুদ্ধির অনুশাসন। সব্যে সত্তা সুখিত ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হো। ধন্যবাদ।
1: সম্মানিত অতিথিবৃন্দ, এখন জুলাই শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালনের জন্য সকলকে বিনীত অনুরোধ জানাচ্ছি। সময় শুরু হলো।

0: সকলকে ধন্যবাদ। সম্মানিত সুধী, এ পর্যায়ে স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সম্মানিত সচিব ব্যারিস্টার মোহাম্মদ গোলাম সরওয়ার ভুঁইয়া।
1: জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 উপলক্ষে জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন অঙ্কন এবং আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলা জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম, উপস্থিত বিরোধী দলীয় নেতা ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান এমপি, জনাব সালাউদ্দিন আহমেদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় চিফ হুইপ, বিরোধী দলীয় চিফ হুইপ, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, হুইপবৃন্দ এবং বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত সদস্যবৃন্দ, সরকারের সিনিয়র সচিববৃন্দ, গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয় সংসদের পক্ষ থেকে আপনাদের আজকের এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। আপনাদের মূল্যবান উপস্থিতি ও অনুষ্ঠানের মর্যাদা ও তাৎপর্য বহুগুণে বৃদ্ধি করেছে। আমরা জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছিলাম এবং উদ্যোগ পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে, যাতে এই দিনটি আমাদের জাতীয় ইতিহাসে গণতন্ত্র, ন্যায় বিচার, মানবিক মর্যাদা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার এক অনন্য মাইলফলক হয়ে চিরস্মরণীয় থাকে। সম্মানিত সুধীবৃন্দ, এই ঐতিহাসিক ক্ষণে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি জুলাই অভ্যুত্থানের সকল বীর শহীদকে, যাঁদের সর্বোচ্চ আত্মত্যাগ আমাদের জাতীয় জীবনে গণতন্ত্র ও সাংবিধানিক শাসন প্রতিষ্ঠার নতুন দিগন্ত উন্মোচিত করেছে। শ্রদ্ধা জানাচ্ছি তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, গণতন্ত্র সংগ্রামের আপসী নেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি আজীবন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন। স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি। একই সঙ্গে শ্রদ্ধা নিবেদন করছি সেই সকল সাহসী নাগরিক, যারা ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সাহসী ও আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। আল্লাহ, মহান আল্লাহ তাআলা দরবারে জুলাই অভ্যুত্থানের আহতদের দ্রুত আরোগ্য এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত অতিথিবৃন্দ, বাংলাদেশ সংবিধান জনগণকে রাষ্ট্র ক্ষমতার একমাত্র উৎস হিসাবে ঘোষণা করেছে। জাতীয় সংসদ সেই গণতান্ত্রিক চর্চার সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠান। গণতন্ত্রকে শক্তিশালী করা, আইনের শাসন প্রতিষ্ঠা, জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা এবং জনগণের আকাঙ্ক্ষাকে রাষ্ট্রীয় নীতিতে প্রতিফলিত করাই জাতীয় সংসদের মূল দায়িত্ব। সংসদ সচিবালয়ের সচিব হিসাবে আমার এবং আমার সহকর্মীদের অঙ্গীকার হল সংবিধান, আইন এবং সংসদীয় রীতিনীতির আলোকে একটি দক্ষ, স্বচ্ছ, আধুনিক ও জবাবদিহিমূলক সচিবালয় গড়ে তোলা এবং জাতীয় সংসদের কার্যক্রম নির্বিঘ্ন ও কার্যকরভাবে পরিচালনার জন্য সর্বোচ্চ প্রশাসনিক সহায়তা প্রদান করা। আজকের এই রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা পুরস্কার বিতরণী এবং আলোচনা অনুষ্ঠান কেবল একটি আনুষ্ঠানিকতাই নয়, এটি নতুন প্রজন্মের মাঝে ইতিহাস চেতনা, দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবাদ এবং সাংবিধানিক আদর্শকে আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ প্রয়াস। জাতীয় সংসদ বিশ্বাস করে ইতিহাস ধারণ করে, ভবিষ্যৎ নির্মিত হবে। আজকের অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় ভারপ্রাপ্ত স্পিকার, বিরোধীদলীয় নেতা, মাননীয় মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, চিফ হুইপবৃন্দ, বিরোধী দলীয় চিফ হুইপ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ এবং দেশের সমস্ত ব্যক্তিবর্গ উপস্থিতি আমাদেরকে আরও গৌরবান্বিত করেছে। আমরা তাদের প্রতি শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সর্বশেষ সকল প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তৃত্ব, আসসালামু আলাইকুম, বাংলাদেশ জিন্দাবাদ।
0: সুধীবন্ধুদের এখন বক্তব্য প্রদানের জন্য মাননীয় বিরোধী দলের চিফ হুইপ জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম এমপিকে বিনীত অনুরোধ জানাচ্ছি।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম সবাইকে। জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026-এর আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদদেরকে, অকুতোভয়ী জুলাই যোদ্ধা যারা এখনও আহত অবস্থায় রয়েছে তাদের আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, এবং সবাইকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক আয়োজিত এই রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং আলোচনা অনুষ্ঠানে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। আমরা আজকের এই অনুষ্ঠানে ওনাকে প্রধান অতিথি পেয়েছি, যিনি 1971 সালে এই বাংলাদেশের জন্য অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন, যিনি এখনও বলেন যে 27 বছর বয়সে একটা যুদ্ধ করেছি, 82 বছর বয়সে প্রয়োজনে আরেকটা যুদ্ধ করব, সেটার জন্য প্রস্তুত রয়েছি। আমাদের আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার এবং আইনজ্ঞের পরিচিত মুখ ব্যারিস্টার কায়সার কামাল চৌধুরী। আমাদের আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত আছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, এবং যার পরিচয় শুধু বিরোধী দলীয় নেতা নয়, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতৃত্ব, বারবার কারা নির্যাতিত মুসলিম জননেতা ডক্টর শফিকুর রহমান। আমাদের আরও উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবং যার পরিচয় শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নয়, উনিও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একজন নেতৃত্ব, যিনি দীর্ঘদিন গুম হয়েছিলেন, নির্যাতিত ছিলেন, জনাব সালাউদ্দিন আহমেদ। এবং আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের জাতীয় সংসদের সম্মানিত চিফ হুইপ, সংসদ বিষয়ে যার নখদর্পণে সব কিছু, আমাদের সম্মানিত চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম মণি এমপি, এবং উপস্থিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সংসদ সচিবালয়ের সম্মানিত সচিব এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। এবং আজকের এই প্রতিযোগিতায় যে সকল শিশু কিশোর অংশগ্রহণ করেছেন, যাদের অভিভাবকরা উপস্থিত রয়েছেন, সাংবাদিক ভাই বোনেরা এবং প্রিয় দেশবাসী, আজকে আমরা এক ঐতিহাসিক দিন আমাদের জাতীয় জীবনে, বিশেষত আমরা যারা এই গণ অভ্যুত্থান প্রত্যক্ষ করেছি, অংশগ্রহণ করেছি। জুলাই গণ অভ্যুত্থান তাদের জীবনের সেরা মুহূর্তের মধ্যে একটি না, আমি বলবো সেরা মুহূর্ত, হয়তো এরকম আর কোনো মুহূর্ত আমাদের জীবনে আসবে না। আজকে আমরা সকলে একসাথে স্মরণ করতে পারছি এই সংসদ সচিবালয়ে, জাতীয় সংসদে, এটা আমাদের জন্য অনেক ভালো লাগার বিষয়। কারণ 2 বছর আগে এই সংসদে শাহবাগ থেকে 2024-এর 5ই আগস্ট আমরা এসেছিলাম ছাত্র জনতার মিছিল নিয়ে, এই সংসদকে মুক্ত করতে, ফ্যাসিবাদ মুক্ত করতে, এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে, এবং এই গণ অভ্যুত্থানকে আমরা শহীদদের জন্য, আহতদের লক্ষ্যে আমরা ঘোষণা করেছিলাম যে তার এই গণ অভ্যুত্থানের সকল কৃতিত্ব জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের এবং আহত যোদ্ধাদের। আজকের দিনে আমি আরও স্মরণ করি আমাদের বাংলাদেশের জাতীয় ইতিহাসের বিগত 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যিনি নেতৃত্ব দিয়েছেন, প্রতীক ছিলেন বেগম খালেদা জিয়া, ওনাকেও শ্রদ্ধাভরে আজকে স্মরণ করছি। এবং আমি এর আগেও বিভিন্ন বক্তৃতায় বলেছি যে জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের বিগত সকল গণতান্ত্রিক আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, আমাদের উপনিবেশ বিরোধী আন্দোলন, সব কিছু গণ আন্দোলনের ধারাবাহিকতাই হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান। কারণ এই জাতি, এই ভূখণ্ডের মানুষ বারবার জীবন দিয়েছে, রুখে দাঁড়িয়েছে স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, গণতন্ত্রের জন্য, ন্যায় বিচারের জন্য। বিগত ১৬ বছরে বাংলাদেশে যে অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা গিয়েছি, এটা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্টতম সময়, যেখানে বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলা হয়েছিল, দুর্নীতি, লুটপাট, গুম, খুন, কী না অভিজ্ঞতা, কী না প্রত্যক্ষ করেছে এই দেশের জনগণ। জুলাই গণ অভ্যুত্থান ছিল সেই আমাদের প্রতিরোধের মুহূর্ত, যখন আমরা রুখে দাঁড়িয়েছিলাম ঐক্যবদ্ধভাবে। আমরা তখন জিজ্ঞাসা করি নাই কার রাজনৈতিক পরিচয় কী, কে কোন দল থেকে এসেছে, কে নারী, কে পুরুষ, কে ছাত্র, কে শ্রমিক, দেশে কিংবা দেশের বাহিরে। এই গণ অভ্যুত্থানে সবাই সমানভাবে অংশ নিয়েছে। আমাদের সাংবাদিক ভাই বোন থেকে শুরু করে সাংস্কৃতিক কর্মী, আলেম সমাজ, এমনকি শেষের দিকে আমাদের সেনাবাহিনীর অফিসার, সৈনিকরাও এই আন্দোলনে প্রত্যক্ষভাবে সমর্থন দিয়েছে, এই গণ অভ্যুত্থানকে সংগঠিত করতে সহায়তা করেছে। ফলে আজকের এই দিন থেকে আমরা জাতীয়ভাবে উদযাপন করতে পারছি, ব্যক্তিগতভাবে উদযাপন করতে পারছি, রাজনৈতিকভাবে উদযাপন করতে পারছি, এবং এই ঐক্য একটা বার্তা দেয় যে ফ্যাসিবাদ প্রশ্নে, ফ্যাসিবাদ বিরোধিতা আমরা এখন ঐক্যবদ্ধ আছি। আমাদের এই ঐক্য সুদৃঢ় হবে যদি সত্যিকার অর্থে আমরা জবাবদিহিতামূলক গণতন্ত্র প্রতিষ্ঠায় বাংলাদেশ যে লড়াই করেছে সেই বাংলাদেশকে আমরা তৈরি করতে পারি, যেটা রূপকার, যেটা রচিত হয়েছে জুলাই সনদে, গণভোটের গণরায়ে যেটা জন আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে, এবং ফ্যাসিবাদের বিচার, যারা গুম করেছে, যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার নিষ্পন্ন করা, সংস্কার বাস্তবায়ন করার মধ্য দিয়ে আমরা এই গণ অভ্যুত্থান দিবস এবং শহীদদেরকে তাদের যে ঋণ, সেই ঋণ আমরা কিছুটা হলেও শোধ করতে পারব। আজকের রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে তাদেরকে শুভেচ্ছা জানাই, যারা ভালো করেছে তাদেরকে শুভেচ্ছা জানাই। আমি মনে করি যে জুলাই গণ অভ্যুত্থানকে সামনে এগিয়ে নিয়ে যাবে এই শিশু কিশোররাই। কবি সুকান্ত ভট্টাচার্য বলেছিলেন যে নবজাতকের কাছে তিনি প্রতিজ্ঞা করছেন যে বিশ্বকে বাসযোগ্য করে যাবেন। আমাদেরও সে দায়িত্ব। আমরা তরুণ অবস্থায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র অবস্থায় আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। এখন এই শিশু কিশোরদেরকে দায়িত্বশীল হিসেবে গড়ে তোলা, বাংলাদেশের নেতৃত্ব হিসেবে গড়ে তোলা, যথাযথ নৈতিক, মানবিক, মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলা, এটা আমাদের সকলের দায়িত্ব। এই শিশু কিশোররাই আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দিবে, জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করবে, এবং জুলাই গণ অভ্যুত্থান আমাদের সাহিত্যে, আমাদের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই ধরনের আয়োজনকে এই জন্য আমি স্বাগত জানাচ্ছি এবং সংসদ সচিবালয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি। জুলাই গণ অভ্যুত্থান যেহেতু আমাদের একটা জাতীয় দিবস, আমরা জাতীয়ভাবে এটা পালন করছি। আমরা অতীতে দেখেছি যে এই ধরনের জাতীয় দিবসগুলোতে রাজনৈতিক পক্ষগুলা এক হতে পারে না, একসাথে উদযাপন করতে পারে না। আমাদের এটা একত্রে উদযাপন করা উচিত বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখতে হলে। কিন্তু দুঃখের বিষয়, যেহেতু এখানে জাতীয় নেতৃবৃন্দ আছেন, মহামান্য রাষ্ট্রপতি আছেন, আজকেও কিছু বিবৃতিকর ঘটনা ঘটেছে, মহামান্য রাষ্ট্রপতির উপস্থিতিতে ঘটেছেন, সেটার জন্য আমরা সবাই বিব্রত। এবং সারা দেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় আমরা এরকম বিভাজন দেখেছি, তো এটা আমাদের কারো জন্যই কাম্য নয়। আমরা জাতীয় অনুষ্ঠানে আশা করব যে সার্বজনীনভাবে এই অনুষ্ঠানটা পরিচালনা করা হবে, সার্বজনীন বক্তব্য, সার্বজনীন ইতিহাস সেখানে উপস্থাপন করা হবে, যাতে আমরা সকলেই সেটাকে সমানভাবে, অংশীদারিত্ব অনুভব করতে পারি, এবং দিন শেষে তো এই জুলাই গণ অভ্যুত্থান জনগণের, সেই জনগণের কৃতিত্ব যাতে জনগণকে আমরা ফিরিয়ে দিতে পারি। কিন্তু যদি এই ধরনের জাতীয় দিবসে দলীয় বক্তব্য, দলীয় ইতিহাস প্রচার, দলীয় ন্যারেটিভ প্রচার করা হয়, সেখানে বিরোধী দলের বা ভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণটা, অংশগ্রহণের জায়গাটা সংকুচিত হয়ে আসে, ফলে আমরা আশা করব যে যেই বাংলাদেশ আমরা গণ অভ্যুত্থানের পরে পেয়েছি, আমরা আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এটা পরিবর্তন আনব, যাতে আমরা জুলাই গণঅভ্যুত্থান দিবস এবং এটার যে স্পিরিট, যে গণতান্ত্রিক এবং বৈষম্যহীন বাংলাদেশ, সেটা আমরা ঐক্যবদ্ধভাবে উদযাপন করব। আমাদের রাজনৈতিক মত থাকবে, ভিন্ন মত থাকবে, সমালোচনা থাকবে, কিন্তু জাতীয় প্রশ্নে মহামান্য রাষ্ট্রপতি যেখানে উপস্থিত থাকবেন সেখানে আমরা সার্বজনীনভাবে ঐক্যবদ্ধভাবে আমরা জাতীয়ভাবে আমাদের জাতীয় ইতিহাস চর্চা করতে চাই, জাতীয় দিবসগুলোকে আমরা উদযাপন করতে চাই। আমি পরিশেষে সকলকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে যারা উপস্থিত আছেন এবং যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এবং বিশেষত প্রধান অতিথি এবং মাননীয় সভাপতিকে। আবারও শুভেচ্ছা জানাচ্ছি যারা আজকের রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যে সকল কোমলমতি শিশু কিশোররা অংশগ্রহণ করেছেন, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। ইনশাআল্লাহ তোমরা এই দেশটাকে গড়ে তুলবে, যেভাবে আমাদের পূর্বসূরীরা রক্ত দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে এই দেশকে যুগের পর যুগ, বছরের পর বছর রক্ষা করে গিয়েছে, লড়াই করে গিয়েছে, তোমরাও ইনশাআল্লাহ সেই একইভাবে, একই উদ্যমে এই দেশকে নেতৃত্ব দেবে, বিশ্বের বুকে তুলে ধরবে। আসসালামু আলাইকুম, ইনকিলাব জিন্দাবাদ।
1: সুবিদিত, এবারে বক্তব্য প্রদানের জন্য মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ নুরুল ইসলাম মনি এমপিকে সবিনয় অনুরোধ জানাচ্ছি।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই গণঅভ্যুত্থান দিবস 2026 উপলক্ষে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং আলোচনা অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার জনাব ব্যারিস্টার কাশের কামাল এমপি, মাননীয় বিরোধী দলের নেতা জনাব শফিউর রহমান এমপি, জনাব আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, মাননীয় বিরোধী দলের চিফ হুইপ জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম এমপি, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, মাননীয় হুইপবৃন্দ, জাতীয় সংসদের সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং ছোটো ছোটো কিশোর কিশোরীরা যারা আজকে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে তাদের সকলকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে, এবং সমবেদনা জ্ঞাপন করছি তাদের প্রতি যারা আহত হয়েছেন এবং এখনও হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। শ্রদ্ধাভরে স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে লড়াই করে এই বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। শ্রদ্ধাভরে স্মরণ করছি আপসী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মহান মুক্তিযুদ্ধে যিনি বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা, তাকে স্মরণ করছি আজকের এই দিনে। প্রিয় সুধীবৃন্দ, জুলাই যুদ্ধের ব্যাপারে আজকে দ্বিতীয় বর্ষিকী আমরা পালন করছি। এখানে জুলাই একটি অভ্যুত্থান, গণ অভ্যুত্থান হয়েছে, সকল শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে। আমাদের নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেন যে এই জুলাইয়ে সবচেয়ে বেশি অবদান যাদের তারা হইল এই দেশের জনগণ। এই দেশের জনগণের ঐক্যবদ্ধ এবং সম্মিলিত প্রচেষ্টায় জুলাই অভ্যুত্থান সম্পন্ন হয়েছে এবং আমরা আমাদের স্বাধীনতাকে প্রোটেক্টেড করতে পেরেছি, আমাদের গণতন্ত্রকে আমরা পুনরুজ্জীবিত করার সুযোগ পেয়েছি। আমরা বলি, আমাদের নেতা বলেন যে 1971 সালে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, দেশ স্বাধীন হয়েছে, কিন্তু 2024 সালে পাঁচই অগস্ট আমরা স্বাধীনতাকে সুসংহত করেছি, আমরা আমাদের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার প্রয়াস পেয়েছি। তখন আমরা জুলাই যুদ্ধ করেছিলাম ঐক্যবদ্ধভাবে একটি উদ্দেশ্য নিয়ে, তাহলে একটা ফ্যাসিবাদ মাফিয়াদের বিদায়, কেন মাফিয়াদের বিদায় করব, এই দেশ থেকে 30 লক্ষ কোটি টাকা পাচার করেছে, এই দেশে গণমানুষের কথা বলার অধিকার ছিল না, এই দেশের সকল সম্পদে তাদের কক্ষীগত করেছিল, এই দেশের সকল মানুষের বাক স্বাধীনতা ধ্বংস করেছিল, এদেশের মানুষের সকল মৌলিক অধিকার ধ্বংস করেছিল। হিটলারের একটা বিখ্যাত উক্তি আপনাদের বলতে চাই। হিটলার বলেছিল এখন এক সময় মানুষকে এমন একটা পর্যায়ে নিয়ে রাখো তিনি বেঁচে আছেন সেটাই যেন তিনি মনে করেন তার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। আমরা সেরকম একটা জায়গায় গিয়ে পৌঁছেছিলাম, মানুষ স্বাভাবিকভাবে ফোনে কথা বলতে পারত না, মানুষের চলাফেরার স্বাধীনতা ছিল না, গুম হয়েছিল এদেশের মানুষ, খুন হয়েছিল এদেশের মানুষ, আয়না ভরে গিয়েছিল এদেশের মানুষ, জেল জুলুম নির্যাতনের কোনো সীমা ছিল না, বাড়িতে ঘুমাতে পারত না। 17 বছর ধরে বিএনপি রাস্তায় আন্দোলন করেছে, আন্দোলন করার ফসল হিসেবে একটা পর্যায়ে সমগ্র মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এবং আমরা খুশি উঠেছি। সমগ্র মানুষ ঐক্যবদ্ধ হওয়ার ফলশ্রুতিতে মাফিয়া সরকারের বিদায় হয়েছে, সেখানে আমাদের সশস্ত্র বাহিনীর ভূমিকাও অত্যন্ত প্রবল ছিল এবং শক্তিশালী ভূমিকা তারা পালন করেছে। আজকে 2 বছর যেতে না যেতেই আমরা পার্লামেন্টে, গত 5 মাস হয় পার্লামেন্টের বয়স, আমরা পার্লামেন্টে 2টা সেশন পার করেছি। প্রথম সেশন রাষ্ট্রপতির ভাষণ, দ্বিতীয় সেশন ছিল আমাদের বাজেট সেশন। 2টা ভালো সেশন আমরা পার করেছি ঐক্যবদ্ধভাবে সম্মিলিত প্রয়াসের ভিত্তিতে। প্রিয় সুধীবৃন্দ, যা না বললেই নয়, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি পার্লামেন্টে যে মাননীয় কোনো সংসদ সদস্য সরকারি ট্যাক্স ফ্রি কোনো গাড়ি গ্রহণ করবেন না। আমরা মাননীয় সকল সদস্যবৃন্দ ঐক্যবদ্ধ হয়েছি যে সরকারের কোনো প্লট কোনো এমপি মহোদয় নেবেন না। আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম সংসদে যে এই গ্যাসের তেলের দাম এবং পেট্রোলের লাইন পেট্রোল পাম্পে অনেক বড় হয়ে গেছে, আমরা ঐক্যবদ্ধভাবে তার প্রয়াস মানে একত্রিত হয়ে সমস্যার সমাধানের চেষ্টা করেছি এবং সেটার সমাধান হয়েছে। আমরা বিশ্বাস করেছি এই 2টা সেশনে যে আমরা সবে ঐক্যবদ্ধ থাকলে এই দেশের সমস্যার সমাধান করা সম্ভব, এবং যে কারণে বিরোধী দলের নেতা তিনি বারবার বলেছেন এদেশে গণতন্ত্রের মুখ খুব বেশি সময় পায় না, সুযোগ পায় না। আমরা প্রতিষ্ঠিত প্রকৃত অর্থে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব এবং একটা ঐক্যবদ্ধ জায়গা হবে, আমরা সকল সমস্যাকে নিয়ে আসবো পার্লামেন্টে, আমরা সমাধান করবো সেখানে পার্লামেন্টে, এবং সমাধানের কেন্দ্রবিন্দু হবে পার্লামেন্ট, তার জন্য আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। এই পার্লামেন্টেই তার যাত্রা শুরু হবে। আমি অত্যন্ত ব্যর্থহীনভাবে বলছি, আমরা অত্যন্ত একটা টার্বুলেন্ট টাইম পার করেছি। আমরা যখন সরকারে বসি তখন মিডল ইস্ট ক্রাইসিস, একটা যুদ্ধ, সেই যুদ্ধে তেলের দাম বেড়ে গেছে, এবং আমরা উনি কোনো একটা বক্তৃতা, আমি মাননীয় বিরোধী দলীয় নেতার একটা বক্তৃতা বলি, এটা বিএনপির সৃষ্টি করা ক্রাইসিস নয়, এই লাইনটা তিনি পার্লামেন্টে বলেছিলেন যে তেলের ক্রাইসিসটা আমরা সৃষ্টি করিনি, এই যে করি নাই, এবং এই যে উনি সংবেদনশীল মন দিয়ে বিষয়টা বুঝতে পেরে সমস্যা সমাধানে এগিয়ে এসছেন, আমরা মনে করি আগামী পথ আমরা সেভাবেই চলতে চাই। আমরা বাইরে অনেক কথা বলি, এই 2 বছরের মধ্যে আমরা বাইরে এই কথা বলার কথা ছিল না, আমরা এই কথা বাইরে বলবো না, বলার কথা ছিল না। আজকে তারেক রহমান সাহেবের আমরা দোষ দিতে পারি, তারেক রহমান সাহেব সরে গেলে কে বসবেন ক্ষমতায়? আপনি যদি বসেন আমরা বলবো স্বাগতম জানাবো, যদি গণতান্ত্রিক পদ্ধতিতে আসেন। আমরা চাই কি? আমরা একটা স্মুথ ট্রানজিশন চাই, আমরা গণতান্ত্রিককে প্রতিষ্ঠানিক রূপ দিতে চাই, আমরা গণতান্ত্রিক ভিত্তিটাকে শক্তিশালী করতে চাই। আমাদের টার্গেট কি? আমাদের স্বাধীনতাকে প্রোটেক্টেড করা, সার্বভৌমত্বকে প্রোটেক্টেড করা। আমরা কি আমরা আমাদের এই ফাঁসির মঞ্চের ফসল, আমরা জেল জুলুমের ফসল, গুমের ফসল, আয়নাঘরের ফসল? আমরা যারা গুম হয়েছে এবং মৃত্যুর শিকার হয়েছে, যারা একজন নাগরিককে দেখেছি 1310 জন মানুষকে হত্যা করেছে, এই হত্যা তারা হয়েছে এই দেশে, এবং জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই সকল শহীদদের ফসল আমরা কি অন্য কাউকে ঘরে তুলে দিতে পারি? আমরা কি তা দেব? আমরা যদি নায় দিতে পাই চাই, তবে আমাদের নিজেদের জ্ঞান বুদ্ধি দিয়ে, আমাদের মনশীলতা দিয়ে, আমাদের অভিজ্ঞতা দিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা করব কি। আমরা সকল কথাই পার্লামেন্টে বলবো, সে প্রত্যাশা করি, আবেদন জানাচ্ছি আপনাদের সকলের কাছে, বিশেষ করে আমাদের মাননীয় সংসদ সদস্যবৃন্দ, যারা সরকারি দল এবং বিরোধী দল যারা যে যেখানে আছেন, আমরা সমস্যাকে নিয়ে আসি পার্লামেন্টে, সমাধানও করবো পার্লামেন্টে, এবং আমাদের যদি কোনো সমস্যা, যদি কোনো ক্রাইসিস তৈরি হয় আমরা আলোচনা করব, আলোচনার দরজা আমাদের সবসময়ের জন্য খোলা থাকবে। আমরা জুলাই সনদ নিয়ে একটা সমস্যায় পড়েছি, জুলাই সনদ বা সংস্কার, আমরা বলেছি সংবিধান সংশোধন করব, কেউ বলেছেন সংস্কার করব, আমরা করব কি? অ্যাকচুয়ালি আমরা করব এটা যেটা আমাদের দরকার, সেটাই আমাদের দরকার। কি আমাদের দরকার? ভারতের সংবিধান তারা লিখছেন 1950 সালে, মানে 1950 সালে সংবিধান দিয়েছেন, আর 2026 সালে এই 76 বছর বয়সে 106 বার সংবিধান সংশোধন করেছে তারা। তারা তো নতুন করে সংবিধান লেখে নেয়। সংবিধানে একটা কমা, দাড়ি, সেমিকোলন, এটা পরিবর্তন হয় সংস্কার, একটা লাইন পরিবর্তন হয় সংস্কার। আমি জানিনি এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য কী, একটা লাউ একটা কদু কিনা আমি জানি না, আমি এত বিশেষজ্ঞ নই। আমি বিশেষজ্ঞদের কাছে জানতে চাই আমরা সমস্যাটা কী, আমরা সমাধান করতে চাই, আমরা যা চাই আমরা সংবিধানই লিখতে চাই, নতুন করে লিখতে চাই, সংবিধানে সবই ইন্টারপ্রেটেড হবে এবং আমরা লিখতে চাই সংবিধানে, আমরা সেই আলোকে দেশটাকে গঠন করতে চাই। আমাদের উদ্দেশ্য একটা ভবিষ্যৎ তৈরি করা, আমাদের উদ্দেশ্য গণতন্ত্র প্রতিষ্ঠা করা, আমাদের উদ্দেশ্য নতুন জেনারেশন যারা আজকে চিত্রাঙ্কন করেছে, যারা আজকে জুলাই চেতনাকে ধারণ করবে, একাত্তরের চেতনাকে ধারণ করবে, তারা যেন একটা সুখী সমৃদ্ধশালী দেশ পায়, একটা দেশ পায় যেখানে তারা বসবাস করতে পারে, একটা দেশ পায় স্বাধীন দেশ, একটা দেশ পায় যেখানে সার্বভৌমত্ব থাকবে, স্বাধীনতা থাকবে, সেই দেশটা আমরা দিয়ে দিতে চাই তাদের হাতে। আমরা সেই প্রত্যাশা করে আমি আমার সুধীবৃন্দ যারা আছেন, আমাদের সর্বদলীয় বিরোধী দলীয় সকল সদস্যবৃন্দের কাছে আমি বিনয়ের সাথে আরেকবার অনুরোধ করতে চাই, আসুন সকল সমস্যাই আমরা সমাধান করবো পার্লামেন্টে, বাইরে কথা বলে নয়। আমরা বাইরে যদি কেউ কথা বলি, আমরা কারা কার বিক্রি করি, আজকে একটা পিন নষ্ট যদি হয় এই দেশের সম্পদ নষ্ট হবে, আমরা যদি কারো বিরুদ্ধে একটা, আমরা যদি একটা আচুর দিই কারো বিরুদ্ধে, সেটা আমি আমার গায়ে আচুর দেবো, আমরা সেটা দিতে পারি কিনা সেই চিন্তা চেতনা, সেই জ্ঞান বুদ্ধি আমরা নিজেরাই খাটাবো। এই দেশ আমাদের, এই দেশকে আমরা গর্ব। যারা এই দেশ ধ্বংস করতে চেয়েছে, এই দেশ স্বাধীনতাকে লুণ্ঠন করতে চেয়েছে, স্বাধীনতা একজন পায় নিচে দিতে চেয়েছে, আমরা তো সেই লোক না, আমরা যদি ওই লোকই হই যে দেশটাকে বাঁচাতে চাই, আসুন আমরা একত্রিত হই। সে আহ্বান রেখে আমি আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।
1: অনুষ্ঠানের এ পর্যায়ে মাননীয় বিরোধী দলের নেতা ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান এমপিকে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

0: আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় কর্তৃক রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা 2026-এর আজকের এই ঐতিহাসিক দিবসে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার জনাব ব্যারিস্টার কাউসার কামাল এমপি, মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম, মঞ্চে বসা বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদ এমপি, চিফ হুইপ জনাব নুরুল ইসলাম, বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম, মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, জাতীয় সংসদ সচিবালয়ের সম্মানিত সচিব, হুইপবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ এবং যাদের নিয়ে আজকের এই আয়োজন, সেই প্রতিযোগী শিশু কিশোরবৃন্দ, আমি জানি না তাদের অভিভাবকরাও সেখানে থাকতে পারেন, সেই সমস্ত সম্মানিত অভিভাবকবৃন্দ, সুধী মণ্ডলী এবং গণমাধ্যমের সম্মানিত কর্মীবৃন্দ, আজকের এই মহান দিনে আমি আমার নিজের পক্ষ থেকে, আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এবং বিরোধী দলের পক্ষ থেকে আপনাদের সবাইকে এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। গভীর শ্রদ্ধায়, দায় এবং ভালোবাসায় স্মরণ করছি 2008 সালের আঠাইশ অক্টোবর থেকে শুরু করে 24 সালের 5ই আগস্ট পর্যন্ত ফ্যাসিবাদী শাসকদের হাতে এবং শাসন ক্ষমতায় আসার আগেই যে নারকীয় হত্যাকাণ্ড তারা ঘটিয়েছিল, সেই হত্যাকাণ্ডের শিকার হয়ে দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন তাদের সকলকে এবং বিশেষভাবে জুলাই আন্দোলনের মহান শহীদদেরকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। পুরা এই সময়টা জুড়ে ফ্যাসিবাদের নির্যাতন নিগ্রহের শিকার হয়ে যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। সেই সমস্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি জ্ঞাপন করছি যাদের আপনজন গুম হয়ে এখনো আর ফিরে আসেননি। গুমের শিকার যে সমস্ত ব্যক্তিবর্গ আয়নাগর থেকে ফিরে এসেছেন তাদের প্রতি আমি সম্মান প্রদর্শন করছি। জুলাই যুদ্ধে যারাই অংশগ্রহণ করেছেন, 10 মাসের শিশু থেকে 90 বৎসরের বৃদ্ধ, তাদের সকলের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কৃতজ্ঞতা এ কারণেই যে আমরা ফ্যাসিবাদী আমলে মূলত বিরোধী দলের নেতাকর্মীরা ছিলাম বিশেষভাবে নির্যাতিত, তবে এদের হাত থেকে কেউই রেহাই পায়নি। এদেশের আলিম ওলামা, সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজের সদস্যবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, কেউই এদের জুলুমের হাত থেকে রক্ষা পায়নি। কাজে গোটা জালিমি জাতিটাই একটা মজলুম জাতিতে পরিণত হয়েছিল। এই জালিমরা তাদের পাওনা বুঝে নিয়ে 24 সালের এই দিনটিতে বিদায় নিয়েছিল। সবাই আশা করে বসে আছে, ফ্যাসিবাদীরা বিদায় নিয়েছে, আর যেন ফ্যাসিবাদ প্রিয় দেশটাতে ফিরে না আসে, সামাজিক অর্থনৈতিক বৈষম্য যেন আর কোথাও তৈরি না হয়, সব জায়গায় যেন সুশাসন কায়েম হয়, আবাল বৃদ্ধ বনিতা সবাই যেন তার জীবনের নিরাপত্তাটুকু খুঁজে পায়, নারীরা যেন কর্মক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে, সকল জায়গায় বিশেষভাবে তাদের সম্মান এবং জীবনের নিরাপত্তা লাভ করেন। শ্রমিকরা তাদের কাজের যেন ন্যায্য পাওনাটা পায়, মজুরিটা পায়। প্রবাসীরা যেন আমাদের কাছে সম্মানিত হয়, আমরা যেন তাদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করতে পারি। মনে রাখতে হবে, এই গণ অভ্যুত্থান বিপ্লব সংগ্রামে দেশের ভিতর থেকে আমরা যেমন লড়াই করেছি, সারা বিশ্বে যে সমস্ত প্রবাসী নিবাসী বাংলাদেশিরা আছেন তারাও আমাদের সাথে সমানতালে লড়াই করেছেন। আমরা যেমন এই লড়াই করতে গেলে জেলে গিয়েছি, তারাও কিন্তু জেলে গিয়েছেন। আমাদেরকে যেমন অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে, তাদেরকেও শাস্তি দিয়ে বিদেশের মাটিতে বিদেশি কারাগারে পুরে রাখা হয়েছিল। কাজেই কারো অবদান কম নয়, কাউকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। এই সকলের প্রত্যাশার জায়গা একটাই, যা আর যেন ফেসিবাদ বাংলাদেশে ফিরে না আসে, গণতান্ত্রিক কাঠামো যেন স্থিতিশীল হয় এবং মজবুত ভিত্তি পায়। কিন্তু দুঃখের সাথে স্বীকার করতেই হচ্ছে, 12 ফেব্রুয়ারি নির্বাচনে গঠিত সংসদ এখনো জাতিকে সেই আশার আলো দেখাতে সক্ষম হয়নি। অল্প কিছু পরিবর্তন ছাড়া পুরাতন বন্দোবস্ত আঁকড়ে ধরে এই সমাজ এখনো এগিয়ে যাচ্ছে। এর যদি ব্যাপক ভিত্তিক সংস্কার এবং পরিবর্তন না আসে, তাহলে জনগণের এই আকাঙ্ক্ষা, এই প্রত্যাশা পূরণ হবে না, এটাও ধরা থেকে যাবে। এখানে সকল দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন, মাননীয় প্রধানমন্ত্রী থাকলে আরো ভালো হতো, তিনিও সেই কথাগুলো নিজের কানে সরাসরি শুনতে পেতেন। আজকে যারা আপনজন হারিয়েছে তারা কি চায়, যারা পঙ্গুত্ব বরণ করেছে তারা কি চায়, নির্বিশেষে সারা দেশবাসীটা কি চায়, একটা পরিবর্তন সবাই আশা করে। সেই পরিবর্তন তা ছোটখাটো নয়, বড় মাপের পরিবর্তন। বড় মাপের পরিবর্তন করতে হলে অবশ্যই সবাইকে মনটা বড় করতে হবে। পরিবর্তন পদ্ধতিগত আসার আগে মনোজগতের পরিবর্তন লাগবে। পুরানা ধাঁচের ধারণা অন্তরে রেখে এ দেশকে পরিবর্তন করা অসম্ভব, এটা হবে না। আমরা চাই না শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝঞ্ঝনানি হোক, এটাও চাই না আমাদের সন্তানরা লেখাপড়া করবে হঠাৎ করে দেখবে বাহির থেকে কিছু লোক এসে গেছে, বিশ্ববিদ্যালয়ের ভিতরে কলেজের ভিতরে এসে পরিবেশ অশান্ত করে ফেলেছে, আমরা এটা চাই না। শিক্ষাঙ্গন হবে শিক্ষার্থীদের, শিক্ষাঙ্গন হবে শিক্ষকদের, শিক্ষাঙ্গন হবে ওই প্রতিষ্ঠানের কর্মচারীদের, এর বাইরে শিক্ষাঙ্গন কারো হবে না। দেশের প্রতি ইঞ্চি জমির দখল থাকবে জনগণের, অন্য কারো হবে না। অবৈধ চাঁদা এবং দুর্নীতিমুক্ত সমাজ আমরা গড়তে পারিনি। আমি মাননীয় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রীকে ধন্যবাদ জানাই, তিনি বলেছেন 4-5টি মাস আমরা অতিক্রম করে এসেছি, আমরা কোনো কিছু পরিবর্তন করতে পারিনি, বরঞ্চ দুর্নীতির প্রবৃদ্ধি হয়েছে। এটি শুভ লক্ষণ, বাস্তবতাকে উপলব্ধি করা, এজন্যই আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। রোগের ডায়াগনোসিস হলে তার চিকিৎসা সহজ, কিন্তু ডায়াগনোসিস যদি না হয় তাহলে ওই রোগের সঠিক চিকিৎসা করা সম্ভব নয়। আমি সরকারি দলকে বলবো, দায়িত্ব আপনাদের বেশি, আমরাও দায়িত্বমুক্ত নই, নীতি পলিসি আপনারা ঠিক করবেন, তবে সংসদকে তার কেন্দ্রবিন্দু হিসাবে রাখবেন, তারপরে যাই ঠিক করা হবে কথা এবং কাজের মিল দেখে যেন সব কিছু বাস্তবায়ন হয়। যদি বাস্তবায়ন হয় তাহলে আজকের রচনা প্রতিযোগিতা বলেন, চিত্রাঙ্কন বলেন, দেশব্যাপী আয়োজন বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন বলেন, সবগুলো সার্থকতা খুঁজে পাবে। আর যদি আগের ব্যবস্থায় এই দেশ চলে তাহলে কার্যত সব কিছু ব্যর্থতায় পর্যবসিত হবে। আমরা ব্যর্থতা চাই না, আমরা হারতে চাই না, আমরা সম্মিলিতভাবে জিততে চাই। এই বিজয়ের বাংলাদেশে বিরোধী দল হিসাবে আমাদের যেটুকু করার আছে আমরা করে যাব ইনশাআল্লাহ। মৌলিক জায়গার সংস্কারগুলো করতেই হবে, ওই সংস্কার না করলে এ সমাজ বদলাবে না। আজকে যারা সরকারি দল, চিরকাল তারা সরকারি দলে থাকবেন না। এটাই গণতন্ত্রের কথা, এটাই গণতন্ত্রের গ্রামার, এ ব্যাকরণ মেনেই চলতে হবে সবাইকে। এমনকি আমি সংসদে বলেছিলাম, আজকে যারা সরকারি দল বিরোধী দল, এমনও কোনো সংসদ বাংলাদেশে গঠিত হতে পারে, এই দুই দলের কেউ এই সংসদে থাকবেন না। এখন যে বাস্তবতা আমরা দেখছি, একসময়ের সরকারি দল বিরোধী দল এখন এই সংসদে নেই। দেশ থাকবে, সংসদ থাকবে, সমাজ থাকবে। সেই দেশ, সংসদ এবং সমাজের জন্য চিন্তা করে যদি নীতি পলিসি ঠিক করা হয়, তাহলে আমরা আমাদের দায়িত্ব পালনে সফল হব। আর দলের মুখের দিকে খেয়াল রেখে, দলের স্বার্থ বিবেচনায় নিয়ে যদি দেশ পরিচালনার চেষ্টা সরকারি দল করেন, আমি নির্দ্বিধায় বলতে পারি আবার তারা ব্যর্থ হবেন। এবং এর খেসারত শুধু সরকারি দল দিবে না, এর খেসারত গোটা জাতিকে দিতে হবে। আমরা আর কোনো ক্ষতি স্বীকার করতে চাই না, আর কোনো মায়ের বুক খালি হোক দেখতে চাই না, আর কেউ অন্ধ পঙ্গু হোক এটা আর শুনতে চাই না। আমরা একটা নির্বেজাল, একটা স্থিতিশীল, একটা সম্মানের মাথা উঁচু করে দাঁড়ানো বাংলাদেশ চাই। আজকে আমাকে এখানে বিশেষ অতিথি হিসেবে দাওয়াত দেওয়া হয়েছে, আসলে নিজের ঘরে নিজেই অতিথি। আমরা সংসদের অংশ, সদস্য, তারপরেও আয়োজকরা এই সম্মানটুকু দিয়েছেন, এই জন্যে সার্বিক আয়োজন আর আমাকে এই সম্মান দেওয়ার জন্যে আমি আরেকবার তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসুন আমরা প্রতিজ্ঞা করি, যে কথা তারা রাজনীতিতে সবসময় বলে আসছি সবাই, ওই কথাটাই আবার আমি স্মরণ করে দিয়ে বলি যে আসুন প্রতিজ্ঞা করি, আমার চেয়ে আমার দল বড়, আমার দলের চেয়ে আমার দেশ বড়। আমরা পরিচয় দিতে পারছি না, আমাদের কথা কাজে মিল হচ্ছে না, এই জায়গায় মিল আনতেই হবে। এই জায়গায় যতদিন গরমিল থাকবে, এই বাংলাদেশ আমাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ হবে না। সবাইকে ধন্যবাদ। যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদেরকে একান্ত শুভেচ্ছা, আর যারা বিজয়ী হয়ে আজকে পুরস্কার গ্রহণ করবে তাদেরকে অত্যন্ত আবেগ ভরা অভিনন্দন। তোমাদের হাতে আগামীর বাংলাদেশ, তোমরা তৈরি হও, আমরা ব্যর্থ হলে তোমরা যেন ব্যর্থ না হও। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ।
1: সম্মানিত সুধী, এখন বক্তব্য প্রদানের জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ এমপিকে বিনীত অনুরোধ জানাচ্ছি।

0: বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বক্তব্য আমি দেব না, কারণ সময় যা আছে মাননীয় রাষ্ট্রপতির জন্য সময় থাকবে না। আমরা জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষের বিজয় দিবস পালন করছি, আপনাদের সবাইকে বিজয়ের শুভেচ্ছা। মনোজগতের পরিবর্তনের কথা বলেছেন মাননীয় রাষ্ট্রপতি, আজকে এখানে আছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, মাননীয় ভারপ্রাপ্ত স্পিকার আছেন, মাননীয় বিরোধী দলীয় নেতা আছেন, এক্সিকিউটিভ জুডিশিয়ারি লেজিসলেচারটা বাদ দিলে সবাই এখানে, এই জুডিশিয়ারি বাদ দিলে সবাই এখানে আছে। মনোজগতের পরিবর্তনের কথা মাননীয় বিরোধী দলীয় নেতা বলেছেন, ওইটাই আসল কথা। সংস্কার মনোজগতে দরকার, তাহলে তন্নির এই চেহারা আমাদের দেখতে হবে না ভবিষ্যতে। আমরা রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক মেরামতের কথা বলেছি, সংস্কারের কথা আপনারা বলছেন। সংস্কার মেরামত যাই বলুন, সেই সংস্কার মেরামতটা আসতে হবে গোড়ায়, সুপ্রিম ল-এর মধ্যে কনস্টিটিউশনে। আসুন সেখানে আলোচনা করি, আমরা কি কি ধারণ করতে চাই, জুলাই জাতীয় সনদকে 100% আমরা বাস্তবায়ন করতে চাই, এর বাইরেও আর কি কি করতে চাই, জনপ্রত্যাশা এবং জাতির প্রত্যাশা অনুযায়ী সেখানে আমরা সব ধারণ করি, আমরা এগিয়ে যাব। আমরা যেই কারণে জুলাই গণ অভ্যুত্থান এনেছি, সংগঠিত হয়েছে, আজকে আরেক বক্তৃতা বলেছি, নিউটনের আপেলের মতো সেটা কখনো অটোমেটিক ফল ডাউন হয় না, তাকে পেড়ে নিতে হয়। সেই গণ অভ্যুত্থানকে সফল করেছে আমাদের এই তরুণরা, আমাদের প্রিয় নাহিদ মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ। আমি তার মধ্যে আমার নিজেকে দেখি, আমার সেই যৌবনের নিজেকে। আপনাদের সকলকে অনুরোধ করব, আমরা জুলাইয়ের কৃতিত্বকে যেন কেউ কেড়ে না নিয়ে যাই, আমরা যেন সবাই আরাধনা করি জুলাইয়ের প্রত্যাশাকে বাস্তবায়নের জন্য, আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য, কৃতিত্বকে আর চেতনাকে যেন আমরা চিন্তায় না করি, এটার কোনো প্রয়োজন নেই। জুলাই অভ্যুত্থানে দেশের সকল মানুষ চেয়েছিল, যারা 2009 থেকে 2024 পর্যন্ত গুম খুনের শিকার হয়েছে, হামলা মামলার শিকার হয়েছে, অজস্র রক্তদান করেছে, অশ্রু জল দিয়েছে, তাদের সবারই এই জুলাই। আমাদের যে সমস্ত সন্তানরা শহীদ হয়েছে, আহত হয়েছে, দুচোখে অন্ধত্ব বরণ করেছে, তাদের সবারই এই জুলাই। আমরা জুলাই নিয়ে যেন কাড়াকাড়ি না করি, আর যদি আমরা তা করি তাহলে 71-এর চেতনা ব্যবসায়ীদের মতো আমাদের পরিণতি হবে। যারা দিল্লিতে যেয়ে বসে আছে তারা এখনো হুঙ্কার দিচ্ছে বাংলাদেশে আসবে বলে এবং বাংলাদেশের রাজনীতি করবে বলে, কিন্তু না, আজকে আমরা এখানে বাহাজ করব, সংসদে বাহাজ করব। সওয়াল, যদি আওয়ামী লীগের হয় তখন আমরা সবাই এক, এই জাতি এক, ঐক্যবদ্ধ। ফেসিবাদের কখনো প্রত্যাবর্তন হতে পারবে না এই দেশে, ফেসিবাদের কখনো উত্থান হবে না এই দেশে। যদি ফেসিবাদের উত্থান হয় আমরা এই সংসদে কেউ থাকতে পারবো না, এই বাংলাদেশে কেউ বসবাস করতে পারবো না। তারা গতবার যেই ভুল করেছে বলে মনে করে যে সবাইকে নিঃশেষ করে দিতে পারেনি, যদি বাংলাদেশকে আমরা রক্ষা করতে চাই ফেসিবাদের প্রত্যাবর্তনকে ঠেকাতে হবে, এবং তা যদি করতে হয় আমাদেরকে গণতান্ত্রিক আচরণ করতে হবে, সহনশীল হতে হবে, সড়কে যেন আমরা অসহনশীল না হয়ে যাই, শিক্ষা প্রতিষ্ঠানে যেন আমরা অসহনশীল আচরণ না করি, আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমাদের ভুল থাকবে, সরকারের ভুল থাকবে, বিরোধী দল গঠনমূলক সমালোচনা করবে, আমরা সেই ভুল সংশোধন করব, এটাই হচ্ছে গণতান্ত্রিক ভাষ্য। আমরা চাই আপনারা আসুন, আমরা সবাই মিলেমিশে রাষ্ট্রের সুপ্রিম ল-টা আগে ঠিক করি, গণতান্ত্রিক কাঠামোটা আমরা ঠিক করি। আগামীতে রাষ্ট্রপতি নির্বাচন হবে, সংসদ সদস্যগণ নির্বাচনে ভোট দিবে, কিন্তু সেই সংসদ সদস্যগণ নির্বাচনে ভোট দিবে বর্তমান সংবিধানের ভিত্তিতে, যাতে দলের বাইরে কেউ ভোট দিতে পারবে না। কিন্তু আমরা ওই সংস্কার চাই যেন জাতীয় সংসদের সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে স্বাধীনভাবে ভোট দিবে দলের বাইরে, সেই সংস্কার তো আমরা নিয়ে আসবো। আপনারা আসুন, 10 বছরের বেশি প্রধানমন্ত্রী কোনো মেয়াদে থাকতে পারবে না, যত মেয়াদেই হোক যতবারই হোক 10 বছরের বেশি থাকতে পারবেন না। আমাদের নেতা সেই প্রস্তাব দিয়েছেন, আমি নিজে সংস্কার কমিশনে দিয়েছি, আমরা সেই সংস্কার আনবো। রাষ্ট্রে গণতান্ত্রিক সংস্কার হবে, সংশোধন হবে, রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক মেরামত হবে, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আমরা ঢেলে সাজাবো, এই দেশে আর কোনোদিন স্বৈরাচারের উত্থান হবে না, এইটাই আমরা চাই। আজকের এই দিনে আমি বেশি বক্তব্য দেবো না, বক্তব্য দেয়া আমার দোষ, আমি বেশি বক্তব্য আজকে দেবো না। আমরা আগে যদি যেতে চাই তাহলে আমরা যেন পরস্পরকে পিছিয়ে না টেনে ধরি, আমরা যদি গণতন্ত্রকে চাই তাহলে গণতান্ত্রিক চর্চা যেন আমরা করি, আমাদের মধ্যে সহনশীলতা আসতে হবে, আমাদের অধৈর্য হইলে হবে না। সুতরাং প্রতি পরতে পরতে আমাদের গণতান্ত্রিক চর্চা করতে হবে, সাংবিধানিক সংস্কার আমরা আনবো, সবাই মিলেমিশে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাব, এমন একটা গঠনতন্ত্র আমরা করব, সংবিধান করব, যে সংবিধানের ভিত্তিতে দেশ অনেকদিন চলবে, স্বৈরাচারের কোনোদিন আর এখানে উন্মেষ হবে না, উৎপত্তি হবে না, কখনো স্বৈরাচার ফিরে আসতে পারবে না। আমাদের প্রভু থাকবে না, আমাদের বন্ধু থাকবে, এই নীতিতে আমরা এক থাকি। আমাদের সবার আগে বাংলাদেশ, এই নীতিতে এক থাকি। ধন্যবাদ আপনাদের সবাইকে।
1: শুধু বদলি এবারে সভাপতির বক্তব্য প্রদান করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি।
2: বিসমিল্লাহ রহমানুর রহিম। আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় বিশেষ অতিথি সংসদের বিরোধী দলীয় নেতা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় সরকারি দলের চিফ হুইপ, বিরোধী দলের চিফ হুইপ, মাননীয় হুইপবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, অভ্যাগত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের প্রারম্ভেই শ্রদ্ধাভরে স্মরণ করছি 24-এর ছাত্রগণ অভ্যুত্থানের শহীদদেরকে, সেই সাথে সমবেদনা জ্ঞাপন করছি এখনও যারা আহত অবস্থায় আছেন। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দলের শত শত নেতাকর্মী যারা আত্মহুতি দিয়ে 24-এর ছাত্রগণ অভ্যুত্থানকে ত্বরান্বিত করেছিলেন। সেই সাথে আমি স্মরণ করছি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি আমৃত্যু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রতীক হয়েছিলেন। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের জাতীয় জীবনে 1971 সনের 26শে মার্চ এবং 16ই ডিসেম্বর যেমন গর্ব এবং বিজয়ের, ঠিক তেমনিভাবে 5ই আগস্ট 2024 দিনটিও আমাদের জাতীয় জীবনের জন্য গর্ব এবং বিজয়ের। আমরা 26শে মার্চ এবং 16ই ডিসেম্বর পেয়েছিলাম পাক হানাদার বাহিনীরকে পরাভূত করে, 5ই আগস্ট আমরা পেয়েছি দেশীয় হানাদার বাহিনী এবং ফ্যাসিস্টকে পরাভূত করে। স্বাধীনতা উত্তর বাংলাদেশে আমরা কখনোই ধারাবাহিকভাবে গণতন্ত্র পাইনি, অর্থাৎ স্বাধীনতার প্রকৃত স্বাদ থেকে এদেশের মানুষ বঞ্চিত হয়ে আসছে। বারবার আমরা হোঁচটকেছি, আবার উঠে দাঁড়িয়েছি। 24-এর এই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে রক্তস্নাতক নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশে আমরা আর নতুনভাবে হোঁচট খেতে চাই না, আমরা আর বাধাপ্রাপ্ত হতে চাই না। সেই জন্য আমি আজকে বলবো আমাদের সকলের ধৈর্য, সহনশীলতা এবং পরিশালিত রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা অবশ্যম্ভাবী। আমরা শপথ নিব যেন সাম্য, মানবিক মর্যাদা এবং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে এক নতুন বাংলাদেশ গড়ে তুলি। পরিশেষে শুধু এটুকুই বলবো, ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো আমরা কেউই ইতিহাস থেকে শিক্ষা নিতে চাই না। এইবার সময় এসেছে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আগামীর নতুন বাংলাদেশ গড়ে তোলার, যে বাংলাদেশের জন্য 71-এ আমার মহান মুক্তিযুদ্ধে আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছে, যে বাংলাদেশকে গড়ে তোলার জন্য 90-এর গণ অভ্যুত্থানে রক্ত দিয়েছিল, যে বাংলাদেশকে গড়ে তোলার জন্য 24-এর ছাত্রগণ অভ্যুত্থানে আমার ছাত্র জনতা রক্ত দিয়েছিল। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমি আবারও মাননীয় প্রধান অতিথিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় বিরোধী দলীয় নেতা, মাননীয় মন্ত্রী, চিফ হুইপ এবং বিরোধী দলীয় চিফ হুইপকে, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, বাংলাদেশ জিন্দাবাদ।
1: সম্মানিত অতিথিবৃন্দ, এবারে পুরস্কার বিতরণ পর্ব। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্যবৃন্দের সন্তান এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীগণের সন্তানদের অংশগ্রহণে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন মহামান্য রাষ্ট্রপতি। প্রথমে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করছি এবং পুরস্কার গ্রহণের জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি। ক গ্রুপে তৃতীয় স্থান অধিকার করেছে উম্মে রাবেয়া বস্ত্রী। দ্বিতীয় স্থান অধিকার করেছে দ্বিতীয় স্থান অধিকার করেছে

সম্মানিত সুধী মণ্ডলী, এবারে বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমকে তার মূল্যবান ভাষণ প্রদানের জন্য। সুধী মণ্ডলী, মহামান্য রাষ্ট্রপতি।

বিসমিল্লাহ রহমানের রহিম। মাননীয় ভারপ্রাপ্ত স্পিকার মহোদয়, মাননীয় বিরোধী দলের নেতা, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, চিফ হুইপবৃন্দ, মাননীয় সংসদ সদস্য,

আমি খুবই আনন্দিত হয়েছি। আজকের দিন আমাদের বিজয়ের দিন। জুলাই গণ অভ্যুত্থানে বিজয়ীদের আনন্দ উৎসবের দিন। আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি যারা বুকের রক্ত দিয়ে, জীবন দিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে এনেছে, বাংলাদেশকে মানুষের বাসযোগ্য একটি বাসভূমিতে পরিণত করেছে। আমি সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করি এবং আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য অনেক ধন্যবাদ। চমৎকার একটি অনুষ্ঠানের আয়োজন করেছে মহান জাতীয় সংসদ, সেজন্যে এই অনুষ্ঠানে যারা শ্রম দিয়েছেন তাদের সবাইকে গভীর কৃতজ্ঞতা জানাই। যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই, যারা অংশগ্রহণ করেছেন সবার প্রতি শুভেচ্ছা রইল। বর্তমান জাতীয় সংসদ একটি ব্যতিক্রমধর্মী সংসদ। এই সংসদ গণ অভ্যুত্থানের ফসল। এই সংসদ একটি নতুন বাংলাদেশ সৃষ্টি করবে এই আশায় বুক বেঁধেছে বাংলাদেশের সকল মানুষ। এই সংসদের উপর অনেক দায়িত্ব। আমাকে আল্লাহ সুযোগ দিয়েছেন বেশ কয়েকটি সংসদ দেখার। আমার মনে হয় এবারে যে সংসদটি গঠিত হয়েছে অতীতে যে কোনো সংসদের চাইতে গুণগত মানে অনেক উৎকৃষ্ট একটি সংসদ আমরা পেয়েছি। এই সংসদে বিশেষ করে নারী সংসদ সদস্য যারা, এরা অত্যন্ত শিক্ষিত। এদের মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, প্রকৌশলী সব ধরনের শিক্ষিত প্রতিনিধিরা রয়েছেন। একইভাবে জাতীয় সংসদে যারা সরাসরি নির্বাচিত হয়ে এসেছেন তারাও একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন, প্রকৃত জনপ্রতিনিধি এরা। অতীতে অনেকগুলো সংসদ অনেকগুলো নির্বাচনে আমাদের জন্য বিড়ম্বনার সৃষ্টি করেছে। এই সংসদটি আমার দেখা সবচাইতে সুষ্ঠু নির্বাচনের ফসল। যে জন্যে রক্ত দিয়েছে, যে জন্য জীবন দিয়েছে জুলাই যোদ্ধারা, তাদের সে স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব প্রধানত এই সংসদের। আশা করি আমরা সবাই মিলে এই দায়িত্বটি সুচারুভাবে পালন করতে সক্ষম হব। আজকে দুপুরে একটি অনুষ্ঠানে এক অদ্ভুত দৃশ্য দেখলাম। এক মা তার অন্ধ ছেলেকে ধরে ধরে ধরে ধরে বক্তৃতার ডায়াসে নিয়ে এসেছেন। ছেলেটি জুলাই গণ অভ্যুত্থানে চোখ হারিয়েছে। মা তাকে ধরে ধরে সকলের সামনে পরিচিত করিয়েছে, তাদের অভাব অভিযোগের কথা বলেছে, দুঃখ বেদনার কথা বলেছে। আমাদের এই জাতীয় সংসদের এবং বর্তমান সরকারের প্রধান দায়িত্ব হল জুলাইতে যারা জীবন দিয়েছে, জুলাইতে যাদের অঙ্গহানি হয়েছে তাদের প্রতি যেন আমরা সুবিচার করতে পারি, এটাই আমাদের প্রধান দায়িত্ব। ১৯৭১ মহান মুক্তিযুদ্ধ ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধ। একইভাবে এই জুলাই গণ অভ্যুত্থান ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য হয়েছে। এটি একদিন দুদিনে নয়, ১৬টি বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছে। বিপদ মাথায় নিয়ে রাজনৈতিক দলের নেতাকর্মীরা জীবন বাজি রেখে যুদ্ধ করে শরীফ দাসকে দেশ থেকে বিতাড়িত করেছে। এটি এক গৌরবময় কাহিনী যা নিয়ে বাংলাদেশের মানুষ যুগ যুগ ধরে গর্ববোধ করবে। আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি, জুলাইকে যেন ধারণ করতে পারি, আমরা যেন জনগণের চেতনাকে, জনগণের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে পারি, এটি হওয়া উচিত আমাদের আজকের সংকল্প। আসুন আমরা অঙ্গীকার করি জুলাইয়ের আত্মত্যাগকে জাতীয় জীবনের প্রেরণায় রূপ দেব, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে সুদৃঢ় করব, জাতীয় সংসদের মর্যাদা এবং কার্যকারিতা সমুন্নত রাখব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এমন একটি বাংলাদেশ রেখে যাব
যেখানে ক্ষমতার নয়।

0: আইনের সুশাসনের বিজয় হবে, বিভেদের নয় জাতীয় ঐক্যের জয় হবে, ব্যক্তি ও দলের নয় জনগণের স্বার্থই হবে রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ মানদণ্ড। সকল গণতান্ত্রিক শক্তিকে ফ্যাসিবাদ, চরমপন্থা ও উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের প্রিয় বাংলাদেশকে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি দান করেন, আমাদের গণতন্ত্রকে সুদৃঢ় করেন, জাতীয় সংসদের মর্যাদা সমুন্নত রাখার শক্তি দান করেন এবং জনগণের কল্যাণে সততা, প্রজ্ঞা ও ন্যায়ের সাথে দায়িত্ব পালনের তৌফিক দান করেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমাকে আমন্ত্রণ জানাবার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
1: ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি আপনার মূল্যবান ও দিক নির্দেশনামূলক ভাষণ প্রদানের জন্য। সম্মানিত সুধী, এখন বিজয়ী প্রতিযোগীদের
2: শ্রোতা বন্ধুরা, এখানে জাতীয় সংসদের ভবনে মাগরিবের নামাজের আজান চলছে। অনুষ্ঠানটি প্রায় শেষ পর্যায়ে ছিল এবং আজানের কারণে এটি সাময়িকভাবে বন্ধ আছে। আমরা যখনই যদি অনুষ্ঠানটি পুনরায় চালু হয়, আমরা দেখতে পাবো মঞ্চে এখনো মহামান্য রাষ্ট্রপতি, বিরোধী দলীয় নেতা, স্বরাষ্ট্রমন্ত্রী, চিফ হুইপ এবং বিরোধী দলীয় হুইপ, চিফ হুইপ এখনো মঞ্চে আছেন। শ্রোতা বন্ধুরা, জুলাইয়ের চেতনাকে ধারণ করে একটি সমৃদ্ধ, বৈষম্যহীন, শুদ্ধ সমাজ বিনির্মাণের লক্ষ্যে বর্তমান সরকার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বিশেষ করে তরুণ প্রজন্মকে শিশু কিশোরদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে বিভিন্ন সংস্থা যেমন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতীয় সংসদ সচিবালয় তেমনিভাবে আয়োজন করেছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং রচনা প্রতিযোগিতা। এই যারা এতে অংশ নিয়েছিলেন, রং তুলি অর্থাৎ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন 5 থেকে 8 বছর এবং 8 থেকে 12 বছরের দুটি গ্রুপে শিশুরা, বিভিন্ন বিদ্যালয়ের শিশুরা অংশগ্রহণ করেছিলেন এবং রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন 9 থেকে 11 শ্রেণীর অর্থাৎ কলেজ এবং স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিলেন এবং যারা আজকে এতে এই দুটি প্রতিযোগিতায় যারা কৃতিত্ব প্রদর্শন করেছেন তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হল। শ্রোতা বন্ধুরা, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি, যেটি আজকে জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসাবে সারা দেশে পালিত হলো বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে, এটি আপনাদের জানিয়ে রাখি বর্তমান সরকার এটিকে রাষ্ট্রীয় একটি অনুষ্ঠান হিসাবে নির্দেশিত করেছে, অনুমোদন দিয়েছে, সিদ্ধান্ত দিয়েছে এবং সে কারণে কিন্তু এই রাষ্ট্রীয় অনুষ্ঠান হিসাবে কিন্তু পালিত হচ্ছে। শ্রোতা বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি

0: সম্মানিত সুধী, এরই সাথে
1: দিয়ে শেষ হয়ে গেল জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জাতিসংঘ সচিবালয় কর্তৃক আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা। এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের ধারা বর্ণায় ছিলাম আমি শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্বে মেজবা চৌধুরী, মোহাম্মদ রাসেল আহমেদ, প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার, স্টুডিও তত্ত্বাবধানে মোহাম্মদ হাসনাতুল্লাহ জুম ও মোহাম্মদ খুশু সিদ্দিক, সরাসরি সম্প্রচারের সমন্বয় এবিএম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন। এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার, এবং আজকের সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একই সঙ্গে হৃদয় জুড়ে ধারণ করবেন জুলাইয়ের শুদ্ধ চেতনা। এই কামনা রেখে জাতীয় সংসদ ভবন থেকে আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবনের স্টুডিওতে।
2: এতক্ষণ জাতীয় সংসদ ভবনের তৃতীয় তলায় জুলাই অভ্যুত্থান দিবস 2026 উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্স, এফএম 90 মেগাহার্জে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট এফএম ব্যান্ডে, বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে।
3: একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
4: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হল এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
5: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
4: একদম ঠিক বলেছ। তারপর ধরো আমাদের দেশ হল কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হল শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
3: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
4: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
5: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
4: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
3: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
4: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
5: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
4: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
3: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
4: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
6: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।
7: বাংলাদেশ বেতার। রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ঢাকা, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কয়রায় 32.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 23.7 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 83%, সন্ধ্যে 6টায় 97%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:30, অস্ত যাবে 6:39। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
8: বাংলাদেশ বেতার। ওয়েদার ফোরকাস্ট রেড বাই লাইলা আরিয়ানি হোসেন। মেট অফিস ফোরকাস্ট ফর দ্য ইনল্যান্ড রিভার পোর্ট ভ্যালি টিল 1 AM সেজ দ্যাট দেয়ার আর চান্সেস অফ রেইন অর থান্ডার শাওয়ার ইন অ্যাসোসিয়েশন উইথ টেম্পারারি সাউথ অর সাউথ ইস্টার্লি গাস্টি অর স্কোয়ালি উইন্ড অ্যাট এ স্পিড অফ 45-60 কিলোমিটার পার আওয়ার ওভার দ্য রিজন অফ ঢাকা, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম অ্যান্ড কক্সবাজার। রিভার পোর্ট অফ দিজ এরিয়াস হ্যাভ বিন অ্যাডভাইজ টু হোয়েস্ট কশনারি সিগনাল নম্বর 1। আই রিপিট, কশনারি সিগনাল নম্বর 1। Now forecast for the entire country remain in effect till 6 PM tomorrow. Light to moderate shower or thunder shower in association with temporarily gusty or squally wind may expected at most of the places over Khulna, Borishal, Dhaka, Rangpur, Rajshahi, Mamansingh, Chattogram and Sylhet division. Meanwhile, moderately heavy to heavy rainfall may expected at places over the country. Day temperature may remain nearly unchanged and night temperature may reduce slightly over the country. Highest temperature of the country today as recorded at Khoira 32.5 degrees Celsius and lowest at Sylhet 23.7 degrees. Temperature as recorded in Dhaka today was maximum 30.9 degrees Celsius, minimum 27 degrees. Humidity recorded in air at 9 AM 83%, at 6 PM 97%. The sun rises over Dhaka tomorrow at 5:30 AM, sets at 6:39 PM. That's the end of the weather report for this time.
9: একটি বিশেষ বিজ্ঞপ্তি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে 19 জুলাই 2026 তারিখ হতে 23 জুলাই 2026 তারিখ পর্যন্ত CAD ডেমোলিশন গ্রাউন্ড শিরিশগুড়ি, দক্ষিণ বার্তপা, মাওনা, শ্রীপুর, গাজীপুর জেলায় অকেজো গোলা বারুদ ধ্বংস করা হবে। এই কার্যক্রম চলাকালীন সকাল 7 ঘটিকা হতে সন্ধ্যা 6 ঘটিকা পর্যন্ত ডেমোলিশন গ্রাউন্ডের চতুর্পাশে 4 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে জনসাধারণ বা অন্য কোনো গৃহপালিত প্রাণীর প্রবেশ অত্যন্ত বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ বিধায় ফায়ারিং চলাকালীন জনসাধারণকে উক্ত এলাকা এড়িয়ে চলা এবং গবাদি পশুর বিচরণ না করানোর জন্য অনুরোধ করা হল। বিজ্ঞপ্তিটি শুনলেন। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতারের সকল কেন্দ্রে একযোগে প্রচারিত হলো।

0: বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধে 7:05 কৃষি বিষয় কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। রাত 10:00 জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে বিশেষ নাটক হৃদয়েতে পথ কেটেছি, রচনা মাহমুদুল হোসেন, প্রযোজনা জাকিয়া সুলতানা।
1: এফএম 92 MHz সন্ধ্যা 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়। তাই বেশি বেশি করে গাছ লাগান, পরিবেশ বাঁচান।

0: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে সাতটা, বাংলাদেশ বেতার ঢাকা, স্থানীয় সংবাদ পড়ছি শারমিন সালাম। আজ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হচ্ছে। 2024 সালের এই দিনে অবসান হয় 16 বছরের ফ্যাসিস্ট শেখ হাসিনার দুঃশাসনের। দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা আজ সকালে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেন, বিএনপি সরকারের অধীনে বাংলাদেশে পরিবর্তনের এক নতুন অধ্যায় শুরু হয়েছে। তিনি জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় দেশ গঠনের অঙ্গীকার করেন। দিবসটি উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দিবসের তাৎপর্য তুলে ধরে সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধারা তাদের অনুভূতি প্রকাশ করেন। জুলাই শহীদ পরিবার এবং আহত সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। এদিকে আজ দেশের 64 জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। দেশের সকল জেলায় জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। দিবসের তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতারে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হচ্ছে। দিবসটি উপলক্ষে বাদ জোহর সকল মসজিদে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। আজ রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এর উদ্বোধন করেন। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রসঙ্গে তারেক রহমান বলেন, দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে এই জাদুঘর কোন একটি দল, গোষ্ঠী বা ব্যক্তি একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। জুলাই 36 শীর্ষক এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে বলেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সংগঠিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। 2024 সালের গণ অভ্যুত্থান কোন একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ। পরে প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন এবং জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস সম্পর্কে অবহিত হন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জায়মা রহমানও তার সঙ্গে ছিলেন। কিশোরগঞ্জের ভৈরবে আজ জুলাই গণ অভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম এতে প্রধান অতিথি ছিলেন। এ সময় প্রতিমন্ত্রী আইন শৃঙ্খলা রক্ষা, মব জাস্টিস, বন্ধ এবং জননিরাপত্তা প্রসঙ্গে বলেন, কোন অবস্থাতেই দেশে মব বা বিশৃঙ্খলা সৃষ্টি করে নিরীহ মানুষকে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করতে দেওয়া হবে না। প্রতিমন্ত্রী শহীদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা এবং জুলাই যোদ্ধাদের সাহসিকতার প্রতি আন্তরিক সম্মান জানিয়ে তাদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। রাজবাড়ী পৌরসভার উদ্যোগে শহরের বিনোদপুর, ভাজনচালা লেক ও ভবানীপুর কবরস্থান সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। জলাশয়ের পরিবেশগত ভারসাম্য রক্ষা, মৎস্য সম্পদ বৃদ্ধি এবং জলাশয়গুলোর উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে এসব পোনা অবমুক্ত করা হয়। আয়োজকরা জানান, এর মাধ্যমে একদিকে যেমন জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষা পাবে, অন্যদিকে ভবিষ্যতে এসব জলাশয়ে মাছের উৎপাদনও বৃদ্ধি পাবে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় বাতাসের আর্দ্রতা ছিল 83% এবং সন্ধ্যে 6টায় 97%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5:30 এবং সূর্যাস্ত সন্ধ্যে 6:39। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। প্রিয় শ্রোতা, আজ শুনবেন শহর ও গ্রামের নারীদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান প্রত্যয়ী নারী।
2: আজ 5ই আগস্ট, ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস। 2024 সালের এই দিনে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তৎকালীন সরকারের পতন ঘটেছিল। জুলাইয়ে সকল শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি নারীদের জন্য অনুষ্ঠান প্রত্যয়ী নারী। বাংলাদেশের ইতিহাসের প্রতিটি বাঁক পরিবর্তনে নারীশক্তির অবদান অনস্বীকার্য। 52-এর ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান কিংবা 71-এর মহান মুক্তিযুদ্ধ, প্রতিটি জাতীয় জাগরণে নারীরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ঘটে যাওয়া যে রাজনৈতিক ও সামাজিক পট পরিবর্তন, সেখানেও নারীদের উপস্থিতি ও অবদান ছিল অনন্য, অভূতপূর্ব এবং ঐতিহাসিক। স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে রাজপথে নারীদের এই দৃঢ় অবস্থান আন্দোলনকে এনে দিয়েছিল এক নতুন গতি ও নৈতিক শক্তি। টিএসসি শহীদ মিনার কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে সারা দেশের রাজপথে আন্দোলনকারী ছাত্রীরা ছিল অগ্রভাগে। রাজপথে স্লোগান দেওয়ার পাশাপাশি আহত আন্দোলনকারীদের প্রাথমিক চিকিৎসা দেয়া, হাসপাতালে নিয়ে যাওয়া এবং ওষুধ পৌঁছে দেওয়ার কাজে নারীরা রাত দিন কাজ করেছেন। যখন একের পর এক তরুণ প্রাণ ঝরে পড়ছিল, তখন গৃহিণী ও অভিভাবক মায়েরা ঘরে বসে থাকতে পারেননি। সন্তানদের নিরাপত্তার দাবিতে এবং নির্বিচারে হত্যার প্রতিবাদে অসংখ্য মা রাজপথে নেমে আসেন। আন্দোলনে সাহসী বীর নারীর অবদান অস্বীকার করার কোনো উপায় নেই। বাংলার ঘর থেকে ফসলের মাঠ কিংবা প্রতিবাদের স্লোগানে প্রকম্পিত রাজপথে নারীর শক্তি সাহস আজ বিশ্ব চেনে। প্রতিটি অধ্যায়ে নারীর ত্যাগ ও সাহসিকতা আজ কালজয়ী। চলুন তবে শুরুর মূল আয়োজন। কৃষি কেবল একটি পেশা নয়, এটি আমাদের জীবনের মূল ভিত্তি। আমাদের দেশে থালায় যে ভাত কিংবা রুটি আসে, তার পেছনে লুকিয়ে আছে কোনো না কোনো কৃষক কৃষাণীর হাড় ভাঙা খাটুনি ও ঘাম। তাই কৃষি ও কৃষকের উন্নয়ন মানে মূলত পুরো দেশেরই সার্বিক উন্নতি। এখন কৃষি ও কৃষকের উন্নয়ন নিয়ে শুনবেন একটি বিশেষ আলোচনা, সঞ্চালনায় ইসমাত জাহান এমি।
3: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় কৃষি ও কৃষকের উন্নয়নে আমাদের করণীয়। এ বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কৃষিবিদ জনাব মোহাম্মদ মশিহুর রহমান, পরিচালক কৃষি তথ্য সার্ভিস, এবং ডক্টর আমিরুল বাহরাইন, অতিরিক্ত পরিচালক উদ্ভিদ সংঘ নিরোদয়িং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা। আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম।
4: ধন্যবাদ আপনাকে।
5: ধন্যবাদ আপনাকে।
3: শুরুতে আমি ডক্টর আমিরুল বাহরাইনের কাছে জানতে চাচ্ছি, বাংলাদেশের কৃষির বর্তমান অবস্থা আপনি কিভাবে মূল্যায়ন করবেন?
5: ধন্যবাদ আপনাকে আজকের এই যে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করার জন্য। আপনারা জানেন যে কৃষি উন্নয়নে গবেষণার বিকল্প নেই। নতুন উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধী জাত উদ্ভাবন, উন্নত চাষাবাদ পদ্ধতি এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি গবেষণার মাধ্যমেই সম্ভব। সরকার যদি কৃষি গবেষণা প্রতিষ্ঠান ও কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে আরও বিনিয়োগ করে এবং গবেষণার মতো দ্রুত মাঠ পর্যায়ে কৃষকদের কাছে পৌঁছে দেয়, তাহলে কৃষি উৎপাদন আরও বাড়বে। পাশাপাশি কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ দিলে তারা উন্নত প্রযুক্তি সহজেই গ্রহণ করতে পারবে।
3: ধন্যবাদ। এখন আমি জনাব মশিউর রহমানের কাছে জানতে চাচ্ছি যে আধুনিক কৃষি বলতে আসলে কি বোঝায়?
4: ধন্যবাদ আবার আপনাকে। আসলে আধুনিক কৃষি বলতে এমন একটি কৃষি ব্যবস্থাকে আমরা বুঝি যেখানে বিজ্ঞান, প্রযুক্তি এবং গবেষণার মাধ্যমে কৃষি উৎপাদনকে আরও কার্যকর ও লাভজনক করা যায়। উন্নত মানের বীজ, আধুনিক কৃষি যন্ত্রপাতি, সুষম সার ব্যবস্থাপনা, ড্রিপ ও স্ট্রিম স্প্রিংলার সেচ, ড্রোনের মাধ্যমে ফসল পর্যবেক্ষণ, আবহাওয়া তথ্য ব্যবহার এবং ডিজিটাল কৃষি সেবার মাধ্যমে কম সময়ে ও কম খরচে বেশি উৎপাদন করা সম্ভব। আধুনিক কৃষির লক্ষ্য শুধু উৎপাদন বাড়ানোই নয়, বরং একই সাথে একই সঙ্গে মাটির উর্বরতা রক্ষা, পানি সাশ্রয়, পরিবেশ সংরক্ষণ এবং কৃষকের আয় বৃদ্ধি করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
3: এই পর্যায়ে আমি ডক্টর আমিরুল বাহরানের কাছে জানতে চাচ্ছি যে কৃষকের উন্নয়নে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বটা কি?
5: কৃষকের সাথে সরকারের উন্নয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বটাই হচ্ছে যে কৃষকের উন্নয়নে সরকারের সব বড় দায়িত্ব কৃষকের অর্থনৈতিক ও প্রযুক্তিভাবে শক্তিশালী করা। সরকার সহজ শর্তে কৃষি ঋণ প্রদান, কৃষি উপকরণের ভর্তুকি, উন্নত মানের বীজ ও সার সহজলভ্য করা এবং কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারে। পাশাপাশি কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় কৃষক উৎপাদনের খরচও তুলতে পারে না, তাই সরকার যদি সরাসরি কৃষকদের কাছ থেকে ফসল ক্রয় করে এবং বাজার ব্যবস্থাপনা শক্তিশালী করে তাহলে কৃষক ন্যায্য মূল্য পাবে এবং কৃষিকাজ করতে তারা আরও উৎসাহ হবে।
3: ধন্যবাদ। এরপর আমি জনাব মোহাম্মদ মশিউর রহমানের কাছে জানতে চাচ্ছি যে আধুনিক প্রযুক্তি কৃষকের কাছে পৌঁছে দিতে সরকার কি করতে পারে?
4: আধুনিক প্রযুক্তি কৃষকদের নিকট পৌঁছে দেওয়ার জন্য সরকার কৃষি সম্প্রসারণ কার্যক্রম আরও জোরদার করতে পারে। প্রত্যন্ত অঞ্চলের কৃষকরাও আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানতে পারবেন। তাতে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নিয়মিত প্রশিক্ষণে, মাঠ প্রদর্শনী, কৃষি মেলার আয়োজন ইত্যাদি করতে পারে। তাছাড়াও কৃষি যন্ত্র কেনার জন্য সহজ ঋণ অথবা ভর্তুকি দিলে ছোট কৃষকরা প্রযুক্তির সুবিধা পাবেন। এছাড়াও মোবাইল অ্যাপ, SMS সেবা, হটলাইনের মাধ্যমে আবহাওয়ার তথ্য, রোগ বালাই দমন এবং চাষাবাদের পরামর্শ দ্রুত কৃষকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।
3: এরপরে আমি ডক্টর আমিরুল বাহরানের কাছে জানতে চাচ্ছি যে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন?
5: প্রথমে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হলে সরকারকে বাজার ব্যবস্থাপনা আরও কার্যকর করতে হবে। মধ্যস্বত্বভোগীর সংখ্যা কমিয়ে কৃষক ও ক্রেতার মধ্যে সরাসরি সংযোগ তৈরি করতে হবে। সরকারি গুদাম ও কোল্ড স্টোরেজ বাড়ালে কৃষক ফসল সংগ্রহ করতে পারবে এবং কম দামে বিক্রি করতে বাধ্য হবে না। তাছাড়া অনলাইন কৃষি পণ্য বিপণন ব্যবস্থা চালু করা, নিয়মিত বাজার তদারকি করা এবং প্রয়োজনে ন্যূনতম সহায়ক পূর্ণ নির্ধারণ করলে কৃষক আর্থিকভাবে আরও নিরাপদ থাকবে। আপনারা খেয়াল করেছেন যে এই সরকার বর্তমানে কৃষকদের যে বাজার ব্যবস্থাপনার তাদের পণ্যগুলো যাতে সংরক্ষণ করতে পারে এই জন্য মিনি কোল্ড স্টোরেজের দিকে একটু জোর দিয়েছে। এই যদি মিনি কোল্ড স্টোরেজ যদি প্রত্যেকটা কৃষকদের কাছাকাছি করতে পারে তাহলে তাদের পণ্যগুলো সহজেই তারা সংরক্ষণ করতে পারবে এবং ন্যায্য মূল্য দাম পেতে পারবে তারা।
4: এক্ষেত্রে আরেকটা জিনিস আমরা সংযুক্ত করতে পারি, সেটা হচ্ছে যে পেঁয়াজের সংরক্ষণের ব্যাপারেও কিন্তু সরকার আমাদের এয়ারফ্লো মেশিনের মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণের জন্য কিন্তু বেশ বড় একটা কর্মসূচি হাতে নিয়েছে।
5: এই জন্য এই আমাদের কৃষিমন্ত্রী কিন্তু ঘোষণা দিয়েছে এয়ারফ্লো মেশিনের আরো 15,000 এয়ারফ্লো মেশিন প্রদান করা।
3: ধন্যবাদ। এখন আমরা জলবায়ু নিয়ে কথা বলবো। এ বিষয় নিয়ে কথা বলবে জনাব মশিউর রহমান। আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে কৃষকদের কি পরামর্শ দিবেন?
4: আসলে বর্তমান কৃষি সহ সব ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন একটা বড় চ্যালেঞ্জ, আমরা সবাই এটা জানি। কৃষি ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের মোকাবেলা করার জন্য খরা, লবণাক্ততা ও জলাবদ্ধতা সহনশীল ফসলের যাতে আবাদ বাড়াতে হবে, আবহাওয়ার পূর্বাভাস অনুসরণ করে চাষাবাদ করতে হবে, পানি সাশ্রয়ী পদ্ধতি, জৈব সার ব্যবহার, সমন্বিত বালাই ব্যবস্থাপনা গ্রহণ করলে কৃষি আরও টেকসই হবে এবং আবহাওয়ার সাথে সেটা খাপ খাওয়াতে সহজ হবে।
3: ডক্টর আমিরুল বাহরান স্যারকে বলবো যে জলবায়ু পরিবর্তন প্রভাব মোকাবেলায় সরকারের ভূমিকা কি হওয়া উচিত বলে আপনি মনে করেন?
5: বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা, খরা, ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি ও লবণাক্ততা কৃষিতে বড় প্রভাব ফেলছে। এইসব চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারকে জলবায়ু সহনশীল ফসলের জাত উদ্ভাবনের গবেষণা বাড়াতে হবে, কৃষকদের আগাম আবহাওয়ার পূর্বাভাস পৌঁছে দিতে হবে যাতে তারা সময় মতো সিদ্ধান্ত নিতে পারে, পাশাপাশি কৃষি বীমা চালু বা সম্প্রসারণ করলে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক আর্থিকভাবে কিছুটা সুরক্ষা পাবে, টেকসই পানি ব্যবস্থাপনা ও সেচ সুবিধা বাড়ানো এজন্য অনেক গুরুত্বপূর্ণ।
3: ধন্যবাদ। এখন আমরা জনাব মোহাম্মদ মশিউর রহমানের কাছে জানতে চাচ্ছি যে তরুণদের কৃষিতে যুক্ত করতে সরকার কি কি পদক্ষেপ নিতে পারে বলে আপনি মনে করেন?
4: আসলে তরুণদেরকে কৃষির সাথে সম্পৃক্ত করার এখনই উপযুক্ত সময় এবং এটা সময়ের দাবি। বর্তমানে অনেক তরুণ কৃষিকে লাভজনক পেশা হিসেবে নিতে শুরু করেছে। সরকার যদি কৃষিভিত্তিক উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ, প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং স্টার্ট আপে বিনিয়োগের সুযোগ সৃষ্টি করে তাহলে আরো অনেক বেশি তরুণ এই খাতে আসবেন। সফল তরুণ কৃষকদের পুরস্কৃত করা, আধুনিক কৃষিকে সম্মানজনক পেশা হিসেবে তুলে ধরা এবং কৃষি পণ্যের প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তুললে নতুন কর্মসংস্থানও সৃষ্টি হবে।
3: ধন্যবাদ। এ পর্যায়ে আমি ডক্টর আমিরুল বাহরাইনের কাছে জানতে চাচ্ছি কৃষি গবেষণা ও শিক্ষার গুরুত্ব কতটা?
5: জি ধন্যবাদ ভালো প্রশ্ন করার জন্য। আসলে আপনারা জানেন যে বাংলাদেশ কিন্তু কৃষিতে অনেক এগিয়ে গেছে এবং এই এগিয়ে যাওয়ার প্রথমে প্রধান কাজ মানে পিছনে যারা বেশি অগ্রণী ভূমিকা পালন করছে তারা কিন্তু কৃষি গবেষণা এবং কৃষি শিক্ষার গুরুত্বটা, যত বেশি গবেষণা করবে এবং শিক্ষার কাজে এগিয়ে যাবে দেশ কিন্তু তত এগিয়ে যাবে। এখন আমরা যত বেশি কৃষকদেরকে শিক্ষা বা প্রযুক্তি তাদের হাতের কাছে নিয়ে যেতে পারবো ততই কিন্তু কৃষকদের উপকৃত হবে। এই জন্যই মানে আমাদের বিভিন্ন ধরনের গবেষণা প্রতিষ্ঠানও আছে এবং অনেক শিক্ষার উপর জোর দেওয়া হচ্ছে। আমরা যদি গবেষণা এবং কৃষি শিক্ষা দুইটাকে পাশাপাশি থেকে জোর দিতে পারি অবশ্যই আমাদের কৃষকের মানে অনেক উন্নতি হবে এবং আমাদের ফসল বা ফলন বেড়ে যাবে।
3: ধন্যবাদ। সবশেষে আমি জনাব মোহাম্মদ মশিউর রহমানের কাছে জানতে চাচ্ছি যে আধুনিক কৃষির ভবিষ্যৎ সম্পর্কে আপনার মূল্যায়নটা কি?
4: আসলে আমাদের যে ভবিষ্যৎ কৃষি সেটা অত্যন্ত সম্ভাবনাময়। এই কৃষিতে আমরা যদি ভবিষ্যতে প্রযুক্তির ব্যবহার, গবেষণার বিনিয়োগ, দক্ষ কৃষক তৈরি এবং কার্যকর সরকারি নীতিমালার মাধ্যমে কৃষিখাত আরও শক্তিশালী হবে, ভবিষ্যতে স্মার্ট কৃষি, কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন কৃষি ব্যবস্থাপনা, ড্রোন প্রযুক্তি এবং তথ্য প্রযুক্তির ব্যবহার আরও বাড়বে। এতে উৎপাদন বৃদ্ধি পাবে, কৃষকের আয় বাড়বে এবং দেশ খাদ্য নিরাপত্তায় আরও সুদৃঢ় হবে। তবে এই লক্ষ্য অর্জনের জন্য সরকার, গবেষক, বেসরকারি খাত সহ সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
3: শ্রোতা বন্ধুরা, আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।
5: আপনাকেও ধন্যবাদ।
4: ধন্যবাদ।
2: বাংলাদেশের কৃষি ব্যবস্থাকে আধুনিকরণ, প্রকৃত কৃষকদের ডিজিটালি নিবন্ধিত করা এবং সরকারি সুবিধা সরাসরি কৃষকদের হাতে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে সরকার কৃষক কার্ড চালু করেছে। এটি দেশের কৃষি খাতের জন্য একটি অন্যতম বৈপ্লবিক সংযোজন, কেননা কৃষক বাঁচলে দেশের কৃষি বাঁচবে, কৃষি বাঁচলে আমরা পুষ্টিকর ও নিরাপদ খাদ্য পাব, আর দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল হবে। শুনবেন এবারে সমবেত কণ্ঠে গান। গানের কথা লিখেছেন নুরুল ইসলাম মানিক, সুর করেছেন রুবাইয়াত শামীম চৌধুরী।

0: জীবনের কোনো বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার গল্প আমাদের দারুণভাবে অনুপ্রাণিত করে। কেননা প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টাই যে একদিন বড় অর্জনে রূপ নেয়। আজ তেমনি একজন সফল নারী উদ্যোক্তার গল্প শুনব আমরা। স্টুডিওতে উপস্থিত রয়েছেন রিমা খাতুন, স্বাগত আপনাকে।
1: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
0: আজ আপনার সফলতার গল্প শুনব, তো শুরুটা কিভাবে হয়েছিল এবং কি নিয়ে আছেন আপনি, আপনার উদ্যোক্তার যে জার্নি বা এই যে একটা চলমান প্রক্রিয়া সেই সম্পর্কে একটু বলবেন শুরু থেকে।
1: আসলে যে কোনো উদ্যোগ শুরু করতে হলেই অনেক বাধা পেরিয়ে তারপরে আসতে হয়। তো আমি যখন শুরু করেছিলাম আমিও অনেক বাধা পেয়েছিলাম। আমি একটা এনজিওতে ছিলাম, নাগরিক উদ্যোগ এনজিও, সেখানে পথ শিশু, সুবিধা বঞ্চিত শিশু এদের নিয়ে মানে কাজ হতো। তো ওইখানে ওদের একটা প্রোগ্রাম ছিল, নাচের প্রোগ্রাম ছিল, ওদের কোনো গয়না ছিল না। আচ্ছা আমি বলে নিচ্ছি, আমি গহনা নিয়ে কাজ করছি, আমার পেজের নাম আয়না বিবি আর আমার নাম রিমা খাতুন, আমি একজন গহনা ট্রেনার হিসাবে বর্তমানে পরিচিত বেশি। তো ওইখানে যে ওই যে আমার ওই শিশুদের যে গহনা ছিল না, আমি তখন নিজ উদ্যোগে কিছু পুঁতি কালেক্ট করে ওদের জন্য পুরো একটা নাচের সেট বানিয়েছিলাম, যেটা আমার বসের খুব ভালো লেগেছিল এবং উনি বলেছিল যে রিমাপা তাহলে আপনি আমার এই শিশুদেরকে গহনার ট্রেনিং করান। এবং সেখান থেকে আমাদেরকে, আমাকে এবং আমার শিশুদেরকে বিভিন্ন ধরনের গহনার ট্রেনিং করায়। তারপরে আমরা ট্রেনিংটা নিয়ে ওখান থেকে ট্রেনিং করে এসে আমি পরবর্তীতে মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ে ট্রেনিং করিয়েছি, জয়িতা ফাউন্ডেশনে ট্রেনিং করিয়েছি, এখন বর্তমানে আমি 5টা জায়গায় ট্রেনিং করাচ্ছি, বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে ট্রেনিং করাচ্ছি। মূলত আমি কাজ করি লুম বিডিং গহনা বা তাঁতের গহনা বলা হয়, তাঁত তো আমাদের ঐতিহ্য, আর এই গহনাটাকেও বলা হয় তাঁতের গহনা। বর্তমানে আমি গহনা নিয়েই কাজ করছি।
0: আচ্ছা, এই যে হঠাৎ করেই শুরু করলেন, একজন বলল আর আপনি নেমে পড়লেন, ভয় কাজ করছিল না যে আদৌ কি সম্ভব হবে বা কতদূর এগোতে পারবো, এরকমটা মনে হচ্ছিল কি?
1: হ্যাঁ, একটু তো ভয় লাগছিল, কিন্তু ওই যে একটা কথা আছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তো ওই মানে একলা চলা শুরু করলাম, এবং একলা ছিলাম না ঠিক, ওই যে আমার শিশুরা ছিল, সুবিধা বঞ্চিত পথ শিশুরা ছিল, আমার অনেক কলিগরা ছিলেন, আমার বস ছিলেন, সবাই আমাকে সাপোর্ট করেছে, পরিবারের লোকজন ছিলেন, সবাই সাপোর্ট করেছে।
0: আচ্ছা, শুরুর দিকে একদম কথা শুনবো, সেটা হচ্ছে যে পুঁজির একটা বিষয় থাকে। হ্যাঁ, যে একটা কাজে নামতে গেলে অবশ্যই পুঁজির একটা বিষয় থাকে, তো সেই বিষয় নিয়ে একটু জানবো।
1: আমার আসলে কোনো পুঁজি লাগেনি, কারণ হচ্ছে যে আপনি যখন একা কোনো কাজ করতে যাবেন তখন আপনার পুঁজি লাগবে, কিন্তু আমি যেহেতু একটা প্রতিষ্ঠানে ছিলাম, ওনারাই সব গহনার সরঞ্জাম সবকিছু কিনে দিয়েছিলেন, সেটা দিয়েই আমি ওনাদের শিশুদেরকে শিখিয়েছিলাম। এরপর যখন আমি একা আবার শুরু করলাম, তখন আবার আমি মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় ট্রেনার হিসাবে যেহেতু নিয়োগপ্রাপ্ত হলাম, সেখানেও ওনারা ম্যাটেরিয়ালস আমাকে কিনে দিয়েছিলেন, যার কারণে আমার আসলে তেমন একটা পুঁজি লাগেনি। যেমন লাগে না যে আপনার একটা পুঁজি দিয়ে তারপর আপনি শুরু করছেন, যেহেতু আমি শিখাচ্ছি, আমার শিক্ষার্থীরা আমাকে একটা কোর্স ফি দিচ্ছে, সেই কোর্স ফিটা দিয়েই আমি আমার ওই ম্যাটেরিয়ালসগুলো কিনছি, যার কারণে আমার পুঁজি লাগেনি, বরঞ্চ আমি ওই কোর্স ফিটা থেকেই পুঁজি হিসেবে ব্যবহার করেছি কোর্স ফিটাকে।
0: আচ্ছা, এখন সেই যে ব্যবহার সামগ্রী বা গয়নার যে কথা শুনছিলাম বাণিজ্যিকভাবে আছে।
1: জি জি জি, একদম।
0: বাণিজ্যিকভাবে এগুতে যাওয়ার সময় তখন কোনো বাধা আসেনি?
1: হ্যাঁ এসেছে, যেমন আপনি যখন বাণিজ্যিকভাবে মানে আগাতে চাইবেন তখন আপনার ট্রেড লাইসেন্স লাগবে, ট্রিন লাগবে, তারপর হচ্ছে পাসপোর্ট লাগে। এগুলো করতে গেলে কিন্তু মানে আমাদের এগুলো যদি আমরা করতে যাই, আমাদের একটা সময়ের ব্যাপার আছে, টাকার ব্যাপার আছে, এই জায়গাতে কিন্তু আপনার পুঁজি লাগবে। তো সেই টাকাটা হচ্ছে ম্যানেজ করা, সবার পক্ষে তো আসলে এত টাকা ম্যানেজ করা সম্ভব না, তখন দেখা যায় পরিবারের কাছ থেকে লোন নিয়ে বা ধার নিয়ে করতে হয়, এক্ষেত্রে একটু বাধার সম্মুখীন হয়েছি। যদি এগুলো আর একটু মানে কম হতো টাকার পরিমাণটা, বা একদম ফ্রি হতো নারীদের জন্য, তাহলে আরো ভালো হতো।
0: আচ্ছা, আপনি বলছিলেন আপনি নিজেও ট্রেনিং করান, সেক্ষেত্রে আমাদের যারা শ্রোতা রয়েছে তাদের উদ্দেশ্যে যদি বলতেন যে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান বা কেউ যদি ট্রেনিং করতে চান, তাহলে আসলে কি করতে হবে?
1: আমার সাথে কেউ যদি যোগাযোগ করতে চায় তাহলে আয়না বিবি আমার পেজের নাম, আয়না বিবি লিখলেই চলে আসবে, এছাড়া রিমা খাতুন লিখলেও চলে আসবে, রিমা খাতুনের পাশে জুয়েলারিটা লিখলে তাড়াতাড়ি চলে আসবে। আমার সাথে তারা ইনবক্সে নক করতে পারবে, হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দিয়ে দিব, যোগাযোগ করতে পারবে, কোনো অসুবিধা নেই।
0: যে কোনো বিষয়ে আপনারা নারীদের ট্রেনিং করাবেন?
1: একদম।
0: আচ্ছা, আবারও আপনার জীবনটাতেই ফিরে আসে, সেক্ষেত্রে যে শুনছিলাম যে বাধার কথা, হ্যাঁ বাধা বিপত্তি তো থাকেই, সাহসের কথাও শুনে নিলাম, তো কখনো কি মনে হয়েছে যে উদ্যোক্তা হবেন? শুরুতে কি এমনটা মনে হয়েছিল? জীবনের তো ননর অনেক রকম আমরা প্ল্যান করে রাখি, কখনো কি এরকম প্ল্যান ছিল যে উদ্যোক্তা হবেন?
1: না, কখনো এরকম প্ল্যানই ছিল না, যেহেতু আমি রাজশাহীতে বড় হয়েছি, বলতে গেলে গ্রামই, রাজশাহীতে বড় হয়েছি, আমাদের যেটা হয় আমাদের ছোটবেলা থেকে টার্গেট থাকে লেখাপড়া শেষ করেই চাকরি করব। তো ঠিক তেমনই অনার্স কমপ্লিট করার পরে শুধু চাকরির পেছনে দৌড়িয়েছি, চিন্তাও করিনি কখনো যে উদ্যোক্তা হব বা গহনা নিয়ে কাজ করব। ছোটবেলায় টুকটাক সেলাইয়ের কাজ করেছি, এলাকার আপুরা বড় আপুরা বসে কাজ করতেন উঠানে, দেখে দেখে আমরাও কাজ করেছি বিভিন্ন ধরনের সেলাই গহনা তৈরি করা, কিন্তু নিজে কখনো যে এরকম একটা জায়গায় আসতে পারবো কখনোই মাথায় আসেনি। যেমন এখন খুবই আশ্চর্য লাগে যে চাকরির জন্য কত পিছনে পিছনে মানে ঘুরেছি দৌড়িয়েছি, কত পরীক্ষা দিয়েছি, কত ফর্ম ফিল আপ করেছি, কিন্তু ওগুলো আসলে কাজে লাগেনি। এখন দেখতেছি যে না, উদ্যোক্তা হয়েই সফলতা পেয়েছি, পরিচিতি পেয়েছি, সম্মান পাচ্ছি, ইনকামও ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ।
0: আমি এটাই বলতে চাইছিলাম যে এই যে সফলতা, এই যে সম্মান, হ্যাঁ, সামগ্রিক বিষয়টা আসলে আপনাকে কিভাবে নাড়া দেয়?
1: মাঝে মাঝে আমি যখন রাতে যখন চিন্তা করি তখন আমি ভাবি, হ্যাঁ, আমি ভাবি যে এখানে আসলে আমি কিভাবে আসলাম, এত সম্মান এবং খুব ভালো একটা আয়ের একটা মাধ্যম, যেটা হয়তো সরকারি চাকরি বলেন বা বেসরকারি চাকরি বলেন একটা লিমিটেড আয় আপনার, কিন্তু যখন আপনি বিজনেস করছেন বা উদ্যোক্তা হচ্ছেন, হ্যাঁ আপনি ফুল টাইম জব করছেন কিন্তু আপনার ইনকাম কিন্তু অনেক ভালো, আপনার এই ইনকামের জন্য কিন্তু আপনি স্বাবলম্বী হচ্ছেন। যেমন আমি কি করি, আমি নিজে শিখিয়ে কিন্তু অন্য নারীদেরকেও স্বাবলম্বী করছি, তাদেরও আয়ের একটা পথ তৈরি করে দিচ্ছি। তো আমার খুব ভালো লাগে, আমার রাতের বেলা খুব ভালো লাগে চিন্তা করতে যে না, আমি একটা ভালো কাজ করছি।
0: একটু সাহসের কথা বলবেন আমাদের শ্রোতা যারা রয়েছেন, যারা আসলে চাচ্ছেন উদ্যোক্তা হতে চাচ্ছেন, তাদের একটু বলবেন তাদের উদ্দেশ্যে।
1: যারা আসলে কাজ করতে চায় তাদেরকে আমি বলবো যে পরিশ্রম করতে হবে। এখন আপনি যদি পরিশ্রম করতে পারেন তাহলে আপনি সফল হবেন, কিন্তু এই যে পরিশ্রম করবেন, একটা তো আপনার একটা প্লেস লাগবে বা একটা প্ল্যাটফর্ম লাগবে, সেই প্ল্যাটফর্ম হচ্ছে আয়না বিবি বা রিমা খাতুন, আমার সাথে যোগাযোগ করবে, আমরা শিখিয়ে আমরাই আপনার কাছ থেকে গয়নাটা কিনে নিব। মানে আপনাকে বিক্রিও করতে হবে না, তার মানে আপনি একটা ঘরে বসে একটা আয় করার সুযোগ পাচ্ছেন, জাস্ট আপনি কুরিয়ার করে দিবেন। আমি আপনাকে এটা বোঝাতে চাচ্ছি যে আপনারা প্রথমেই ভয় পান কোথায় বিক্রি করব, তারপর কি করে বিক্রি হয়, আদৌ বিক্রি হবে কিনা, যেহেতু এই প্ল্যাটফর্মটা আমরা আপনাকে তৈরি করে দিচ্ছি যে আপনার বিক্রির কোনো চিন্তা নাই, সুতরাং আপনি নিশ্চিন্তে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
0: বাহ, অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।
1: জি, আপনাকেও ধন্যবাদ।
0: শুনলেন তো বন্ধুরা, সফলতার আসলে শেষ নেই, আজই নিজের জন্য আপনার সফলতার পথ বা পরিশ্রমের পথটি বেছে নিন। বাঙালির সামাজিক প্রেক্ষাপটে নারীদের যে কোনো অধিকার কিংবা আন্দোলনে সামনের সারিতে আসা সবসময়ই নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, তবুও সব বাধা পেরিয়ে একসময় বিজয় আসে, আসে হাসি। আজকের এই বিশেষ দিনে তাই আবারও বলব, সামাজিক আন্দোলন থেকে শুরু করে স্বৈরাচার বিরোধী আন্দোলন কিংবা বিশাল কোনো অর্জন নারীকে বাদ দিয়ে সফল হতে পারে না। একটি বৈষম্যহীন, নতুন ও নিরাপদ বাংলাদেশ গড়ার এই যাত্রায় নারী হোক সমান অধিকারের অন্যতম কারিগর, পরিবর্তনের মূল শক্তি এবং নির্ভয় সহযোদ্ধা। শুভকামনায় শেষ করছি আজকের প্রত্যয় নারী অনুষ্ঠান। আজ অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম জান্নাতুল ফেরদৌস তমা, সম্পাদনায় জেসমিন আক্তার, তত্ত্বাবধানে খালেদা পারভিন, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন হরবিলাস রায়।
2: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। আজ পরিবেশিত হল শহর ও গ্রামের নারীদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবাণী।

সেনা নৌ ও বিমান বাহিনীর বিসেনানী ভাই ও বোনেরা, দুর্বার অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি সবাই সুস্থ ও নিরাপদ আছেন। জুলাই গণ অভ্যুত্থান শুধুমাত্র একটি নাম নয়, একটি দিবস নয়, এ যেন অস্তিত্ব, নতুন করে পাওয়া সেই বাংলাদেশ যাকে পাবার জন্য আবারও এক বুক রক্ত দিতে হয়েছে, ঢেলে সাজাতে হয়েছে ইতিহাস, সত্যের সন্ধানে উঠে আসা সেই চিরসত্য ইতিহাস যেখানে তরুণেরা বারবার করে জয়গান করেছে, যা শান্তি শৃঙ্খলা সেই কেবল আমাদের এই দেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে। একজন ব্যক্তি মানুষের স্বাধিকার সত্তাগুলোকে নতুনভাবে ধারণ করে এবং প্রত্যেকের অধিকারকে নিশ্চিত করবার জন্য আমাদের জুলাই শহীদরা শহীদ হয়েছেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। শ্রোতা বন্ধুরা, আজ দুর্বারে আপনাদের জন্য রয়েছে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই গণ অভ্যুত্থানের গান। প্রথমে শুনবেন মনির খান ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে এক মহাকাব্য লেখা হল, গীতিকার মুন্সী ওয়াদুদ এবং সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

আপনারা শুনছেন দুর্বারে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই গণ অভ্যুত্থানের গান। এবারে শিল্পী জানিতা আহমেদ ছিলিক ও অপু আমান। গানের কথা সাজিয়েছেন রিপা সরকার, সুর করেছেন মিল্টন খন্দকার।

নজরুল আমাদের সাম্যের কবি। আমাদের অবশ্যই নিজের মাঝে যে সংগ্রামী বোধ রয়েছে তা উপলব্ধি করবার একজন কবি, আমাদের জাতীয় কবি। তাই লেখনীর মধ্য দিয়ে তিনি তরুণদের জয়গান করেছেন, বলেছেন, তরুণেরাই আমাদের ঝঞ্ঝার মতো উদ্দাম আর ঝর্ণার মতো চঞ্চল, তারাই পারে প্রগতিকে সামনে ধারণ করে পরিবর্তন আনতে। সেই পরিবর্তন হয় সমাজের জন্য ইতিবাচক। বিশ্বনারী ভাই বোনেরা, দুর্বারে এবারে শুনবেন একটি নজরুল সঙ্গীত সমবেত কণ্ঠে।

সেনানো ও বিমানবাহিনীর বিশ্বনানী ভাই ও বোনেরা জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে শুনছেন জুলাই গণ অভ্যুত্থানের গান। বৈষম্যহীন সমাজ আমরা সবাই চাই। আমাদের আগামী প্রজন্ম বৈষম্যহীন একটি সামাজিক পরিবেশের মধ্য দিয়ে বেড়ে উঠবে এবং অবশ্যই অন্যের অধিকারের মূল্যায়ন করবে, এই প্রত্যাশা। এবারে শুনবেন কে এম আবদুল্লাহ আল মোর্তজা মহিন এবং সহ শিল্পীবৃন্দের কণ্ঠে গান। গীতিকার এস এম নাসির উদ্দিন এবং সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

সেনানো বিমান বাহিনীর বিশ্বেনানী ভাই ও বোনেরা শুনছেন জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই গণ অভ্যুত্থানের গান। এবারে শুনবেন মনির খানের কণ্ঠ, গীতিকার হেলাল উদ্দিন আহমেদ এবং সুর করেছেন আবু বকর সিদ্দিক। বৈষম্যের প্রাচীর ভেঙে লাখো কণ্ঠে শান্তির সম্প্রীতির গান।

0: বাংলাদেশ বেতার ঢাকা, একটি ঘোষণা। মহাশক্তি প্রেরণ কেন্দ্রে বৈদ্যুতিক গোলযোগের কারণে আজ বিকেল 5:33 থেকে 5:37 মোট 4 মিনিট ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজে আমাদের অনুষ্ঠান শুনতে পাননি বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। ঘোষণাটি শুনলেন
1: বিশেনানি ভাই ও বোনেরা, দুর্বারে আপনারা শুনছেন জুলাই গণঅভ্যুত্থানের গান। এবারে শুনবেন বশিরুজ্জামান সাব্বির এবং সহ শিল্পীবৃন্দের কণ্ঠে, গীতিকার মামুনুর রশিদ এবং সুর করেছেন আলমগীর হায়াত রুম্মান।

অনুষ্ঠানে সবশেষ গানটি শুনবেন কে এম আবদুল্লাহ আল মুর্তজা মহিন এবং নসীন তাবাস্তুম স্মরণের কণ্ঠে। গীতিকার মোহাম্মদ ফখরুল করিম এবং সুর করেছেন হিমাদ্রি বিশ্বাস।

0: বীর সেনানী ভাই ও বোনেরা, এই গানটির সাথেই শেষ করছি দুর্বারের আজকের আয়োজন। দুর্বারে আজ আপনারা শুনলেন জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই গণ অভ্যুত্থানের গান। দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি ইমতিয়াজ মাশরাফি। আগামীকাল সফররত বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া একাদশের ক্রিকেট দলের মধ্যে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ শুরু হবে। ডারউইনে বাংলাদেশ সময় সকাল 6:30 খেলা শুরু হবে। আগামী 13 আগস্ট ডারউইনে বাংলাদেশ এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। 22 আগস্ট থেকে 26 আগস্ট পর্যন্ত ম্যাকাওয়ে দুদলের মধ্যে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। ব্রেডিতে স্বাগতিক আয়ারল্যান্ড এবং আফগানিস্তানের মধ্যে 5 ম্যাচের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের প্রথমটি আজ বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়। ভারী বর্ষণের কারণে একটি বলও মাঠে গড়ায়নি। আগামী শুক্রবার একই ভেন্যুতে দুদলের মধ্যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচটি বাংলাদেশ সময় বেলা 16:45 শুরু হবে। এছাড়া 10 আগস্ট তৃতীয়, 12 আগস্ট চতুর্থ এবং 15 আগস্ট সিরিজের পঞ্চম ও শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। পোর্ট অব স্পেনে দ্বিতীয় শেষ টেস্টে পাকিস্তানের বিপক্ষে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের গতকালের দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে 103 রান নিয়ে আজ চতুর্থ দিনে ব্যাট করছে। এর আগে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে সবকয়টি উইকেট হারিয়ে 387 রান করে। এ পর্যন্ত রান সংখ্যা ওয়েস্ট ইন্ডিজ 344 ও 6 উইকেটে 103, পাকিস্তান 387। আগামীকাল বাংলাদেশ সময় রাত 8:00 পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু হবে। সিরিজ ড্র করতে হলে এই টেস্টে পাকিস্তানের জয় ছাড়া বিকল্প নেই। 2 ম্যাচ টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজ 1-0 এগিয়ে রয়েছে। এদিকে বাংলাদেশ হাই পারফরমেন্স ইউনিট এবং বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলের বিপক্ষে 2টি টি-20 ও 3টি ওয়ানডে ক্রিকেট ম্যাচে অংশ নিতে মালয়েশিয়া ক্রিকেট দল এখন ঢাকায় অবস্থান করছে। বাংলাদেশ হাই পারফরমেন্স দল এবং মালয়েশিয়ার মধ্যে প্রথম টি-20 ম্যাচটি আগামী শনিবার ঢাকায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা 2:00 শুরু হবে। 10 আগস্ট একই ভেন্যুতে দুদলের মধ্যে দ্বিতীয় ও শেষ টি-20 ম্যাচটি অনুষ্ঠিত হবে। টি-20 সিরিজের পর বাংলাদেশ অনূর্ধ্ব 23 দলের বিরুদ্ধে 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজে অংশ নেবে মালয়েশিয়া ক্রিকেট দল। চলতি মাসের 12 তারিখে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে সকাল 9:30 দুদলের মধ্যে প্রথম একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। এশিয়ান গেমসকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় হকি দলের প্রস্তুতি ক্যাম্পের দ্বিতীয় পর্বের জন্য 24 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। প্রথম পর্বের ক্যাম্পের 38 জন খেলোয়াড় থেকে পারফরমেন্স ও ফিটনেস ট্রায়াল যাচাই বাছাই করে চূড়ান্তভাবে এই 24 জনকে দ্বিতীয় পর্বের অনুশীলনে রাখা হয়েছে। এই পর্বের নিবিড় অনুশীলন শেষে এশিয়ান গেমসের জন্য চূড়ান্ত হকি দল ঘোষণা করা হবে। উল্লেখ্য, আগামী মাসে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ এশিয়ার অন্যতম পরাশক্তি ভারত, স্বাগতিক জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া। এদিকে বাংলাদেশ হকি ফেডারেশনের নতুন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণের পর ইশতিয়াক সাদেক আজ ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব পরিদর্শন করেছেন। এ সময় মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ অব অ্যাডমিনিস্ট্রেশন লোকমান হোসেন ভুঁইয়ার সঙ্গে মত বিনিময় করেন ইশতিয়াক সাদেক। মতবিনিময়কালে দেশের হকির সামগ্রিক উন্নয়ন, নিয়মিত ঘরোয়া লীগ আয়োজন এবং নতুন তরুণ খেলোয়াড় তৈরির বিষয়ে তাঁদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়। অনূর্ধ্ব 20 হকি দলের জন্য দক্ষিণ আফ্রিকার জাইলস বোনেটকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। আজ এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক এবং জাইলস বোনেট আনুষ্ঠানিকভাবে নিজ নিজ পক্ষে স্মারকে সই করেন। অনূর্ধ্ব 20 জুনিয়র এশিয়া কাপ 2026-এর প্রস্তুতি ক্যাম্প এবং মূল টুর্নামেন্ট পর্যন্ত তিনি বাংলাদেশ অনূর্ধ্ব 20 পুরুষ হকি দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। দেশের তৃণমূল পর্যায়ের ক্রীড়াঙ্গনে নতুন কুড়ি স্পোর্টসের দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন কার্যক্রম অব্যাহত রয়েছে। আগামী 31 আগস্ট পর্যন্ত তা চলবে। 12 থেকে 14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলা আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। দেশের 4,500-এরও বেশি ইউনিয়নে খেলা অনুষ্ঠিত হবে। নরসিংদীর রায়পুরা উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার বাঁশগাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আগ্রহী দলগুলোকে আগামী শুক্রবারের মধ্যে নাম রেজিস্ট্রেশনের জন্য আয়োজক সূত্র জানিয়েছে। খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও সম্প্রীতির পরিবেশ গড়ে তোলাই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য। আসন্ন এশিয়ান গেমসের প্রস্তুতি সময় পার করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এশিয়ান গেমসের ফাইনালে খেলার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। খেলাধুলার খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচার করা হবে রাত 8:30।
1: যাবতীয় সৃষ্ট জীব আল্লাহর পরিজন, এবং সেই ব্যক্তি আল্লাহর নিকট সর্বাপেক্ষা প্রিয় যে তার সৃষ্ট জীবের প্রতি দয়া প্রদর্শন করে। আল হাদিস, বাংলাদেশ বেতার ঢাকা। এখন প্রচারিত হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
2: আল্লাহু আকবার, আল্লাহু আকবার।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: শ্রোতা বন্ধুরা, শুরু করছি সুখী সংসার অনুষ্ঠানে শ্রোতাদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে পর্ব। আপনি কেমন আছেন? চোখ আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এই চোখে নানান ধরনের রোগ ব্যাধি হতে পারে, আর চোখের যে কোনো সমস্যায় সাথে সাথে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আমাদের আজকের বিষয় চোখের রেটিনার রোগ ও আধুনিক চিকিৎসা। বিশেষজ্ঞ মতামত দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর ডাক্তার দীপক নাগ, বিভাগীয় প্রধান রেটিনা বিভাগ, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা। সাথে আছি আমি নাসিমা রাসাক জ্যোতি। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
2: ধন্যবাদ।
1: শুরুতেই আপনার কাছে জানতে চাই যে রেটিনা বলতে আমরা আসলে কি বুঝি?
2: রেটিনা হচ্ছে চোখের একদম ভিতরের অংশ, একটা পর্দার মতো অংশ। আমরা যা দেখি, আমাদের যে আলোক সংবেদনশীল যে কোষগুলো আছে, আমরা এগুলাকে বলি যে রডস অথবা কোন, যেগুলো আমরা দেখার সময় যে সেলগুলো সেই দেখার জিনিসটাকে ধারণ করে, সেই কোষগুলো কিন্তু রেটিনাতেই থাকে। তো সুতরাং রেটিনা যদিও চোখের একটা পর্দার মতো অংশ, একদম সরু একটা অংশ, চোখের ভিতরের অংশ, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে মানে দেখার যে কোষগুলা সেইগুলা রেটিনাতেই থাকে, এবং সেই কোষগুলা তখন সেটাকে ধারণ করে একটা নার্ভের মাধ্যমে, সেটাকে আমরা বলি অপটিক নার্ভ, সেই নার্ভের মাধ্যমে ব্রেনে তখন সেটাকে পাঠায়, তখন আমরা জিনিসটাকে দেখতে পারি।
1: আপনার কাছে জানতে চাই যে এই যে চোখের রেটিনায় সাধারণত কি কি ধরনের রোগ হয় বা হতে পারে বা এর কারণগুলো কি?
2: চোখের রেটিনার বিভিন্ন ধরনের রোগ হয় এবং সেটা কারণও ভিন্ন এবং বিভিন্ন বয়সে বিভিন্ন রকমের রোগ হয়ে থাকে। যেমন ধরুন যে একদম ছোট যে বাচ্চা মাতৃগর্ভে প্রিম্যাচিউরলি জন্মগ্রহণ করেছে, খুবই স্বল্প ওজনে জন্মগ্রহণ করেছে। আপনারা জানেন যে বাচ্চা সাধারণত 10 মাসে হয়, সেই ক্ষেত্রে বাচ্চা যদি অনেক সময় 8 মাসে বা 7 মাসে হয়ে যায় এবং ওজনও যদি তার খুব কম থাকে, সেইসব বাচ্চাদেরও কিন্তু রেটিনাতে রেটিনোপ্যাথি ও প্রিম্যাচিউরিটি নামে একটা ডিজিজ আছে, সেটা হতে পারে। এর পরবর্তীতে আপনারা জানেন যে বাচ্চাদের চোখে কিন্তু টিউমার হয়, রেটিনোব্লাস্টোমা, অল্প বয়স, যেমন মনে করে যে 2 বছর 3 বছর, সেখানে সেইসব বাচ্চাদের চোখে টিউমার হতে পারে। কেমনে বুঝবে? যে অনেক সময় বাচ্চারা হয়তো দেখা যায় যে বাচ্চার চোখের যে মণিটা আছে সেটা বিড়ালের চোখের মতো অথবা সাদা এরকম, আবার আলোর ঝলকানি অথবা সাদা সাদা কিছু রিফ্লেকশন আসতেছে, সেরকম মনে হতে পারে। তারপর আপনারা জানেন যে অনেক বাচ্চা আছে যারা চশমা পরে, সেটা ইউজুয়ালি বাচ্চারা মাইনাস চশমা পরে, যাদের মাইনাস চশমা পরে তাদের রেটিনা খুবই পাতলা থাকে এবং ভবিষ্যতে এই ধরনের রেটিনা ছিঁড়ে যাওয়ার একটা ঝুঁকি থাকে। রেটিনা অনেক সময় আঘাতের কারণে ছিঁড়ে যায়, কিন্তু মাইনাস চশমা যাদের থাকে তাদের আসলে রেটিনা মাঝে মাঝেই পরীক্ষা করানো দরকার, ছিঁড়ে যাওয়ার ঝুঁকি আছে কিনা। তারপর যখন আরেকটু বড় হয় তখন চোখের রেটিনার ভিতরে অনেক সময় প্রদাহ হয়। আপনারা জানেন যে আমাদের দেশে টিবি খুবই কমন, টিউবারকুলোসিস, সার্কোইডোসিস, সিফিলিস, এইসব রোগগুলা কিন্তু চোখের রেটিনাকেও আক্রান্ত করতে পারে। আমরা অনেকেই আছি যে অ্যাংজাইটি টেনশনে থাকি, আমাদের কাজের চাপে হোক বা অন্য কোনো কারণে হোক, তখন দেখা যায় রেটিনাতে পানি জমে, এটা খুবই পেয়ে থাকি যে চোখের রেটিনাতে পানি জমে। তারপরে যখন আরেকটু বড় হয় তখন 40-50, আমাদের দেশে ডায়াবেটিস আছে প্রচুর মানুষের, প্রচুর মানুষের প্রেশার আছে, ডায়াবেটিসের কারণে চোখের রেটিনার সমস্যা হয়, এটাকে বলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। প্রেশারের কারণে যেমন মানুষ স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক হতে পারে, হার্ট স্ট্রোক হতে পারে, রেটিনাতেও কিন্তু রক্তনালী গুলা ছিঁড়ে যেতে পারে, রক্তনালী বন্ধ হয়ে যেতে, ব্লক হয়ে যেতে পারে, সেই জন্য রেটিনাতেও চোখে স্ট্রোক হয়। তারপর যখন আরো বড় হয় মানুষ, ধরেন 60-70-80 বছর, তখন ডিজেনারেটিভ চেঞ্জ হয় রেটিনাতে, তখন মেকুলার কিছু রক্তক্ষরণ হয়, মেকুলাতে কিছু চেঞ্জ হয়, যে কারণে তখন কাছে পড়াশোনা করতে পারে না রেটিনার কারণে। সেই জন্য বিভিন্ন বয়সে বিভিন্ন ধরনের রোগ সাধারণত রেটিনাতে হয়ে থাকে।
1: এরপরে আপনার কাছে জানতে চাই যে এই যে রেটিনার বিভিন্ন ধরনের রোগগুলো হয়ে থাকে, কি ধরনের লক্ষণগুলো তারা প্রকাশ করে?
2: আমরা আমাদের চোখে যখন কোনো সমস্যা হয় তখন আমরা স্বভাবতই চোখে কম দেখি, এটা হচ্ছে খুব স্বাভাবিক ধারণা। কিন্তু রেটিনার রোগের যে লক্ষণগুলো এটা একটু কিন্তু ভিন্ন ধরনের। যেমন ধরুন যে কোনো একটা লোক যদি হয়তো পড়তে গেলে অসুবিধা হয়, তাহলে বুঝতে হবে যে তার রেটিনাতে কোনো সমস্যা হয়েছে। যদি তার চশমা দিয়ে সেটা ইম্প্রুভ না করে, অথবা দেখা গেল যে অন্য কোনো সমস্যাই নাই, চোখে লাল নাই, চোখে ব্যথা হয় নাই, চোখে পানি পড়ে না, চোখের কোনো রোগ আছে বলে মনে হচ্ছে না, কিন্তু সে কাছে পড়তে পারে না, তাহলে বুঝতে হবে হয়তো রেটিনাতে কোনো সমস্যা হয়েছে। তারপরে ধরুন যে সামনের দিকে তাকালো, চোখের সামনে হয়তো কালো একটা গোল বৃত্তাকার কিছু দেখা যাচ্ছে, এরকম যদি হয়, সাইডে দিয়ে আপনি দেখতেছেন মাঝখানে দেখতে পাচ্ছেন না, তাহলে বুঝতে হবে যে হয়তো রেটিনার সমস্যা হতে পারে। আপনি আঁকা বাঁকা দেখেন, মনে করেন যে কোনো একটা জানালার কাছে দাঁড়িয়েছেন, জানালার শিটটা অথবা কোনো একটা জিনিস সোজা, কিন্তু সেটা আপনি সোজা দেখতে পারতেছেন না, আপনি জিনিসটাকে একটু আঁকা বাঁকা দেখতেছেন, ডিস্টর্টেড ভিশন। সেরকম যদি হয় তাহলে মনে করতে হবে রেটিনাতে সমস্যা হতে পারে। তারপরে ধরুন যে ডায়াবেটিস এর পেশেন্ট আছে, হঠাৎ করে চোখের সামনে কালো কালো অথবা লাল লাল অথবা মেঘের মতো কিছু ভাসছে, এরকম যদি মনে হয় তাহলে মনে হতে পারে রেটিনার সমস্যা হয়েছে। আরো কিছু জিনিস আছে, যেমন ধরুন যে হঠাৎ করে আপনি দেখেন না, আপনার চোখে কোনো মানে সমস্যা ছিল না, আপনি চশমা দিয়ে ব্যবহার করেন, সবকিছু ঠিক আছে, হঠাৎ করে আপনি দেখেন না, হতে পারে রেটিনাতে স্ট্রোক করে গেছে। এমন হতে পারে যে আপনার চোখে আলোর ঝলকানো আসতেছে অথবা ফ্লটার্স, অনেকেই চোখের সামনে অনেক কিছু দেখতে পারে, এবং এরকম যদি কোনো সমস্যা হয় তাহলে বুঝতে হবে যে রেটিনার সমস্যা হয়েছে। আরো অনেকগুলা কারণ আছে চোখে কম দেখার, রেটিনার কারণেও চোখে কম দেখে, কিন্তু এই সমস্যাগুলো যেগুলো আমি বললাম সেই সমস্যাগুলো কিন্তু কম দেখার সাথে সাথে একটু ভিন্ন ধরনের। সেই সমস্যাগুলি যদি থাকে তাহলে মনে করতে হবে যে হয়তো রেটিনাতে সমস্যা হওয়ার একটা সম্ভাবনা আছে।
1: এরপরে আপনার কাছে জানতে চাই যে রেটিনার সমস্যা নিয়ে যে রোগীগুলো আপনাদের কাছে আসছে, তাদের সেই রোগগুলোকে আপনারা কিভাবে ডায়াগনোসিস করেন বা কিভাবে আপনারা কি ধরনের কি কি পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকেন?
2: দেখুন, আমি প্রথমেই বলেছি যে রেটিনাটা হচ্ছে কিন্তু চোখের একদম ভিতরের একটা অংশ, এটা কিন্তু আসলে খালি চোখে দেখা যায় না। আমরা যেমন একজনের দিকে তাকালে আমরা চোখের কর্নিয়া দেখতে পাচ্ছি, আমরা কর্নিয়া মানে যে কালো অংশটা আমরা দেখতে পাচ্ছি, তারপরে কালো অংশটার পারিপাশে যে সাদা অংশটা আসে সেটা দেখতে পারতেছি, চোখের অনেক মনিটা অনেক সময় দেখা যায়, কি পাতিটা দেখা যাচ্ছে, চোখের পাতিটা বাইরের যে অংশগুলো দেখা যাচ্ছে, কিন্তু রেটিনা কিন্তু চোখের একদম ভিতরের অংশ, এটা খালি চোখে দেখার কোনো সম্ভাবনাই নাই। সেটা দেখার জন্য বিশেষ ধরনের আমাদের যন্ত্রপাতি দরকার পড়ে, আমরা সেটাকে বলি যে ইনডাইরেক্ট অপটোমোস্কোপ। ইনডাইরেক্ট অপটোমোস্কোপ দিয়ে আমরা চোখের রেটিনাটাকে আমরা তখন দেখতে পারি, দেখে আমরা দেখি যে সেখানে কোনো সমস্যা আছে কিনা। ঠিক একই রকম ভাবে যে এটা পরীক্ষা করার কিন্তু যন্ত্রপাতি গুলো আলাদা, যেমন আমি বলছি যে যেমন উচ্চ রক্তচাপের জন্য ব্রেন স্ট্রোক হতে পারে, হার্ট স্ট্রোক হতে পারে, সেগুলো আপনারা শুনেছেন যে এনজিওগ্রাম হয়, ঠিক চোখের কিন্তু এনজিওগ্রাম হয়। তাহলে আমরা চোখের রেটিনাতে কোনো স্ট্রোক হয়েছে কিনা বা রক্ত নালি কোনো ব্লক হয়ে গেছে কিনা সেটা দেখার জন্য কিন্তু আমরা এনজিওগ্রাম করে থাকি। তারপরে ধরেন যে রেটিনাতে কিছুক্ষণ আগে আমি বলেছি যে প্রদাহ হয়, প্রদাহ হলে অথবা চোখে পানি জমেছে কিনা সেটা ধরার জন্য আমাদের কিছু স্ক্যানিং সিস্টেম আছে, আমরা বলি অপটিক্যাল কোহারেন্স টোমোগ্রাফি, ওসিটি বলি, সেইগুলো করা হয়। আপনারা জানেন যে যদি রেটিনা ভালো না দেখা যায়, যেমন ধরেন যে পেটে যখন বাচ্চা থাকে, বাচ্চাটা জীবিত আছে কিনা, বাচ্চাটার পজিশন কি, সেটা দেখার জন্য আমরা আল্ট্রাসোনোগ্রাফি করে থাকি। ঠিক চোখের রেটিনাটাকে যদি মনি দিয়ে দেখা না যায় সেই জন্য চোখের কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি আছে, আমরা বি স্ক্যান বলি, আল্ট্রাসোনোগ্রাফি করে আমরা বুঝতে পারি রেটিনাটার অবস্থা কি আছে। তো এরকম অনেকগুলা পরীক্ষা নিরীক্ষা আছে, আরো অনেক উন্নত পরীক্ষা আছে যেগুলো দিয়ে, যেমন ইসিজি করা হয়, ঠিক চোখের এরকম ইলেকট্রো ওকুলোগ্রাম আছে, ইলেকট্রো রেটিনোগ্রাম আছে, যেগুলো দিয়ে ইসিজির মতো ওয়েভ লেংথ দিয়ে আমরা বিভিন্ন ধরনের পরীক্ষা দিয়ে আমরা বুঝতে পারি যে রেটিনাটা তার কতটুকু ফাংশন করতেছে, কিরকম করতেছে। তো এটা দেখার জন্য বিশেষ যন্ত্রের প্রয়োজন, কারণ খালি চোখে দেখা যায় না, এবং এটা রোগ নিরূপণের জন্য যে আমরা যে ডায়াগনস্টিক টেস্টগুলো করি সেগুলোও কিন্তু একটু ভিন্ন ধরনের।
1: এরপরে আপনার কাছে জানতে চাই যে এই যে রেটিনার বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে, এর চিকিৎসাটা আপনারা কিরকম ভাবে করে থাকেন?
2: চোখের রেটিনার আসলে মূলত চিকিৎসা তিন ধরনের। আপনারা হয়তো এটা একটু অবাককেই হবেন যে ড্রপ দিই, সাধারণভাবে আমরা চোখের যখন কোনো অসুখ বিসুখ হয় তখন আমরা চোখে ড্রপ দিয়ে থাকি অথবা ট্যাবলেট খেয়ে থাকি, ড্রপ দিয়ে আসলে রেটিনার চিকিৎসা সাধারণত হয় না। এটা আমি বলেছি যে তিন ধরনের, একটা হচ্ছে যে আমরা লেজার করি, দ্বিতীয়টা হচ্ছে যে চোখের ভিতরে আমরা অনেক সময় ইঞ্জেকশন দিয়ে থাকি, বিশেষ ধরনের ইঞ্জেকশন আছে, আর তৃতীয়টা হচ্ছে যদি অ্যাডভান্স স্টেজে চলে যায় তখন আমাদের সার্জারি করতে হয়। তো লেজার আপনারা জানেন যে লেজার লাইট দিয়ে করা হয়, এবং সেটা রেটিনার অনেক রোগ, যেমন আমাদের ডায়াবেটিস এর কারণে হোক, প্রেসারের কারণে হোক, তারপরে আমাদের যে প্রদাহের কথা বললাম, অথবা আপনি বলছিলেন যে ওই যে বাচ্চারা যে চশমা পরে তাদের রেটিনা ছিঁড়ে গেলে, সব ক্ষেত্রে লেজার খুবই কার্যকরী, অনেক সময় লেজার করতে হয়। এছাড়া চোখের ভিতরে পানি জমলে অথবা চোখের মধ্যে রক্তকরণ হলে বিশেষ ধরনের ইঞ্জেকশন পাওয়া যায়, ভ্যারাইটিস টাইপের ইঞ্জেকশন আছে, সেই ইঞ্জেকশন গুলা খুবই কার্যকরী, সেগুলো আমরা দিয়ে থাকি। আর যখন অ্যাডভান্স স্টেজে চলে যায় তখন আমাদেরকে সার্জারি করতে হয়, এবং সার্জারি গুলো একটু ভিন্ন ধরনের। নর্মালি যে চোখের যে সার্জারি সেগুলো সাধারণত যেমন আপনারা শুনেছেন ক্যাটারাক্ট সার্জারি করতে হয়, তারপরে কর্নিয়ার সার্জারি করতে হয়, এগুলো তো সামনে, কিন্তু রেটিনা যেহেতু একদম পিছনে এবং ভিতরের অংশ, সেখানে আমাদের মাইক্রোস্কোপ দিয়ে একদম সূক্ষ্ম এবং খুব গভীরে বিশেষ ধরনের লেন্স ইউজ করে সেখানে আমরা দেখে দেখে সার্জারি করতে হয়। সুতরাং সার্জারি গুলো একটু একটু ভিন্ন ধরনের।
1: প্রিয় শ্রোতা, আমরা চলে যাচ্ছি আমাদের শ্রোতা বন্ধুদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর পর্বে। আমাদেরকে লিখেছেন আসিফ একন, তিনি জানতে চেয়েছেন যে বাকেরগঞ্জ বরিশাল থেকে যে চোখ থেকে যদি বারবার পানি পড়ে তাহলে এটা আসলে কিসের, কোন রোগের লক্ষণ?
2: চোখ থেকে যদি বারে বারে পানি পড়ে, এটা যদি দীর্ঘদিন যাবত পড়ে তাহলে আমরা বলে থাকি যে চোখের নালী রোগ হয়েছে। কারণটা হচ্ছে যে অনেক সময় চোখের নালী বন্ধ হয়ে গেলে চোখে তখন পানি পড়ে। আপনারা জানেন যে চোখে পানি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, চোখ যদি শুকিয়ে যায় তখন কিন্তু আমরা দেখতে পারি না। সেই জন্য চোখের পানি এক জায়গা থেকে তৈরি হয় এবং চোখটাকে ভিজি, তারপরে চোখের এই কোণা দিয়ে নাকের ভিতর দিয়ে গলায় চলে যায়। তো এখন যদি এই যে নাকের ভিতর দিয়ে গলায় যাওয়ার যে রাস্তাটা যদি বন্ধ হয়ে যায় তখনই হয়তো চোখে বারে বারে পানি পড়ে। এছাড়াও কিন্তু চোখে পানি পড়তে পারে, যেমন ধরুন যে কোনো সময় গ্লোকোমা হয়েছে, অথবা চোখে অ্যালার্জিক কোনো কারণে, অথবা আপনার চোখে কিছু পড়েছে, সেগুলোর জন্য পানি পড়তে পারে। কিন্তু সেগুলোর জন্য সাময়িক পানি পড়ে, চোখ উঠলেও তো চোখে পানি পড়তে পারে। তো সেই জন্য যদি বারে বারে পানি পড়ে এবং দীর্ঘদিন যাবৎ পানি পড়ে তাহলে চোখের নালী পরীক্ষা করানো উচিত।
1: এরপরে আমাদের কাছে জানতে চেয়েছেন দীপক চক্রবর্তী। দীপক, তিনি পঞ্চগড় দেবীগঞ্জ থেকে আমাদেরকে লিখেছেন যে চোখের রেটিনার রোগটি কেন হয়ে থাকে এবং যদি এই রোগ হয়ে যায় তাহলে আমরা কি করে বুঝতে পারবো?
2: এটা অলরেডি আমরা বলেছি যে কেন হয়ে থাকে। যেমন অনেক রোগ আছে রেটিনার যেগুলো জন্মগত ভাবে হয়ে থাকে, অনেক রোগ আছে যেমন অ্যাংজাইটি টেনশনের জন্য হয়ে থাকে, অনেক রোগ আছে সেগুলা বিভিন্ন রোগের কারণে যেমন ডায়াবেটিস, ব্লাড প্রেশার সেগুলোর কারণে হয়ে থাকে, অনেক রোগ বয়সের জন্য হয়ে থাকে, সে অনেক রোগ আছে যে বাচ্চারা যদি প্রিম্যাচিউরলি জন্মগ্রহণ করে সেগুলোর জন্য হয়ে থাকে। বোঝার উপায় তো একটু ভিন্ন ধরনের, যে চোখে যখন রেটিনার সমস্যা হয় তখন শুধুমাত্র দৃষ্টিশক্তি কমে যায় না, দৃষ্টিশক্তিটা হয়তো দেখা গেল যে সেন্ট্রাল দৃষ্টিশক্তি আছে, পেরিফেরাল অর্থাৎ পার্শ্বগুলার দৃষ্টিশক্তি নাই, অথবা উপরে দেখে নিচে দেখে না, নিচে দেখে ডানে দেখে না, এরকম বিভিন্ন অংশে দৃষ্টিশক্তি নষ্ট হতে পারে। কোনো কোনো সময় আঁকা বাঁকা দেখা যায়, অনেক সময় দৃষ্টিশক্তি নষ্টের সাথে দেখা যায় যে আলোর ঝলকানি আসতেছে, সেই সব সমস্যাগুলো হয়। অনেক সময় পড়তে অসুবিধা হয়, তার অন্য কোনো সমস্যাই নাই, কারণ রেটিনার কিন্তু অন্য কোনো ভাষা নাই। রেটিনার ব্যথা নাই, ব্যথা বুঝতে পারে না, রেটিনা অন্য কিছুই দেখে না, শুধু তার সেখানে আলোর মানে পারসেপশনটা বুঝতে পারে। সেই জন্য রেটিনা রোগের সাধারণত কোনো ব্যথা, কোনো ধরনের চোখ লাল হয়ে যাওয়া, চোখে পানি পড়া এগুলো কিন্তু থাকে না। রেটিনা রোগে সবসময় দৃষ্টিশক্তি সমস্যা হয় এবং দৃষ্টিশক্তিটা কমে যাওয়ার সাথে সাথে এরকম আঁকা বাঁকা, অথবা কোনো অংশ দেখে কোনো অংশ দেখে না, অথবা এই ধরনের সমস্যা সাধারণত হয়ে থাকে।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামী পর্বে আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
0: ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক বার্তা। জ্বরের শুরুতে অবশ্যই নিকটস্থ স্বাস্থ্য প্রতিষ্ঠান হতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা সহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করুন। বাসার ভিতরে ও চারপাশে নির্মাণাধীন ভবন, শিক্ষা প্রতিষ্ঠান সহ ভবনের বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ করুন ও পরিষ্কার রাখুন। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। ডেঙ্গু জ্বর কমে গেলে অবহেলা না করে অবশ্যই পরবর্তী জটিলতা এড়াতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং মনে রাখবেন এ বিষয়ে অবহেলা আপনার ও আপনার পরিবারের জীবন সংশয়ের কারণ হতে পারে।
1: আজকের অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
0: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাহবুবা চৌধুরী। শুরুতেই শিরোনাম। নানা কর্মসূচিতে দেশে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, বললেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য প্রক্রিয়ায়। জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব, মন্তব্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের। জুলাই চেতনাকে ধারণ করে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন করা হবে, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। দেশের অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় নিহত অন্তত 17। এবং আগামীকাল ডারউইনে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে সফররত বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। আজ 5ই আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস। 2024 সালের এই দিনে নিরস্ত্র ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধের মুখে দীর্ঘদিনের বৈষম্যমূলক ও ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। প্রবল গণরোষে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় ফ্যাসিস্ট সরকার। জাতি অর্জন করে এক ঐতিহাসিক বিজয়। এ নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: 5ই আগস্ট, সোমবার 2024, এদিন দেশের ইতিহাসে নতুন এক সূর্যের উদয় হয়েছিল। কিন্তু সেই সূর্যোদয়ের আগে দেশের আকাশ ছিল কালো মেঘে ঢাকা। ক্যালেন্ডারের পাতায় দিনটি 5ই আগস্ট হলেও আন্দোলনকারী সহ দেশের গণতন্ত্র ও মুক্তিকামী মানুষের কাছে এদিন 36শে জুলাই হিসেবেই পরিচিত।
3: এখনো কিন্তু আমরা অগস্ট মাসে যাইনি, আমরা এখনো জুলাই মাসে আছি। এই জুলাই হত্যাকাণ্ডের ফয়সালা করেই আমরা অগস্টে যাব।
2: আগের দিন 4ঠা আগস্ট দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে সমন্বয়ক নাহিদ ইসলাম 6ই আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা করেন। কিন্তু 4ঠা আগস্ট অসহযোগ আন্দোলনের নির্বিচার গুলিতে ব্যাপক সংখ্যক মানুষের প্রাণহানিতে ক্ষোভে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। এ কারণে সেই কর্মসূচি একদিন এগিয়ে 5ই আগস্ট নির্ধারণ করা হয়। কর্মসূচি অনুযায়ী সারা দেশ থেকে ছাত্র জনতাকে ঢাকায় আসার আহ্বান জানানো হয়। এদিকে পরিস্থিতি সামাল দিতে তৎকালীন স্বৈরাচার সরকার 4 আগস্ট সন্ধ্যায় সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারির পাশাপাশি তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করে। এদিন পুনরায় 4G নেটওয়ার্কের পাশাপাশি বন্ধ করে দেওয়া হয় ফেসবুক, হোয়াটসঅ্যাপও। কিন্তু কোনো বাধাই আটকাতে পারেনি দেশের মুক্তিকামী মানুষকে। ঢাকার বিভিন্ন প্রবেশ পথে নিরাপত্তা বাহিনী ও ক্ষমতাসীন দলের ক্যাডারদের হামলা ও নির্বিচার গুলি উপেক্ষা করে ছাত্র জনতার স্রোত নামে ঢাকার শাহবাগ সহ সবখানে, শাহবাগ সহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছাত্র জনতা শেখ হাসিনার গণভবনের দিকে রওনা হতে শুরু করে। এক পর্যায়ে প্রবল গণপ্রতিরোধের মুখে টিকতে না পেরে শেষ পর্যন্ত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের বিষয়টি নিশ্চিত করেন তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান।
4: শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন।
2: শেখ হাসিনার দেশত্যাগের খবরে রাজধানী সহ সারা দেশে বাঁধ ভাঙা উল্লাসে ফেটে পড়ে মানুষ। গণভবন এবং জাতীয় সংসদ ভবন দখলে নিয়ে বিজয়ের আনন্দে মেতে ওঠে সবাই। শিশু, নারী এবং আবাল বৃদ্ধ বনিতা সহ সেদিন কোটি জনতা আনন্দে নেমে আসে রাজপথে। কেউ বা সৃষ্টিকর্তার প্রতি সেজদায় অবনত হন। বিভিন্ন স্থানে চলে বৃষ্টি বিতরণ, জনসমুদ্রে পরিণত হয় গোটা দেশের রাজপথ। শেখ হাসিনার পলায়নের মধ্য দিয়ে অবসান ঘটে তার দীর্ঘ 17 বছরের স্বৈর শাসনের। কিন্তু এদিন কারাগারগুলোতে বেআইনিভাবে বন্দী থাকা হাজারো রাজনৈতিক নেতাকর্মী ও মজলুম মানুষ মুক্ত আকাশে বেরিয়ে আসেন। আয়নাঘর নামক বন্দিশালায় গুম করে রাখা অনেক মানুষ এদিন মুক্তির স্বাদ পান। সেদিন কারাগার থেকে মুক্তি পান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীও। তিনি স্বৈরাচার পতনের সেই দিনটিকে স্মরণ করে বলেন, জনগণের শক্তিই যে সর্বোচ্চ শক্তি তা 5ই আগস্ট প্রমাণ হয়েছে।
5: আমরা কারাগার থেকে মানুষের দুঃসাহসী উপস্থিতি রাজপথে এবং কি ভয়ঙ্কর রক্তপিপাসু স্বৈরাচারী শাসককে পতন ঘটনার যে জনগণের অভূতপূর্ব শক্তি, যেটা ছোটবেলায় 71 সালে দেখেছি, যেটা 90-এ নিজেরা রাজপথে থেকে আন্দোলন করেছে এরশাদের বিরুদ্ধে, আর কারাগার থেকে দেখলাম 5ই আগস্ট, আবারও নতুন করে বিশ্বাস জন্মেছে। অন্যায় অত্যাচারী কোন শাসক গোষ্ঠী দীর্ঘদিন মানুষকে দমন করে পদতলে পিষ্ট করে টিকে থাকতে পারে না।
2: তবে দীর্ঘ 17 বছরের এই দুঃশাসনের অবসান ঘটাতে গিয়ে প্রাণ যায় অসংখ্য মানুষের। এমনকি 5ই আগস্ট শেখ হাসিনার পতনের খবরের পরও বিভিন্ন স্থানে তার অনুগত বাহিনীর গুলিতে অসংখ্য মানুষ হতাহত হন। জাতিসংঘের হিসাব অনুযায়ী এই আন্দোলনে প্রায় 1,400 মানুষ নিহত হন এবং প্রায় 20,000 মানুষ আহত হন, যার ফলে দেশ রক্তাক্ত এক প্রান্তরে পরিণত হয়েছিল। তাই যতদিন বাংলাদেশ থাকবে, জুলাইয়ের চেতনাও জাগ্রত থাকবে, এমন প্রত্যাশা দেশের গণতন্ত্র ও মুক্তিকামী সব মানুষের। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: এবছর জুলাই গণ অভ্যুত্থান দিবসের প্রতিপাদ্য হচ্ছে জুলাই চেতনায় গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আজ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে সারা দেশে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হয়। আজ ছিল সরকারি ছুটি। দিবসটি উপলক্ষে আজ দেশের 64টি জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া দেশের সকল জেলায় জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্বর্ধনা ও দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়। 24-এর গণ অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের যাত্রা শুরু হয়েছে আজ। রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল এই জাদুঘরের দুয়ার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, 2024 সালের গণ অভ্যুত্থান কোন একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ। ইতিহাস বিকৃতি এড়াতে সত্য নিরপেক্ষ বয়ানের উপর জোর দিয়ে তিনি জানান, আন্দোলন চলাকালে হতাহতের ঘটনার বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য প্রক্রিয়ায়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: 24-এর গণ অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে

0: পত্র স্মারকগুলো পরিদর্শনের মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস সম্পর্কে অবহিত হন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জায়মা রহমানও তার সঙ্গে ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সরকারের উচ্চ পর্যায়ের মন্ত্রী ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ফেসবিয়াত বিরোধী বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।
1: ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তে পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুক্ষণের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের।
0: তিনি বলেন, বর্তমান সরকার জুলাই আগস্টের কাঙ্ক্ষিত দেশ গড়তে কাজ করছে, জুলাই সনদ বাস্তবায়নের কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে তিনি বলেন,
1: আজকের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরীদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। এই স্মৃতি জাদুঘর আমাদের জনগণের সংগ্রাম, আত্মত্যাগ, বেদনা, সাহস ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে জাতীয় স্মৃতিতে স্থায়ীভাবে ধারণ করার এক ঐতিহাসিক উদ্যোগ।
0: প্রধানমন্ত্রী আরো বলেন, অতিরঞ্জিত অসম্পূর্ণ বয়ান ইতিহাসকে শক্তিশালী করে না, বরং তা ইতিহাসের বিশ্বাসযোগ্যতা নষ্ট করে।
1: আমি বিশ্বাস করি অসম্পূর্ণ অতিরঞ্জন বা উদ্দেশ্য প্রণোদিত বয়ান ইতিহাসকে শক্তিশালী করে না, বরং তা ইতিহাসের বিশ্বাসযোগ্যতাকে দুর্বল করে এবং ভবিষ্যৎ বিভেদের কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং প্রতিটি বিষয় যথাসম্ভব সত্যতা নিশ্চিত থাকা প্রয়োজন। একই সঙ্গে জাদুঘরে রাখা বিষয়গুলি সম্পর্কে বাংলার পাশাপাশি ইংরেজি এবং অন্যান্য ভাষাও উপস্থাপিত হলে বিশ্বের ভিন্নভাষী মানুষ বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস সম্পর্কে জানতে সুবিধা হবে।
0: তিনি বলেন, ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা আহত হয়েছেন পর্যায়ক্রমে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য। সোহাগ মিয়া, বাংলাদেশ বেতার।
2: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব। তিনি আজ জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্বর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারের রক্ষণাবেক্ষণ এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
3: মহান জুলাই গণ অভ্যুত্থানের চেতনাকে হৃদয়ে ধারণ করে ঐক্য, দেশপ্রেম, সততা ও পারস্পরিক শ্রদ্ধার শক্তিতে আমরা এগিয়ে যাই। শহীদদের রক্তে অর্জিত এই নতুন সম্ভাবনাকে আমরা একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও সুদী সমৃদ্ধ নতুন বাংলাদেশ নির্মাণের দৃঢ় অঙ্গীকারে রূপান্তরিত করি।
2: এর আগে হাফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের প্রতিনিধিদের সম্মাননা সূচক ক্রেস্ট প্রদান করেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান বলেছেন, সরকার জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে। তিনি আজ সকালে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের একথা বলেন।
4: এই জুলাই গণ অভ্যুত্থানকে আমরা স্মরণ করছি ঠিক তেমনি আমাদের প্রতিশ্রুতি, গণতান্ত্রিক দেশপ্রেমিক সরকারের প্রতিশ্রুতি যে এই জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় আমরা বাংলাদেশটাকে গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে পুনর্নির্মাণ করব। এই জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় আমরা জুলাই সনদকে বাস্তবায়ন করব।
2: তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জুলাই গণ অভ্যুত্থানের মূল চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক এবং মানবিক রাষ্ট্র গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ বরিশাল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা এবং জুলাই শহীদ পরিবারের সদস্যদের সম্বর্ধনা অনুষ্ঠানে এই আহ্বান জানান। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, হাজারো মানুষের আত্মত্যাগ, সংগ্রাম ও প্রত্যাশার মধ্য দিয়ে অর্জিত এই চেতনাকে যেন কোনো অপশক্তি ভুল পথে পরিচালিত করতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। এর আগে সকালে তিনি বরিশালে আমতলার মোড় এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করে সাংবাদিকদের বলেন,
5: তারেক রহমানের সরকারের পক্ষ থেকে জাতির সামনে আবারও এই শপথ উচ্চারণ করছি, যেই শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি, যেই শহীদের রক্তের

0: বিনিময়ে আমরা ফেসিবাদকে হটিয়েছি, সেই শহীদের রক্তের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য, দেশের অর্জিত গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকব।
1: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
3: খবরের বাকি অংশ পড়ছি নাজনীন নাহার। জুলাইয়ের আত্মত্যাগকে জাতীয় জীবনে প্রতিফলিত করে গণতন্ত্র সুসংহত করার আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে গণ অভ্যুত্থান দিবসের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভাটি পরিণত হয়েছিল সরকার, বিরোধী দল ও জুলাই যোদ্ধাদের মিলন মেলায়। বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের তৃতীয় তলায় অনুষ্ঠিত এই সভায় যোগ দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত স্পিকার, স্বরাষ্ট্রমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, সরকারি ও বেসরকারি দলের চিফ হুইপ সহ ঊর্ধ্বতনরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, বর্তমান সংসদ ও নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব জুলাইতে যারা জীবন দিয়েছে, আহত হয়েছে, তাদের প্রতি সুবিচার করা।
5: সকলের সামনে পরিচিত করিয়েছে, তাদের অভাব অভিযোগের কথা বলেছে, দুঃখ বেদনার কথা বলেছে। আমাদের এই জাতীয় সংসদের এবং বর্তমান সরকারের প্রধান দায়িত্ব হলো জুলাইতে যারা জীবন দিয়েছে, জুলাইতে যাদের অঙ্গহানি হয়েছে, তাদের প্রতি যেন আমরা সুবিচার করতে পারি।
4: অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই নিয়ে কেউ যদি কাড়াকাড়ি করে তাহলে তাদের অবস্থা একাত্তরের চেতনা ব্যবসায়ী আওয়ামী লীগের মতো হবে। বিষয় যদি হয় আওয়ামী লীগ, তাহলে আমরা সবাই এক বলেও মন্তব্য করেন তিনি।
5: আমাদের যে সমস্ত সন্তানেরা শহীদ হয়েছে, আহত হয়েছে, দুচোখে অন্ধত্ব বরণ করেছে, তাদের সবারই এই জুলাই। আমরা জুলাই নিয়ে যেন কাড়াকাড়ি না করি, আর যদি আমরা তা করি তাহলে একাত্তরের চেতনা ব্যবসায়ীদের মতো আমাদের পরিণতি হবে।
4: এদিকে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান পুরনো ধারায় না চলে ব্যাপক সংস্কারের দাবি জানান। তিনি বলেন, সরকার ব্যর্থ হলে পুরো জাতিকে চরম মূল্য দিতে হবে।
6: পুরানা ধাঁচের ধারণা অন্তরে রেখে এ দেশকে পরিবর্তন করা অসম্ভব, এটা হবে না। আমরা চাই না শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝঞ্ঝনানি হোক, এটাও চাই না আমাদের সন্তানরা লেখাপড়া করবে, হঠাৎ করে দেখবে বাইরে থেকে কিছু লোক এসে গেছে, বিশ্ববিদ্যালয়ের ভিতরে কলেজের ভিতরে এসে পরিবেশ অশান্ত করে ফেলেছে।
4: ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
3: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাকফাত হোসেন বলেছেন, 2024 সালের জুলাই বিপ্লব দীর্ঘদিনের স্বৈরাচার বিরোধী ক্ষোভের বিস্ফোরণ ছিল। তিনি আজ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন। স্বৈরাচারের পতন হলেও তাদের দোসররা এখনও নানাভাবে সক্রিয় রয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী এব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশে জ্বালানি খাতের বর্তমান সংকটের মূল কারণ বিগত 17 বছরের সরকারের চরম অব্যবস্থাপনা। এই মুহূর্তে সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল জ্বালানি সংকট মোকাবেলা করা। তিনি আজ জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা এবং শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, দেশের প্রতিটি উপজেলায় জুলাই শহীদদের নামে রাস্তার নামকরণ এবং প্রতিষ্ঠান তৈরি করা হবে। তিনি আজ ময়মনসিংহ নগরীর পাটগুদাম এলাকার দুলদুল ক্যাম্পে জুলাই শহীদদের স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগের কারণেই একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বর্তমান গণতান্ত্রিক সরকার নির্বাচিত হতে পেরেছে। বিএনপি আজীবন জুলাই শহীদদের এবং তাদের পরিবারের পাশে থাকবে।
7: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
8: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
7: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
3: এবারে আন্তর্জাতিক সংবাদ। কিয়েভ ও এর আশেপাশের এলাকায় রাতভর রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কমপক্ষে 17 জন নিহত এবং 44 জন আহত হয়েছে। ইউক্রেনের কাছে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের সীমিত মজুদ রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল বলেছেন, এসব ইন্টারসেপ্টর অনেক জীবন রক্ষা করতে পারত। জেলেনুস্কি আরও বলেন, অংশীদারদের কাছ থেকে অ্যান্টি ব্যালিস্টিক ব্যবস্থা পেতে বিলম্বের কারণে ভয়াবহ প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ঘটেছে। পাশাপাশি ইউক্রেন রাশিয়ার তেল শোধনাগার ও জ্বালানি অবকাঠামোর উপর ব্যাপক আঘাত হানার কার্যক্রম জোরদার করেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালী নিয়ে ইরান ও ওমানের মধ্যে চলমান আলোচনার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ নিয়ে আলোচনায় অগ্রগতির কথা জানান। এছাড়া আজ বা আগামীকালের মধ্যেই একটি চুক্তি হতে পারে বলে ইঙ্গিত দেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এদিকে হুতিরা জানায়, তারা উত্তর লোহিত সাগরে একটি সৌদি তেল ট্যাঙ্কারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। খেলার খবর ক্রিকেট। আগামীকাল সফররত বাংলাদেশ অস্ট্রেলিয়া একাদশের ক্রিকেট দলের মধ্যে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ শুরু হবে। ডারউইনে বাংলাদেশ সময় সকাল 6:30 খেলা শুরু হবে। আগামী 13 আগস্ট ডারউইনে বাংলাদেশ ও স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। 22 আগস্ট থেকে 26 আগস্ট পর্যন্ত ম্যাকাওয়ে দুদলের মধ্যে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। নানা কর্মসূচিতে দেশে পালিত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বললেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য প্রক্রিয়ায়। জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব, মন্তব্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের। জুলাই চেতনাকে ধারণ করে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন করা হবে, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। দেশের অর্জিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় নিহত অন্তত 17। এবং আগামীকাল ডারউইনে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে সফররত বাংলাদেশ। খবর শেষ হলো।
9: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি মোহাম্মদ শহীদুল্লাহ। স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনে জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তি হল আজ। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার সর্বোচ্চ আত্মত্যাগ এবং তীব্র প্রতিরোধের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এর মাধ্যমে প্রায় 16 বছরের স্বৈর শাসনের অবসান ঘটে এবং বাংলাদেশ এক ভয়ঙ্কর ফ্যাসিবাদী শাসনের কবল থেকে মুক্তি পায়। গত বছরের জুনে 5ই আগস্ট দিনটিকে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে সরকারিভাবে নামকরণ করা হয়। দিনটিকে সরকারি ছুটির দিনে ঘোষণা করা হয়। দিবসটি উপলক্ষে পদত্যাগ বাণীতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ মহান জুলাই গণ অভ্যুত্থানকে 1.5 দশকের দুঃশাসন, বৈষম্য, সীমাহীন দুর্নীতি, শোষণ, গুম, খুন, দলীয়করণ, গণতন্ত্র, ভোটাধিকার ও বাকস্বাধীনতা হরণ এবং জেল জুলুমের বিরুদ্ধে জনগণের পুঞ্জীভূত ক্ষোভের অপ্রতিরোধ্য বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করেন। পৃথক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, 5ই আগস্ট জনগণের হারানো অধিকার পুনরুদ্ধারের দিন। মহান গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আজ সকালে রাজধানীতে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। 2024 সালের গণ অভ্যুত্থান কোনো একক গোষ্ঠী, ব্যক্তি কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ। এছাড়া বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সম্বর্ধনা দেওয়া হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ। 24 জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ইতিহাসের এক গৌরবময় ক্ষণ। এই গণ অভ্যুত্থান ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে এক অঘম ডাক, জনতার জাগরণ, যার মরমারি ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেয়া। যে আন্দোলন শুরু করেছিল দেশের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোঠা বৈষম্যের প্রতিবাদে, চব্বিশের পহেলা জুলাই থেকে তা ছাত্র জনতার এক অভূতপূর্ব গণ অভ্যুত্থান রচনা করে জাতিকে মুক্তির স্বাদ দেয়, যার জবনিকাপাত ঘটে 5ই আগস্ট আজকের এই দিনে স্বৈর শাসক শেখ হাসিনার পতন ও পলায়নের মাধ্যমে। তার আগের 36 দিনের প্রতিটি দিনে আইনশৃঙ্খলা বাহিনীর চরম নির্যাতন নিপীড়নের শিকার হয় ছাত্ররা। এতে ছাত্রদের দমানত সম্ভব হয়নি, বরং পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়। এই আন্দোলন পরিণত হয় সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণে স্বৈরতন্ত্র অবসানের লড়াইয়ে। হাসিনার পুলিশের গুলিতে হাজার হাজার ছাত্র, যুবক, শ্রমজীবী, দিনমজুর, পেশাজীবী, সাংবাদিক প্রাণ হারায়। এভাবে প্রতিদিনে মৃত্যুর মিছিল দীর্ঘ হতে থাকে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত গণ অভ্যুত্থানে অন্তত 1400 মানুষ নিহত হয়, যাদের মধ্যে 65 জন শিশু। আহত হয় প্রায় 20,000। তারপরও আন্দোলন উত্তাল থেকে উত্তাল হতে থাকে। নতুন নতুন কর্মসূচি দিয়ে বুক চিতিয়ে রাজপথ দখলের আগে ছাত্র জনতা। 5ই আগস্ট আন্দোলনকারীরা মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেন। ঢাকার বিভিন্ন এলাকা ও ঢাকার বাইরে থেকেও লাখ লাখ মানুষ পুলিশের বাধা উপেক্ষা করে রাজধানীর শাহবাগ অভিমুখে যাত্রা শুরু করেন। সকল নিরাপত্তা ব্যবস্থাকে পদদলিত করে গণভবনের দিকে অগ্রসর হতে থাকে আন্দোলনকারীরা। শেষ পর্যন্ত বিদায় ছাড়া আর কোনো বিকল্প না থাকায় শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন এবং ভারতে পালিয়ে যান। এরই মধ্য দিয়ে তার দীর্ঘ স্বৈর শাসনের অবসান ঘটে। বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাসে জুলাই বিপ্লব গণ অভ্যুত্থান একটি অবিস্মরণীয় অধ্যায়। স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় শহীদদের আত্মত্যাগ জাতির প্রেরণার উৎস হয়ে থাকবে। স্বৈরতন্ত্রের চির অবসানের লক্ষ্যে এই গণ অভ্যুত্থান সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। প্রধানমন্ত্রী তারেক রহমান দিবসটি উপলক্ষে রাজধানীতে এক অনুষ্ঠানে বলেছেন, পরিবর্তন চেয়ে জনগণের যখন সম্পূর্ণভাবে আন্দোলনে সম্পৃক্ত হয়েছে তখনই আন্দোলন হয়েছে সফল। জুলাই আন্দোলনের সফলতার এই কৃতিত্ব তাই দেশের সর্বস্তরের জনগণের। 36 দিনের জুলাই আন্দোলন ও 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবসের চেতনা ও শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন সম্পদ। এটি দেশের মুক্তি ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসকে আরও দৃঢ়ভাবে ধারণ করবে এবং দেশকে স্থায়ীভাবে গণতন্ত্রের পথে চালিত করে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের ভিত তৈরি করবে, এটাই প্রত্যাশা। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
1: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন দেশের গান। শিল্পী জিনাত রেহনা, গীতিকার লায়লা নাজনীন হারুন, সুরকার শওকত হোসেন।

আপনারা দেশের গান শুনছেন। এবারের শিল্পী সৈয়দ আব্দুল হাদী, গীতিকার মনিরুজ্জামান মনির, সুরকার আবু তাহের।

0: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: বেতার ম্যাগাজিন
2: আজ 5ই আগস্ট। অনেকের কাছে এটি 36 জুলাই, একটি প্রতীকী দিন।
3: এই দিন কেবল একটি তারিখ নয়, বরং সাম্প্রতিক বাংলাদেশের ইতিহাসে সাহস, আত্মত্যাগ, অশ্রু, প্রতিবাদ এবং মানুষের অদম্য আকাঙ্ক্ষার এক অনন্য স্মারক।
2: কিছু ইতিহাস বইয়ের পাতায় লেখা থাকে, আর কিছু ইতিহাস লেখা হয় মানুষের চোখের জলে।
3: কিছু ইতিহাস লেখা হয় মায়ের বুক ফাটা কান্নায়, আর বাবার নীরব দীর্ঘশ্বাসে, আর হাজারো তরুণের বুকের তাজা রক্তে।
4: দীর্ঘ প্রায় 17 বছরের রাজনৈতিক অস্থিরতা, গণতান্ত্রিক পরিসরের সংকোচন, মত প্রকাশের স্বাধীনতা নিয়ে উদ্বেগ এবং ফ্যাসিবাদী আগ্রাসনের বিরুদ্ধে মানুষের ক্ষোভ একসময় রূপ নেয় এক গণ আন্দোলনে।
2: দীর্ঘ সংগ্রাম, অসংখ্য প্রাণের আত্মত্যাগ এবং গণমানুষের প্রত্যাশার ধারাবাহিকতায় 36 জুলাই, অর্থাৎ 5ই আগস্ট, আজকের এই দিনটি ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে স্মরণীয় হয়ে আছে।
4: দীর্ঘ সংগ্রাম, অসংখ্য প্রাণের আত্মত্যাগ এবং গণমানুষের প্রত্যাশার ধারাবাহিকতায় 36 জুলাই, অর্থাৎ 5ই আগস্ট, আজকের এই দিনটি ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে স্মরণীয় হয়ে আছে।
2: এই দিনের প্রতিটি অর্জনের পেছনে রয়েছে অসংখ্য শহীদের রক্ত, আহত মানুষের দীর্ঘ চিকিৎসা যন্ত্রণা, আর এমন অনেক পরিবারের অশ্রু যাদের ঘরে আজও একটি চেয়ার খালি পড়ে আছে।
4: আজ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদ, আহত এবং সংগ্রামী মানুষকে। তাঁদের আত্মত্যাগ আমাদের দায়িত্বশীল, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের প্রেরণা হয়ে থাকুক।
2: শ্রোতা বন্ধুরা, মানুষের জানার আগ্রহের কোনো শেষ নেই। প্রতিদিন পৃথিবীর কোথাও না কোথাও ঘটছে বিস্ময়কর কোনো আবিষ্কার, ঘটছে অভাবনীয় কোনো ঘটনা, আবার প্রকৃতি আমাদের সামনে উন্মোচন করছে নতুন নতুন রহস্য।
4: কখনো বিজ্ঞান মানুষের অসম্ভবকে সম্ভব করছে, কখনো প্রযুক্তি বদলে দিচ্ছে ভবিষ্যতের পৃথিবী, আবার কখনো কোনো সাধারণ মানুষ তার অসাধারণ কাজ দিয়ে তাক লাগিয়ে দিচ্ছেন পুরো বিশ্বকে।
2: প্রতিদিনের মতো আজও বিশ্বের নানা প্রান্ত থেকে বেছে আনা কিছু চমকপ্রদ, বিস্ময়কর ও ব্যতিক্রম ধর্মী ঘটনা নিয়ে সাজানো হয়েছে বিশ্ববিচিত্রা। জানবো এমন কিছু খবর যা হয়তো অবাক করবে, নতুন করে ভাবাবে, আবার কিছু খবর এনে দেবে আনন্দ। চলুন শুরু করা যাক।
4: লাল গ্রহ মঙ্গল আবার চমকে দিল বিজ্ঞানীদের। নাসার কিউরিওসিটি রোভার সম্প্রতি মঙ্গলের মাটিতে আবিষ্কার করেছে বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে থাকা মৌচাকের মতো ষড়ভুজ আকৃতির ফাটল। কোটি কোটি বছর আগে যখন মঙ্গলের কোনো কোনো অঞ্চলে অগভীর হ্রদ বা জলাভূমি ছিল, তখন বারবার ভেজা ও শুকিয়ে যাওয়ার ফলে মাটিতে এই বিশেষ ধরনের নকশা তৈরি হয়েছে বলে মনে করছেন গবেষকেরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, পৃথিবীতেও এমন গঠন সাধারণত এমন জায়গাতেই দেখা যায় যেখানে দীর্ঘ সময় ধরে পানি ছিল। তাই বিজ্ঞানীরা মনে করছেন মঙ্গলে একসময় এমন পরিবেশ ছিল যা অণুজীবের বেঁচে থাকার জন্য অনুকূল হতে পারত, অর্থাৎ মঙ্গলে প্রাণের সন্ধান পাওয়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
2: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবজগতের প্রায় সব প্রাণীরই কর্মক্ষমতা কমে যায়, কিন্তু বিজ্ঞানীরা এমন এক প্রজাতির সন্ধান পেয়েছেন যাদের ক্ষেত্রে এই নিয়ম যেন পুরোপুরি খাটে না। হেলিকোনিয়াস নামের এই রঙিন প্রজাপতি সাধারণ প্রজাপতির তুলনায় কয়েক গুণ বেশি দিন বেঁচে থাকে। আশ্চর্যের বিষয় হল, বয়স বাড়লেও এদের শারীরিক সক্ষমতা খুব বেশি কমে না। গবেষকরা মনে করছেন বিশেষ ধরনের খাদ্যাভ্যাস এবং শরীরের কোষ মেরামতের অনন্য ক্ষমতার কারণেই তারা দীর্ঘদিন সুস্থ থাকতে পারে। এই গবেষণা শুধু প্রজাপতি সম্পর্কে নতুন তথ্যই দিচ্ছে না, ভবিষ্যতে মানুষের বার্ধক্য ও দীর্ঘায়ু নিয়ে গবেষণাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
3: 36 জুলাই অর্থাৎ 5ই আগস্ট কেউ বলেন গণজাগরণের চূড়ান্ত মুহূর্ত, কিন্তু যে পরিচয়ে ডাকি না কেন এই দিনের পেছনে লুকিয়ে আছে অসংখ্য মানুষের আত্মত্যাগ, আহত মানুষের দীর্ঘশ্বাস, মায়ের অশ্রু আর একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন।
2: আজকের এই পর্বে আমরা ফিরে দেখব 2024 সালের সেই দিনগুলোকে, যে দিনগুলো বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে গভীরভাবে আলোচিত, স্মরণীয় এবং তাৎপর্যপূর্ণ হয়ে আছে। চলুন শুনি ফিরে দেখা 36 জুলাই 2024। গবেষণা ও গ্রন্থনায় মামুনুর রশীদ, উপস্থাপনায় হাসান মাহদি লালটু।

ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের দাবিতে এক দফা। গণহত্যার বিপরীতে দাঁড়ানো দেশ যেন এক জ্বলন্ত আগ্নেয়গিরি, কেবল অগ্নুৎপাতের অপেক্ষায়। একদিন পর লং মার্চ টু ঢাকার কর্মসূচি এগিয়ে আসে 5 আগস্ট। সরকারের ঘোষণায় তখন অনির্দিষ্টকালের কারফিউ, স্টেপ ডাউন হাসিনা দাবিতে সারা দেশের ছাত্র জনতার গন্তব্য হয়ে ওঠে রাজধানী ঢাকা। ৫ আগস্ট ভোর থেকেই থমথমে ঢাকা ভুতুড়ে এক বোবা নগরী। কোটা সংস্কারের দাবি থেকে ফ্যাসিস্ট পদত্যাগের এক দফায় রূপ নেয়া আন্দোলনের চূড়ান্ত কর্মসূচিতে ঢাকা অভিমুখী ছাত্র জনতার স্রোত তাকিয়ে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। পথে পথে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি। কারফিউ চলাকালীন সেই সকালে প্রতিপক্ষ বনে যাওয়া ব্যারিকেডের দিকে সম্মান আর ভয়ের মিশেলে জিজ্ঞাসু দৃষ্টি উৎকণ্ঠিত নাগরিকের। নগরীর অলি গলি থেকে উঁকি দিতে থাকে নির্ঘুম রাত পার করা উদ্বিগ্ন জনতার মুখ। সেই দিনের শুরুতে আইনশৃঙ্খলা বাহিনীর নিষেধাজ্ঞা অমান্য করতে চায় নাই কেউ। উত্তেজনা, উৎকণ্ঠা, শঙ্কা আর ঝুঁকি কত রকম দোলাচলে গড়াতে থাকে সময়। বিভিন্ন স্থানে বিদ্রোহী জনতার আনাগোনা বাড়তে থাকে। মার্চ টু ঢাকার কেন্দ্র ছিল যে শহীদ মিনার। সকাল 8টার পরপরই কিছু সংখ্যক ছাত্র জনতা সেখানে জড়ো হওয়ার চেষ্টা করেন। আগে থেকে অবস্থান নেওয়া কিছু সংখ্যক পুলিশ সদস্য আগ্রাসী ভূমিকায় গুলি আর টিয়ার সেরে ছত্রভঙ্গ করে দেয় জনতার অবস্থান। বেলা 10টার পর পুরান ঢাকা থেকে রাজনৈতিক দলের শত শত কর্মী চানখারপুল নিমতলি এলাকায় জড়ো হয়। জনতার প্রতিরোধে রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। ৫ আগস্টের দিনে কেবল চানখারপুল এলাকায় পুলিশের গুলিতে প্রাণ যায় শহীদ আনাদ সহ 6 জন। ওদিকে প্রগতি সরণী, রামপুরা, মিরপুর সহ বিভিন্ন এলাকায় ছাত্র জনতার ভিড় বাড়তে থাকে। এ অবস্থায় শহরের পূর্ব দিকে বিক্ষোভের নিউক্লিয়াস হয়ে ওঠে যাত্রাবাড়ি। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দখলে নেয় সব শ্রেণী পেশার মানুষ। কে জানত যাত্রাবাড়িতে অপেক্ষা করছিল মধ্য দুপুরে বর্বরতা। সকাল থেকে একজন দুজন করে জড়ো হওয়া মুক্তিকামী মানুষ কখন যে রাজধানীর আরেক প্রান্ত উত্তরায় ঢল আকারে নেমে এলো সময়ের কাটাই কেউ হিসেব করে দেখেনি। সূর্য যত উজ্জ্বল আলো ছড়াচ্ছিল, জনতার অংশগ্রহণে এক মহাপ্রলয়ের ইঙ্গিত স্পষ্ট হচ্ছিল ঢাকার প্রবেশ মুখগুলোই। কিন্তু তখনও জনতার মূল বাধা ছিল পথে পথে সেই সাজোয়া যান আর সশস্ত্র বাহিনী। কারফিউ ভেঙে নেমে আসা ছাত্র জনতা সেনাবাহিনীর ব্যারিকেডের মুখে অপেক্ষায় দাঁড়িয়ে এক সময় সমস্ত সংকাত দূরে ঠেলে পরস্পর পরস্পরকে আলিঙ্গন করে নেয় সৈনিক জনতা। উত্তাল জনতার সুনামি ধেয়ে আসে ঢাকার রাস্তায়, গন্তব্য হয়ে ওঠে গণভবন ও সংসদ ভবন। কিন্তু বাধার ব্যারিকেড পার হওয়ার পরেও আছে বেদনার মহাকাব্য, আছে শোকের আর্তনাদ। দুপুরের পর যাত্রাবাড়ি থানা ঘিরে ঘটে নির্মম গণহত্যার আশুলিয়ায় নারকীয়ভাবে পুড়িয়ে মারা হয় 6 জনকে। 36 দিনের গণ অভ্যুত্থানের ফ্যাসিস্ট পতনের আন্দোলনের মধ্যেও 5 আগস্টের সব হত্যা আন্দোলনের বিষণ্নতা আর মন খারাপের উপলক্ষ।

0: শ্রোতা বন্ধুরা, সংগ্রাম যেমন ইতিহাস সৃষ্টি করে, তেমনি সাহিত্য সেই ইতিহাসকে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দেয়। কবিরা তাঁদের কলমে মানুষের স্বপ্ন, বেদনা, প্রতিবাদ এবং দেশপ্রেমকে অমর করে রাখেন। বাংলা সাহিত্যের এমনই এক প্রথিতযশা কবি, সাংবাদিক ও দেশপ্রেমিক ছিলেন সিকান্দার আবু জাফর।
1: তার কবিতায় যেমন ছিল স্বাধীনতার অদম্য চেতনা, তেমনি ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং মানুষের প্রতি গভীর ভালোবাসা। এবারের আয়োজন স্মরণে বরণে। আজ আমরা শ্রদ্ধাভরে স্মরণ করব কবি সিকান্দার আবু জাফরকে। গবেষণা, গ্রন্থনা ও উপস্থাপনায় অধ্যাপক ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল হক।
2: শব্দ সারথীর মুক্তি সংগ্রাম সিকান্দার আবু জাফর। কালনাগিনীর বিষ দাঁত ভেঙে যে কলম উঁচিয়ে ধরেছিল মুক্তিকামী মানুষের পতাকা, যে কণ্ঠের হুঙ্কারে কাঁপেনি কেবল শোষকের ভিত্তি, কেঁপে উঠেছিল পরাণ দ্বীপের বিষণ্ন অন্ধকার, তিনি আমাদের সিকান্দার আবু জাফর। শব্দকে যিনি বানিয়েছিলেন শানিত তলোয়ার, সুরকে করেছিলেন রণাঙ্গনের আগ্নেয়গিরি। প্রিয় শ্রোতা, ১৯১৯ সালের ১৯শে মার্চ থেকে ১৯৭৫ সালের ৫ই আগস্ট মাত্র ৫৬ বছরের এক প্রদীপ্ত জীবন শিক্ষা, কিন্তু এই স্বল্পদৈর্ঘ্যের জীবনসীমা দিয়েই তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বাঙালি জাতির সংগ্রামীর একজন সেনানী হয়ে। তিনি কবি, সম্পাদক, প্রগতিশীল সাহিত্যিক, অনুবাদক এবং আমাদের স্বাধিকার আন্দোলনের অমর শব্দ সৈনিক। সিকান্দার আবু জাফর সাতক্ষীরা জেলার তেঁতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। এই মহাপুরুষের সাহিত্য জীবনের বিস্তার ছিল বিশাল এবং বহুমুখী। গদ্য, কবিতা, নাটক, গান এবং অনুবাদ সাহিত্যের প্রতিটি শাখাতেই তিনি রেখে গেছেন তার অক্ষয় স্বাক্ষর। এক নজরে চোখ রাখা যাক তার অমর সাহিত্য সৃষ্টির তালিকার দিকে। কাব্যগ্রন্থ প্রসন্ন প্রহর, বৈরী বৃষ্টিতে, তিমিরান্তিক, কবিতা ১৩৭২, বৃশ্চিক লগ্ন এবং কালজয়ী বাংলা ছাড় ১৯৭২। তার নাটকের মধ্যে রয়েছে শকুন্তপাখ্যান, মাকড়সা, বিখ্যাত ইতিহাসাশ্রিত নাটক সিরাজউদ্দৌলা এবং জীবনভিত্তিক নাটক মহাকবি আলাউল। তার গান এবং সঙ্গীতালেখ্যের কথা একটু জানিয়ে দিই। ৬ শতাধিক গানের সংকলন মালব কৌশিক প্রকাশিত হয় ১৯৬৯ এবং মুক্তিযুদ্ধের অমর প্রেরণা জনতার সংগ্রাম চলবেই এটিও প্রকাশিত হয়। অনুবাদ সাহিত্য জাদুর কলস, সেন্ট লুইসের সেতু, ফার্সি থেকে অনুদিত রুবাইয়াত ই ওমর খৈয়াম এবং সিংয়ের নাটক। তার উপন্যাস এবং গদ্যের কথা একটু বলি। ১৯৪২ সালে প্রকাশিত হয় মাটি আর অশ্রু, পুরবী প্রকাশিত হয় ১৯৪৪ সালে, নতুন সকাল, কিশোর উপন্যাস জয়ের পথে আর একটি জীবনী গ্রন্থ নবী কাহিনী। ১৯৫৭ সালে তার সম্পাদনায় আত্মপ্রকাশ করে ঐতিহাসিক প্রগতিশীল পত্রিকা মাসিক সমকাল। দীর্ঘ ১৩ বছর তিনি এই পত্রিকাটি সম্পাদনা করে বাংলা সাহিত্যের তরুণ প্রতিভাদের বিকশিত হবার পথ উন্মুক্ত করেছিলেন। বাংলার নাট্যাঙ্গনে তার রচিত সিরাজউদ্দৌলা ও মহাকবি আলাউল দুটি কালজয়ী গ্রন্থ, একেবারে স্তম্ভ বলা যায়। ক্যালেন্ডারের পাতা তখন ১৯৭১, চারদিকে রক্ত, লাশ, পাকিস্তানি হানাদার বাহিনীর তাণ্ডব। সেই বিভীষিকার মুহূর্তে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ইথারে ভেসে আসত সিকান্দার আবু জাফরের কবিতা, গানের বজ্র নির্ঘোষ। তার রচিত বাংলা ছাড় কবিতাটি প্রতিটি পংক্তি শোষকের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিল। রক্ত চোখের আগুন মেখে আমাদের এই বছরের দিনগুলো, ভোরের দিকে হাতের মুঠোয় কালনাগিনীর রক্ত পিপাসু ছুরি, কাজ কি তবে পাগল হয়ে বুকের কাছে কাঁচের ঝাঁপি, আমার হাতেই নিলাম আমার নিভে যাওয়া চাবি, তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া, তুমি বাংলা ছাড়ো। অসাধারণ কবিতা। তারপর গণমানুষকে জাগিয়ে তোলার সেই অসামান্য সঙ্গীত, আমার রক্তে জমেছে আজ বিদ্রোহের লাল আলো, ভেঙে ফেলো ভাই, ভেঙে ফেলো আজ শৃঙ্খল যত কালো, বুকের ভেতর আগুন যখন রণাঙ্গনে ডাকিবে, এই বাংলায় আবার মোদের নতুন স্বাধীন হবে। আরও কিছু ছিল এবং তার মধ্যে সবচেয়ে যেটি নাড়া দিয়েছে বাংলাদেশের মানুষকে সেটি হল জনতার সংগ্রাম চলবেই, আমাদের সংগ্রাম চলবেই চলবেই, জনতার সংগ্রাম চলবেই। রক্তাক্ষরে লেখা হল স্বাধীনতার ইতিহাস, লাল সবুজ পতাকা উড়ল স্বাধীন বাংলায়। কিন্তু স্বাধীনতার মাত্র ৪ বছরের মাথায় ১৯৭৫ সালের ৫ই আগস্ট এই মহান শব্দ সৈনিক তার পার্থিব সংগ্রাম শেষ করে না ফেরার দেশে পাড়ি জমান। মরণোত্তর একুশে পদক কিংবা বাংলা একাডেমি পুরস্কারে তার প্রাপ্তির পরিমাপ করা যায় না। তার আসল প্রাপ্তি বাংলাদেশের মানুষের সংগ্রাম এবং অনুভূতির গভীরে, শিকল ভাঙার যে কোনো লড়াইয়ে, স্বাধীন মতামত প্রকাশের যে কোনো প্রহরে সিকান্দার আবু জাফর বেঁচে থাকবেন আমাদের চেতনায়, আমাদের উচ্চারণ।
0: আপনাদের আন্তরিক মতামত, পরামর্শ এবং ভালোবাসাই বাংলাদেশ বেতারের অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করে, তাই আজও রয়েছে আপনাদের প্রিয় আয়োজন বিহঙ্গ, শ্রোতাদের পাঠানো চিঠি ও ইমেইলের উত্তর নিয়ে। চলুন শুরু করা যাক। প্রথমে চিঠি হাতে নিলাম, চিঠি পাঠিয়েছেন আমাদের বন্ধু শেখদার ইসাহাক আলী, সভাপতি প্রগতি বেতার শ্রোতা সংঘ, আড়াইসিধা, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। বন্ধু লিখেছেন, গত একুশে জুলাই 2026 তারিখের প্রচারিত উত্তরণ ম্যাগাজিনের প্রতিটি আয়োজন মন দিয়ে শুনেছি, খুব ভালো লেগেছে আর জেনেছি অনেক তথ্য। এমন চমৎকার অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষকে শুভেচ্ছা জানাচ্ছি। বিশ্ববিচিত্রা, বিহঙ্গ, ক্রীড়াঙ্গনের মুখ পর্ব, এই সবগুলি চমৎকার ছিল। নন্দিত জন পর্বে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী আসিফ ভাইয়ার একান্ত সাক্ষাৎকার শুনতে চাই। অনুষ্ঠান ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগলো আর আপনার অনুরোধটি আমরা কর্তৃপক্ষকে জানিয়ে দিলাম।
1: এবারেও চিঠি লেখা মোহাম্মদ মফিজউদ্দিনের বুড়িমারি পাটগ্রাম লালমনিরহাট থেকে। কিছুটা অভিমান নিয়ে লিখেছেন, বলেছেন, এই বিহঙ্গে আমার একটি চিঠি খোয়া গেছে। আর সেই চিঠিটি কিভাবে শুরু করেছিলেন সেটিও আপনি লিখে দিয়েছেন, পড়ছি। কথা ছিল বর্ষা এলে বিয়ে হবে দুয়ে মিলে, গন্ধরাজার কদম ফুলে মালা বদল হবে গলে। আর শেষে লিখেছিলেন,
0: বর্ষা এসে নিয়ে দিল কদম ফুলের বিয়ে হলো, ফুলেরা সব হেসে উঠল, চারিদিকে সৌরভ ছুটল।
1: এবারে নিশ্চয়ই ভালো লাগছে। আর বলেছেন যে এই বর্ষার সৌরভ মাখা তুলতুলে কদম ফুলের শুভেচ্ছা রইল আপনাদের জন্য। আর উত্তরণের গ্রন্থ পরিচিতি পর্বে কাজী নজরুল ইসলামের বাউন্ডুলের আত্মকাহিনী গল্পের পাঠ শুনতে চেয়েছিলেন, এ কথাটি জানিয়েছিলেন। ঠিক আছে, আপনার যাওয়ার কথা আমরা কর্তৃপক্ষকে জানিয়ে দিলাম, ভালো থাকবেন।
0: ফয়সাল আহমেদ শিপন আমাদের সাথে ইমেইলে যুক্ত হয়েছেন, মধুমতি বেতার শ্রোতা সংঘ, ঘোড়াদাইর সুলতান শাহী, গোপালগঞ্জ থেকে। বলছেন, 27 জুলাই প্রচারিত নন্দিতজন পর্বে বাংলাদেশের খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক এফআই মানিকের সাথে আলাপনটি ছিল ভীষণ উপভোগ্য। বিশ্ব ঐতিহ্য পর্বে তিব্বতী বৌদ্ধ ধর্মের প্রাণকেন্দ্র তিব্বতের মঠের জোখাং মন্দির ও আরও কয়েকটি স্থাপনা সম্পর্কে জানানোর জন্য ধন্যবাদ। অনুষ্ঠান শুনেছেন এবং বিস্তারিত লিখেছেন, অনেক ধন্যবাদ ফয়সাল আহমেদ শিপন।
1: ঘোড়াদাইর সুলতান শাহী, গোপালগঞ্জ থেকে লিখেছেন, আপনি বলেছেন, 25 জুলাই প্রচারিত শিল্পকথা পর্বে ব্রিটিশ সঙ্গীত শিল্পী সামি ইউসুফের জীবন ও কর্মের জানা অজানা অনেক তথ্য জানা হল।
0: আর গ্রন্থ পরিচিতি পর্বে জন মিল্টনের শ্রেষ্ঠ গদ্য রচনা অ্যারিওপেজিটিকার সম্পর্কে জানা হল, এই যাবৎকালের অন্যতম শক্তিশালী প্রবন্ধটি সম্পর্কে জানানোর জন্য ধন্যবাদ। আমাদেরও ভালো লাগলো যে বন্ধুর উত্তরণ শুনেছেন এবং ভালো লাগার কথা জানিয়েছেন। শ্রীদীপক চক্রবর্তী ধুমধারাকা বেতার শ্রোতা ক্লাবের সভাপতি হাজরাডাঙ্গা সুন্দর দেখি দেবীগঞ্জ পঞ্চগড় থেকে লিখেছেন
1: যে, আমরা যখন রেডিও সেটটি নিয়ে উত্তরণ ম্যাগাজিন অনুষ্ঠানটি শোনার জন্য বসে পড়ি তখন সত্যি প্রতিটা পর্ব আমার কাছে ভীষণ ভালো এবং মন ছুঁয়ে যায়। আর সবশেষে বলেছেন যে, শেষবেলায় একটি আধুনিক গান দিয়ে অনুষ্ঠান শেষ করা যায় না। ঠিক আছে, মাঝে মাঝে কিন্তু আমাদের গান থাকে, সেটি যে কোনো ধরনের গানই হতে পারে। আর আপনার চাওয়ার কথা আমাদের মনে রইল।
0: মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া দক্ষিণ টুটপাড়া তালতলা হাসপাতাল রোড খুলনা থেকে বলছেন, বাংলাদেশের সাহিত্য ইতিহাসের অন্যতম প্রতিবাদী এবং প্রগতিশীল লেখক আহমদ সফার প্রয়াণ দিবস উপলক্ষে 28 জুলাই স্মরণে বরণে পর্বটি অসাধারণ ছিল। সাংস্কৃতিক ঐতিহ্য দেশে দেশে, সেই পর্বে মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ে জানা হল। ধন্যবাদ আশরাফুজ্জামান মিয়া আমাদের সাথে ইমেইলে যুক্ত থাকার জন্য।
1: এবারে লিখেছেন এবিএম কৌশিক আহমেদ সুজন সুলতান শাহী, গোপালগঞ্জ থেকে, শুভেচ্ছা জানিয়েছেন, গ্রহণ করে নিলাম। বলেছেন, বিগত 28 জুলাই তারিখে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে প্রাসঙ্গিক অনেক তথ্য শুনলাম। প্রকৃতি বাঁচলে মানুষ বাঁচবে, প্রকৃতি রক্ষা শুধু একটি দিনের দায়িত্ব নয়, এটি আমাদের প্রতিদিনের অঙ্গীকার হওয়া উচিত। অনুষ্ঠান সংশ্লিষ্টদের ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও।
0: মোহাম্মদ ওয়াসির রহমান মিন্টু, নিয়মিত বন্ধু আমাদের সভাপতি, বেলকুচি হ্যালো ফ্রেন্ডস বেতার শ্রোতা সংঘ, গাবগাছি চন্দনগাতি, বেলকুচি সিরাজগঞ্জ থেকে সালাম জানিয়ে বলছেন, 29 জুলাই উত্তরণের প্রচারিত স্মরণীয় বরণীয় পর্বে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী, তার লেখনের জীবনধারা শোনা হলো, অনেক ভালো লাগলো। যুক্তরাষ্ট্রের টেনিস খেলোয়াড় এবং তার যে পরিচিতি সেটি ভালো লেগেছে। 31 জুলাই উত্তরণে প্রচারিত বিশ্ব সাহিত্য পর্বে জেন অস্টেনের জীবনের যে গল্প অনেক ভালো লেগেছে। দেশ বিদেশের খাবার পরিচিতি পর্বে শ্রীলঙ্কার ঐতিহ্যবাহী খাবার বেশ ভালো লাগলো। তরুণ ভালো থেকো আর তোমার পরিবারের সবাইকে নিয়ে শুভকামনা তোমার জন্য, বন্ধুর জন্য শুভকামনা, সকল বন্ধুদের জন্য আমাদের অনেক অনেক শুভকামনা। এমনি করে চাই বন্ধুরা আমাদের সাথে থাকুক, উত্তরণের সাথে থাকুক, বিহঙ্গে লিখুক, বাংলাদেশ বেতারের সঙ্গে হোক। শ্রোতা বন্ধুরা, জুলাই গণ অভ্যুত্থানের দিনগুলোতেও গান ছিল সাহসের, ঐক্যের, আশার এবং প্রেরণার এক অনন্য উৎস। রাজপথের উত্তাল সময়েও গান মানুষের মনে জুগিয়েছে নতুন শক্তি, নতুন প্রত্যয়।
1: এবার শুনুন জুলাই গণ অভ্যুত্থান নিয়ে মনির খানের কণ্ঠে হৃদয় স্পর্শী গান।

0: প্রিয় শ্রোতা, আজকের বিশেষ দিনের বিশেষ উত্তরণের গ্রন্থনায় ছিলেন মোহাম্মদ জোবায়দ হোসেন পলাশ। উপস্থাপনায় ছিলাম আমি সুরাইয়া সুলতানা মনিরা
1: এবং আমি মোহাম্মদ জোবায়দ হোসেন পলাশ।
0: সম্পাদনায় মাহমুদ রেজা,
1: তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম
0: এবং উত্তরণ প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম।

0: তোমরা আগে যে বাসাটা দেখছি,
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন সংবাদ।

0: us student movement proved that the movement was not just about students or job seekers. It was the spirit of the liberation war. Not a hereditary privilege, rather a national ideal, where it was the democratic force who upheld that spirit by standing against discrimination. Addressing the discussion titled July 36 after inaugurating the July Mass Uprising Memorial Museum at Gonobhavon, the Prime Minister, echoing the same sentiment, made remark that the 2024 Mass Uprising did not belong to any individual group or political party. The true heroes of the uprising are the democratic people of Bangladesh. That is the end of the news commentary.
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
2: সংবাদ প্রবাহ আজকের পরিবেশনা। যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 পালন। আজ 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস। 2024 সালের আজকের দিনে ছাত্র জনতার তীব্র আন্দোলন মুখর গণ অভ্যুত্থানে পতন ঘটে তৎকালীন ফ্যাসিবাদী সরকারের। জুলাই চেতনায় গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে উপজীব্য করে আজ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ অভ্যুত্থান দিবস 2026 পালন করা হয়। এই উপলক্ষে আজ জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, দোয়া ও প্রার্থনা, জুলাই শহীদদের কবর জিয়ারত, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বিশেষ স্মারক ডাক টিকেট প্রকাশ করেছে। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ বেসরকারি রেডিও টিভি চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠান প্রচার করেছে এবং সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বাণী দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে দেয়া বাণীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মহান জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগ ও প্রত্যাশার বৈষম্যহীন গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠনের আহ্বান জানিয়েছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাণীতে উল্লেখ করেন, 2024 সালের 5 আগস্টের গণ অভ্যুত্থান ছিল দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী শাসনের অবসান এবং জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার এক ঐতিহাসিক বিজয়। তিনি আরও উল্লেখ করেন, এই আত্মত্যাগের মধ্য দিয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে এবং বাংলাদেশে আর কখনো স্বৈরাচার, ফ্যাসিবাদ, চরমপন্থা কিংবা উগ্রবাদের উত্থান হতে দেওয়া যাবে না। দিবসটি উপলক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তা সকাল 6:01 শাহবাগে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আজম খান এমপি বলেন,
3: যারা এই জুলাই আন্দোলনে আহত, পঙ্গু, অঙ্গহানি, চক্ষুহানি এরকম অসংখ্য, আমি তাদের সুস্থতা কামনা করি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি, শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি বাংলাদেশের মহান অভিভাবক যিনি এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সূচনা করেছিলেন নির্ভীকভাবে এবং শেষও করেছেন নির্ভীকভাবে, আমাদের সেই নেত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি 2001 সালে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন। সেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এই জুলাই যোদ্ধাদের সম্মান জানানোর জন্য, এই গণ অভ্যুত্থানকে জাগ্রত রাখার জন্য, সারা বাংলাদেশে ছড়িয়ে দেবার জন্য, সারা বিশ্বে ছড়িয়ে দেবার জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় জুলাই অধিদপ্তর প্রতিষ্ঠা করেছে এবং আমরা বিশ্বাস করি এই জুলাই একটা পরিবর্তন এনে দিয়েছে। গণতন্ত্র আমরা যেমনি পেয়েছি তেমনি মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি এবং সেই লক্ষ্যে জুলাই আন্দোলন যে শুধুমাত্র একটি গণ অভ্যুত্থান নয়, এ যে পরিবর্তনের একটা অনেক বড় অধ্যায় শুরু হয়েছে সেটাও আমাদের বাংলাদেশের নির্বাচিত সরকার এবং সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার যাত্রা শুরু করেছেন। জনাব তারেক রহমান এখন যেমনি মাননীয় প্রধানমন্ত্রী হয়ে দেশ গড়বার যাত্রা শুরু করেছেন পুরো জাতিকে সাথে নিয়ে, তেমনি আমাদের নেতা জনাব তারেক রহমান এই জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন নিরলস ভাবে।
2: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ ইশরাক হোসেন এমপি বলেন,
4: ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস 5ই আগস্ট, যে আমরা জুলাইকে ভুলে যাই নাই, আমরা জুলাইয়ে সকল শহীদ যারা হয়েছেন তাদেরকে ভুলে যাই নাই, জুলাই যোদ্ধাদেরকে ভুলে যাই নাই। আমরা যতদিন না পর্যন্ত বাংলাদেশে সংঘটিত এই গণহত্যার বিচার হবে ততদিন পর্যন্ত আমরা থামব না। বাংলাদেশ একটি বীরের জাতি, 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন একটি রাষ্ট্রে পরিণত হয়েছি এবং সেটিরই প্রতিধ্বনি আমরা দেখেছি 2024 সালের জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছিল। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, সেটি ছাত্র জনতার কণ্ঠস্বরে আবারও ভেসে এসেছিল। অন্যায়ের প্রতিবাদে তারা রাজপথে সকল ভয়ভীতি উপেক্ষা করে তাজা বুলেটের সামনে দাঁড়িয়েছিল। তো আমরা সেই প্রজন্ম, বাংলাদেশ এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা সর্বদা কাজ করে যাব।
2: সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ হাবিবুর রশিদ এমপি বলেন,
5: জুলাই হচ্ছে সমগ্র জাতির, জুলাই আমাদের গর্বের, জুলাই আমাদের সম্মানের, জুলাই হচ্ছে আমাদের গণতন্ত্রের এবং জুলাইয়ের এই অর্জন হচ্ছে সারা বাংলাদেশের। সুতরাং সারা বাংলাদেশের মানুষ জুলাইকে ধারণ করে এবং আমরা জুলাইকে লালন করতে চাই এবং জুলাই আগামীর বাংলাদেশকে আমরা যে নতুন একটি গণতান্ত্রিক বাংলাদেশের শুভ সূচনা করেছি, আমার সেই সূচনা হচ্ছে জুলাই। আমরা মনে করি জুলাইকে যদি আমরা সম্মান করি, জুলাইকে আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে নিয়ে যাই, জুলাই যোদ্ধাদেরকে আমরা যদি তাদের মর্যাদার জায়গায় স্থান দিতে পারি এবং জুলাই যদি আমাদের চেতনায় থাকে, তাহলে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশের ধারাবাহিকতা শুরু হয়েছে তা অব্যাহত থাকবে এবং মানুষ তার যে ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার এবং আগামী সবাইকে নিয়ে এক নতুন ঐক্যবদ্ধ বাংলাদেশকে গড়ে তোলার যে স্বপ্ন বাস্তবায়িত হয়েছে।
2: ওদিকে আজ সকালে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বরিশাল মহানগরীর আমতলা মোড়ে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরউদ্দিন স্বপন এমপি বলেন,
6: 2024-এর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে গণতন্ত্রকে মুক্ত করার আগ মুহূর্ত পর্যন্ত আবার সেই ফেসিবাদ, আবার সেই স্বৈরতন্ত্র আমাদের রাষ্ট্র এবং সমাজকে গ্রাস করে ফেলেছিল, ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার জন্য দেশের সংসদকে নপুংসক করে ফেলেছিল, দেশের বিচার বিভাগকে দাসে পরিণত করেছিল, আইন বিভাগকে একটা যাত্রা দলের হাস্যকর বিষয়ে পরিণত করেছিল। সেই পরিস্থিতিতে আমাদের দেশের তৎকালীন সময়কার দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল জাতীয় নেতৃবৃন্দের নেতৃত্বে দীর্ঘ পথ ধরে আমরা সংগ্রাম করে সেই দিনকার ফেসিবাদকে হটানোর এক জমিন তৈরি করেছিলাম। আমরা খুবই গর্বিত, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেই জমিনে আন্দোলনের শুরুর সময় যারা শিশু ছিল, যারা কিশোর ছিল, সেই শিশু কিশোররাই যৌবন প্রাপ্ত সৈনিকে রূপান্তরিত হয়েছে। যে আবু সাইদ ফেসিবাদ হাসিনাকে উৎখাত করার জন্য আমরা 2010-এ যখন আন্দোলন শুরু করেছিলাম তখন ছিল শিশু, কিন্তু বেগম খালেদা জিয়ার নেতৃত্বের আন্দোলন সংগ্রামের আবহাওয়াতে সে একটি গণতান্ত্রিক সংগ্রামের ত্যাগী, ন্যায্য, সাহসী যুবকে রূপান্তরিত হয়েছে এবং শেষ পর্যন্ত আন্দোলনের চূড়ান্ত মুহূর্তে আবু সাইদ, ওয়াসিম সহ অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ আমরা কায়েম করেছি। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান ক্ষমতায় যাওয়ার আগেই ফেসিবাদকে হটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশের কাঠামোকে ঘোষণা করেছেন। আন্দোলনের পর্বে পর্বে তিনি ঘোষণা করেছেন, ফয়সলা হবে কোন পথে, ফয়সলা হবে রাজপথে এবং শেষ পর্যন্ত রাজপথেই ফয়সলা হয়েছে, রাজপথেই পরাজিত হয়েছে ফেসিবাদ, রাজপথেই পরাজিত হয়েছে ফেসিবাদের নেতৃত্বে গঠিত সকল কুচক্রীদের জোট, পালিয়ে যেতে বাধ্য হয়েছে, গোটা বাংলাদেশ দুই ভাগে বিভক্ত হয়েছে, ফেসিবাদ বনাম গণতন্ত্র, পরাজিত হয়েছে ফেসিবাদ, বিজয়ী হয়েছে গণতান্ত্রিক মানুষ। সেই বিজয়ের পথ ধরে আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনের অবাধ অধিকারকে আদায় করে।
2: জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আজ দুপুরে রাজধানীর গুলশানে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করে মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেন,
7: এই গণ অভ্যুত্থান ছিল অত্যাচারীর বিরুদ্ধে জনগণের ভেতরের যে অফুরন্ত শক্তি, সেই শক্তির এক পারমাণবিক বিস্ফোরণ। আজকে যে জীবন্ত ইতিহাস ধারণ করেছেন, বিশেষ করে বাবুল তালুকদার, আমাদের সংগ্রামের একজন সাহসী সেনাপতি, যে সাংবাদিকতার জগতে, আলোকচিত্রীর জগতে ফটো জার্নালিস্ট হিসেবে দীর্ঘ ১৭ বছর নিরাপদ সংগ্রামে পুলিশের গুলির মধ্যেও সে কাজ করেছে এবং ছবি তুলেছে এবং ধারণ করে রেখেছে, সেটি আজকের এই ফুটপাতের ধারে অসাধারণ জনগণের কাছে এক উন্মুক্ত প্রদর্শনী করেছে। তাদের এই ধরনের উন্মুক্ত প্রদর্শনী তারা যে করতে সক্ষম হয়েছেন, এই জন্য তাদেরকে আমি সাধুবাদ জানাই।
2: বাংলাদেশ সচিবালয়ে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত আলোচনা সভায় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাকাওয়াত হোসেন এমপি বলেন,
8: একাত্তর দেখেছি, নিজে করেছি। একাত্তর ছিল একটা আত্মনাদের বাংলাদেশ, স্লোগান ছিল একটা, বাংলার পুলিশ অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন। এই স্বাধীনতার স্লোগান শুরু হলো, নয় মাস যুদ্ধ করলাম, দেশটা স্বাধীন হলো, আমরা একটা নির্দিষ্ট সীমারেখা পেলাম, যেটা রাষ্ট্রীয় উপাদান, আমরা স্বাধিকার পেলাম, একটা নির্দিষ্ট জনগোষ্ঠী পেলাম, মেহেরপুরের আম্রকাননে গঠিত সরকার পেলাম, আমরা সার্বভৌমত্ব পেলাম, একটা স্বাধীন দেশ পেলাম। গণতান্ত্রিক অধিকারের ভিত্তিতেই কিন্তু দেশটা স্বাধীন হয়েছে। সেই গণতন্ত্র থেকে যতবার আমরা হোঁচট খেয়েছি, যতবার বৈষম্য সৃষ্টি করেছি, ততবার কিন্তু বাংলার জনগণ জেগে উঠেছে। তার অতীতে যাব না, তার প্রকৃষ্ট ইতিহাস সাক্ষী হয়ে থাকবে এই ১৭ জুলাই, ৫ আগস্ট ২০২৪। আজকে ৫ আগস্টের সেই এই জুলাই ৩৭ জুলাই মাসের আন্দোলন বাংলাদেশকে বৈষম্যহীন একটা অর্থনৈতিক ব্যবস্থার কাঠামোতে ফিরিয়ে আনার জন্য, মুক্তিযুদ্ধের একাত্তরের যে চেতনা ছিল আমাদের অধিকার ভোগ করার গণতান্ত্রিকভাবে, সেটাকে আবার দেশে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে একটি কঠোর চরম একটি নিষ্ঠুর স্বৈরাচারের হাত থেকে এদেশে ১৮ কোটি মানুষকে বাঁচানোর লক্ষ্যে যারা সেই জুলাই বিপ্লবে অগ্রগামী ভূমিকা পালন করে যারা নিহত হয়েছে তাদের আত্মার প্রতি অবনত মস্তকে শ্রদ্ধা নিবেদন করে আমি এবং আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহমর্মিতা এবং শ্রদ্ধা জানাই যারা আহত, যাদের হাত নাই বা পা নাই বা চক্ষু নাই চিরদিনের জন্য, তাদের প্রতি আমি আমার সহমর্মিতা জানাই। এই জুলাইটা একদিনের জুলাই না, ২০০৯ এর পর থেকে এই ফ্যাসিস্ট সরকার যে জুলুম যে নির্যাতন মানুষের উপর করেছে ইতিহাস পড়েনি। আমাদের সেই ছেলেরা, আমাদের আবু সাইদ, মুগ্ধ নাসিফারা, আমাদের মেয়েরা যেভাবে বের হয়েছিল, এটি ইতিহাস যেটা শো করেছে সেই জুলাই বিপ্লবের মাধ্যমে, আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ। স্বৈরাচার দেশ থেকে বিদায় হয়েছে, এখনো কিন্তু স্বৈরাচারের দূষররা দেশে রয়েছে, নানাভাবে দেশটাকে আবার অস্থির করার জন্য ষড়যন্ত্র করতেছে। আপনাদের সবার নাক চোখ খোলা রাখতে হবে, আমাদের এদেরকে প্রতিহত করতে হবে। কাজে আমাদের শপথ করতে হবে আজকের এই বিপ্লবের এই চরম দিনটিতে গুরুত্বপূর্ণ ৫ আগস্টকে নিয়ে আমাদের শপথ করতে হবে, আমরা সকল ষড়যন্ত্রকে সামনের দিনে আমরা প্রতিহত করে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা অক্ষুণ্ণ রাখব। আমাদের শপথ নিতে হবে আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলব। স্বাস্থ্য মন্ত্রণালয় হিসেবে আমাদের আজকে শপথ নেওয়ার দিন, যেহেতু আমরা সবাই জুলাই যুদ্ধ দেখেছি, বিপ্লব দেখেছি, আমরা দুর্নীতিমুক্ত একটি স্বাস্থ্য মন্ত্রণালয় কায়েম করবো, এই শপথ আজকে আমাদের নিতে হবে। এবং আমরা সকলের জন্য সুস্বাস্থ্য দান করব, এই নিশ্চয়তা প্রদান করতে হবে, এটাও আমাদের আজকে শপথ।
2: জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে স্মৃতি স্তম্ভের ভিত্তি প্রস্তর স্থাপন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ বি এম ওবায়দুল ইসলাম বলেন,
9: আজ ৫ আগস্ট ২০২৬, আজ থেকে দুই বছর আগে ৫ আগস্ট ২০২৪ সালে বাংলাদেশের আকাশে নতুন সূর্য উদিত হয়েছিল। জুলাই ১ তারিখ থেকে ৩৬শে জুলাই আমরা বলি বা ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে ১,৪০০ উপরে শহীদের রক্তের বিনিময়ে তৎকালীন ফ্যাসিবাদের বাংলাদেশ থেকে সমূলে উৎপাটিত হয়েছিল। আমরা সেই সময় যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। একই সাথে সেই জুলাই ৩৭ দিনের আন্দোলনে যারা পঙ্গুত্ব বরণ করেছেন, চোখ হারিয়েছেন, অসুস্থ অবস্থায় এখনো কষ্ট পাচ্ছেন, স্প্রিন্টার নিয়ে বেঁচে আছেন, তাদের সুস্থতা কামনা করছি এবং তাদের আত্মত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি এই জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তাদের স্মৃতিকে মনে রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজকে জুলাই স্মৃতি স্তম্ভ উদ্বোধন করছি।
2: সংবাদ প্রবাহ শেষ হল। বর্ণনা শামীম আহমেদ, সম্পাদনা মোহাম্মদ আবুল খায়ের, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
1: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বিশেষ নাটক হৃদয়েতে পথ কেটেছি, রচনা মাহমুদুল হোসেন, প্রযোজনা জাকিয়া সুলতানা, নাট্যানুষ্ঠান হৃদয়েতে পথ কেটেছি।

0: কি গো, কেমন হলো সব?
1: আরে চমৎকার, অতি চমৎকার, যাকে বলে একেবারে ওই মধুরেণু সমাপয়েত।
0: আচ্ছা, ফেয়ারওয়েলে অনেক লোক হয়েছিল?
1: অনেক লোক মানে কলেজের প্রতিটি ছাত্র ছাত্রী, সব শিক্ষক শিক্ষিকা, কেরানি, দারোয়ান, চাপরাশি, ওই আর কি যেন, হ্যাঁ, ঝালমুড়িওয়ালা, ফুচকাওয়ালা।
0: হ্যাঁ, ঝালমুড়িওয়ালা, ফুচকাওয়ালা,
1: হ্যাঁ,
0: ওরা এসেছিল তোমার ফেয়ারওয়েলে?
1: কেন নয়, কেন আসবে না? কলেজের প্রাণের সঙ্গী ওরা আমার। তাছাড়া আমি সাহিত্যের অধ্যাপক, বাংলা সাহিত্যে কত সার্থক ফেরিওয়ালা চরিত্র আছে তা তুমি জানো?
0: বেশ বেশ, থামাও তো, তোমার বক্তৃতা কেমন হলো তা বলো।
1: হ্যাঁ, সে এক মজার কাণ্ড, বুঝেছ? দুদিন ধরে এত খাটাখাটনি করে বক্তৃতাটা তৈরি করলাম, রবীন্দ্রনাথ শেক্সপিয়ার ঘেটে বিস্তর কোটেশন দিলাম, কিন্তু ডায়াসে উঠে মনেই করতে পারলাম না বক্তৃতার কাগজটা আমি কোথায় রেখেছি।
0: সে কি, বাড়ি থেকে বেরোবার সময় মনে করিয়ে দিলাম না, ওটা তোমার পাঞ্জাবির বুক পকেটে আছে।
1: হ্যাঁ, এই দেখো দেখি, কিন্তু কি করবো, আমি যে তখন ভুলে গেছিলাম, কিছুতেই মনে করতে পারলাম না। সে যা হোক, বুঝলে, আমি কিন্তু চমৎকার ম্যানেজ করে নিয়েছি।
0: কিরকম?
1: মানে শ্রোতাদের বললাম যে দেখুন, বক্তৃতা একটা আমি তৈরি করেছিলাম বটে, কিন্তু সেটাই অনেক গুরুগম্ভীর আর করুণ সব কথাবার্তা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত বক্তৃতার কাগজটা আজ সকালে পুরনো কবরের কাগজের সাথে আমার স্ত্রী বিক্রি করে দিয়েছে।
0: সে কি, আমার ঘরে দোষ চাপালে?
1: কি মুশকিল, তুমি রাগ করছো কেন? আচ্ছা, তুমি আমার স্ত্রী না, বিপদ একটু শেয়ার করবে না? কথাটা শুনে না সবাই খুশি হলো। তারপর তাদের আমি গোটা পাঁচেক শিবরাম চক্রবর্তীর হাসির গল্প শোনালাম।
0: হাসির গল্প ফেয়ারওয়েলে?
1: ওমা, কেন ক্ষতি দেখি? আর ওরা তো সেই গল্প শুনে একবারে হেসে গড়াগড়ি দিতে লাগলো, আমিও বলেই যাচ্ছি একটার পর একটা গপ্প। ঘন্টা না বাজলে তো আমার থামার অভ্যেস নেই। প্রিন্সিপাল সাহেব কিন্তু ব্যাপারটা বুঝতে পেরেছিলেন, বুঝেই একেবারে মকবুলকে ডেকে ইশারা করলেন ঘন্টা বাজিয়ে দিতে। ব্যাস, মকবুল দেরি না করে ঘন্টা বাজিয়ে দিল। কি করবো, আমিও থামলাম।
0: ছি ছি ছি ছি ছি ছি, এই কাণ্ড করে এসেছো তুমি ফেয়ারওয়েলে? এতদিন লোকে তোমাকে আত পাগল জানতো, বুঝলে, আত পাগল, এখন থেকে পুরো পাগল বলবে, পুরো পাগল।
1: কি যে বলো তুমি, যা তা, এই দেখো কত কি উপহার দিয়েছো আমাকে। এটা দেখো, একটা চমৎকার পাঞ্জাবি দিয়েছে মেয়েরা, রাজশাহী সেলক, হাতে কাজ করা। আজ কোথায় রাখলাম ওটা? প্যাকেটটা তো এখানে ছিল,
0: এখন নেই।
1: হ্যাঁ, কি আশ্চর্য, বলতে পারো ওটা কোথায় গেল?
0: হ্যাঁ পারি,
1: পারো, বলো বলো বলো বলো।
0: ওটা তোমার শরীরে ঝুলছে।
1: কি কাণ্ড দেখো তো। আরে, ওরা যে আমাকে জোর করে পরিয়ে দিয়েছে না আমার একেবারে মনেই নেই। দেখো, এই যে মুস্তফা আলী রচনা বলে এই সেটটা ওরা দিয়েছে।
0: আর আর এটা, এই কাগজের প্যাকেটটা, এটা কারা দিল?
1: এটা, হ্যাঁ, এটা সব শিক্ষকদের পক্ষ থেকে প্রিন্সিপাল সাহেব দিয়েছেন। জানো তো, চিত্রা কাব্যের উপরে লেখা আমার প্রবন্ধটা নাম করেছিল খুব। হ্যাঁ, ওরা ওটা বাঁধিয়ে উপহার দিয়েছে আমাকে।
0: কাব্যের নোট উপহার?
1: কেন, তাদের ক্ষতিটা কি হয় শুনি?
0: কই কই, দেখি তো।
1: দেখো দেখো, সব ভালো করে দেখো, এইটা হচ্ছে গল্পগুচ্ছ, আর এই যে নকশি কাঁথার মাঠ, আর এই ধাউস বইটা দেখছো না? এই কি ব্যাপার, তুমি মিটমিট করে হাসছো যে?
0: হাসছি কাব্যের নোট দেখে।
1: কিন্তু চিত্রা কাব্যে তো হাসির কিছু নেই, আমি তো তেমন কোনো ব্যাখ্যা ওখানে।
0: তুমি নিজেই দেখো না নোটের নমুনা।
1: দেখি দেখি দেখি
0: দেখো,
1: কি নোট কোথায়, এ তো দেখছি দলিল।
0: হ্যাঁ, জমির দলিল, তোমাদের শিক্ষকদের সমবায় সমিতি সব শিক্ষকদের জন্য দেড় কাঠা করে জমি বরাদ্দ করেছে।
1: জানি জানি, কিন্তু আমি তো ওদের বলেছি আমি জমি চাই না, আমার নিজের তো বাড়ি আছে একটা।
0: সোজাসুজি দিলে তুমি নেবে না, তাই ওরা এভাবে দিয়েছেন, সেই সাথে চিঠিও দিয়েছে একটা আমাকে।
1: তোমাকে? তোমাকে চিঠি দিয়েছে? কেন?
0: যাতে তোমাকে বুঝিয়ে বলি সেজন্যে।
1: তা তুমি তো আমাকে কিছুই বোঝাচ্ছ না।
0: না, বোঝাচ্ছি না।
1: কেন বোঝাচ্ছ না?
0: কারণ তোমাকে বুঝিয়ে কোনো লাভ নেই, বিষয় বুদ্ধি বলে কোনো জিনিস তোমার মগজে নেই।
1: কে বললো আমার বিষয় বুদ্ধি নেই? তুমি কি মনে করো দেড় কাঠা জমির মূল্য আমি জানি না?
0: বোঝো, জানো?
1: আলবত জানি, আমি আমি মনে মনে স্থির করে ফেলেছি এই জমিতে কি করা হবে।
0: কখন ঠিক করলে?
1: এখনই, এই মুহূর্তে। পাকা বিষয় বুদ্ধি যাদের আছে তাদের মৌকা বুঝতে দেরি হয় না।
0: তা বলো বলো কি করবে ওই জমি দিয়ে?
1: সে আমি এক্ষুনি ফাঁস করছি না, যা প্ল্যান আমি করেছি তা যদি সফল হয় তাহলে তুমি তো তুমি তোমার ওই বিজ্ঞানী পুত্রের পর্যন্ত তাক লেগে যাবে।
0: ও,
2: বিজ্ঞানীদের কখনো তাক লেগে যায় না বাবা?
1: এসছে,
2: অবাক না হওয়া, বিচার বুদ্ধি হারিয়ে না ফেলাই হচ্ছে বিজ্ঞানীদের প্রধান গুণ।
0: না, এখন বাপ বেটায় বসে বসে সারা সন্ধে আবল তাবল বক।
1: তুমি কোথায় যাচ্ছ?
2: আজ বড্ড খাটনি গেছে মা অফিসে। শরীর যে কত ক্যালোরি লস করেছে কে জানে।
0: তোরা বস, আমি ব্যবস্থা করছি।
1: আচ্ছা, সবসময় এরকম বিজ্ঞানের ভাষায় কথা বলিস কেন বলতো? হ্যাঁ, প্রাণ খুলে গান গিয়ে মনের আনন্দে মাঝে মাঝে কথা বলতে পারিস না?
2: তাহলেও তো সেটা বিজ্ঞানেরই ভাষা হবে বাবা, তুমি জেনে সুখী হবে। এই জগতে সবই বিজ্ঞানের নিয়মের অধীন। সে তোমার ওই শেষের কবিতাই হোক, চিতল মাছের কোপ্তাই হোক, আর মঙ্গল গ্রহের ওই পাথরকুচি হোক,
1: সব বিজ্ঞানের অধীন।
2: সব বাবা সব। এই ধরো তোমার প্রিয় বিষয় চুটকি। চুটকি বলতে আর শুনতে তুমি তো দারুণ ভালোবাসো, তাই না?
1: কিন্তু আমি কেন, সবাই ভালোবাসে।
2: হ্যাঁ, কিন্তু তুমি আজ পর্যন্ত এমন একজন লোককে দেখেছো যে নিজে চুটকি বানিয়েছে?
1: ঠিক তা দেখিনি তো। মানে ওই চুটকি বলার সময় সবাই বলে কাল ভালো একটা চুটকি শুনলাম, অথবা এক পত্রিকায় পড়েছি এরকম আর কি।
2: এক্স্যাক্টলি, সবাই কোথাও পড়েছে বা শুনেছে, কেউ নিজে তৈরি করেনি। তাহলে চুটকিগুলো আসছে কোত্থেকে ভেবেছ কখনো?
1: না, এ নিয়ে আবার ভাবাভাবির কি আছে?
2: আছে আছে, বিজ্ঞানীরা তো ব্যাপারটা এমনি এমনি ছেড়ে দিতে পারে না, এ নিয়ে তারা গভীর চিন্তা ভাবনা করছেন।
1: তা সে যাকগে, আমি আজ রিটায়ার করলাম শুনেছিস তো, এখন থেকে তুই হলে গিয়ে এই পরিবারের কর্তা।
2: ওসব কর্তা টর্তা আমি হতে পারবো না, এতদিন যেমন চলেছে তেমনি চলবে, মা সব দিক ম্যানেজ করবে, কেবল তুমি ঝামেলা ফামেলা একটু কম করো তাহলেই চলবে।
1: তা নয় হলো, কিন্তু তোর নিজের কাজকর্ম নিয়ে কিছু ভাবছিস?
2: কম্পিউটার সায়েন্সে এখানে আর কতটুকুই বা সুযোগ, তবে যে ফার্মে আছি তার ডিরেক্টররা ভালো, দেখি কদ্দূর কি হয়। রিসার্চের সুবিধা কিছু না পেলে আবার বিদেশেই চলে যেতে হবে।
1: হ্যাঁ, বলিস কি রে, এই তো ডক্টরেট করে এলি, আবার সব ছেড়ে চলে তুই?
2: হ্যাঁ, যাবো বললেই কি যাওয়া যায়। সে যা হোক, তুমি যেন আবার পুত্র বিরহের পদ্য লিখতে বসো না।

0: তুতুল, তুই যে আজ ইউনিভার্সিটিতে গেলি না?
1: গেলাম না।
0: কিন্তু শুধু শুধু ইউনিভার্সিটিতে না যাওয়াটা কি ভালো মা?
1: মোটেই ভালো না, খুব খারাপ।
0: তাহলে নিশ্চয়ই অসুখ করেছে? হ্যাঁ, মুখটা তো শুকিয়ে একেবারে আমশি হয়ে গেছে।
1: বাবা, আজ তুমি এত সংসারী হয়ে উঠছো যে আমার লেখাপড়া, আমার শরীর সবদিকে তোমার এত নজর।
0: তার মানে তুই বলতে চাস আমার এমনিতে কোনো দায়িত্ব জ্ঞান নেই?
1: আছে বাবা।
0: নেই?
1: তুমি কি জানো এ মাসে আমাদের সংসারটা কিভাবে চলছে?
0: মানে?
1: মানে হচ্ছে গত 5 দিন ধরে আমার হাতে একটি টাকাও নেই।
0: সে কি টাকা নেই মানে? বাজার বন্ধ, খাওয়া বন্ধ? না না না না না, আসল ব্যাপার হলো কি, ওই তোর প্রফেসর চাচা তো আমাকে ছাড়ছেন না। ও রোজ এত কিছু জোর করে খাওয়াচ্ছেন যে আমার আর খিদেই থাকে না। কিন্তু এ তো ভালো কথা নয়।
1: বাবা শোনো।
0: না না না না না, একটা কিছু ব্যবস্থা। হ্যাঁ মনে পড়েছে, শোন মা, আমার ব্যাগে এক প্যাকেট তিলের খাজা আছে, পরশু পার্কে কিনেছিলাম।
1: বাবা কথা শোনো আমার, খাওয়া নিয়ে তোমাকে ব্যস্ত হতে হবে না। কিন্তু বলো তো, এভাবে আর কতদিন চলবে? তুমি কি কোনোদিন কিছু করবে না বাবা?
0: তার মানে তুই বলতে চাস আমি কিছু করি না, কেবল হতচ্ছাড়ার মতো ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াই?
1: বাবা বাবা শোনো, রাগ করো না। তুমি খুব প্রতিভাবান, তা কে না জানে বলো, সবাই তো জানে। কিন্তু প্রতিভাটা তো কাজে লাগাতে হবে, না কি? একখানা উপন্যাসের 5 পাতা, একটা নাটকের 8খানা, এরকম লিখে ফেলে রাখলে কি কিছু হবে তোমার? কিচ্ছু হবে না। সিনেমার চিত্রনাট্য লেখার সুযোগটা পেলে তা তো করলে না।
0: কি কি করে করবো জানিস? কি রকম আবদার তাদের?
1: আবদার?
0: আবদার নয়, দিব্যি সুস্থ তরতাজা একটা লোক হচ্ছে নায়িকার বাবা। সিনেমার ডিরেক্টর বলে কিনা ফট করে লোকটার যক্ষা বাঁধিয়ে মেরে ফেলতে হবে।
1: আর অমনি তুমি চটে গেলে?
0: চটবো না, আমি বললাম তার চেয়ে তুমি নিজে ভিলেন সেজে লোকটার ঘাড় মোটকে রক্ত খাওকে যাও।
1: ব্যাস গেল কাজটা। কিন্তু আয় রোজগার ছাড়া আমরা দুটো মানুষ কি করে চলবো বাবা? তাও তো নিচের ওরা দয়া করে আমাদের থাকতে দিয়েছেন বলে।
0: দয়া করে? কে বলেছে দয়া করে? তুই জানিস না প্রফেসর সাহেবের সাথে চুক্তি আছে আমার, যাকে বলে এগ্রিমেন্ট। সেখানে লেখা আছে আমার মহাকাব্য রচনা যতদিন শেষ না হয় ততদিন বাড়ি ভাড়া বকেয়া জমতে থাকবে। হ্যাঁ,
1: 14 বছর আগের কথা বাবা।
0: আরে তাতে কি, মহাকাব্য কি তোদের আন্তনগর রেলগাড়ি নাকি, যে চোখ বুঝলাম আর উড়ে এসে পড়ল? 14 বছর কেন, 4, 14, 56 বছর কেটে যেতে পারে একটা সফল মহাকাব্যের সাধনায়, বুঝলি?
2: চাচা আসবো?
0: এই যে এসো তুমি। আচ্ছা এসব কি শুনছি বলতো?
2: কি শুনছেন চাচা?
0: তুমি আর তোমার বাবা নাকি বলে বেড়াচ্ছ যে দয়া করে তোমরা আমাদের থাকতে দিচ্ছ, আমরা তোমাদের আশ্রিত এবং
1: বাবা কি যা তা বলছো?
0: না না না, এর একটা মীমাংসা হওয়া দরকার।
2: লোকে আপনাকে মিথ্যে বলেছে চাচা।
0: আরে লোকে কি, লোকে কি বলেছে? লোকে তো কিছু বলেনি, বলেছে তুতুল।
1: কি বলছো বাবা, আমি আবার কখন?
2: ঠিক আছে ঠিক আছে, তুতুলকে আমি বকে দেব, আপনাকে এসব নিয়ে ভাবতে হবে না। নিচে বাবা আপনার জন্য অপেক্ষা করছেন।
0: তুই ডাকলেই তো আর আমি সুরসুর করে হাজির হতে পারি না, আমার নিজের কাজ আছে, ফ্যামিলি আছে, দায়িত্ব আছে।
1: তুমি আজ কি শুরু করেছো বলো তো বাবা? চাচা ডাকছেন, যাও শুনে এসো গে, যাও।
0: সে কি করে হয়, তুই 2 দিন ধরে কিছু খাসনি?
2: 2 দিন ধরে?
0: তবে আর বলছি কি, কি করা যায় বলো তো, হাতে একটি টাকাও নেই।
2: ও বানিয়ে বলেছে আপনাকে, কাল রাতে গাপুস গুপুস করে এক গাতা ভাত খেয়েছে আমাদের ওখানে।
0: ভালো ভালো, কখনো লজ্জা করবি না তুতুল, খিদে পেলেই নিচে চলে যাবি, ওরা আমাদের আপনার লোক, লজ্জার কি আছে?
1: কিছু নেই, এখন তুমি যাও তো চাচার সাথে দেখা করে এসো।
0: হ্যাঁ যাচ্ছি যাচ্ছি,
1: যাও।
2: এই কান্ধর।
1: কেন
2: ফির মুখে মুখে কথা? কান্ধর বলছি। হ্যাঁ এবারে এবারে বল, ডেপমিটা এত বেশি করছিস কেন?
1: কিসের ডেপমি?
2: মাকে খবরটা দেব।
1: কিন্তু আজাদ ভাই, এভাবেই কি আমাদের চলবে? বাবা আর আমি কি চিরকাল তোমাদের আশ্রিত হয়ে থাকবো?
2: বোটানি ছেড়ে বাংলায় ভর্তি হয়েছিস নাকি? অত করুণ রসের ডায়লগ আমাকে শোনাবি না। এবার কান ছাড়। এই চোখটা বন্ধ কর তো।
1: আবার চোখ বন্ধ? আচ্ছা আচ্ছা, এই করছি বাবা, এই নাও করলাম।
2: হ্যাঁ এবার 1, 2, 3, এবারে চোখ খোল।
1: একি টাঙ্গাইল শাড়ি? শাড়ি কেন বল একটু?
2: নিশান বানিয়ে ওড়াবার জন্যে, স্টুপিড কোথাকার। শাড়ি দিয়ে কি হয় জানো না তুমি?
1: তা জানি, কিন্তু হঠাৎ।
2: আজ মাসের কত তারিখ?
1: ও জন্মদিন।
2: ফের করুণ রসের ডায়লগ দিবি তো 2 কেজি ওজনের একটা চর মারবো। যা একদরে শাড়িটা গায়ে জড়িয়ে আয়।
1: এবারে তুমি কান ধরো।
2: কেন, আমি কোন দুঃখে?
1: তাহলে আমি শাড়ি পরবো না। ধরো ধরো, কান ধরো বলছি, ধরো।
2: আচ্ছা, একবারে বিশুদ্ধ ব্ল্যাকমেইল। আচ্ছা আচ্ছা, এই ধরছি। হলো তো, যা যা 5 মিনিটের মধ্যে শাড়িটা পরে আয়, দেখি কেমন মানায় তোকে।
1: আচ্ছা তুমি 2 মিনিট বসো, আমি আসছি।
0: আসবো ভাইজান?
3: হ্যাঁ, আরে এসো এসো নিজামি এসো, তোমার জন্য অপেক্ষা।
0: আরে আপনার সব কথা শুনবো, কিন্তু তার আগে মার্চ মাসের বিদ্যুৎ আর পানির বিলের ফটোকপিগুলো দিন।
1: আচ্ছা আচ্ছা, সে হবে, এ নিয়ে আপনাকে এত ব্যস্ত হতে হবে না।
0: না না না না, বলছেন কি ভাবি, জানুয়ারি থেকে প্রতি মাসের বিদ্যুৎ গ্যাস আর ওয়াসার বিলের ফটোকপি রেখেছি। হ্যাঁ, বকেয়া ভাড়া যখন শোধ করব তখন বিলগুলো তো দিতে হবে।
3: ঠিক আছে ঠিক আছে, তোমার মহাকাব্য কেমন এগুচ্ছে?
0: কি করে এগুবে বলুন, জলোচ্ছ্বাস পর্বটা লেখার জন্য মানসিক ভাবে প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু ঘরে অশান্তি।
1: সে কি, আপনার ঘরে আবার অশান্তি করলো কে?
0: আর কে, নিজের কন্যা আদরিণী তুতুল। আজ দুপুরে সে আমাকে হতচ্ছাড়া বেকার অপদার্থ অযোগ্য পিতা এসব কঠিন গালাগাল দিলে।
3: কেন বলো তো, কেন বলো তো?
0: আজ তার মেজাজ খারাপ ছিল, আবার মেজাজ খারাপ হবার কারণও ছিল।
3: এমন কি কারণ শুনি যে বাবাকে ওরকম বিশ্রি কথা বলবে সে?
0: কারণটা হচ্ছে কি জানো, হ্যাঁ মনে পড়েছে, 2 দিন ধরে আমাদের সংসারে একটি টাকাও নেই।
1: সে কি, আমাকে তো কেউ কিছু?
0: না না, চিন্তিত হবার কিছু নেই ভাবি, কথাটা আসলে মিথ্যে। আজাদ নিজে দেখেছে কাল রাতে আপনাদের এখানে এই 1 কেজি চালের ভাত খেয়েছে তুতুল।
3: কিন্তু আমি তো মেয়েটাকে 3 দিন ধরে দেখিনি, তুমি কিছু বুঝতে পারছো?
1: তোমাদের আর কিছু বুঝে কাজ নেই, যা করছো তাই করো, ওদিকটা আমি দেখছি।
3: হ্যাঁ সেই ভালো সেই ভালো, বুঝলে নিজামি, বিশেষ একটা পরামর্শের জন্য তোমাকে আমি ডেকেছি।
0: বলুন।
3: ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি?
1: হায় আল্লাহ, এরই মধ্যে ভুলে গেলে, তুমি রিটায়ার করেছো?
3: ও হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। নিজামি, পরশুদিন আমি রিটায়ার করলাম।
0: আরে সে তো গতকাল বলেছিলেন, মহা ধুমধামে ফেয়ারওয়েল হয়ে গেল।
3: হ্যাঁ, বক্তৃতা আমি কি বললাম জানো?
0: সুকুমার রায়ের ছড়া শোনালেন।
3: ইস, বড্ড ভুল হয়ে গেছে তো, শিবরামের গল্পের সাথে 2টো সুকুমার রায়ের ছড়া শোনালে কি যে হতো।
1: আচ্ছা, ফেয়ারওয়েলের বক্তৃতা নিয়ে আলাপ করার জন্য তুমি কি নিজামি সাহেবকে ডেকেছো?
3: অবশ্যই, তা নয় তো কি? হ্যাঁ
1: তুমিও কি ডেকেছো ওই 1.5 কাঠা জমি নিয়ে আলাপ করার জন্য?
3: কোন 1.5 কাঠা?
1: আরে
3: ও ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে মনে পড়ছে, আর বলতে হবে না তোমাকে, শোনো।
0: হ্যাঁ,
3: খুব সিরিয়াস ব্যাপার।
0: কি ব্যাপার বলুন?
3: 1.5 কাঠা জমি দিয়েছে ওরা আমাকে।
0: আচ্ছা,
3: জমিতে তো আমার আর কোনো দরকার নেই, কারণ আমার এই একখানা বাড়ি আছে, 2তলা ভাড়া দিয়েছি।
0: হ্যাঁ, বকেয়া বকেয়া চুক্তি অনুযায়ী ওই মহাকাব্য রচনা শেষ হলে ভাড়া পাবেন।
3: সে যা হোক, তবু তো ভাড়া দিয়েছি। হ্যাঁ
0: হ্যাঁ,
3: ছেলে মোটা বেতন পাচ্ছে, আমার তো জমিতে কোনো দরকার নেই।
0: আরে তুলো চাষ করতে পারেন, লাভজনক ব্যবসা।
3: না না, সেসব আমি ভাবছি না।
0: ভাবছেন না? তাহলে এই সৎ কাজে দান করুন।
3: জায়গাটা কি হবে তা আমি ভেবে ফেলেছি।
0: শোনা যাক, আপনার পরিকল্পনাটা কি?
3: ওখানে একটা বিজ্ঞান গবেষণাগার তৈরি করবো আমি।
0: হ্যাঁ বলেন কি, তা কি নিয়ে গবেষণা করবেন আপনি?
3: বুঝছে ভুল করছে, গবেষণা আমি করব কেন? হ্যাঁ, গবেষণা করবে সচ্চা বিজ্ঞানীরাই, আমি কেবল বাড়িটা তুলে দেব।
1: সোজা কথায়, আপনার ভাই সাহেব ওই জমিটায় একটা বাড়ি বানিয়ে আজাদ যে ফার্মে চাকরি করে তাদের দান করতে চান। হ্যাঁ, শর্ত হচ্ছে এই বাড়িটাকে ওরা কম্পিউটার বিষয়ক গবেষণা কেন্দ্র হিসেবে ব্যবহার করবে।
3: হ্যাঁ, আরো শর্ত থাকবে, এই গবেষণা এমন বিষয়ে হতে হবে যাতে তা এদেশের মানুষের কাজে আসে।
0: অতি প্রয়োজনীয় শর্ত, বাংলাদেশে বসে শিম্পাঞ্জির ছবি আঁকা বিষয়ে গবেষণা করা অর্থহীন।
3: হ্যাঁ, তা এখন বলো দেখি কিভাবে কি করা যায়। বাড়ি বানাতে হবে, তা আবার যে সে বাড়ি নয়, হ্যাঁ যাকে বলে কিনা বৈজ্ঞানিক গবেষণাগার, ভালো একটা ডিজাইন হওয়া দরকার,
1: এবং সেই সাথে প্রচুর টাকাও দরকার।
4: বড্ড লজ্জায় ফেললেন ভাবি, এমন সময় ধার চাইছেন যখন হাতে কিচ্ছু নেই।
3: ধার তোমার কাছে টাকা খেয়েছিস? হ্যাঁ, তুমি কি যে বলো নিজে, আমি তার কোনো ঠিক নেই। তোমার কাছে টাকা আমি চেয়েছি, আমরা চাইছি একটা প্রফেশনাল অ্যাডভাইস, মানে এমন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আমরা কাজটা দিতে চাই যে বা যারা বাড়ি তৈরির পুরো দায়িত্বটা নেবে।
5: যেমন লোনের ব্যবস্থা করবে, ডিজাইন করবে এবং বাড়ি তৈরির দেখাশোনাও করবে, এসব আর কি। দেখো দেখো, আমার একটা কথা ছিল, তুমি তো আমার কথা কানই দিচ্ছ না, কি বলবো, কাকে বলবো? পুরো ব্যাপারটা আজাদের সাথে পরামর্শ করে নিলে সবচেয়ে ভালো হতো।
3: নো, নেভার। আমার ছেলে কম্পিউটার বিজ্ঞানী হতে পারে, কিন্তু এসব বিষয়ে তার কোনো ধারণা নেই, সে অহেতুক ঝামেলা সৃষ্টি করবে।
4: আমি এ ব্যাপারে আপনার সাথে একমত।
3: গুড,
4: বুঝলেন ভাইজান। তাছাড়া আমরা ওর জন্য একটা সারপ্রাইজের আয়োজন করতে পারি।
3: ভেরি গুড।
4: বাড়ি তৈরি হচ্ছে দেখবে সে, কিন্তু জানবে না কেন তৈরি হচ্ছে। যখন সব কাজ শেষ হবে তখন আনুষ্ঠানিক ভাবে তাকে জানাবো আমরা।
0: কি কাণ্ডটাই না হবে তখন!
3: থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক তাই হবে, ঠিক তাই হবে। একেবারে আমার মনের কথাটা তুমি বলে ফেলেছো। তাহলে কিভাবে শুরু করবো আমরা?
4: খুব সোজা ব্যাপার, কাগজে বিজ্ঞাপন দিতে হবে অট্টালিকা নির্মাণের যাবতীয় দায়িত্ব গ্রহণের জন্য ঠিকাদার আবশ্যক।
3: চমৎকার, কালই বিজ্ঞাপন দিয়ে দাও।
5: নিজামী সাহেব, এই টাকাটা রাখুন, বিজ্ঞাপনের জন্য খরচ আছে তো?
4: তা আছে, তাই বলে এই 1,000 টাকা?
5: আহা, রাখুন না, পরে আরো কত খরচ আছে না?
4: তা তা বটে, তা বটে। তাহলে সে কথাই রইল, কালই বিজ্ঞাপন যাচ্ছে পত্রিকায়।
1: চাচি, ডেকেছো আমাকে? আরে কি হলো, কথা বলছি না কেন?
5: আমি খুব রাগ করেছি তোর উপর।
1: কেন চাচি?
5: তুতুল, প্রথম যখন তোর বাবার সাথে এ বাড়িতে এসেছিলি তখনকার কথা তোর মনে আছে?
1: বারে মনে থাকবে না কেন?
2: কাকে চাই?
6: রহমান সাহেব আছেন কি?
2: জি, আমি একজন রহমান।
6: ও, আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম সালাম।
6: আমি কাগজের বিজ্ঞাপন দেখে এসেছি।
2: ও, আসুন আসুন, বসুন বসুন।
6: ঠিক আছে,
2: তা স্যাম্পল নিয়ে এসেছেন কি?
6: স্যাম্পল? ঠিক,
2: হ্যাঁ, স্যাম্পল সাথে করে আনার জন্য বলা হয়েছে বিজ্ঞাপনে।
6: ও, তা আমাকে স্যাম্পল বলতে পারেন?
2: আপনাকে? মানে আপনি নিজেই?
6: কেন নয়,
2: না মানে আপনাকে ঠিক সেকেন্ড হ্যান্ড মাইক্রো কম্পিউটার বলে মনে হচ্ছে না আমার।
6: সেকেন্ড হ্যান্ড মাইক্রো কম্পিউটার?
2: হ্যাঁ, একটা কম্পিউটার কিনতে চেয়ে বিজ্ঞাপন দিয়েছিলাম আমি কাগজে।
6: কি বলছেন আপনি, আমি তো এসেছি এই এই বিজ্ঞাপন দেখে। এই যে
2: দেখি দেখি,
6: এই যে
2: কি আশ্চর্য, বাবাই বিজ্ঞাপন দিয়েছেন।
6: বাবা মানে?
2: বাবা হচ্ছেন রহমান সিনিয়র, জনাব শফিকুর রহমান, আর আমি হচ্ছি রহমান জুনিয়র, আজাদুর রহমান। বোঝাই যাচ্ছে পিতা পুত্র একই দিনে পত্রিকায় দুটো আলাদা বিজ্ঞাপন দিয়েছি।
6: জি জি।
2: কিন্তু বাবা এরকম একটা বিজ্ঞাপন দিতে গেলেন কেন?
3: আজাদ, এই যে আজাদ, ইনি কে?
2: বাবা, তুমি কাগজের ঠিকাদার চেয়ে বিজ্ঞাপন দিয়েছো নাকি?
3: দিতে পারি, তাতে তোমার কি?
2: ইনি এসেছেন ওই বিজ্ঞাপনের সূত্র ধরে।
6: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম। আপনি?
2: তুমি অট্টালিকা বানাচ্ছো নাকি বাবা?
3: কেন, আমি অট্টালিকা বানাতে পারি না।
2: না মানে বলছিলাম, জমি আছে তোমার?
3: কলেজের কোঅপারেটিভ থেকে জমি পেয়েছি।
2: টাকা? টাকা কোথায় পাবে?
3: এ নিয়ে কোনো আলোচনা তোমার সঙ্গে নয়, ব্যাপারটা আমি দেখি কি করতে পারি।
2: বেশ, আমি তাহলে কেটে পড়ি। ও, আপনি ঠিকাদার না হয়ে কম্পিউটার হলে আলাপ করা যেত। আচ্ছা, আসি তাহলে।
3: আপনি বসুন বসুন বসুন এখানে।
6: হ্যাঁ,
3: আমার ছেলের কথায় কান দেবেন না।
6: ঠিক আছে,
3: ব্রিলিয়েন্ট সায়েন্টিস্ট, সেই সাথে
7: মাথায় কিঞ্চিত শীট আছে।
4: আসবো কি ভাইজান?
3: এসো এসো নিজামী, এসো এসো, ভালো সময় এসছো তুমি, আমাদের বিজ্ঞাপনে সাড়া এসেছে। তুমি কোথায় গেলে? এদিকে এসো না।
5: কি ব্যাপার, এত চেঁচাচ্ছ কেন?
3: আরে কাছে এসো কাছে এসো, দেখো ইনি এসেছেন বিজ্ঞাপনের ডাকে সাড়া দিয়ে।
5: হ্যাঁ, আপনি আপনি নিজে?
4: আপনি কি কোনো ফার্মের প্রতিনিধি হিসেবে এসেছেন?
6: না, আমি নিজে এসেছি।
3: হ্যাঁ, নিজেই?
4: অন ইওর ওন?
6: বলছি, সব খুলে বলছি। তার আগে একটা কথা, আপনারা আমার চেয়ে বয়সে অনেক বড়, আপনিটা কানে বড় বাচ্চা,
8: আমার
9: নাম লুবনা ইয়াসমিন, এবছর আর্কিটেকচারে গ্রাজুয়েশন করেছি। এই হচ্ছে আমার কাগজপত্র।
8: তুমি নিজেই পুরো কাজের দায়িত্ব নিতে চাও?
9: জি, আমি ভেবেছি চাকরি করব না, নিজে এমপ্লয়ার আমি নিজে হব। পুঁজি অবশ্য নেই আমার, তবে বিশ্বাস আছে কাজের মাঝ দিয়ে আমার যোগ্যতা আমি প্রমাণ করতে পারবো। আর হ্যাঁ, আপনাদের প্রজেক্টটা শুনলে বলতে পারবো কাজটা আমার পক্ষে সম্ভব কিনা।
3: তোমার কথার মাঝে এমন একটা আত্মবিশ্বাসের ভাব আছে না, যা সচরাচর কোথাও দেখা যায় না মা।
0: আমার মনে হচ্ছে তুমি সেই যাকে আমরা খুঁজছি।
8: গোড়া থেকে পুরো ব্যাপারটা আমি তোমাকে বুঝিয়ে বলছি।
9: বলুন।
8: আমরা চাইছি দেড় কাঠা জমির উপর।
9: বুঝতে পেরেছি।
3: পেরেছে তো? হ্যাঁ, এখন বলো দেখি ব্যাপারটা সম্ভব কি না।
9: প্রথম কথাই হচ্ছে লোন জোগাড় করতে হবে। দরকার হবে এর জন্য প্রায় 10-12 লক্ষ টাকা।
0: বকেয়া বাড়ি ভাড়া বাবদ আজ অবধি আপনার পাওনা 2,52,000 টাকা।
3: এই তুমি থামবে একটু।
9: ধরুন লোন জোগাড় হলো, বাড়িটাও হলো, আপনি বাড়িটা কম্পিউটার ফার্মকে দান করে দিলেন, তারপর লোনের টাকা শোধ হবে কিভাবে?
3: তাই তো। তুমি কি বলো মা?
9: লোনের টাকাও শোধ করবে কম্পিউটার ফার্ম। সোজা কথায় প্রতি মাসের কিস্তির টাকাটা ওরা ভাড়ার মতো দিয়ে যাবে।
3: গুড,
9: লোন শোধ শেষ হয়ে গেলে ওরা বাড়িটার মালিক হয়ে যাবে।
3: আহা, ওয়ান্ডারফুল।
8: আচ্ছা আচ্ছা, ওরা রাজি হবে?
9: বাড়ি দরকার থাকলে রাজি না হয়ে যাবে কোথায়? চমৎকার সুযোগ এটা।
8: আর তাহলে তো প্রথমেই ফার্মের ডিরেক্টরদের সঙ্গে আলাপ করে নিতে হবে।
9: জি জি,
3: হ্যাঁ আলাপ করতে পারো, তবে আজাদ যেন কিছু জানতে না পারে। বলেছি তো আগেই, ওর কাছে আপাতত সবকিছু গোপন রাখতে।
9: বেশ তো, উনি জানবেন না।
8: তোমার নিজের পারিশ্রমিকের কথা কিন্তু কিছুই হলো না।
9: লোনের টাকা থেকে বাড়ি বানাবো আমি, আমার পার্সেন্টেজ ওখান থেকেই কেটে নেব।
0: ওই লেখকদের রয়্যালটির মতন মোট বিক্রির 12.5%।
9: আরেকটা ব্যাপার, মানে যদি আপনাদের অসুবিধা না হয়।
3: না না, স্বচ্ছন্দে বলো তুমি কি বলতে চাও।
9: না মানে গত মাসে হল ছেড়ে দিতে হয়েছে, আমার এক বন্ধুর বাড়িতে আছে আপাতত। ওখান থেকে কাজকর্ম করাটা বেশ কঠিন। আপনাদের এখানে পেইং গেস্ট হিসেবে, মানে একটি কামরা হলে আমি শোবার জায়গা আর অফিসের কাজ চালিয়ে নিতে পারবো।
0: পেইং গেস্ট? এই বাড়িতে পেইং গেস্ট?
8: আপনি থামুন তো। আমি বলছি, শোনো মা, মেয়ে হয়ে তুমি স্বাধীনভাবে রোজগারে নেমেছো, তোমার ব্যক্তিত্বের আমি প্রশংসা করি। আর আমাদের গেস্ট রুমটা খালি পড়ে আছে। হ্যাঁ, তুমি চলে এসো, পেইং গেস্ট হিসেবে থাকতে চাও, বেশ তো ভালো কথা, আমার কোনো আপত্তি নেই।
9: আপনাকে অনেক ধন্যবাদ। আজ তাহলে
3: একটা শুভ কাজ শুরু হতে যাচ্ছে।
0: একটু মিষ্টি মুখ। আমি যাচ্ছি ভাইজান, ভালো ঘুরে সন্দেশ আর নিমকির ব্যবস্থা করতে হয়।

0: গান শুনছিলেন?
1: কে? ও, আপনি? বসুন। হ্যাঁ, গান শুনছিলাম চুরি করে। দোতলায় নিজামী সাহেবের মেয়ে গাইছিল, ভালোই গায় মেয়েটি, কি বলেন?
0: তা ঠিক, কিন্তু আপনার সঙ্গীতে অনুরাগ আছে তা তো জানতাম না।
1: কিসে আমার অনুরাগ আছে বলে আপনি জেনেছেন?
0: শুনেছি আপনি নাকি কম্পিউটার অন্তপ্রাণ, কম্পিউটারকে ঘিরেই আপনার স্বপ্ন, ভালোবাসা, জীবন সব।
1: ভাষা শুনে মনে হচ্ছে বাবাকে কোট করছেন।
0: কথাটা মিথ্যে বুঝি?
1: মিথ্যে ভাবলে মিথ্যে, সত্যি ভাবলে সত্যি। বাবারা প্রাপ্তবয়স্ক পুত্রদের সম্পর্কে কতটুকু জানেন? আমার কথা ছাড়ুন, আপনাদের কাজকর্ম কেমন এগুচ্ছে বলুন তো।
0: ভালো, বাড়ির ডিজাইনটা অনুমোদিত হয়ে গেছে, লোন পেয়ে যাবো শিগগিরই।
1: আপনি দেখাচ্ছেন বটে, মেয়েদের সম্পর্কে আমার ধারণাই পাল্টে যাচ্ছে।
0: মেয়েদের সম্পর্কে কেমন ধারণা ছিল আপনার?
1: না না, মেয়েদের ক্ষমতাকে ছোট করে দেখছি না আমি।
0: তবে
1: জানেন তো, আমেরিকায় কম্পিউটার সায়েন্সে দারুণ কাজ করছে মেয়েরা।
0: তবু একটা কিন্তু থেকেই যায়, তাই না?
1: সে থাক। আচ্ছা, বাবা হঠাৎ বাড়ি বানাবার জন্য উঠে পড়ে লাগলেন কেন বলুন তো?
0: আমাকে জিজ্ঞেস করছেন, আমি কি করে জানবো বলুন?
1: ব্যাপার হলো কি জানেন, আমার বাবা যেরকম লোক, বাড়ি বানিয়ে বসে বসে ভাড়া খাবেন এমন প্ল্যান তার মাথায় আসবে না।
0: তাহলে কেন উনি বাড়ি বানাচ্ছেন?
1: কে জানে, হয়তো মহাকাব্য লেখকদের জন্য আশ্রম বানাবেন।
0: ভালোই বলেছেন। আচ্ছা, এমন কি হতে পারে না, এই ধরুন বিজ্ঞান গবেষণাগার হিসাবে দান করবেন বলে বাড়ি বানাচ্ছেন আপনার বাবা?
1: কি যে বলেন আপনি, তা ঠিক নেই।
0: কেন কেন?
1: বাবার বিজ্ঞান সম্পর্কে কোনো আগ্রহই নেই।
0: তাই?
1: আসলে বিজ্ঞান নিয়ে এই দেশে কারো কোনো মাথা ব্যথা নেই।
0: কেন?
1: এই তো কত আশা নিয়ে বিদেশ থেকে ফিরে এলাম, দেশে বসে কাজ করব, তা কিছুই করতে পারছি না, ভাবছি আবার বিদেশেই চলে যাব।
0: না না, সে কি কথা, হুট করে আবার এরকম একটা সিদ্ধান্ত নিয়ে বসবেন না যেন।
1: কি ব্যাপার বলুন তো, আপনি হঠাৎ আঁতকে উঠলেন কেন?
0: না সে কিছু না, কিন্তু আপনি একা একা এসব আবার ঠিক করে ফেলবেন না যেন, বাবা মা বড় দুঃখ পাবেন।
1: সে আর বলতে, 3 বছরের জন্য ডক্টরেট পড়তে গিয়েছিলাম, মাসে 4টে করে চিঠি আর 2 বার করে টেলিফোন।
0: খুব ভালোবাসেন বলেই ওই শুরু হলো আপনার গান। আপনি মন দিয়ে গান শুনুন, আমি চাই।

0: এই যে ভাইজান আছেন তাহলে।
1: তুমি বুঝি বড় আশায় আশায় ছিলে যে আমি নেই হয়ে গেছি।
0: আরে রসিকতা রাখুন দেখি, বড্ড বিপদ সামনে।
1: বিপদ কিরকম?
0: হ্যাঁ,
1: আবার কোন ফিল্ম ডিরেক্টরের উপর বক্সিং প্র্যাকটিস করেছো নাকি?
0: আরে আমার মামলা নয় ভাইজান, আজাদ, আমাদের আজাদ হুমকি দিয়ে বেড়াচ্ছে, বিদেশে চলে যাবে সে।
1: বলো কি?
0: হ্যাঁ,
1: আমরা ওর জন্য গবেষণাগার বানাচ্ছি আর ও বিদেশ চলে যাবে?
0: আরে গবেষণাগার যে বানাচ্ছি তা তো সে জানে না।
1: ও তাহলে চলো এখনই জানিয়ে দিই ওকে।
0: আরে লাভ হবে না, যে রোগের যে দাওয়াই।
1: কি দাওয়াই?
0: বিয়ে।
1: বিয়ে?
0: ছেলের আপনার বিয়ের বয়স হয়েছে। এ বয়সে বিয়ে না করলে ছেলের মন উড়ু হবেই।
1: বাবা বাবা বাবা, বেশ পাকা সংসারী লোকের মতো কথা বলেছো তো। হ্যাঁ, হুট করে মেয়েটা পাবো কোথায় বলো দেখি? বিয়ের জন্য কোণে লাগবে তো নাকি?
0: সেসব আপনাকে ভাবতে হবে না, একেবারে যোগ্য মেয়ে আছে আমাদের নাকের ডগায়।
1: নাকের ডগায় কই দেখছি না তো।
0: আরে লুবনা,
1: লুবনা
0: আর্কিটেক্ট, বুদ্ধিমতী ইস্পাতের মতো ধারালো ব্যক্তিত্ব, আপনার বিজ্ঞানী পুত্রের জন্য আদর্শ জীবন সঙ্গিনী।
1: বলো কি? হ্যাঁ, এত সব ভেবে ফেলেছো তুমি?
0: কেন নয়,
1: কিন্তু ওদের নিজেদের তো একটা মতামত আছে, আমরা চাইলেই তো আর ব্যাপারটা হয়ে যাবে না। তুমি তো জানো আমি সাহিত্যের অধ্যাপক, হৃদয়ের ব্যাপারটা সবচেয়ে বড় আমার কাছে।
0: আমাকেই বা কম ভাবছেন কেন? খিদের আগুনে জ্বলছি সারা জীবন, তবু উদরের চেয়ে এই হৃদয়টাকেই বড় বলে জেনেছি। শুনুন, ওদের পরস্পরের যা ব্যক্তিত্ব তা হলো গিয়ে মেড ফর ইচ আদার, একে অপরকে আকর্ষণ করবেই,
1: আকর্ষণ করবেই।
0: আমাদের কাজ হচ্ছে কেবল হৃদয়েতে পথ কেটে দেয়া।
1: হৃদয়েতে পথ?
0: কি আমার উপরে ছেড়ে দিন, ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে বসে থাকুন। শুধু একটা ব্যাপার, ভাবিকে আপাতত কিছু জানাবেন না।
1: কেন কেন বলো তো?
0: আরে মেয়ে মানুষ তো, এসব ডেলিকেট ব্যাপার, ঠিক হ্যান্ডেল করতে পারবে না। আমরা জানাবো তাকে যথা সময়ে জানাবো, ফাইনাল টাচটা না হয় তিনিই দেবেন, তবে নট নাও।
1: একটু ভাবতে দাও তো, এ কি রকম হচ্ছে বলো তো? বাড়ি বানাচ্ছি ছেলে জানবে না, ছেলের বিয়ের আয়োজন হচ্ছে তার মা জানবে না।
0: হ্যাঁ, এখানেই তো জীবনের সাথে আর্টের পার্থক্য ভাইজান। এত পড়ালেন ছাত্রদের আর এখন নিজেই বুঝতে পারছেন না জীবনটাকে আর্ট করে তুলতে গেলে খানিকটা নতুন মাত্রা যোগ করতে হয়। যেমন আমরা যোগ করছি রহস্যের মাত্রা।
1: রহস্যের মাত্রা?
0: হ্যাঁ, কেন নয়। আজ তবে উঠি, জরুরি সব আয়োজন করতে হবে।
1: আশ্চর্য, কি সব বলে গেল। হ্যাঁ,
2: বাবা। ও বাবা,
0: কি হলো?
2: তোমাকে কদিন ধরে খুব উত্তেজিত মনে হচ্ছে। আচ্ছা কি হয়েছে বলো তো? মহাকাব্য শেষ করে এনেছো বুঝি?
0: হ্যাঁ, মহাকাব্যই বটে, তবে লিখছি না, জীবনে ফলাচ্ছি।
2: কি রকম বলো তো?
0: হৃদয়ের সাথে হৃদয়ের যোগাযোগ ঘটাচ্ছি।
2: কি সাংঘাতিক! তুমি এতগুলো হৃদয় কোথায় পেলে বাবা?
0: আরে ফাজলামি করিস না, আমাদের ব্রিলিয়ান্ট কম্পিউটার সায়েন্টিস্ট আজাদুর রহমানকে চিনিস তো?
2: কি যে বলো তুমি বাবা, আজাদ ভাইকে চিনি না? ছেলেবেলা থেকে একসাথে গুতগুত খেলে আসছি আর তুমি বলছো।
0: আর এখন খেলাটা বন্ধ করো, তার বিয়ের ব্যবস্থা হচ্ছে।
2: আজাদ ভাইয়ের বিয়ে? কার সাথে?
0: আরে তার যোগ্য কটা মেয়ে আছে আমাদের নাকের ডগায় বলতো।
2: নাকের ডগায়?
0: হ্যাঁ, একটি মাত্র। আর্কিটেক্ট লুবনা ইয়াসমিন, ইস্পাতের মতো ধারালো ব্যক্তিত্ব, বুদ্ধিমতী, এনার্জেটিক।
2: আজাদ ভাইয়ের সাথে লুবনা পর বিয়ের কথা হচ্ছে?
0: হ্যাঁ, কথা হচ্ছে মানে? তুই কি মধ্যযুগে বাস করছিস নাকি? হৃদয়ে হৃদয়ে যোগাযোগ হচ্ছে, দুটি মন ক্রমশ কাছাকাছি আসছে, একদিন এক হয়ে যাবে। দেখিস তুই যেন এর মাঝে একটা ওই নেগেটিভ রিএজেন্ট হিসেবে কাজ করতে শুরু করিস না, বুঝলি?
2: মানে
0: এখন হচ্ছে ওদের নিভৃতে সময় কাটানোর বেলা, আড়ালে আড়ালে দেয়া নেয়ার পালা। তুই এখন ওই কুৎকুত খেলার ওই সার সরঞ্জাম নিয়ে ওই আজাদের পিছু ধাওয়া করলে সব মাটি, বুঝলি?
2: সে তোমাকে বলতে বলেছে এই কথা?
0: তা বলেনি, তবে আমাদের নিজেদেরই একটা দায়িত্ব জ্ঞানের পরিচয় দেওয়া উচিত।
2: তোমার দায়িত্ব জ্ঞানটা ভালো করে শান দিয়ে রাখো, আমাকে বোঝানোর দরকার নেই।

0: চমৎকার প্ল্যান হয়েছে, কিন্তু যতটুকু উঠেছে মনে হচ্ছে দারুণ একটা বাড়ি হবে।
1: নিজেই খুব টেনশনে আছি, প্রথম কাজ তো।
0: আমার তো মনে হচ্ছে একেবারে গ্র্যান্ড সাকসেস হতে যাচ্ছে ব্যাপারটা। কনগ্রাচুলেশন।
1: আরে দাঁড়ান দাঁড়ান, আগে তো শেষ হোক।
0: সুন্দর জায়গা, শহরের শেষ মাথায় বলে কোলাহলটা কম। এরকম জায়গায় একটা রিসার্চ ল্যাব পেলে
1: পেতেও তো পারেন।
0: হ্যাঁ পারি, স্বপ্নে থাক, এখন আর স্বপ্ন দেখে লাভ নেই। তুতুলটা এলে পারতো, কোথাও যায় না বুঝলেন, খালি বাড়ি আর ক্লাস।
1: নিয়ে এলেই তো পারতেন।
0: বলেছিলাম তো এলো না, ঘাড়গঞ্জ করে রইল।
1: আসলে ও রাগ করেছে।
0: কেন রাগ করবে কেন?
1: এই যে আপনি আমার সাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন সেজন্য।
0: যা সেজন্য তুতুল রাগ করবে কেন?
1: কেন করতে পারে না?
0: না না না, তুতুল হিংসুক নয়।
1: হিংসুক তো বলিনি।
0: তাহলে
1: আপনার সব জানতা কম্পিউটারকে জিজ্ঞেস করবেন। চলুন ওদিকে লেকের ধারে একটু হাঁটাহাঁটি করি, ভালো লাগবে।
0: চলুন। কিরে তুই যে বড্ড চুপচাপ আজকাল, মোটেই গলা শুনতে পাই না যে তোর, কি হলো, কথা বলছিস না যে?
1: কি বলবো।
0: কেন কথা বলবি?
1: বাবা তো বাড়িতে নেই, তুমি কি বাবাকে খুঁজছো?
0: আমি বাড়িওয়ালা জানিস না, ভাড়া আদায় করতে এসছি, মারবো এক থাপ্পড়, কায়দা ফলিয়ে কথা বলা হচ্ছে। শোন একটা কঠিন সমস্যায় পড়ে গেছি বুঝলি। কি রে শুনছিস তো? আমি যে এখন কি করব বুঝতে পারছি না।
1: তোমার কম্পিউটারকে জিজ্ঞেস করো।
0: সে কথাই তো বলছি, মজার একটা সফটওয়্যার এসেছে আমাদের কাজে, নাম হচ্ছে অ্যাডভাইস, মানে উপদেশ। তুমি যদি তোমার সমস্যাগুলো একে জানাও তবে ও তোমাকে একটা মজার সমাধান দেবে। তো আমি করলাম কি, আমার সব বায়োডাটা জানিয়ে জিজ্ঞেস করলাম আমার এখন কি করা উচিত। ও কি উত্তর দিল জানিস?
1: জানি।
0: জানিস?
1: কম্পিউটার তোমাকে সংক্ষিপ্ত একটা উত্তর দিয়েছে, বলেছে বিয়ে করে ফেলো।
0: এক্স্যাক্টলি। কিন্তু তুই জানলি কি করে?
1: জানলাম।
0: তাহলে তো তোকে একটা কম্পিউটার বলা যায়।
1: তা জানি না, তুমি ওঠো তো এখন, কাল আমার একটা মিড টার্ম পরীক্ষা আছে।
0: কিন্তু কিন্তু আমার উপদেশটার কি হবে?
1: কি আর হবে, ইস্পাতের মতো ধারালো পার্সোনালিটি, বুদ্ধিমতি, এনার্জেটিক একটা মেয়েকে বিয়ে করে ফেলো।
0: কিরকম
1: রকম সকম জানি না, তুমি যাও তো এখন, আমার একটু ভালো লাগছে না, যাও তো তুমি এখন। আমি
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, কান্নাকাটির দরকার নেই, আমি যাচ্ছি। এ কি ফ্যাসাদ রে বাবা।
2: বাড়ি যা হচ্ছে মা, আমার কিচ্ছুটি বলার নেই।
1: তবু আপনার কোনো সাজেশন থাকলে বলবেন।
2: বলবো বলবো মা, অবশ্যই বলবো। শোনো আমি একটু বাইরে যাবো, হ্যাঁ তুমি বসো, ওই নিজামীর সাথে গল্প করো।
1: জি আচ্ছা আচ্ছা,
3: তুমি বসো মা, জরুরি কথা আছে তোমার সঙ্গে।
1: বলুন।
3: গোপনীয় ব্যাপার। আচ্ছা এবাড়ির লোকজনকে তোমার কেমন লাগছে?
1: কেন, ভালো, খুব ভালো, সবাই খুব আন্তরিক।
3: তুলনাহীন মানুষেরা আজ 14 বছর এদের আশ্রয়ে আছি, জানো তো, কোনো আয় রোজগার নেই আমার, মেয়েটাকে ওরাই মানুষ করেছে।
1: সব শুনেছি আমি।
3: তামা এই আজাদ ছেলেটাকে তোমার কেমন লাগছে?
1: জি কেন বলুন তো?
3: আছে মা, কারণ আছে।
1: ভালো, স্মার্ট, শিক্ষিত, বুদ্ধিমান, রুচিশীল,
3: আলহামদুলিল্লাহ। শোনো এ বাড়ির এরা বিশেষ করে প্রফেসর সাহেব তোমাকে নিয়ে একটু চিন্তা ভাবনা শুরু করেছেন।
1: কিরকম?
3: বুঝলে না, মানে তোমার আর আজাদের ব্যাপারটা মানে একটা সম্পর্ক।
1: সে কি?
3: হ্যাঁ আজাদের সাথে কথা বলেছি আমি, যতদূর বুঝতে পাচ্ছি হৃদয়টা তার তোমার সাথেই বাঁধা।
1: কিন্তু কিন্তু চাচা আমি তো জানতাম
3: বিপুলায় ধরনের, কতটুকু জানি, বিশেষ করে মানুষের হৃদয়ে, সে এক কঠিন ব্যাপার।
1: চাচা আসলে ব্যাপারটা হলো,
3: তোমার মনের কথাটি আমি কেন শুনতে যাব, সেটা যথাস্থানে নিবেদন করো, আমি চললাম।
1: আচ্ছা ঝামেলে পড়ে গেল তো, না কোনো মানে হয় না এসব ব্যাপারে।
3: এই যে বিজ্ঞানী, কি খবর তোমার?
0: ভালো না চাচা, ডিপ্রেশনে ভুগছি।
3: জানি হে জানি, এখন ডিপ্রেশনই ভোগার পালা তোমার।
0: এখন মানে সিজনের কথা বলছেন নাকি?
3: হ্যাঁ, সিজনই বটে, তোমাদের মনের সিজন। তোমার আর লুবনার মনে কখনো বসন্তের দোলা, কখনো হেমন্তের কুয়াশা।
0: এর মধ্যে আবার

0: দুতিয়ালির কোনো সুযোগই নেই?
1: যা বাবা।
2: আসতে পারি?
1: ও, আপনি?
2: সরি, আপনাকে চমকে দিলাম।
1: না না, ঠিক আছে ঠিক আছে।
2: তা কি করছিলেন, বই পড়ছিলেন, গল্পের বই?
1: জি না, আমি কবিতা, গল্প, উপন্যাস এসব একদম পড়ি না। আমি কম্পিউটারের লোক, সারাদিন ওই নিয়ে থাকতে ভালোবাসি।
2: আমার অট্টালিকার নকশাই একমাত্র প্রেম।
1: বাহ!
2: কিন্তু
1: কিন্তু কি
2: না, মানে
1: প্রেমের ডায়লগ দিলেই মৃগীর ভান করে শুয়ে পড়ব।
2: কিছু বলছেন?
1: কিছু না না না, কিছু না কিছু না।
2: একটা কথা।
1: কি কথা?
2: জি ঠিক আছে, আজই না হয় থাক।
1: সেই ভালো, সেই ভালো। আজ কোনো কথা না হয়, শুধু গান আর গান।
2: সেরেছে, প্রেম একেবারে উতলে উঠেছে।
1: কিছু বলছি
2: না, মানে বলছিলাম কি, কথাটা তো একদিন বলতেই হবে।
1: বলতেই হবে?
2: হবে না?
1: তাইতো তাইতো। হ্যাঁ হ্যাঁ, তাহলে আজই, এক্ষুনি?
2: জি, আমি মানে আমি
1: ইয়াল্লা
2: আজাদ সাহেব, আমি একজনের বাগদত্তা।
1: কি কি বললেন?
2: জি, আমার হবু স্বামী ডাক্তার, চাকরি করেন বিদেশে।
1: কিন্তু চাচা যে বলছিলেন।
2: চাচা তো আমাকেও বলেছিলেন।
1: কি ব্যাপার বলুন তো?
2: চাচা একটা নাটক তৈরি করেছেন মনে হচ্ছে।
1: মহাকাব্য বলা যায়। আচ্ছা, আপনি আপনি কি আমার প্রেমে হাবুডুবু খাচ্ছেন না?
2: ছি, তা কেন হতে যাবে, বলছি না আমি একজনের বাগদত্তা। কিন্তু আপনি মানে আপনার হৃদয় কি আমার হৃদয়ের কাছে বাধা পড়ে যায়নি?
1: জি না, তুতুল নামের মেয়েটি আমার হৃদয়ে চিরস্থায়ী বন্দোবস্ত করে নিয়েছে।
2: আমারও তাই ধারণা। মাঝখান থেকে চাচা।
1: হ্যাঁ চাচা, মহাকাব্যের প্লটটা আমাদের ঘরে চাপাচ্ছিলেন আর কি। বাড়ি ফিরুক, আজ ধরতে হবে তাকে।
2: ওরা বোধহয় হাসির নাটক দেখতে গেছে।
1: ফিরে আসুক, বিয়োগান্ত দৃশ্যের অবতারণা করতে হবে।
3: আচ্ছা, তোর কি হয়েছে রে তুতু, আজকাল সব সময় মন মোড়া হয়ে থাকিস কেন?
2: কই, কিছু হয়নি তো।
3: আমার কাছে লুকোচ্ছিস?
2: চাচি।
3: কি রে
2: চাচি, আজাদ ভাইয়ের বিয়ে কবে হচ্ছে?
3: কার বিয়ে?
2: আজাদ ভাই আর লুবনাপার বিয়ে।
3: ছি, এমন ব্যাপার নিয়ে কেউ ফাজলামো করে?
2: ফাজলামো কি চাচি, বাবাজি বলল ওদের বিয়ে হবে।
3: হায় আল্লাহ, কে দিয়েছে এসব বুদ্ধি তাকে? বুঝেছি, তাতেই তোর মন খারাপ হয়েছে না?
1: এই যে মা, এত দোল, দাঁড়া, পালাবি না।
2: না না, আমি যাই এখন।
1: হুম, যাক, গেছে যাক। আচ্ছা মা, লুবনার সাথে নাকি তোমরা আমার বিয়ে দিচ্ছ?
3: আমি তো এই মাত্র জানলাম বাবা, তুতুল বলছিল।
1: তুতুলও জানে? আচ্ছা আচ্ছা মা, এসব আজগুবি আইডিয়া নিজামী চাচার মাথা থেকে বের হয়নি তো?
3: এখন আমার সন্দেহ হচ্ছে তোর বাবাও থাকতে পারেন এর মধ্যে, ওদের দুজনের পক্ষে
4: ষড়যন্ত্র হচ্ছে নাকি? শোনো, আমরা যা একখানা নাটক দেখে এলাম না,
5: বুঝলেন ভাবি, হাসতে হাসতে একেবারে।
3: নাটকের গল্প থাক, জরুরি কথা হচ্ছে।
4: ওরে বাবা, তবে বেশ, শোনা যাক তোমার সেই জরুরি কথা।
3: আচ্ছা, আজাদের সাথে লুবনার বিয়ের প্ল্যানটা কার?
4: হোয়াট, আজাদের বিয়ে? ওর বিয়ে নিয়ে কে ভাবছে? হ্যাঁ, ও একটা ক্যাবলা বিজ্ঞানী, ওকে আবার বিয়ে করবে কে?
3: সে কথা হচ্ছে না, আমি জানতে চাইছি ওই প্ল্যানটা কার।
4: না না, আমি ওসব কোনো বিয়ের প্ল্যান প্ল্যান করিনি।
5: সে কি ভাইজান, আমাকে একা রণাঙ্গনে ছেড়ে দিয়ে টোটালি চেপে যাচ্ছেন।
4: নিজামী,
5: মনে নেই দুজনে একত্রে বসে প্ল্যান করলাম, আজাদুর রহমান ভার্সেস লুবনা ইয়াসমিন।
4: ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে বটে, মনে পড়েছে। হ্যাঁ, অতীব রোমান্টিক ব্যাপার, যাকে বলে কি না হৃদয়ের সঙ্গে হৃদয়ের যোগাযোগ।
3: ওদের হৃদয়ের খবর তোমরা রাখো।
4: কেন কেন কেন, এর মধ্যে খবরের কি এলো?
3: খবরটা হচ্ছে এই যে, লুবনা মেয়েটার হবু বর মধ্যপ্রাচ্যে চাকরি করছে।
4: বর মধ্যপ্রাচ্যে?
3: আর তোমার ছেলে আজাদ?
1: আমি না হয় উঠি
3: না, বস, কথা আছে। তোমার ছেলের বউ হয়ে ঘরে আসবে তুতুল।

0: ফুল?
1: কে সেই হতভাগিনী?
2: আচ্ছা, মাথাটা কি আছে না পুরোপুরি গেছে? তুতুল তুতুল, নিজামি সাহেবের মেয়ে তুতুল।
1: তুতুল মানে আমাদের নিজামি সাহেবের মেয়ে? তো আরে তাই বলো, আরে তো আনন্দ সংবাদ। কি বলো মহাকবি?
0: কি বলবো আমি ভাইজান, এই যে কি আনন্দ, কি আনন্দ আমার! কিন্তু কই, আমি তো কিছুই
2: জানতেন না। না জেনেই ভালো ছিলেন, মাঝখান থেকে মহাকাব্য ফাঁদতে গিয়ে।
0: আমি লজ্জিত ভাবি, কিন্তু এই আনন্দ আমি রাখি কোথায়? আমার তুতুল।
2: থাক থাক, অত উতলা হবেন না, বসুন বসুন, স্থির হয়ে বসুন, একটা ভালো দিনক্ষণ দেখে।
3: আমি ভেবেছিলাম একবার আমেরিকায় যাব।
1: হোয়াট, আমেরিকায়? আমেরিকায় কেন যাবে? হ্যাঁ, সেখানে কি ভালো পাগড়ি পাঞ্জাবি পাওয়া যাচ্ছে?
3: না, ওই রিসার্চের সুবিধার জন্য।
1: আর রিসার্চের ব্যবস্থা তোমার যদি এখানেই হয়?
4: না না, এখানে হবে না, চাকরিতে অনেক ফালতু কাজ করতে হয়, তাছাড়া এখানে তেমন সেরকম সুযোগও নেই।
1: সুযোগ নেই না কি নিজামি, বলে ফেলবো নাকি?
0: বলে ফেলুন বলে ফেলুন, আজ শুভ দিন।
1: শোনো ছোকরা বিজ্ঞানী, যে বাড়িটা আমি বানাচ্ছি সেটা তোমাদের ফার্মকে দান করব।
4: বলছো কি বাবা?
1: হ্যাঁ, তোমার ডিরেক্টরদের সাথে আমার সেই রকমই কথা হয়েছে। ওরা জানিয়েছেন বাড়িটাকে রিসার্চ উইং এ পরিণত করবেন, আর তুমি হবে সেই বিভাগের প্রধান।
4: বাবা বাবা, তুমি বিজ্ঞানের জন্য?
1: শর্ত আছে। হ্যাঁ, কম্পিউটারের এমন ব্যবহার তোমাকে উদ্ভাবন করতে হবে যা সত্যিকার ভাবে এদেশের মানুষের কাজে আসবে।
4: আমি আমি এই মুহূর্তে তোমার সব শর্ত মেনে নিচ্ছি বাবা।
1: গুড।
2: আর আমেরিকায় যাওয়া?
3: গোল্লায় যাক, দেখলে দেশে বসে গবেষণা করতে পারলে কে যায় বিদেশে?
0: চারিদিকে এত শুভ সংবাদ, আমারও ইচ্ছে করছে একটা শুভ সংবাদ দিতে।
2: আছে নাকি একখানা?
0: আছে আছে ভাইজান, মহাকাব্য না হলেও একখানা উপন্যাস আমি লিখে শেষ করেছি, প্রকাশকও ঠিক হয়ে গেছে।
1: বলো কি! হ্যাঁ, যে দারুণ সংবাদ!
0: এখনই স্থির করলাম উপন্যাসটি আমি তুতুল ও আজাদের বিয়েতে উৎসর্গ করব।
1: তুমি বাজিমাত করলে, রবীন্দ্রনাথ স্বয়ং তার গোরা উপন্যাসটি পুত্রের বিয়েতে উৎসর্গ করেছিলেন।
2: এবার তাহলে একটা ভালো দিন দেখে।
1: হ্যাঁ, সবকিছু ঠিক করে ফেলতে। এই যে ছোকরা, এই এখানে যখন বড়রা কথা বলছে, তুমি বাচ্চা মানুষ, এখানে থাকার দরকার নেই। ইউ গো ইউ গো।
4: যাচ্ছি যাচ্ছি, আমার বয়ে গেছে তোমাদের মাস্টার প্ল্যান শুনতে।

0: একি তুতুল, কাঁদছো কেন? এখন বুঝি কান্নার সময়, এখন তো সব ভুল বুঝাবুঝি চুকে গেছে।
1: আমার আমার খালি কান্না পাচ্ছে।
0: বোকামি, এখন আর কেঁদো না, চোখ মুছে স্বপ্ন দেখো, বড় বেশি বুদ্ধিমান স্মার্ট লোকটা তোমার দিকে তাকিয়ে হাসছে।
1: বুদ্ধিমান না হাতি, একদম ক্যাবলাকান্ত।
2: আসবো নাকি?
0: এই যে আসুন আসুন, আপনার গুণকীর্তন শুনছিলাম।
2: গুণকীর্তন? সেখানেটা আমিও শুনতে পেয়েছি।
0: ও হচ্ছে অভিমানের কথা, দেখবেন মেয়েটাকে আবার বকাঝকা করবেন না যেন, এমনিতেই কেঁদে কেটে সারা।
2: একি, আরে আপনি উঠছেন কেন? বসুন বসুন।
0: আমি বসে আর অসভঙ্গ করবো না, তাছাড়া কাজ আছে, কাল লিন্টের ঢালাই করতে হবে বাড়ির, একবার সব দেখে আসতে হবে, আর সন্ধ্যায়
2: সন্ধ্যায়
0: ডাক্তার সাহেব আসছেন, এয়ারপোর্টে যেতে হবে।
1: সত্যি লুবরাম্পা?
0: আমি যাব কিন্তু। আচ্ছা আচ্ছা, একসাথেই যাব, এখন আসি তাহলে।
2: কানে ধর,
1: কদিন পর বিয়ে হবে, এখনো তুই তুই করছে।
2: আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি কানে ধরুন। আমার কানে ধরছিস কেন? ডেপোমিটার দিন দিন বাড়ছেই তোর। এই এই বলতো বলতো, কেমন লাগছে তোর?
1: কেমন লাগছে বলবো? পচা লাগছে।
2: ও
1: রাগ করলে না, জানো আসলে না দারুণ লাগছে। তোমার তোমার কেমন লাগছে?
2: আমার যে কেমন লাগছে বুঝতে পারছি না, অনেক আনন্দ, প্রচুর উচ্ছ্বাস, অল্প ভয়, সব মিলিয়ে।
1: আচ্ছা তোমার কম্পিউটারটাকে জিজ্ঞেস করলে হয় না?
2: তুই তো একটা কম্পিউটার। এই তুই বলতো দেখি কেমন লাগছে আমার।
1: বলবো?
2: হ্যাঁ।
1: তোমার অবস্থা হচ্ছে হৃদয়ের মণি আদুরিনি মোর আয়রে কাছে আয়, ঠিক না?
2: ঠিক ধরেছিস।

এতক্ষণ জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বিশেষ নাটক হৃদয়েতে পথ কেটেছি এর অভিনয় শুনলেন। রচনা মাহমুদুল হোসেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাবা সিরাজুল ইসলাম, মা রওশন জামিল, নিজামী সাহেব আমিরুল হক চৌধুরী, তুতুল শাহিনা আক্তার কাজল, আজাদ শুভাশিস ভৌমিক, লুবনা শামিমা চৌধুরী, সম্পাদনায় মাহবুবুর রহমান। নাটকটি প্রযোজনা করেছেন জাকিয়া সুলতানা।

0: রাতের বাজে ১২টা। আবাসিক এলাকার ভেতর এ কি অনাচার, এরা কারা, এদের কি বাসা বাড়ি আপনজন বলতে কেউ নেই? রোজ রোজ কত আর সহ্য করা যায়?
1: আর সহ্য, আমাদেরই সহ্য হচ্ছে না। ওদিকে ঘরে অসুস্থ মা, বয়স্ক মানুষ, তার যে কি অবস্থা!
0: আমার এমনিতেই ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতে হয়, তারপরে এই নির্যাতন।
1: ওই যে মা ডাকছে, নীলুফা দেখো তো একটু।
2: আসি আম্মা।
3: সবই বুঝলাম নজরুল ভাই, কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ওদের গানের শব্দে আমরাও রাতে ঘুমোতে পারি না, কিন্তু ওদের বাধা দিতে গেলে, মানা করতে গেলে যদি বেজ্জতি হতে হয়।
1: এই যদির ভয়ে আর কত নির্যাতিত হব খায়ের ভাই, এরা তো আমাদেরই কারো না কারো সন্তান। চল আমরা ওদের বাবা মায়ের কাছে যাই, সবার আগে বাবা মাকেই তো তাদের সন্তানদের শাসন করতে হয়। চলেন।

0: যে ছেলেরা, এই যে ছেলেরা, আমি তোমাদের মায়ের মতো তোমাদের কাছে হাত জোড় করে বলছি, এই উচ্চ শব্দে গান বাজনা বন্ধ করো, বন্ধ করো।
1: শোনো, তোমাদের ঘরে মা বাবা আছেন, ভাই বোন আছেন, কারো কারো ঘরে বয়স্ক আত্মীয় স্বজন আছেন, এদের মধ্যে রোগী আছে, পরীক্ষার্থী আছে, সকালে উঠে কারো কারো অফিসে ছুটতে হয়, কাজে ছুটতে হয়। তোমাদের এই গানের শব্দে রাতেরা না পারে ঘুমাতে, না পারে পড়াশোনা করতে, সারাটা দিন এদের কিভাবে কাটে একবার ভেবে দেখেছ? তোমাদের মা বাবারা তোমাদের শাসন করতে ভয় পায়। কেন বাবারা? তারা তোমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন, লালন পালন করে বড় করেছেন। তাদের সম্মানের কথা, তাদের আদরের কথা একবারও তোমাদের মনে হয় না? কেন তোমরা মানুষের অপ্রিয় হয়ে যাচ্ছ? কেন তোমরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? এই আবাসিক এলাকায় যারা বসবাস করেন, তাদের সুবিধা অসুবিধা, তাদের শান্তি অশান্তি দেখা তো তোমাদেরই কাজ। তোমরা তরুণ, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা আমাদের সন্তান। যা বাবারা, যার যার ঘরে ফিরে যা, এত রাতে বাইরে থাকিস না, মা বাবা ভাই বোনদের সাথে ঘরের ছেলে ঘরেই সময় দে। আমি তোমাদের মা, যাও বাবারা, ঘরে যাও, যাও।
2: বাংলাদেশ বেতার, ঢাকা। বন্যার পানি পরিবেশ দূষিত করে, এই পানিতে ময়লা আবর্জনা ফেলে দূষণ বৃদ্ধি করবেন না। বন্যার পানি গৃহস্থালি কাজে ও পানীয় জল হিসেবে ব্যবহার করবেন না। টিউবওয়েলের পানি ধারের কাছে কোথাও পাওয়া না গেলে পানি ফুটিয়ে পান করুন। বন্যার কারণে পানি ফোটানো সম্ভব না হলে বিশুদ্ধকরণ ট্যাবলেট অথবা ফিটকিরি মিশিয়ে পানি বিশুদ্ধ করে পান করুন। এ বিষয়ে নিকটস্থ স্বাস্থ্যকর্মীদের সাথে যোগাযোগ করুন। একান্ত প্রয়োজন না হলে অহেতুক বন্যার পানিতে নামবেন না। বন্যার পানিতে জ্বর, সর্দি, কাশি, টাইফয়েড, আমাশয়, ডায়রিয়া, জন্ডিস, খুসলি, পার্শ্বতা সহ নানা ধরনের রোগ জীবাণু রয়েছে। আপনার শিশুদেরকেও বন্যার পানিতে নামতে দেবেন না।
3: বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। রাত ১১টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি জাভেদ কারদার। আজ ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস। ১৯২৪ সালের এই দিনে নিরস্ত্র ছাত্র জনতা সম্মিলিত প্রতিরোধের মুখে দীর্ঘদিনের বৈষম্যমূলক ও ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। প্রবল গণরোষে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় ফ্যাসিস্ট সরকার, জাতি অর্জন করে এক ঐতিহাসিক বিজয়। এবছর জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রতিপাদ্য হচ্ছে জুলাই চেতনায় গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। আজ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়। আজ ছিল সরকারি ছুটি। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তার বাণীতে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক, বৈষম্যহীন এবং সুখী সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্বপ্ন, আদর্শ ও আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, হাজারো শহীদের রক্তে স্নাত রাজপথে অভূতপূর্ব জাতীয় ঐক্য গড়ে উঠেছিল। রক্তে অর্জিত এই জাতীয় ঐক্য যে কোনো মূল্যে রক্ষা করা সকলের দায়িত্ব। তিনি বলেন, নানা ইস্যুতে ভিন্ন মত থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে ভিন্ন চিন্তা, ভিন্ন মত যাতে শত্রুতায় পর্যবেসিত না হয়, সেই ব্যাপারে গণতন্ত্রের পক্ষের প্রতিটি রাজনৈতিক দল, ব্যক্তি কিংবা গোষ্ঠী সবাইকে সতর্ক থাকতে হবে। ২৪ গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের যাত্রা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত এই জাদুঘরের স্মৃতিফলক উন্মোচন করে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আগামীকাল থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এটি। প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন এবং জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সম্পর্কে অবহিত হন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও তাঁর সঙ্গে ছিলেন। পরে জুলাই ৩৬ শীর্ষক আলোচনা সভায় বক্তৃতায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে। তারেক রহমান বলেন, বর্তমান সরকার মনে করে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্যই প্রতিটি অপরাধের বিচার হওয়া অত্যন্ত জরুরি। বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছেন এবং গুম খুনের শিকার হয়েছেন, তাদের নামে নিজেদের এলাকায় যে কোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশের গণতন্ত্রকামী জনগণ আশা করে এই জাদুঘর কোন একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠা স্থান হবে না। তিনি বলেন, ২০২৪ সালে গণঅভ্যুত্থান কোন একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের। রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, জুলাই যোদ্ধাদের আর্থিক সহায়তার পাশাপাশি বর্তমান সরকার শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠারও কাজ শুরু করেছে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব। তিনি আজ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে একথা বলেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের রক্ষণাবেক্ষণ এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। এর আগে হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের প্রতিনিধিদের সম্মাননা সূচক ক্রেস্ট প্রদান করে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান বলেছেন, সরকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে। তিনি আজ সকালে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের একথা বলেন। আহমদ আজম বলেন, জুলাই গণঅভ্যুত্থান কেবল গণ আন্দোলন ছিল না, এটি রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মূল অধ্যায়ের সূচনা। এই সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তরুণ প্রজন্মের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা জানিয়ে বলেন, জুলাইয়ে শহীদ ও যোদ্ধাদের আত্মত্যাগ কখনো বিস্তৃত হবে না। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন জুলাই গণ অভ্যুত্থানের মূল চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন জবাবদিহিমূলক এবং মানবিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ বরিশাল জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা এবং জুলাই শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে এই আহ্বান জানান। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি জানিয়ে দিচ্ছি এবার।

0: সকাল ছটায় অধিবেশন শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ এমদাদুল ইসলাম। পথ ও পাথে অনুষ্ঠানে বিনয় ও নম্রতা সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ আলামিন। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল সাতটা বেজে বিশ মিনিটে।
1: নজরুল বর্ষ 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমসিদ সকাল সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে। সকাল আটটা ত্রিশ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। শিশু কিশোরদের অংশগ্রহণে বিশেষ ম্যাগাজিন অন্তরমমু বিকশিত করো শুনবেন সকাল নটা বেজে পাঁচ মিনিটে। বিশেষ আলোচনা অনুষ্ঠান রবীন্দ্র সাহিত্যে মৃত্যুচিন্তা শুনবেন সকাল দশটা বেজে পাঁচ মিনিটে। বিশেষ গীতি আলেখ্য সীমার মাঝে অসীম তুমি সকাল দশটা বেজে তিরিশ মিনিটে। ট্রান্সক্রিপশন সার্ভিস সরবরাহকৃত কবিতা আবৃত্তির বিশেষ অনুষ্ঠান মহাপ্রয়াণ বেলা এগারোটা পাঁচ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা এগারোটা বেজে ত্রিশ মিনিটে। ফোন ইন অনুষ্ঠান চলো বদলে যাই শুনবেন বেলা দুইটা বেজে বিশ মিনিটে।
0: ট্রান্সক্রিপশন সার্ভিস সরবরাহকৃত রবীন্দ্রনাথের গান নিয়ে গ্রন্থিত বিশেষ অনুষ্ঠান তুমি রবে নীরবে বেলা তিনটা বেজে দশ মিনিটে। তারুণ্যের শক্তি ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান তারুণ্যদীপ্ত বাংলাদেশ শুনবেন বেলা তিনটা বেজে পঁয়ত্রিশ মিনিটে। কবিতা আবৃত্তির বিশেষ অনুষ্ঠান ঐক্যতান শুনবেন বিকেল পাঁচটা বেজে দশ মিনিটে। সোনালী ফসল শুনবেন সন্ধ্যে ছটা বেজে পাঁচ মিনিটে। সন্ধ্যে সাতটা বেজে পাঁচ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনবেন সন্ধ্যে সাতটা বেজে ত্রিশ মিনিটে। রাত আটটা বেজে দশ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। বেতার ম্যাগাজিন উত্তরণ রাত নটা বেজে পাঁচ মিনিটে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ নাটক ভুল স্বর্গ শুনবেন রাত দশটায়। মূল রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ ও প্রযোজনা আব্দুল সবুর খান চৌধুরী।
1: এছাড়া এফএম নব্বই মেগাহার্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাত বারোটা বেজে পনেরো মিনিটে নিঃশব্দ অনুষ্ঠানে শুনবেন নাটক মাল্যদান। মূল রচনা রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ রবিউল আলম, প্রযোজনা আব্দুল আজিজ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ গীতি আলেখ্য তুমি রবে নীরবে শুনবেন রাত দুইটায়। প্রিয় শ্রোতা বন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি এফএম এর অনুষ্ঠান। এফএম বিরানব্বই মেগাহার্জে সন্ধ্যা সাতটা বেজে সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম একশো ছয় মেগাহার্জে সকাল ছয়টা থেকে বেলা বারোটা দশ মিনিট এবং বেলা দুইটা পনেরো মিনিট থেকে রাত এগারোটা পনেরো মিনিট পর্যন্ত ঢাকা কয়েড অনুষ্ঠান শুনতে পাবেন। এফএম নব্বই মেগাহার্জে সকাল ছয়টা থেকে রাত এগারোটা পনেরো মিনিট পর্যন্ত ঢাকা কয়েড অনুষ্ঠান শুনতে পাবেন। প্রিয় শ্রোতা, জানিয়ে দিলাম আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সময়ের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কয়রায় 32.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 23.7 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 83%, সন্ধ্যে 6টায় 97%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:30, অস্ত যাবে সন্ধ্যে 6:39। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠানে একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ ও FM 106 মেগাহার্টজে, FM 102 মেগাহার্টজ ও FM 90 মেগাহার্টজে। এখন শুনবেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরজমা।

0: صدق الله العظيم.
1: হে ইমানদার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করে চলো এবং সত্যদর্শী লোকদের সাথে থাকো। যারা সত্যবাদী এবং ন্যায় পথে চলেন তারাই আমাদের আদর্শ, তাদের পথ অনুসরণ করে আমরা এগিয়ে যাব। আর ভয় করে চলব মহান সৃষ্টিকর্তাকে।
2: শুনলেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরজমা।
3: শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

বিসমিল্লাহি রহমানি রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা, সকাল ৬টা। আজ বৃহস্পতিবার, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে